আজ বুধবার, 24শে আষাঢ় 1948 শকাব্দ, 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 30শে আষাঢ় 1443 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:02:47, সূর্যাস্ত সন্ধ্যে 6:21, আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:10।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো তা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী অরবিন্দর রচনা থেকে পাঠ।
1: দিব্য জীবন, যাকে দিব্য পুরুষ ও বিরাট পুরুষ বলছি, তাকেই যদি ঈশ্বর বলে মানি, তাহলে তার জগৎ প্রশাসনের রীতি সম্পর্কে আমাদের মনে একটা খটকা জাগে। সাধারণত ঈশ্বর বলতে আমাদের কল্পনায় ফোটে মানবীয় শাসনতন্ত্রের একটা আদর্শ, ভাবি মন ও মনের ইচ্ছা নিয়ে তাঁর কারবার, তাই সর্বশক্তিমত্তার খোষ খেয়ালে জগতের পরে তাঁর মনঃকল্পনাকেই তিনি আইন বলে চাপান। তাঁর ইচ্ছা তাঁর ব্যক্তিস্বভাবের বন্ধনহীন খুশির খেলা। কিন্তু দিব্য পুরুষের কোনো দায় আছে কি সংকল্প বা ভাবনার স্বৈরাচার দিয়ে জগৎ শাসন করবার? তথাকথিত সর্বশক্তিমান অথচ অজ্ঞান মানুষের মতো তাঁর মধ্যে মনোধর্মের সংকোচ নাই, তার অখণ্ড চেতনায় আছে সর্বভূতের স্বরূপ, সত্যের সংবিত। তিনি জানেন সর্ববিদ বলেই তাঁর জ্ঞানময় তপঃশক্তি সেই অন্তর্গূঢ় সত্যের প্রেতিতে ফুটিয়ে তুলছে বিশ্বের সকল বস্তুর গুহাহিত তাৎপর্য, তাদের নিয়তি বা সম্ভাব্যতা, তাদের অনতিবর্তনীয় আত্মস্বভাবের প্রবর্তনা। দিব্যপুরুষ স্বতন্ত্র, নিয়তিকৃত, কোনো নিয়মেরই বন্ধন তার নাই। তবু তাঁর লীলাতে দেখা যায় ক্রম ও নিয়ম, বস্তুত তারা স্বরূপ সত্যের পরিচায়ক বলে। সে সত্য গণিত কি যন্ত্রতন্ত্রের স্থূল সত্য নয়, তার মধ্যে প্রকাশ পায় বস্তুর চিন্ময় তত্ত্বভাবের স্বরূপ, তারা যা হয়েছে এবং যা হবে তার অভিব্যঞ্জনা, তাদের অন্তর্নিবিষ্ট বীজভাবের আকুতি। বিশ্বলীলায় স্বরূপে আবিষ্ট থেকেও দিব্যপুরুষ অধ্যক্ষরূপে তাকে ছাপিয়ে আছেন। তাই প্রকৃতির একদিকে চলছে নানা জটিল বিধিবিধানের সীমিত প্রযোজনা, অথচ তারও মধ্যে রয়েছে দিব্যপুরুষের আবেশ ও অধিষ্ঠান। কিন্তু প্রকৃতির এই ঐশ্বর্যকে ছাপিয়ে আরেক দিকে রয়েছে অধ্যক্ষ পুরুষের দিব্য কর্ম ও ঐশ্বর্যযোগের অবন্ধ প্রীতি, যা কামচার বশে নয়, প্রমুক্ত স্বাতন্ত্র্যের উল্লাসেই কখনো নিয়তির বিপর্যয় ঘটায়। আমরা তাকে ভাবি প্রতিহার্য বা ইন্দ্রজাল। জানি না এ শুধু অপরা প্রকৃতির পরে চিন্ময়ী পরমা প্রকৃতির অপ্রত্যক্ষ প্রশাসন। বস্তুত অপরা প্রকৃতি তো পরমা প্রকৃতিরই খণ্ড বিভূতিমাত্র, অতএব উত্তরভূমির জ্যোতি শক্তি ও প্রভাব যে তার মধ্যে বিপর্যয় বা বিপরিণাম আনবে সে আর বিচিত্র কি। জড় প্রকৃতি গণিতের শতসিদ্ধ বিধান মেনে যন্ত্রের মতো চলছে, সে কথা মিথ্যা নয়। কিন্তু এই যন্ত্রমূঢ়তার অন্তরালে কাজ করে চলেছে চেতনার চিন্ময় বিধান, যাহাতে অপরাপ প্রকৃতির যন্ত্রলীলাতে সঞ্চারিত হচ্ছে একটা অন্তরাবৃত সার্থকতার প্রবেগ। আবার তারও উপরে আছে চিন্ময় স্বভাবের স্বাতন্ত্র্য, যার মধ্যে চিত পুরুষের বিশ্বম্ভর পরম সত্যই দিব্য জ্ঞান ও দিব্য কর্মে ছন্দিত হয়ে উঠেছে। ঈশ্বরের জগৎ শাসনকে বা তাঁর কর্মরহস্যকে আমরা নরলীলা কি যন্ত্রলীলা ছাড়া আর কিছুই ভাবতে পারি না। খানিকটা সত্য এতে থাকলেও এ তার দিব্য বিভূতির একটা দিক মাত্র।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দর রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথম শিল্পী সুজিত কুমার লায়েক।

প্রথমে সুজিত কুমার লায়েকের কণ্ঠে, পরে ভাস্কর ভট্টাচার্যের কণ্ঠে গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা বেগুনের কলম চারা, এ বিষয়ে বলবেন ডক্টর সায়ন সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, তোতলামো ও তার সমাধান, এ বিষয়ে বলবেন ডাক্তার সুশোভন দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সৌভিক শাসমল ও নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমিত্রা সেনের কণ্ঠে। 8:00 জানা অজানা বিষয়ে অরণ্যের স্বাস্থ্য, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুলগীতির শিল্পী দেবস্মিতা দাস। 8:20 বাংলা কথিকা লোকসংস্কৃতির আনাচ কানাচ, বিষয় অথরথ কথা, বলবেন স্বপন ঠাকুর। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস। 9:00 গানে গানে। 9:25 জেলার চিঠি, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। 9:30 গানে গানে, শুনবেন অনুষ্ঠানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জংশন, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 আধুনিক গান শুনবেন সৌম বসুর কণ্ঠে। 12:15 লোকগীতি পরিবেশন করবেন সঙ্গীতা রায়। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর শ্রীভবন অনুষ্ঠান, কৃষি নির্ভর বাংলা ও রথযাত্রা। আলোচনায় আলোছায়া দাস, সুমিতা সাহা ও স্বাগতা মণ্ডল মল্লিক। 11:00 বাংলা ছায়াছবির গান। 11:45 মহিলা মহলের অনুষ্ঠান আমরাও পারি, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:05 প্রত্যাশা, শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় দ্বাদশ শ্রেণীর জন্য কম্পিউটার এআই, বলবেন সোনারপুর খাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষিকা শম্পা দত্ত সাহা ও সঙ্গে থাকবে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন সীতারানী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন কথিকা সাঁওতালি সাহিত্যে গোরাচাঁদ টুডুর অবদান, এ বিষয়ে বলবেন শুভজিৎ মুর্মু। এছাড়া শুনবেন লোকগীতি রবীন্দ্রনাথ হাঁসদার কণ্ঠে, পরে কুনামি সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে শুনবেন লোকগীতি। 6:38 কৃষি কথার আসর, এই সময়ে সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে আলাপচারিতায় থাকবেন ডক্টর কিঙ্কর সাহা ও ডক্টর উত্তম রায়চৌধুরী ও সুব্রত চক্রবর্তী। এরপরে শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিশ্ব যুব দক্ষতা দিবস, তাৎপর্য ও ভাবনা। এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 7:30 সমীক্ষা, 8:00 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, আবাসন আইন ও ভোক্তা সুরক্ষা আইন, এ বিষয়ে আইনজীবী রবিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার, প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 আধুনিক গান শুনবেন সৌম বসুর কণ্ঠে। 10:45 লোকগীতি পরিবেশন করবেন সঙ্গীতা রায়। 11:00 গজল শিল্পী সীতারাম সিংহ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমিত্রা সেনের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, শুনবেন 172তম পর্ব। 6:45 রজনীকান্তের গান শিল্পী নীলা মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস। 8:50 লোকগীতি পরিবেশন করবেন সঙ্গীতা রায়। 9:10 রাজধার, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 11:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ পরিবেশন করবেন শিল্পী সৌগত দাস। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমিত্রা সেনের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন গুল গুলসান। 7:10 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 ইংরেজি সাপ্তাহিক অনুষ্ঠান পত্রিকা অনুষ্ঠান হরাইজন। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি, সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। হায়দ্রাবাদে আজ শুরু হচ্ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে।

আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত রাজ্যের ছ জেলার 37,000-এরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 4 জন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি, সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন, DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতে রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন,

বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের সঙ্গে নতুন সুযোগ তৈরি হবে। এই উপলক্ষে আজ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। ভারত মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। মন্ত্রীরা চারটি বিষয়ের ওপর আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, শ্রমবাজারকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা এবং কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। এছাড়া এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বা কর্মসংস্থান বিষয়ক কার্যগোষ্ঠীর প্রস্তুত করা একটি খসড়া ঘোষণাপত্র এই বৈঠকে পর্যালোচনা ও গৃহীত হবে। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়েলিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পারমাণবিক চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ বান্ধব অর্থনীতির লক্ষ্যে ভারত পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। শ্রী গোয়েল বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তথা কর্মসংস্থান, অর্থনীতি ও কৃষিমন্ত্রী ডেভিড ক্লারিনভালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, লজিস্টিক্স এবং কর্মী চলাচলের ক্ষেত্রে ভারত বেলজিয়াম সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ব্রাসেলসে শ্রী গোয়েল খাদ্য ও কৃষি বিষয়ক ইউরোপীয় কমিশনার ক্রিস্টফ হ্যানসেন ও থ্যালেস বেলজিয়ামের ম্যানেজিং ডিরেক্টর থমাস কোলিনেট এবং পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্রুনো লেটের সঙ্গে বৈঠক করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের জন্য জমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি ও পরিচালনার জন্য রেল ভূমি পোর্টাল চালু করা হবে। ভারতীয় রেলের আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে নতুন দিল্লির এক সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, রেলমন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে নানাবিধ সংস্কার করেছে। তিনি জানান, এখন থেকে কন্টেনারের মাধ্যমে সার পরিবহন করা যাবে। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবর্ষে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবর্ষের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে 4 জনের মৃত্যু হলো সেখানে।
সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর

0: লখিমপুর জেলা। এখানে জলবন্দী প্রায় 35,000 মানুষ। এছাড়াও শোণিতপুর, ধেমাজি, শিবসাগর, জোরহাট ও ডিব্রুগড় জেলাও বন্যা কবলিত বলে প্রশাসন জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্য জোর কদমে চালাচ্ছে প্রশাসন। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে কয়েকশো স্কুল পড়ুয়া তাঁদের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে জড়ো হয়ে ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস দমনপীড়নের নিন্দা জানিয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী গতকাল শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা নিয়ে রাস্তায় নেমে আসেন। পাক সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগানও দেন তারা। এর জবাবে পাক বাহিনী যে নৃশংস দমননীতি চালিয়েছে তাতে বহু সাধারণ নাগরিক হতাহত বলে জানা গেছে। পাশাপাশি পুরো অঞ্চল কঠোর অবরোধ, কার্ফিউ বলবৎ করা হয়েছে এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশের চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন গতকাল ভারতীয় সময় রাত 8:17 রাশিয়ার সয়ুজ MS-29 মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর উদ্দেশ্যে রওনা দেন। এর ফলে বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের ওপর গুরুত্ব প্রদানকারী 8 মাসব্যাপী এক প্রকল্পে তার প্রথম মহাকাশযাত্রা শুরু হল। নাসা জানিয়েছে নবনিযুক্ত এই মহাকাশচারী দল কক্ষপথে অবস্থিত এই গবেষণাগারে প্রায় 8 মাস থাকবে এবং এরপর 2027 সালের এপ্রিলে পৃথিবীতে ফিরে আসবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, প্রাণ হারিয়েছেন 4 জন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের কলম চারা, এ বিষয়ে বলছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ।
1: বেগুনের কলম চারা এই ব্যাপারটি একটি কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এটি আমরা কলমের চারা বলতে ফলের ক্ষেত্রেই বুঝেছি, এতদিন শুনে এসেছি, কিন্তু হঠাৎ করে বেগুনের কলম চারা এই ব্যাপারটা নিয়ে আমাদের রাজ্য কৃষিতে বা দেশের কৃষিতে বেশ আলোড়ন পড়েছে। তার কারণ বেগুন চাষির সংখ্যা আমাদের রাজ্যে যেমন বা গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে, কিন্তু বেগুনের চাষের এরিয়া ছড়িয়ে রয়েছে। চাষিরা চাষ করতে গিয়ে ফলন পেতে গিয়ে রোগ পোকার প্রাদুর্ভাবে জর্জরিত, তারা ভালো ফলন পাচ্ছেন না। তো সেই দিক থেকে তারা এই যে কলমের চারা পেয়ে কিন্তু অন্যান্য রাজ্যের কৃষকরা যারা চাষ করে কলমের চারায় অতিরিক্ত ফলন পাচ্ছেন, সেই ব্যাপারটা কৃষক মলে জানাজানির পর তারা কিন্তু বেশ আগ্রহ দেখাচ্ছেন। এই কলম চারাতে কি লাভ হয়? অ্যাকচুয়ালি বেগুন চাষ করতে গিয়ে এই মুহূর্তে যে মূল সমস্যাটা এসছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া, র্যালস্টোনিয়া সোলানেসেরিয়াম। এই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে বেগুন চাষিদের জমিতে বেগুন চারা বসানোর অল্প দিনের মধ্যেই দেখা যায় বেগুন গাছ নেতিয়ে ঢলে পড়ছে, এবং সেটা অল্প দিনের মধ্যেই পুরো মাঠের পর মাঠ ফাঁকা, মানে গাছ নষ্ট হয়ে যায়। যার ফলে চাষিরা কিন্তু শুধুমাত্র যে এই ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া তা নয়, তাছাড়া মাটির কৃমি বা অতিরিক্ত বৃষ্টি বা খরা, তাপমাত্রার অতিরিক্ত প্রাদুর্ভাব, এই সমস্ত কারণে বেগুনের নানাবিধ রোগ পোকা এবং ফলন কৃষকরা এক্সপেক্ট করেন সেই লেভেলের পান না। এই প্রত্যেকটা জিনিসকেই কিন্তু শুধুমাত্র কৃষি বীজ বা কোনো ভিটামিন জাতীয় প্রোডাক্ট এইগুলো দিয়ে কিন্তু কোনোভাবে কৃষক

0: কৃষকরা তা সুরাহা করতে পারছেন না। সেদিক থেকে দেখা যাচ্ছে অধুনা আমরা যে কথাটি বলছি বেগুনের কলম চারা, মানে একটা তিত বেগুনের জাতের উপরে, তিত বেগুন বলতে আপনারা যে দেখবেন আমাদের গ্রাম বাংলায় বা বিভিন্ন জায়গায় বেগুনের মতো দেখতে গাছ, যেখানে বেগুনের যে গাছের পাতার উপরে বা কাণ্ডের উপরে বা ফলের ভিত্তিতে কাঁটা কাঁটা রয়েছে, যেখানে থোকায় থোকায় ফল হয়, যে ফলগুলো দেখতে খানিকটা হলুদ রঙের, পাকলে লাল হয়, এই যে ধরনের বেগুন গাছগুলোর প্রজাতিগুলো, এগুলো অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং এরা প্রকৃতির যে প্রতিকূলতার কথা বললাম সেগুলোকে সহ্য করতে পারে। বিজ্ঞানীরা এই বেগুন গাছগুলোর উপরে আমাদের যে কাঙ্ক্ষিত ভ্যারাইটি বা জাতগুলো যেগুলো চাষিরা চাষ করেন, সেটা মুক্তকেশী হতে পারে বা ভিয়েনারের 212, 218 বা অন্যান্য কোম্পানির যে জাতগুলো চাষ করেন, তাদেরকে কিন্তু ওই সমস্ত তিত বেগুনের জাতের বীজ থেকে চারা তৈরি করে তার উপর প্রতিস্থাপন করে কলমের চারা তৈরি করা হয়। এটা কিন্তু একটা পুরোপুরি একটা নতুন প্রযুক্তি, এটা অন্যান্য ফলের চারা তৈরির মতো কলম বাঁধার মতো পদ্ধতি নয়, এখানে ক্লিপের ব্যবহার রয়েছে, অল্প দিনের চারাতেই কলম তৈরি করা হয়, 30 দিন বয়সী দুটো চারা তৈরি হবে একসঙ্গে। কলমের জন্য যে দুটো জিনিস লাগে, একটা শেকড়ের চারা, শেকড়ের জন্য আমরা তিত বেগুনটিকে ব্যবহার করছি, তিত বেগুন হতে পারে বা আমাদের যে খাওয়ার বেগুন সোলানাম মেলনজেনা বলে যে প্রজাতিটি, তারই কিছু জাত যাদের মধ্যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতার গুণ রয়েছে তাদেরকেও আমরা ব্যবহার করে দেখতে পাচ্ছি, যেমন হরিতা বা উৎকল অনুশ্রী, এই ধরনের জাতগুলোকে বিভিন্ন রিসার্চ স্টেশন থেকে ডেভেলপ করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে এই রুট স্টকের হিসেবে এবং তার উপরে আমরা প্রতিস্থাপন করছি ভালো আমাদের কাঙ্ক্ষিত বেগুনের জাতগুলিকে, সেটা মুক্তকেশী হতে পারে বা অন্যান্য এলাকাভিত্তিক যে জাতগুলি রয়েছে। এইভাবে আমরা একটা টেকনোলজি নির্ভর একটা কলমের চারা তৈরি করতে পারছি। এই কলমের চারাকে যদি আমরা মূল জমিতে বসাই, তখন আমরা রিসার্চ ওরিয়েন্টেড কিছু কিছু ফল অলরেডি কৃষকদের কাছে এসছে, যেটাতে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু মূল জমিতে প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত ফল দিয়ে যেতে পারে এবং এক একটা গাছের ফলন দেওয়ার ক্যাপাসিটি প্রায় 30 থেকে 40 কেজির ওভার। তারা মাটির কৃমি বা মাটিবাহিত যে ঢলে পড়া রোগ, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ, সেটাতে আক্রান্ত কম হচ্ছে এবং সেখানে ওই গাছগুলোর শেকড়ের বিস্তার অনেকটা বেশি হওয়ার জন্য তারা মাটি থেকে অনেক বেশি খাওয়ার তুলতে পারছে, যার জন্য কিন্তু কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছেন। কিন্তু এর অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো কৃষকদেরকে মাথায় রেখে এই চাষে যেতে হবে। যেমন হচ্ছে কি, এই যে কলমের চারা, কলম বাঁধা যে জায়গাটি তার নিচের অংশ থেকে যদি কোনো ডাল বেরিয়ে যায়, সেগুলোকে কৃষকদেরকে কিন্তু সময় সময় অপসারণ করতে হবে বা মালচিং পদ্ধতি, ড্রিপ ইরিগেশন এগুলোর ব্যবহার করলে খুব ভালো হয়। তাই সেগুলো যদি ব্যবহার করেন তবেই কিন্তু কৃষকরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং পুরোপুরি প্রযুক্তিটা জানতে হবে, সেই প্রযুক্তিটা জেনে যদি কৃষকরা চাষ করেন তবে কিন্তু বেগুনের এই যে কলম চারার মাধ্যমে চাষ, এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা বেগুন চাষ করছেন সব জায়গায় কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে ছড়াবে। আর এই চারাগুলি পাওয়ার জন্য এখন আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল হতে হচ্ছে বিভিন্ন নার্সারির উপর, যারা খুব চড়া দামে এই চারাগুলো কৃষকদের কাছে পৌঁছাচ্ছে। আমাদের কাছে জানা যে এই এক একটি চারার দাম এই মুহূর্তে প্রায় 15 টাকার উপর পড়ছে। একটি সাধারণ কৃষকের পক্ষে 15 টাকা দিয়ে একটি চারা কেনা খুবই অসম্ভব প্রায়। তো সেই জন্য কৃষক মহলে এখনো এটি আমাদের রাজ্যে খুব একটি বিরাট এলাকা জুড়ে যে চাষ হচ্ছে সেটা আমরা দাবি করতে পারবো না, কিন্তু কৃষকদের কাছে যদি এই চারাটিকে আমরা 3 থেকে 4 টাকা দরে নামাতে পারি বা পৌঁছে দিতে পারি তবেই এটি গ্রহণযোগ্য হবে। আর এই 3 থেকে 4 টাকা দরে পৌঁছানোর জন্য এটাকে কৃষককে নিজেকেই এই চারা তৈরির প্রকৌশল জানতে হবে বা কোনো উদ্যোগপতি নার্সারিম্যান যারা অন্যান্য ফলের চারা তৈরি করছেন বা অন্য কলমের চারা তৈরি করেন, তারা যদি বিভিন্ন কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো থেকে এই তিত বেগুনের জাত জেনে এবং তার এই কলম বাঁধার প্রকৌশলটি জানতে পারেন এবং জেনে যদি নিজেদের এরিয়াতে এই কলমের চারা ব্যাপক আকারে প্রস্তুত করা যায় এবং কৃষকদের কাছে যদি এটা পৌঁছে দেওয়া যায়, তবেই কিন্তু এই বেগুনের কলম চারা প্রত্যেক কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, এটা কৃষি দপ্তর মনে করছে এবং এর জন্য প্রত্যেকটি কৃষি বিজ্ঞান কেন্দ্র রেগুলার বেসিসে এই প্রশিক্ষণের আয়োজন করছে এবং সেটা নিখরচায়। যে সমস্ত বেগুন চাষিরা আমাদের রাজ্যের আজকের এই অনুষ্ঠান শুনছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তরগুলোতে যোগাযোগ করুন এবং এই সম্বন্ধিত যে তথ্য বা প্রযুক্তিগত সহায়তাগুলো নিতে থাকুন এবং বেগুন চাষে কলমের চারার ব্যবহার বাড়াতে থাকুন। বারবার করে বলা, যারা অলরেডি কলমের চারা ব্যবহার করছেন তারা পুরোপুরি কলমের চারা মূল জমিতে বসানো থেকে শুরু করে তার সার ব্যবস্থাপনা, তার অন্যান্য রোগ পোকামাকড়ের দমন, এই পুরো ব্যাপারটা জেনে তবেই এই চাষটা করবেন এবং তার পরবর্তীতেই কিন্তু আপনারা এই কলমের চারা থেকে যে কাঙ্ক্ষিত লাভ সেটা তুলতে পারবেন। তা না হলে কিন্তু শুধু কলমের চারা বসিয়ে দিলেই যে রোগ আটকে যাবে তা নয়, এইটা মাথায় রাখতে হবে।
1: এতক্ষণ শুনলেন বেগুনের কলম চারা প্রসঙ্গে, এ বিষয়ে বললেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ উদ্যানবিদ্যা ডক্টর সায়ন সাউ।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার

খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1টি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এর সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠান। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.catin.akashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: এখন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তোতলামো ও তার সমাধান, বলছেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
3: আমাদের সবারই ছোট থেকে বড় হয়ে ওঠার মাঝে আমাদের পরিচিতির মধ্যে এমন কেউ না কেউ থাকে যার তোতলামো আছে। তোতলামো বা যাকে আমরা ক্লিনিক্যালি স্ট্যাটারিং বলি, যা বাচ্চা থেকে বড় সবারই যে কোনো সময় হতে পারে। কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে বিঘ্ন ঘটে, বলতে গিয়েও বলতে না পারা, অনেকের কাছে এই বিষয়টি আবার হাসি বা মজার ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গা থেকেই একজন ব্যক্তির এই ভাবনা থেকেই ধীরে ধীরে শুরু হয় এড়িয়ে যাওয়া, কথা বলার সময় ভয় বা মানসিক অস্বস্তি। বর্তমানে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ভারতবর্ষে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে এই অসুবিধা 100 জনের মধ্যে প্রায় 2 জনের। এই তোতলামো ববা স্ট্যাটারিং মূলত 3 রকমের হয়। রিপিটেশন, অর্থাৎ একটা কথা যখন বলছে তার একটা একটা ফোনিমকে 2-3 বার করে উচ্চারণ করা, যেমন ধরুন কলা, ক ক ক কলা, এরকম। আবার ব্লকিং,

0: অর্থাৎ কলা বলার সময় শুরুতে আটকে যাওয়া, তারপরে হঠাৎ করে চোখ মুখ কুচকে কলাটা বলে ফেলা, আবার প্রলঙ্গেশন, কলা বলতে গিয়ে অনেকটা টেনে ক বলবে, শেষে অনেকটা টেনে ল বলবে। কখন হয়? মূলত 2 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে এই অসুবিধে অত্যধিক দেখা যায়। অনেকের ক্ষেত্রে 5 থেকে 6 বছরের মধ্যেও এই তোতলামো আবার পুরোপুরি চলে যায়। সাধারণত 5 বছরের কোনো বাচ্চার কথা বলতে গিয়ে যদি আটকায়, তার সাথে আনুষাঙ্গিক কিছু শারীরিক আচরণ, যেমন চোখের দিকে না তাকিয়ে কথা বলা, এক হাত দিয়ে অন্য হাতের আঙুলকে একটু চেপে ধরা, পা নাড়ানো, কথা বলতে বলতে ভয় পাওয়া, ঘাম দেওয়া, একটু আনমনা ভাব, এগুলোর মধ্যে কোনো একটা থাকলে অবশ্যই একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা বাক ও শ্রবণ বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিন। স্টাটারিং হওয়ার অনেক কারণ আছে। নার্ভের সমস্যা, মস্তিষ্কে আঘাত, মানসিক ট্রমা, ভাষার বিকাশের সময় মা বাবার অত্যধিক সচেতনতা, তাছাড়া ভয়, এছাড়া তো কিছু জেনেটিক কারণও থাকতে পারে। তোতলামি একটা অসুবিধে মাত্র, কথা প্রবাহের সময় একটা বাধা মাত্র। একজন অভিজ্ঞ বাক ও শ্রবণ বিশেষজ্ঞর কাছে চিকিৎসা করালে এই অদৃশ্য পর্দা সরিয়ে ফেলা সম্ভব। একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট প্রথমে অ্যাসেসমেন্ট করেন, তারপর তার রোগের সিভিয়ারিটি বা গুরুত্ব এবং প্রকার অনুযায়ী পরবর্তী চিকিৎসা শুরু করেন। কতগুলো জায়গা, যেমন ধরুন ব্রিদিং মডিফিকেশান, প্রলঙ্গেশান, ট্যাপিং বা টেনে বলা, ডিলেড অডিটরি ফিডব্যাক, এরকম অনেক টেকনিক আছে যেগুলো প্রত্যেকটা বাচ্চার বা পেশেন্টের সিভিয়ারিটি অনুযায়ী থেরাপিতে করানো হয়। খড়গপুর বা মেদিনীপুরের চেম্বারে এরকম অনেকে দেখাতে আসেন যারা 20 থেকে 25 বছর বয়সের মধ্যে চাকরির ইন্টারভিউতে আটকে গেছেন কেবলই তোতলামোর জন্য। অনেকে সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, টেলিকলার, আর্মি, এইসব প্রফেশনে যেতে পাচ্ছেন না এই তোতলামোর জন্য। বিয়ের সময় এটা একটা আত্মমর্যাদার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অনেকটা বয়সে এই সমস্যা নিয়ে আসার জন্য এটা সারতেও অনেকটা সময় লেগে যায়। মনে রাখবেন, এই তোতলামো বা স্টাটারিংয়ের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। স্পিচ থেরাপি এর সঠিক টেকনিকের মাধ্যমে ও মানসিক সাপোর্ট পেলে এই অসুবিধা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তোতলামো ও তার সমাধান, বললেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
2: প্রাত্যহিকী।

0: নমস্কার, প্রাত্যহিকের দরবারে সকলকে স্বাগত।
1: আরও একটা নতুন সকাল, নতুন দিনের সংকল্প, সেই সঙ্গে জুলাই মাসের প্রথম পক্ষের শেষ দিনের প্রাত্যহিকে। শুরুতেই পিছনে ফেরার পালা, দেখে নেওয়া ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব। আজ প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের জন্মদিন। বাদল সরকার একাধারে ছিলেন নাট্যকার, নাট্য নির্মাতা, অভিনেতা ও নাট্য গবেষক। তিনি থার্ড থিয়েটার নামক ভিন্ন ধারার নাটকের প্রবক্তা। মঞ্চ তথা প্রসেনিয়ামের বাইরে খোলা অঙ্গনে সাধারণ মানুষের ভেতর নাটককে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন তিনি। বাদল সরকার 1925 সালের 15 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম সুধীন্দ্র সরকার, কিন্তু বাদল সরকার নামেই তার পরিচিতি ও খ্যাতি। বাদল সরকারকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয় 60-এর দশকের মাঝামাঝি এবং ইন্দ্রজিৎ নাটকটি। তারপর তাঁর রচিত বাকি ইতিহাস।

0: দাস, প্রলাপ, পাগলা ঘোড়া, শেষ নাই সবকটি শম্ভুমিত্রের নেতৃত্বাধীন বহুরূপী গোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হয়। তৈরি করেছিলেন নিজের নাট্যদল শতাব্দী। একসময় কলকাতার কার্জন পার্কে খোলা আকাশের নিচে নাটক করা শুরু করেন। 50টিরও বেশি নাটক লেখেন তিনি। 1968 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 1972 সালে পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হন। 1997 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ থেকে ভারতের সরকারের সর্বোচ্চ পুরস্কার রত্ন সদস্য পদকে তাঁকে সম্মানিত করা হয়। 2011 সালে 13 মে তিনি প্রয়াত হন। বাংলা তথা ভারতীয় থিয়েটার জগতের শ্রেষ্ঠ প্রতিভাধরদের অন্যতম হিসেবে বাদল সরকার স্মরণীয়। আজ বাদল সরকারের জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।
1: আজ 15 জুলাই অক্ষয় কুমার দত্তের জন্মদিন। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম প্রবর্তক অক্ষয় কুমার দত্তের সঙ্গেও আজকের দিনটি জড়িত। 1820 সালের 15 জুলাই বর্ধমানের চুপি গ্রামে তাঁর জন্ম। দারিদ্র তাঁর জীবনের নিত্যসঙ্গী হলেও সেই ছেলেবেলা থেকেই তিনি লেখাপড়ায় অসম্ভব আগ্রহী ছিলেন। কিশোর বয়সে সংস্কৃত ও ফার্সি এবং হিন্দু শাস্ত্রে তিনি সুপণ্ডিত হয়ে ওঠেন। ক্রমে ফার্সি, জার্মান প্রভৃতি বিভিন্ন বিদেশি ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেন। মাত্র 14 বছর বয়সেই তিনি অনঙ্গমোহন কাব্যগ্রন্থ রচনা করেন। 16 আগস্ট 1843 তাঁর সম্পাদনায় ব্রাহ্মসমাজ ও তত্ত্ববোধিনী সভার মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। রচনা সম্ভার ও পরিচালনার গুণে পত্রিকাটি অচিরেই বাংলার শ্রেষ্ঠ সাময়িক পত্রে পরিণত হয়। 21 ডিসেম্বর 1843 তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ও 19 জন বন্ধুর সঙ্গে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষিত দীক্ষা গ্রহণ করেন। এই দলেই ছিল বাংলাদেশের প্রথম দীক্ষিত। ব্রাহ্ম সমাজে সংস্কৃত ভাষার পরিবর্তে বাংলা ভাষায় ঈশ্বর উপাসনার অন্যতম প্রবর্তক ছিলেন অক্ষয় কুমার। কবি সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্তের প্রয়াণ ঘটে 1886 সালের 18 মে। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।
0: আজ লেবেদেভের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে।
1: এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: দেশ বন্দনা শুনলেন সমবেত কণ্ঠে।
1: জানি দি আজকের একটি বিশেষ অনুষ্ঠান সম্পর্কে। কসবার নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের 42তম প্রতিষ্ঠা দিবসে সকাল 9টায় কলেজ প্রাঙ্গণ থেকে রাজডাঙ্গা পদযাত্রা এবং এই উপলক্ষে সকাল 10টায় কলেজ প্রেক্ষাগৃহে নেতাজির আলোকে বিবেকানন্দ শীর্ষক বক্তৃতার আয়োজন করা হয়েছে।

0: জুলাই মাসের প্রথম পক্ষের চিঠির বিষয় ছিল মন খারাপের মহৌষধ।
1: হ্যাঁ, চিঠির চাপি তো খুলবই, তবে তার আগে একটা বিজ্ঞাপন বিরতি।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: হাতে প্রথম চিঠি অনুপম বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে লিখছেন। মরুমিয়া প্রাত্যহিকে, ও আমি মন নিয়ে কি মরব না কি শেষে? না, মন নিয়ে মরণ নয়, বাঁচার কথা বলি তোমায়। আমি গৃহবাসী জীব, মন খারাপ আমার সঙ্গের সঙ্গে। মন খারাপ বারবার ফিরে ফিরে আসে আমার জীবনে পারমুটেশন কম্বিনেশন করে। মন খারাপ কেন করে সেই ধারণাটা আমার কাছে স্পষ্ট নয়। তুমি হয়তো বলবে তুমি এটা জানো না। প্রথমবার মন খারাপ হয় প্রিয়জনের মৃত্যুর পর, তারপরে মন খারাপ হয় পোষ্য মারা গেলে।

0: তার মন খারাপ হয় রুমাল হারালে। এখনো পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি, তাই বুঝতে পারি না। তবে এটা জানি, চোখের ভেতর শুয়ে থাকে মন খারাপের নদী। আমার মন খারাপের ক্ষত থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে সে স্মৃতি আর তার দু একটা বালি। তখন আমি দ্বাদশ শ্রেণী, নীলাঞ্জনা আমার চোখের রানী। আমি নীলাঞ্জনার দিকে যখনই তাকাই, ওর চোখ থাকে ছাদের কার্নিশের দিকে। ধরা দিয়েও ধরা দেয় না, ভারী কষ্টকর অবস্থা। কিন্তু আমার গোপন সিন্ধুকের কথাটি কোন নিন্দুকে রটিয়ে দিল, সেই কথা পৌঁছে গেল হেড স্যারের কানে। তিনি একদিন ডেকে পাঠালেন, আমি যেতেই আমাকে একটা ট্রান্সলেশন করতে বললেন। প্রেমিকা আসি আসি করেও আসিতেছে না। আমি থতমত খেয়ে জিজ্ঞাসা করলাম, স্যার বিভাবটা কোথায় বসাবো? তিনি একটা হুঙ্কার ছেড়ে বললেন, তোমার মাথায় গাঁটটা মারবো, ফের যদি নীলাঞ্জনার দিকে তাকিয়েছিস। তারপর বিভাব মানে গার্জেন কল। ব্যাস, আমার প্রেমের পৌনে বারোটা, করুণ রস, বেহালা লুটোপুটি, কিছু ভালো লাগে না। বুকে বালিশ দিয়ে উপর হয়ে পড়ে থাকা, একটা উন্মাদ উন্মাদ অবস্থা। জীবনের সকাল থেকে এখন বিকেলে চলে এসেছে, ছেঁড়া ফাটা সংসারে জীবনের সুতো ধরে বেঁচে থাকা। বাড়িতে মন খারাপের গোডাউন, সামান্য কারণে ঝগড়া, বইয়ের সঙ্গে মন কষাকষি, তারপর চলল কাষ্ঠ মৌনতা। পূর্ণিমা রাতে জানলায় মুখ রেখে একা একা বসে থাকা, জোছনাও করেছে আরে, গলি দিয়ে চলে যায় আসে না আমার বাড়ি। দৌড়ে ছাদে উঠি, দেখি প্রতিবেশী তারাটা আমার দিকে তাকিয়ে কি যেন বলার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না, এই না বোঝা, এক আঁচলা জোছনা, এটাই কি মন খারাপের মলম? লিখলেন অনুপম বন্দ্যোপাধ্যায়, গ্রাম বৈচিত্রগ্রাম, জেলা হুগলি থেকে।
1: পরের চিঠি পাঠিয়েছেন সায়ক পণ্ডা, দশগ্রাম সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। একটা মনির মতো মন পেয়েছি বটে, এমনিতে সে ভালোই, নেহাত গোবেচারা, বেশি দ্বন্দ্ব পছন্দ করে না, শুধু একটু অভিমানী। কখনো কখনো হঠাৎ গুমড়ে থাকে, হয়তো কারণও থাকে। আমি ছিলাম অবুঝ, তাই বুঝতে না পারলে অভিমানের পাল্লা বেড়ে যেত। এখন আমি চালাক হয়ে গেছি, মনকে বোঝানোর উপায় খুঁজি। সেবার যখন টিকিট কেটেও অফিসের মিটিংয়ের কারণে প্রিয় নায়কের সিনেমা দেখতে যেতে পারলাম না, খুব মন খারাপ হয়েছিল। অফিস শেষে বাড়ি ফেরার সময়ে ভালো লাগছিল না কিছুই। তখন সন্ধ্যার ব্যস্ততায় একজন অন্ধ দিদার হাত ধরে রাস্তা পেরোতে সাহায্য করি। দিদাটা মাথায় হাত রেখে আশীর্বাদ করে জানায়, আমার মন নাকি খুব বড়। সঙ্গে সঙ্গে মনের সব অভিমান শেষ, ফুরফুরে মেজাজে বাড়ি ফিরেছিলাম। আবার টাইগার হিল গিয়ে যখন মেঘের কারণে সূর্যোদয় দেখতে পাইনি, তখনও বেশ রাগ হয়েছিল, মন খারাপ করে কারোর সঙ্গে কথা বলিনি। ফেরার সময়ে চা খেতে দাঁড়িয়ে দোকানের ঠিক পেছন থেকে কয়েক মুহূর্তের জন্য দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে। মেঘ সরে যেতেই সূর্যের আলোয় ঝলমল করছিল গোটা পর্বত, সে কি দৃশ্য! সঙ্গে সঙ্গে মন খারাপ ভুলে গিয়েছিলাম। মন শুধু একটু সময় চায়। আমি ব্যস্ততার দোহাই দিয়ে এড়িয়ে যেতাম, তাতেই বাড়ত অভিমান, কিন্তু এখন আর তা হয় না। বললাম না, আমি চালাক হয়ে গেছি। এখন মন অভিমান করলেই খুঁজতে থাকি মন ভালো করার উপায়। কখনো কখনো সময় লাগে, তবে উপায় ঠিক পেয়েই যায়, ব্যাস তাতেই মন খুশি। আর এইভাবেই যত দিন যাচ্ছে, ততই বুঝতে পারছি আমি নিজেই আমার মন খারাপের মহৌষধ। লিখেছেন সায়ক পণ্ডা, দশগ্রাম সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে একটা জরুরি কাজ রয়েছে, একটু বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি চিঠি নিয়ে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনের বিরতির পর আবারও হাতে চিঠি। সুধীর কুমার দে বাঁকুড়া থেকে লিখছেন, অন্তর্জামী প্রাত্যহিকে মন মোটরের টায়ার পাংচারের শব্দ তোমার কানেও পৌঁছে গেল। একেই বলে সহৃদয় হৃদয় সংবেদী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মনোগাড়ি আজকাল বড় বিকল হয়। আজ আত্মীয় ব্রেকফেল, তো কাল গুরুজন, গিয়ার ঘরপর সকালে স্বজন, সার্কিটের শঙ্কা শব্দ, তো প্রদেশে পরিজন, প্যাটেলে প্রলয়। যেন গুরু গুরু মেঘ গুমরে গুমরে গরজে গগনে গগনে, তেমনি মোর মনোরথখানি উপলে অচলে বিজনে আধারে কুহরে বিরস বদনে। গাড়ি তো অনর অচলমান, আমি গাড়োয়ান, গ্যারেজের খোঁজে ইতিউতি ধাবমান। সমুখে সরসী স্বচ্ছ সলিল, প্রস্ফুট কমল হাসে খিলখিল, মন বাতায়নে পশিল অনিল। ইঞ্জিন খানিক হল শীতল, একটা ওষুধ পেয়ে প্রাণ ভরে শ্বাস নিলাম। এগোতে থাকি মহৌষধের সন্ধানে। একদল শিশু খালি পা খালিকা আশার বর্ষণে ভিজছে আর কাগজের নৌকো ভাসাচ্ছে জলে। মনে লাগল নবীন প্রাণের তরঙ্গ চলেছে, মন সকট চলতে শুরু করেছে। দুপা যেতে না যেতেই আবার বিপত্তি, পথ দুর্ঘটনায় দম্পতি স্পট ডেথ, বন্যায় বানভাসীদের হাহাকার, কোথাও নরপিশাচদের লুব্ধ নখরে ছিন্ন ভিন্ন নারীত্ব মাতৃত্ব, কোথাও সবুজ বনভূমি নগরায়নের ধাক্কায় ধ্বংস। মন আর কতক্ষণ ভালো থাকে বলো? কেষ্টদাদু বলতেন, মন খারাপ করিস কেন, মনটাকে ভালো কাজে লাগা, দেখবি কেমন ফুরফুরে লাগবে। সত্যি তো, খুঁজে খুঁজে আমি আনি শোকতাপ, ভেবে গড়ি কত পুণ্য পাপ, সেধে আনা মোর যত অভিশাপই মন খারাপের আসল কারণ। আত্মকেন্দ্রিক ভাবনা ছেড়ে দেশের কাজে দশের কাজে ছড়িয়ে দিতে পারলেই তো মন খারাপ ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু পারি কই। তাই ভাঙা মন যেন কেঁচোর কেঁচোর শব্দে এগিয়ে চলেছে। সহসা মন চলে গেল এক সোনালী সকালের প্রভাতী প্রার্থনায়।

পরের চিঠি। অয়ন কুমার সরকার, গ্রাম তলজুলি, পোস্ট খড়গপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, আমার মতে মন খারাপের কোনো

0: সার্বজনীন ঔষধ নেই। মন খারাপের ঔষধকে পেতে কেউ পাহাড়ে যায়, কেউ গান শুনে, কেউ বই পড়ে, আবার কেউ বা পুরনো স্মৃতির কাছে দুদণ্ড বসে। তবে আমার মন খারাপের ঔষধ বা মহৌষধ একটু অন্যরকম। আমার মন খারাপ হলেই আমি খুঁজে নিই সেই মানুষগুলোর মুখ, কিংবা সেই সব অবলা প্রাণীর মুখ, যাদের দিন আমার দিনের চেয়ে আরও বন্ধুর, যাদের রাত আমার রাতের চেয়ে আরও দীর্ঘ। মানুষের ভাঙাচোরা আর আঘাতের বেদনাদায়ক কাহিনী শুনতে শুনতে বা কোনো অবলা প্রাণীর বেঁচে থাকার লড়াই দেখতে দেখতে নিজের ভেতরের ভাঙাচোরার শব্দ যেন একটু ক্ষীণ হয়ে আসে, একসময় নীরব হয়ে যায়। মনে হয় নিজের কষ্টের চারদিকে যে অন্ধকারের দেওয়াল তুলে রেখেছিলাম, সেখানে অন্যের জন্য খুলে দেওয়া একটি ছোট্ট জানালা দিয়েই আলো ঢুকে পড়ছে। পৃথিবীতে এমন অনেকেই আছেন যাদের প্রতিদিনের জীবন সংগ্রাম অনিশ্চয়তা আর বঞ্চনায় ভরা। তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারলে নিজের দুঃখও যেন একটু হালকা হয়ে আসে, কারণ সহানুভূতি মানুষের আত্মাকে প্রসারিত করে। তখন নিজের কষ্ট আর একমাত্র সত্য বলে মনে হয় না, বরং বোঝা যায় মানুষের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সুখ হল একে অপরের পাশে দাঁড়ানো। নিজের দুঃখের ওষুধ অনেক সময় নিজের ভেতরে নয়, তা লুকিয়ে থাকে অন্য এক দুঃখী প্রাণীর দিকে হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে, যে হাত অন্যের কাঁধে আলতো করে রাখা যায়। সেই হাতে একসময় নিজের বুকের ভারও হালকা করে। তাই মন খারাপ হলেই আমি প্রাণকে খুঁজি, সেই সব প্রাণ যারা আমার চেয়েও দুঃখী। চারপাশের দুঃখী প্রাণগুলোই শেষ পর্যন্ত আমার মন খারাপের সবচেয়ে নির্ভরযোগ্য ঔষধ, আমার মন খারাপের মহৌষধ হয়ে ওঠে। লিখেছেন অয়ন কুমার সরকার, গ্রাম তলজুলি পোস্ট, খড়গপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: শুভ্রনীল ঘোষ বেহালা থেকে লিখছেন, প্রতিদিনের সাথে প্রাত্যহিকে একঘেয়ে যাপন আর একাকিত্বের এক নেবের গুমোট বুকের ভেতর চেপে বসেছিল। এই জড়তা থেকে মুক্তি পেতে একদিন প্রাত্যহিকতার বৃত্ত ভেঙে লোকাল ট্রেনের ভিড় ঠেলে পা রাখলাম কলকাতায়। শিয়ালদহ থেকে চেনা হলুদ ট্যাক্সি চড়ে সোজা বইপাড়ার হৃৎপিণ্ড কলেজ স্ট্রিটে। বইয়ের সেই চিরন্তন সুবাস বুকে ভরে নিতেই মনটা হালকা হয়ে গেল। সেখান থেকে পা রাখলাম তিলোত্তমার প্রাচীন গলিপথে। দুপাশে পলেস্তারা খসে পড়া চুন সুরকির দেওয়ালগুলো যেন নোনা ধরা ইতিহাসের জীবন্ত পৃষ্ঠা। জীর্ণ জানালার ওপারে চোখে পড়ে ভারী কুড়ি বর্গার চওড়া সিলিং, যা আজও একান্নবর্তী স্মৃতির বিশ্বস্ত প্রহরী। একটু এগোতেই কানে ভেসে এলো হাসির রোল, পরন্ত রোদ্দুরকে তোয়াক্কা না করে একদল মানুষ মেতেছেন রকের জমজমাট আড্ডায়। শ্যাওলা ধরা দেওয়াল আর খড়খড়ির আড়াল থেকে উঁকি দিল শতাব্দী প্রাচীন নস্টালজিয়া। ক্লান্তি মুছতে শেষে আশ্রয় নিলাম এক ধীর গতির ট্রামে। ট্রামের চেনা টুংটাং ধ্বনিতে লুকিয়েছিল এক অলৌকিক সান্ত্বনা। আচমকা পাশের সিটের এক অপরিচিত বৃদ্ধ আমার বিষণ্ন মুখ দেখে একটি লজেন্স বাড়িয়ে দিয়ে বললেন, কি গো বাবা, এই চনমনে শহরে এসেও মুখ ভার, মুখে দাও, মন ভালো হয়ে যাবে। বুঝলাম এ শহরে চেনা অচেনায় কোনো ব্যবধান নেই। ট্রাম থেকে নেমে যখন প্রিন্সেপ ঘাটে পৌঁছলাম, জাহ্নবীর বুকে তখন অস্তগামী সূর্যের সোনা গলা অবগাহন। ঘাটের সিঁড়িতে বসতেই গঙ্গার হিমেল হাওয়া, অদূর থেকে আসা এক তরুণের গিটারের মূর্ছনা। বুঝলাম এই শহর কোনো মহার্ঘ থেরাপি ছাড়াই শুধু এক মুঠো মায়া আর আপনত্বের আবেশে মন ভালো করতে জানে। মন নাচানো এক বন্ধুকে মোবাইল ফোনে ধরলাম, কিরে কাল কফি হাউসে আসছিস তো? ট্রেনের ফিরতি টিকিটটা বুক পকেট থেকে গলা তুলল, ঠোঁটের কোণে তার হাসি, এ আমার শহর কলকাতা, শত বিষাদের অব্যর্থ মহৌষধ। লিখলেন শুভ্রনীল ঘোষ শিলপাড়া বেহালা থেকে।
0: মমতা ঘোষ আনন্দপুরী ব্যারাকপুর থেকে লিখছেন। মন ভালো করার বন্ধু প্রাত্যহিকে, মাত্র বছরখানেক হলো প্রাত্যহিকই শুনছি, আসলে শোনার সুযোগ ছিল না। অবসর নিয়েছি বছরখানেক আগে, এখন অফুরন্ত অবসর। ঘরের মানুষটির সঙ্গে এখন নিয়মিত প্রাত্যহিকের দরজায় চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকি। একদিন এখন না শুনলে মন খারাপ সারা দিন জুড়ে থাকে। সারা জীবন নার্সিং পেশায় ছিলাম, জীবন মৃত্যু ছিল রোজকার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। কতদিন হয়েছে পারিবারিক মন খারাপ নিয়ে হাসপাতালে ডিউটিতে এসে মন ভালো হয়ে গিয়েছে। অসুস্থ রোগীর সেবা করতে গিয়ে রোগীর মুখে উজ্জ্বল আনন্দের ছোঁয়া দেখে বাড়ি থেকে বয়ে আনা সব মন খারাপের ঝুড়ি খালি হয়ে গেছে। ডিউটি শেষে বাড়ি ফেরার সময় ক্লান্ত শরীর ও মনে অনুভব করেছি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অতুলনীয় আত্মত্যাগের চিরকালীন কাহিনী। আমার সব মন খারাপের মহৌষধ হিসেবে পেশাগত দিক দিয়ে মানুষের সেবা করার কাজটা আমাকে প্রতিনিয়ত নির্মল আনন্দ জুগিয়ে গেছে। 35 বছরের বেশি চাকরি জীবনে নানা ঘটনার ঘন ঘটা, কত মন খারাপের স্মৃতি, কত রোগীর কান্না, কিন্তু ওই সাদা পোশাক পরে যে মুহূর্তে হাসপাতালে নিজের ওয়ার্ডে পৌঁছে যেতাম মন ভরে যেত এক অপরিসীম তৃপ্তিতে। আমার মা চলে যাওয়ার পর খুব মন খারাপ, কিছুই ভালো লাগতো না। এর কিছুদিন পরেই আমি বদলি হয়ে গিয়েছিলাম মেটারনিটি ওয়ার্ডে, মাত্র কয়েকটা দিন লেগেছিল নিজেকে ফিরে পেতে। মার চলে যাওয়ার ব্যথা ভোলা কঠিন, কিন্তু নবজাতকের কান্না, সদ্য মায়েদের মুখের অনুপম হাসি আমার হৃদয়ে এনে দিয়েছিল উৎসাহ উদ্দীপনার জোয়ার। করোনার সময় চলে যাওয়া মানুষের বেদনাদায়ক স্মৃতি বিষণ্ণতায় ভরপুর করে রাখত, মন খারাপের যন্ত্রণা বুকের মধ্যে টনটন করত। কিন্তু বন্ধু প্রাত্যহিকে আবার নিজেকে ফিরে পেতাম মহর্ষি লেডি উইথ দ্য ল্যাম্পের ছবির দিকে তাকিয়ে। আমার সব মন খারাপের মহৌষধ যে তিনি। লিখেছেন মমতা ঘোষ আনন্দপুর ব্যারাকপুর থেকে।
1: এরপরের চিঠি উড়িষ্যা থেকে পাঠিয়েছেন দেবাঞ্জন আচার্য। প্রিয় প্রাত্যহিকে, একটা বল ব্যাটে না লাগিয়ে রান আউট হওয়া থেকে কারোর উত্তরের অপেক্ষায় রাত পোহানো, মন খারাপের সংজ্ঞা পাল্টেছে বারবার। স্কুলে প্রিয় বন্ধুর পাশে না বসতে পারলে মন খারাপ নিয়ে বাড়ি ফিরতাম, দাদু যখন বকা দিত মন খারাপ হতো বইকে। ছোটবেলায় যখন শুনেছিলাম ছোট পিসির বিয়ে, তার চেয়েও বড় কথা ও শ্বশুর বাড়ি চলে যাবে, তখন আমি রাগ করে বিয়েতে চাইনি। সেই মন খারাপের ওষুধ কেউ আমায় যোগান দিতে পারেনি কখনো। ভাঙাচোরা মন নিয়ে সেই রূপোর কাঠির খোঁজে এখনো ছুটে, যার স্পর্শ পেলে মন খারাপের অন্ধকার হুশ করে কেটে যাবে। সব ক্ষত সেরে যাওয়ার মহৌষধকে আদৌ আছে? ভাবতে ভাবতে বালিশ ভিজে যায়। অবশ্যই আমাদের কাছে কিছু মানুষ থাকে যারা ওই নাম না জানা জাদুবাক্সের মতো, যাদের সঙ্গে দেখা হওয়া কথা বলা কাজ করে জলপট্টির শুশ্রূষার মতো। মন যখন রোলার কোস্টারে বিনা ব্রেকে টলমল করছে, তখন কাছের মানুষগুলোই আমার আশ্রয়। এক কাপ চা নিয়ে আড্ডা কিংবা একসঙ্গে ভূতের সিনেমা দেখা, মন খারাপের বদলের সঙ্গে বদলায় প্রেসক্রিপশনে আঁকিবুকি কাটা ওষুধের নাম। তবে এও ঠিক, কিছু দুঃখ থাকে, কিছু মন খারাপ থাকে যাকে ভোলার মতো দুঃখ আর নেই, সেসব আঁকড়েই তো বেঁচে থাকা। পশ্চিমের আকাশটা আস্তে আস্তে ঘন হয়ে আসে, মন খারাপের মেঘ জমতে থাকে, প্রথম বৃষ্টির ফোঁটাটা ভিজে দেয় তপ্ত মাটি, ভেজা মাটির গন্ধে নতুন শুরুর স্বাদ পায়। দেবাঞ্জন আচার্য, বেরহামপুর, উড়িষ্যা।
0: সায়ন গুপ্ত

0: গ্রাম ও ডাকঘর দেবগ্রাম জেলা নদিয়া থেকে পাঠিয়েছেন। সেদিন স্মৃতির স্মরণে বেয়ে পৌঁছে গিয়েছিলাম ছেলেবেলায়। এক কিশোর তখন চিলেকোঠার ঘরে পুরনো কাঠের বাক্স থেকে একে একে বের করে আনছে রথের মেলায় কেনা মাথা দোলানো বড় পুতুল, মাটির ঘোড়ায় চড়ে বন্দুক হাতে প্রহরী, খুশিতে ঢোল বাজাতে থাকা দম দেওয়া মজাদার ভাল্লুক, একটা তালপাতার সেপাই। মন খারাপ হলে সব অভিযোগ শোনার সঙ্গী ছিল এরাই। তবে সময়ের সঙ্গে মন খারাপের ধরন বদলে যায়। মহসদ তখন বর্ষার দিনে চুপটি করে জানালার ধারে বসে প্রিয় পত্রপত্রিকার পাতায় ডুব দেওয়া, বিকেলে খেলার মাঠে হুটোপাটি, বন্ধু বান্ধবের সঙ্গে হুল্লোড়ে কখন হারিয়ে যেত ছোটবেলার মন খারাপগুলো। কিশোর বয়স কখন যেন হারিয়ে যায়, বড়বেলা নিয়ে আসে মান অভিমান, সঙ্গে সঙ্গী কেমন একটা মন খারাপ। ওষুধ তখন একলা বিকেলের সঙ্গী বাইসাইকেল, আর চেনা রাস্তা পেরিয়ে নতুন দিগন্তে হারিয়ে যাবার পাগলা খেয়াল। একটা সময়ে ওষুধ আর কাজ করে না, কিশোর ছেলেটির চাহিদার সংজ্ঞাগুলো বদলে যায়। অনেক রকম না পাওয়া নতুন মন খারাপ বয়ে আনে। ওষুধ তখন বন্ধুদের সঙ্গে বিকেলের আড্ডা, গ্রামের শেষ সীমায় শালবন পেরিয়ে পুরনো সাঁকোর ধারে বিকেলের দমকা হাওয়ায় হাসি ঠাট্টার সঙ্গে মন খারাপও কখন হারিয়ে যেত। এরপর কর্মজীবন আসে, দায়িত্ব কর্তব্য সংসার এসবের মাঝে মন খারাপের আর সময় হয় না। তবুও কোনো একদিনের শেষে রাত্রিবেলার ছাতের উপর ভেসে থাকা নিকশ কালো আকাশ আর ঝিকমিক করতে থাকা দূরের তারাগুলো হাতছানি দিয়ে ডাকে, আবিষ্কার হয় আরও এক মন খারাপের মহৌষদ। মন ফেরে শৈশবে, বাবার হাত ধরে চিনে নেওয়া সেই শুকতারা কালপুরুষ ধ্রুবতারা লুব্ধক আবার আপন হয়ে ওঠে। মন ভালো হয়ে যায় যখন জ্যোৎস্না রাত্রে একলা চাঁদ ছড়িয়ে দেয় তার স্নিগ্ধ আলোক। যার মন খারাপ বোঝার কেউ নেই তার এমন রাতের আকাশ নিশ্চয়ই আছে। লিখেছেন সায়ন গুপ্ত, গ্রাম ও ডাকঘর দেবগ্রাম জেলা নদিয়া।
1: মমতা গুহঠাকুরতা বালি হাওড়া থেকে লিখছেন প্রাণের বন্ধু প্রাত্যহিকে, তোমার এবারের বিষয় মন খারাপের মহৌষধ। জানালার ফাঁক দিয়ে এক চিলতে রোদ্দুর এসে পড়ল বিছানায়, সকাল সকাল ঘুম ভেঙে গেল। গতকাল সারারাত মন খারাপের বৃষ্টি, তার মধ্যে ভোরবেলা রোদের আভাস। মন তো ভালো হবার কথা, কিন্তু না, আচমকাই মনটা ভারী বিষণ্ণ লাগল। আজকাল এরকমটাই হয়, প্রিয়জন বিয়োগের দুঃসহ স্মৃতিগুলো মনের উপর ভীষণভাবে চেপে বসে। চারিদিক কিরকম শূন্য ফাঁকা লাগে, গলা বুঝে আসে, ছটফট করতে থাকে। মনে পড়ে ছোট্টবেলায় জেঠুর যখন খুব মন খারাপ হতো অসম্ভব রেগে যেতেন, ভয়ে ভয়ে জেঠুকে জড়িয়ে ধরতাম, সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে এক পা খেয়ে হো হো করে হেসে উঠতেন। মন খারাপ উধাও, জেম্মার মন খারাপ হলে উলকাটা নিয়ে নিজের ঘরে গিয়ে এক মনে উল বুনতেন। সেই সময় ডিপ্রেশন বলে কিছু ছিল না হয়তো, সামান্য কারণে মন খারাপ, আবার মন ভালো হতেও সময় লাগত না। আজকাল প্রায়শই নানান কারণে মন খারাপ হয়, কখনো কখনো ওই যে বললে বন্ধু, এমন বেয়ারা যে কারণও বুঝি না ছাই। এ সময় আমি ঘরকন্যার কাজে নিজেকে আদ্যন্ত ডুবিয়ে দিই, কোনো স্পেশাল ডিশ বানাই। সবচেয়ে বেশি মন ভালো হয় শিশুর সাহচর্যে। পাশের ঘরের বিল্টুর সঙ্গে আমার খুব ভাব, খানিক ওর সঙ্গে কাটাই, মন একদম ফ্রেশ তরতাজা হয়ে যায়। কখনো ব্যালকনিতে গিয়ে পরিচিত কারোর সঙ্গে অকারণ গল্প করি। মনে রেখো বন্ধু, মনকে একদম একা রাখা যাবে না, তাহলেই বিপদ। উইল ফোর্স দিয়ে নেগেটিভ ফোর্সকে তুড়ি মেরে ফেলে দিতে হবে। বই পড়া, গান শোনা, ছবি আঁকা, বাগান করা অবশ্যই মহৌষধ। সবচেয়ে বড় ঔষধ কাছের মানুষের সাহচর্য। আত্মীয় পরিজন, বন্ধু, বাবা মা, সন্তান, ভাই বোন সবাই একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। কুশল কামনা আনতে মমতা গুহঠাকুরতা বালি হাওড়া।

0: চিঠির ছাপিয়ে পর বন্ধ করতে হবে, তাই জানিয়ে দিই জুলাই মাসের দ্বিতীয় পক্ষের চিঠি লেখার বিষয় নিয়ে। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় চাঁদের মায়া। চাঁদকে ঘিরে আমাদের অনিঃশেষ রোমান্টিসিজম, ঘুমপাড়ানি শিশুতোষ ছড়ায় মামা সম্বোধনে আহ্বান জানানো, রূপকথার চরকা কাটা চাঁদের বুড়ি কিংবা ঝলসানো রুটির উপমা, চাঁদের অনুষঙ্গ বারবার এসেছে আমাদের সাহিত্যে সংস্কৃতিতে লোককাহিনীতে। পূর্ণ শশী হোক বা ট্রামলাইনের তারে ঝুলতে থাকা এক ফালি, চাঁদের আকর্ষণ অমোঘ। তাই তো আজও দেখা মেলে চাঁদের মায়ায় জ্যোৎস্না প্লাবিত চরাচরের মোহে আকুল চন্দ্রাহতদের। চাঁদকে নিয়ে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ছাপি @air@gmail.com, chithijirjhanpi@air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্নে, কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় চাঁদের মায়া।
1: এবারে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, 2-1 পশলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 69%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 9.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো তা বৃদ্ধি পেয়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আজকে আর সময় নেই হাতে, প্রাত্যহিকীতে আপনাদের সাথে ছিলাম আমি নীলিমা সাঁতরা
0: এবং সৌভিক শাসমল।
1: সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি প্রকল্পে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রফতানি পণ্যের 90% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন

0: দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ডও দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়েই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়েলিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পরমাণু চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলিতে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতি রাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরেনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরিনের শেখ ইশা অস্ত্রাগারের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। এছাড়া তিনি বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রককে বিদেশ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও সার মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এবং ইরান ও ওমানে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে যৌথভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। মন্ত্রী ডিরেক্টরেট জেনারেল অব শিপিংকে একটি রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি ভারতীয় নাবিকের অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আলবাহিয়া এবং এমটি মোম্বাসার উপর হামলার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। ওই দুটি জাহাজের মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আলবাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। মোম্বাসার ঘটনায় 9 ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী সোনোয়াল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপর এক পোস্টে কাজা কালাস উল্লেখ করেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক বছর। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 37,000 বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে 1 মৃত্যু হয়েছে এবছর বন্যায়। এই নিয়ে 4 মৃত্যু হলো আসামে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারের নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতোমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরেনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা 82,492 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের কাজ শুরুর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এরই অঙ্গ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আজ একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির সূচনা হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এল রাজ্য সরকার। দুর্গাপুজোর রাজনৈতিক দখলদারির বদলে পুজো কমিটিগুলির স্বাতন্ত্র্য স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দরকার বলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের উপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকার রাজ্যে

0: বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনেই স্বল্প সময়ের পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, আবহাওয়া মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। পরে সাংবাদিকদের শ্রী চৌহান বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের সহযোগিতায় রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই রূপরেখা তৈরির কাজ চলছে। বর্ষার মরশুমের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সমীক্ষার কাজ শেষ করে প্রাপকদের তালিকা তৈরির সময়সীমা 15 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुराह राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: বৈঠককে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2,400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্র 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: ইতিমধ্যে ভারত সরকার 4টি জেলাতে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি যুক্ত করেছে। যে জেলাগুলি হল দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। এর বাইরেও কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন দপ্তরের প্রত্যেকটি কর্মসূচির সঙ্গে আমরা যুক্ত হয়েছি।
0: আগামী দিনে পাট চাষের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে আনা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে গতকাল কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ICAR ক্রাইজ্যাফে কৃষক, কৃষিবিজ্ঞানী ও এ সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমানে প্রতি হেক্টর জমিতে 28 কুইন্টাল পাট উৎপাদন হয়। 2031 সালে সেই মাত্রা বাড়িয়ে 32 কুইন্টাল ও 2047 সালে প্রতি হেক্টর জমিতে 40-45 কুইন্টাল পাট উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী দিনে পাট বিদেশে রপ্তানিও করা হবে। মন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের যাতে আয় বাড়ে সেই লক্ষ্যেই সরকারের সচেষ্ট।
1: जूट के क्षेत्र में आने वाली हर बाधा को दूर करने की पूरी कोशिश करेंगे। जूट पर ही एक ब्रेन स्टॉर्मिंग हम और करेंगे कि जूट को उत्पादन को बढ़ाने से लेके किसानों की आय बढ़ाने के लिए और कौन कौन से कदम उठाए जाए।
0: কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান গতকাল হাওড়ার বোটানিক্যাল গার্ডেনও পরিদর্শন করেন। বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির সূচনা করা হবে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন বদলির নীতি নিয়ে এল রাজ্য সরকার। মূলত জেলায় কর্মরত আধিকারিকদের ক্ষেত্রেই বদলির নীতি প্রযোজ্য হবে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, কোনো আধিকারিককে তার নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না। তবে অবসরের দুবছর আগে প্রশাসনিক প্রয়োজনে অনুযায়ী নিজের জেলায় পোস্টিং দেওয়া যেতে পারে। কোনো আধিকারিক একই পদে টানা তিন বছর কাজ করলে তাকে বদলি করা হয়। কোনো অবস্থাতেই চার বছরের বেশি একই পদে রাখা হবে না। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার আয়ুর্বেদিক চিকিৎসাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। কলকাতায় গতকাল বঙ্গীয় আয়ুর্বেদ চিকিৎসা সংঘ রাজ্য আয়ুর্বেদ মহাসম্মেলন পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে কবিরাজ গঙ্গাধর রায়ের 228তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এই আবেদন জানান।
3: আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আচার্য গঙ্গাধর রায়ের এই জন্মদিনটাকে সামনে রেখে আগামী দিন আমরা আয়ুর্বেদিক চিকিৎসাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ আমরা তো মানুষের জীবনে, স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ। যদি আমরা এই আয়ুর্বেদিক চিকিৎসাটাকে পারি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, মানুষ যেন সেই পরিষেবাটা নিতে পারে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। দুর্গাপুজো কোনো রাজনৈতিক দলের নয়, এক সর্বজনীন উৎসব। এক্ষেত্রে রাজনৈতিক দখলদারির বদলে পুজো কমিটিগুলির স্বাতন্ত্র্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দরকার বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কোনো বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকায় কোনো পুজো কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে একের পর এক পুজোর দায়িত্ব রাজনৈতিক দলের নেতারা নিজেদের হাতে তুলে নেবেন। কলেজ স্কোয়ার পুজো কমিটির সভাপতি পদে তিনি থাকতে পারেন বলে যে জল্পনা হচ্ছে তা খারিজ করে দিয়ে সৌমিকবাবু বলেন, কোনো পুজো কমিটির পরিচালনার দায়িত্বই তিনি নেবেন না। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 অগস্ট রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের তরফে তার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে অনন্য সপ্তাহ। গণ উন্নয়ন পর্ষদের উদ্যোগে গতকাল এক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই অরণ্য সপ্তাহ উদযাপনের শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উপলক্ষে গতকাল কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করে বলেন, এবছর 7 কোটি 20 লক্ষ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ চারাগাছ রোপণ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকার রাজ্য বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। পূর্বতন সরকারের আমলে আটকে থাকা 82,492 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের কাজ শুরুর বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 9:10।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন।

রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন জানা অজানা।
2: জানা অজানা
1: জানা অজানায় শুনছেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
3: দক্ষিণ রায় রাজত্ব থেকে খবর এসেছে। দক্ষিণ রায় রাজত্ব সুন্দরবনে দ্বন্দ্ব বেঁধেছে মানুষ আর বাঘে। দক্ষিণ রায়ের অনুমতি ছাড়াই তার রাজত্ব থেকে মানুষ তুলে নিয়ে যাচ্ছে কাঠ, মধু, মাছ, আরও কত কিছু। আল্লাহর আদেশে মা বনবিবি আর তার ভাই শাহজঙ্গলি হাজির হলেন সুন্দরবনে। দক্ষিণ রায় তার অধিকার ছাড়তে নারাজ। কিছুতেই যখন তাকে বোঝানো গেল না, তখন যুদ্ধ লাগল দক্ষিণ রায় ও বনবিবির মধ্যে। বিজিত দক্ষিণ রায় তাঁর রাজত্বের কিছুটা অধিকার হারালেন, কিছুটা অঞ্চলের অধিকার পেয়ে মানুষ তার বসতি বানালো।

0: মনোবিবি রায় দিলেন, দক্ষিণ রায়ের রাজত্বে কোনো মানুষ যদি লোভ নিয়ে প্রবেশ করে তাহলে বাঘের আক্রমণে তার মৃত্যু অনিবার্য, কোনোভাবেই বনবিবি তাকে রক্ষা করতে পারবেন না। সুন্দরবনের আনাচে কানাচে প্রচলিত বনবিবির পালাগানের অন্যতম উপজীব্য এই কাহিনীটি। বনবিবির পালাগানের মূল সূত্র বনবিবির জহুরানামা নামের ধর্মীয় লোকগাথা। সুন্দরবনের অধিবাসীরা জাতি ধর্ম নির্বিশেষে বনবিবিকে মানেন মূল অরণ্যে কোনো কাজে প্রবেশের আগে। লোকাচার অনুযায়ী তারা বনবিবির পূজো করেন, তবে তা অন্য প্রসঙ্গ। সুন্দরবন হল বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বা ভারতীয় বাঘের বসবাস। বাঘ ছাড়াও বেশ কিছু বিলুপ্ত প্রায় প্রাণীর দেখা মেলে এই অরণ্যে। বাটাগুর বাস্কা নামে কাছিম, গঙ্গা এবং ইরাবতী শুশুক এদের মধ্যে অন্যতম। সব মিলিয়ে সুন্দরবনে 49টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 59টি প্রজাতির সরীসৃপ, 8টি প্রজাতির উভচর, 210টি প্রজাতির মাছ, 24টি প্রজাতির চিংড়ি, 14টি প্রজাতির কাঁকড়া এবং 43টি প্রজাতির মোলাস্ক বা শামুক জাতীয় প্রাণীর দেখা পাওয়া যায়। সুন্দরবনে গাছ আছে প্রায় 334 প্রজাতির, এদের মধ্যে বেশিরভাগই ম্যানগ্রোভ। তাছাড়াও আছে 165 প্রজাতির শ্যাওলা ও 13 প্রজাতির অর্কিড। সুন্দরবনে বাঘ আর মানুষের দ্বন্দ্ব চিরকালীন। লোকালয়ে বাঘের ঢুকে পড়া এবং মানুষের আক্রমণে বাঘটির মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সামনে এসেছে বহুবার। তেমনি বাঘের হাতে মানুষের মৃত্যুর ঘটনাও কিছু কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে বাঘে আর মানুষের টানাটানির কারণ হয়তো পাল্টেছে, সংখ্যারও হয়তো হেরফের ঘটেছে, কিন্তু এই দ্বন্দ্ব মেটেনি। এই চিরকালীন দ্বন্দ্বই উঠে এসেছে বনবিবির পালাগানে। এহেন দ্বন্দ্ব সত্ত্বেও এতগুলো দিন ধরে বাঘ আর মানুষের পারস্পরিক সহাবস্থানের কথাটাও মনে রাখতে হবে। 140,000 হেক্টর আয়তনের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। প্রায় 60% সুন্দরবনের ভাগ বাংলাদেশের, বাকিটা ভারতের। ইউনেস্কো এই অরণ্যকে হেরিটেজ বা ঐতিহ্যময় হিসেবে স্বীকৃতি দিয়েছে। একদিকে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বয়ে আনা মিষ্টি জল, অন্যদিকে বঙ্গোপসাগরের লোনা জল। দিবারাত্রি জোয়ার ভাটার টানা পড়েন সুন্দরবনের জল ও মাটির লবণাক্ততার হেরফের ঘটায় দিনে দুবার এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। নদীর জলের বয়ে আনা পলি জমা হয়ে তৈরি হয় নতুন নতুন বদ্বীপ। ভাটার টানে তা ভেঙে যায়, আবার তৈরি হয়। জলের সঙ্গে ভেসে আসা গাছের বীজ অঙ্কুরিত হয়ে ওই দ্বীপে প্রাণের সঞ্চার ঘটায়। নতুন নতুন গাছপালা তৈরি করে নতুন অরণ্য। খাবারের টানে হাজির হয় নানান প্রাণী। আণুবীক্ষণিক প্রাণীদের উপস্থিতিতে চালু হয় জৈব রাসায়নিক চক্র। তাই সুন্দরবন একটি সতত চলমান পরিবেশগত প্রক্রিয়ার জীবন্ত উদাহরণ। অন্যদিকে এই অরণ্যের আশেপাশে বসতি স্থাপন করেছে মানুষও। দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই অরণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল তারা। দিন যায়, মানুষের সংখ্যা বাড়ে, বাড়ে তার চাহিদাও। অরণ্য সম্পদ আহরণের পরিমাণ বাড়ে, প্রয়োজনের তাগিদে শুরু হয় বন কেটে বসত। এইখানেই শুরু মানুষ আর অরণ্যের সংঘাতের।
1: জানা অজানা এতক্ষণ শুনলেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। এখন নজরুল গীতি, শিল্পী দেবস্মিতা দাশ।

0: শুনলেন নজরুল গীতে, শিল্পী দেবস্মিতা দাস। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি কথিকা। আজ শুনবেন লোকসংস্কৃতির আনাজ কানাজ পর্যায়ে অথরথ কথা, বলছেন স্বপন ঠাকুর।
1: জগন্নাথের রথযাত্রা আন্তর্জাতিক হলেও বঙ্গের রথ উৎসব কোনো অংশে কম নয়। রথযাত্রা শারদোৎসবের শুভ সূচনা করে দুর্গা প্রতিমায় মাটির প্রলেপ দিয়ে। রথের সঙ্গে যাত্রার যোগ অবিচ্ছিন্ন। এদিন থেকেই শুরু হয় যাত্রাপালার বিজ্ঞাপন ও বায়না। উল্টো সোজা মিলিয়ে রথের মেলা দুটি বেলার হলেও বাংলার লোকশিল্প, বিশেষ করে মাটির পুতুলের বিকিকিনিতে জমে ওঠে। রথকেন্দ্রিক ব্রত ও আলপনা তথা বৈচিত্র্যময় লোকযাপন জড়িত আছে বঙ্গের রথ উৎসবে। রথ প্রাচীনকালের নিছক যানবাহন তথা যুদ্ধযান। রথের বাহন প্রধানত ঘোড়া। রথযান আর্য সংস্কৃতির নিদর্শন বলে অধিকাংশের বিশ্বাস। হরপ্পা সভ্যতায় ঘোড়া বা রথের কোনো চিহ্ন আবিষ্কৃত হয়নি। ক্রমশ বৈদিক সভ্যতার প্রচ্ছদ হয়ে ওঠে ঘোড়ায় টানা গতিময় রথ। ঋগ্বেদে ঘোড়ায় টানা রথের কথা আছে। বৈদিক দেবতা, বিশেষ করে

0: ইন্দ্র, উষা, অগ্নি প্রমুখদের নিজস্ব রথ ছিল। প্রাচীনকালে রথের দুটি শ্রেণী বিভাগ দেখা যায়। উচ্চমানের রথের নাম পরমরথ, তুলনায় নিকৃষ্ট রথের নাম কদরথ। রথের ছাউনি হতো তিন ধরনের, যথা বস্ত্র, কম্বল, চর্মন অর্থাৎ কাপড়, পশমের তৈরি কম্বল এবং পশুর চামড়া। দেবযান রথের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সংস্কৃতি ও দর্শনের নানান অনুষঙ্গ। দেবরথ প্রধানত রথ ও বিশেষ শৈলীর মন্দির স্থাপত্যের এক মিশ্র আঙ্গিক। সরল ভাষায় বলা যেতে পারে, রথের ওপর চলমান মন্দির হল দেবযান রথ। দেবযান রথ যেন ঈশ্বরের সচল আবাস বা মন্দির। ঈশ্বর মূর্ত ও বিমূর্ত রূপে আরাধিত হন, মূর্ত ভাবনায় পূজিত হন দেব বিগ্রহ রূপে মন্দিরে বা গৃহে। মন্দিরে পূজিত দেব বিগ্রহ তিন প্রকার, যথা অচল বা ফিক্সড, চল বা ভ্রাম্যমান এবং চলাচল অর্থাৎ কখনো মন্দিরে আবার কখনো তিনি ভ্রাম্যমান। চলাচল মূর্তির অপর নাম উৎসব মূর্তি। চলাচল বিগ্রহ কিংবা অচল মূর্তির কোনো প্রতিনিধি স্থানীয় বিগ্রহকে নিয়ে হয় মূলত রথযাত্রার অনুষ্ঠান। মন্দিরের সঙ্গে রথের সম্পর্কটি আরও স্পষ্ট হয়ে উঠেছে স্থাপত্য ও মূর্তি ভাস্কর্যের প্রেক্ষিতে। মন্দির স্থাপত্যেও রথ মন্দির অর্থাৎ রথের ওপর মন্দির দেখা গেছে, যেমন উড়িষ্যার কোণার্কের সূর্য মন্দির কিংবা পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের ল্যাটেরাইট পাথরে তৈরি ছোট রথাকৃতি দেবালয়। অনেক সময় মন্দির স্থাপত্যে রথ পরিভাষা বিশেষ, যেমন রথ বলতে গর্ভগৃহের ওপরে আলংকারিক উল্লম্ব শিখরকে বোঝায়। রথের সংখ্যা বৃদ্ধি পেলে মন্দিরের আকৃতি বৃদ্ধি পায়। একইভাবে মূর্তি ভাস্কর্যের পাদপীঠে রথ মানে খাঁজ, যেমন ত্রিরথ, পঞ্চরথ ইত্যাদি তিনটি বা পাঁচটি খাঁজ দেখা যায়। প্রাচীন যুগে রথকে কেন্দ্র করে হেমাস্য রথ মহাদান যজ্ঞ অনুষ্ঠিত হতো। রাজা লক্ষণ সেনের তর্পণ দিঘি তাম্র শাসনে সোনার তৈরি ঘোড়ায় টানা রথের দান যজ্ঞের কথা উল্লেখ আছে। বিভিন্ন পুরাণ, উপপুরাণ, প্রাচীন সাহিত্যয় রথযাত্রার বর্ণাঢ্য বিবরণ আকর্ষণীয়। ত্রয়োদশ শতকের হেমাদ্রি পণ্ডিত লিখেছেন, মার্গশীর্ষ অর্থাৎ অঘ্রাণ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত দেবতার রথযাত্রা জনগণের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার জন্য করা উচিত। দেবতা অনুসারে রথযাত্রা আলাদা আলাদা দিনে হবে। আশ্বিন মাসের শারদীয়া মহানবমী তিথিকে রথনবমী বলে। এদিন দুর্গার রথযাত্রা উৎসব নির্দিষ্ট হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিকে রথ সপ্তমী বলার মূল কারণ হল এদিন সূর্যদেবের রথযাত্রা নির্দিষ্ট হয়েছিল। মৎস্যপুরাণে আছে চৈত্র মাসে শিবের রথযাত্রার বর্ণনা। জৈন ধর্ম গ্রন্থাদিতে বর্ণিত হয়েছে চাতুর্মাসের পর পার্শ্বনাথ ও মহাবীরের রথযাত্রার কথা। বিষ্ণু ধর্মোত্তর উপপুরাণের তৃতীয় খণ্ডের 117 অধ্যায়ের দেবযাত্রা বিধি থেকে রথযাত্রা সম্পর্কে আকর তথ্যাদি মেলে। এখান থেকে জানা যায়, প্রতি বছর নির্দিষ্ট দিনে রাজকীয় পৃষ্ঠপোষকতায় রথযাত্রা অনুষ্ঠিত হতো ভারতবর্ষে। বেশ কয়েকদিন ধরে রথযাত্রা পালিত হতো। নির্দিষ্ট দেবতার নির্দিষ্ট তিথি ছিল রথযাত্রার। যে দেবতার তিথি জানা যেত না, তাঁর রথযাত্রা হতো পূর্ণিমার দিনে। বাসুদেব শ্রীকৃষ্ণের রথযাত্রা যে কোনো মাসের পূর্ণিমাতে অনুষ্ঠিত হতো। বাংলার রথযাত্রার মূলে আছে উড়িষ্যার নীলাচলের জগন্নাথের রথযাত্রার অপ্রতিহত প্রভাব, তবে পার্থক্য আছে বিলক্ষণ। যেমন পুরীর রথযাত্রায় তিনটি দেববিগ্রহের রথ আলাদা আলাদা হলেও বাংলায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা একটি রথেই চড়েন। বাংলার প্রাচীন জগন্নাথ মাহেশে পূজিত হচ্ছেন, প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, জগন্নাথের সেবক দ্বাদশ গোপালের অন্যতম কমলাকর পিপিলায়ের আমল থেকে রথযাত্রার ধুমধাম শুরু। হুগলির গুপ্তিপাড়া রথযাত্রাও উল্লেখযোগ্য। বিগ্রহ প্রতিষ্ঠার পর 13 চূড়া বিশিষ্ট কাঠের তৈরি রথে জগন্নাথের রথযাত্রার সূচনা হয়েছিল অষ্টাদশ শতকের মাঝামাঝি। রথের মেলার পত্তন সেই সময় থেকেই। কলকাতার কয়েকটি প্রাচীন রথ হল বসাক বাড়ি, সাবর্ণ রায়চৌধুরী, বেহালার মুখোপাধ্যায় পরিবার, বাওয়ালি জমিদার বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, রানী রাসমণি নামাঙ্কিত রথযাত্রা ইত্যাদি। বাংলায় রথ শুধু দারু নির্মিত নয়, ধাতব রথও উল্লেখযোগ্য। গবেষক তারাপদ সাঁতরা পশ্চিমবঙ্গে সর্বমোট 41টি পিতলের রথের সন্ধান দিয়েছেন, যার মধ্যে বর্ধমানের বনকাঠির রথ প্রাচীনতম এবং খোদাই কার্যে অনুপম। বাংলায় রথের কাঠ এবং ধাতুর ভাস্কর্যগুলি এক কথায় সুন্দর। জোড়া ঘোড়া থেকে শুরু করে সারথি, নানা ধরনের দারু ও ধাতু পুতুল, যেমন বৈষ্ণব বৈষ্ণবী, ঢোল বাদিকা, শ্বেত হংস, বালক বালিকা, দারোগা, মেছনি ইত্যাদি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। রথের চিত্রশিল্প এক কথায় অনবদ্য। বাংলায় শুধু জগন্নাথের রথ নয়, বিভিন্ন দেবদেবীর রথযাত্রা দেখা যায় আষাঢ় মাসে কিংবা অন্যান্য সময়ে। এগুলিকে ব্যতিক্রমী রথযাত্রা অনেকে বলেন। জগন্নাথের পরিবর্তে নানা নামে পরিচিত কৃষ্ণ, বলরাম এবং অক্রূরের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। বাংলায় রাম বা রঘুনাথের রথযাত্রা বর্ণাঢ্য উৎসব। রাঢ় অঞ্চলে অনেক গ্রামে রথে করে মুক্ত স্নানে বের হন ধর্মরাজ ঠাকুর। বাঁকুড়ার আকুয়ের গবপুরে রথযাত্রার দিনে ধর্মরাজ স্বরূপনারায়ণ তাঁর দুই স্ত্রী কামিক্ষে এবং ধামাসকন্যাকে নিয়ে রথে করে গ্রাম প্রদক্ষিণ করেন। বর্ধমানের পালিগ্রাম পিলসোঁয়া কৈথন গ্রামেও ধর্মরাজের রথযাত্রা জমজমাট লোক উৎসব। বাঁকুড়ার প্রদ্যুম্নপুরের আধারকুলি ধর্মঠাকুরের রথযাত্রায় সামিল হন শীতলা ও ওরাইচণ্ডী দেবী। বঙ্গের রথোৎসবে শাক্তদের ভূমিকা উজ্জ্বল। বীরভূমে তারাপীঠে তারাদেবী রথযাত্রা। পূর্ব বর্ধমানের কলিগ্রামে হয় জয়দুর্গার রথযাত্রা। দেবী অন্নপূর্ণার রথযাত্রা হয় হুগলির ভদ্রেশ্বরে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে মহাসমারোহে পালিত হয় দেবী রথযাত্রা। রথ কেন্দ্রিক ব্রত আছে বাংলায়, তার নাম রথাই পথাই বা কথাই। পশ্চিমবঙ্গে গৌড় মালদহে এবং পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার নেত্রকোনা কিশোরগঞ্জের বেশ কিছু পরিবারে রথব্রত পালিত হয়। পশ্চিমবঙ্গে পালিত হয় বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারে। ব্রতের সঙ্গে চণ্ডীর কোনো সম্পর্ক না থাকলেও পূর্ববঙ্গে একে রথাই চণ্ডী ব্রত বলে থাকে। ব্রতের প্রধান উপকরণ চিনির ছাঁচে তৈরি রথের মিষ্টান্ন। জোড়া রথের মোটিফ আলপনায় ব্যবহার করেন ব্রতীরা। ঘট স্থাপন করে ব্রতীরা ষোলো কলা, ফলকুচো, মিষ্টি ইত্যাদির নৈবেদ্য নিয়ে এসে ঘট পুজো করেন এবং শেষে ব্রত কথা শোনেন। জগন্নাথের রথযাত্রা উপলক্ষে ব্যতিক্রমী উৎসব রাবণ কাটার মেলা বসে বাঁকুড়ার কোতলপুর থানার রায়বাঘিনী গ্রামে। ভান্ডারা লুট নামে এক ব্যতিক্রমী লোক উৎসব পালিত হয় হুগলি জেলার গুপ্তিপাড়ার জগন্নাথের রথযাত্রার উল্টো রথের পূর্ব দিনে। বৈচিত্র্যময় বাংলায় রথ কথার বৈচিত্র্যও কিন্তু কম নয়।
1: আকাশবাণী কলকাতা কথিকায় আজ লোকসংস্কৃতির আনাজ কানাজ পর্যায়ে শুনলেন অথরথ কথা, বললেন স্বপন ঠাকুর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বসন্ত মুখার্জির আগে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন কিংশুক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণ্ময় মিত্র।

Gada gama dani san ni dama dani re re.

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাসন্ত মুখার্জির রাগে খেয়াল। শিল্পী অম্বরীশ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন কিংশোক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানে। আজ গানে গানের প্রথম পর্বে আমরা প্রথমে শুনব নিশি পদ্ম ছবি থেকে গান, প্রথম গানের শিল্পী শ্যামল মিত্র।

প্রাণ পালায় নেই অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। শুনছেন নিশিপদ্ম ছবি থেকে গান, এর পরের গানের শিল্পী মান্না দে।

জানি গানের প্রথম পর্বে শুনলেন নিশিপদ্ম, ছবি থেকে গান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন সংবাদ। আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি নতুন দিল্লিতে আজ খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের আইআরজিসি সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। পুরুষের ওয়ানডে ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের 2 প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry.

0: Jewelry, smartphones, critical polymers, etc.
1: ডবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে বাণিজ্য সচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরাও ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে স্বল্প সময়ে পরিকাঠামোগত উন্নয়নের গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরও জানান, আবহাওয়া ও মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করছে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আজ নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ ব্লকের নিলামের অষ্টম ধাপের সূচনা করবেন। কেন্দ্রীয় খনি মন্ত্রক জানিয়েছে, এই ধাপে 9টি রাজ্য জুড়ে বিস্তৃত 20টি গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ ব্লক রয়েছে। এর মধ্যে 13টি নতুন চিহ্নিত ব্লক এবং 7টি ব্লক দ্বিতীয়বারের প্রচেষ্টায় নিলামে তোলা হচ্ছে। এই খনিজ তালিকার মধ্যে রয়েছে মলিবডেনাম, গ্রাফাইট, গ্লুকোনাইট, বিরল খনিজ, টাইটানিয়াম, টাংস্টেন, পটাশ, লিথিয়াম, সিজিয়াম এবং রুবিডিয়াম। ওড়িশার পুরীতে আগামীকাল ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা শ্রী জগন্নাথ মন্দির থেকে শ্রী গুণ্ডিচা মন্দির পর্যন্ত হয়। 3টি সুদৃশ্য হ্রদ, নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন সুন্দরভাবে সুচিত্রিত করা হয়েছে এবং মন্দিরের সিংহদ্বারের সামনে প্রস্তুত রাখা হয়েছে। ভিড় সামলানো, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা পরিচ্ছন্নতা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার জন্য উড়িষ্যা সরকার ব্যাপক আয়োজন করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতিরের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে তার বাবা আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে দোহার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে মন্ত্রীর শোকবার্তা প্রকাশের পাশাপাশি কাতারের আমিরকে পাঠানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শোকবার্তাও প্রকাশ করেছে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্র

0: সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের বড় ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর ও জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার জন্য একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরের যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আল বাহিয়া এবং এমটি মোম্বাসার ওপরে হামলার প্রেক্ষিতে এই পর্যালোচনা সভায় আয়োজন করা হয়। এই দুটি জাহাজের মোট 46 জন নাবিক এবং কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আল বাহিয়ার ওপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। এমটি মোম্বাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শক্তিক্ষেত্র বিদ্যুৎ ব্যবসায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে গতকাল কাঠমান্ডুতে একটি বৈঠকে বসে ভারত ও নেপাল। ভারতের শক্তি মন্ত্রকের সচিব পঙ্কজ আগরওয়াল ও অতিরিক্ত সচিব মনু মাহাওয়ার এই বৈঠকে যোগ দেন। বৈঠকে ছিলেন নেপালের শক্তি জলসম্পদ ও সেচ মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে ভারতের গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। পুরুষদের ক্রিকেটে বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল আয়োজক ইংল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এর ফলে সিরিজে 1-0 ব্যবধানে ভারত এগিয়ে গেল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 258 রানে অল আউট হয়ে যায়। পরে ব্যাট করতে নেমে ভারত 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি প্রকল্পে 8,500 কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ শুনবেন 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। ভরা বর্ষাকাল হলেও সেভাবে কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা নেই শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমান জেলাতেও। আকাশে মাঝে মাঝে মেঘের আনাগোনা দেখা গেলেও ভারী বর্ষণ না হওয়ায় গুমোট গরমে জেরবার খনি ও শিল্পাঞ্চলের মানুষ। মেঘ রোদ্দুরের খেলার মাঝে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসানসোলের জামুরিয়ার চুরুলিয়ায় পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। কবির জন্মভূমি চুরুলিয়াতে এই বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে 46তম ঐতিহ্যবাহী নজরুল মেলার। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি চুরুলিয়ার বিভিন্ন পথ অতিক্রম করে কবির সমাধিস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির সুযোগ্য ভ্রাতুষ্পুত্র আলী রেজাক। বাংলার পুর ও শহর এলাকাগুলিকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বৃহস্পতিবার আসানসোল থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হল অ্যাডমাই বিন প্রকল্পের। আধুনিক যন্ত্রের সাহায্যে ম্যানহোল পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আসানসোলের সার্কিট হাউসে এই বিশেষ অভিযানের উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রাপাল। জেলাশাসক এস পন্নাপলাম ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমারের উপস্থিতিতে মন্ত্রী জানান, রাজ্যজুড়ে পরিচ্ছন্নতায় কোনো আপোষ করা হবে না। এর পাশাপাশি আসানসোল মহকুমার কল্যাণেশ্বরী, বেগুনিয়া, ঘাগড়াবুড়ি বা শিশারনাথের মতো বিখ্যাত মন্দিরগুলির ফুলমালার বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই বর্জ্য থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে তৈরি হবে চারকুলমুক্ত উন্নতমানের জৈব ধূপকাঠি, এর জন্য আধুনিক রিসাইক্লিং মেশিন বসানোর পাশাপাশি মহিলাদের আর্থিক সহযোগিতা ও 15 দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে নারী ও শিশু কল্যাণ দপ্তর। শিল্পাঞ্চল আসানসোলে দীর্ঘদিনের দাবি পূরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে আরও 4টি নতুন সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন, যার মধ্যে দক্ষিণবঙ্গের একমাত্র জেলা হিসেবে বেছে নেওয়া হয়েছে আসানসোলকে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সক্রিয় সহযোগিতায় 200 কোটি টাকার বরাদ্দ নিশ্চিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 26 থেকে বেড়ে 30 হতে চলেছে। জেলা স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে 2026-27 বড় উপহার পেয়েছে পশ্চিম বর্ধমান জেলা। একটি নতুন সরকারি মেডিকেল কলেজ পাওয়ার পাশাপাশি আসানসোল ও দুর্গাপুরের মধ্যে মেট্রো সংযোগের সম্ভাব্যতা খতিয়ে দেখা ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্গাপুর, আসানসোল ও পানাগড় এলাকায় শিল্পোন্নয়নের লক্ষ্যে একটি সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপনের যুগান্তকারী ঘোষণা হয়েছে বাজেটে। এদিকে আসানসোল জেলা হাসপাতালে শিশুদের সুস্বাস্থ্যের লক্ষ্যে চালু হল 10 শয্যার নতুন এনআরসি ইউনিট বা পুষ্টি পুনর্বাসন কেন্দ্র। শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই জরুরি বিভাগের উদ্বোধন করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোহাম্মদ ইউনুস ও জেলা হাসপাতালের নবনিযুক্ত সুপার ডাক্তার তপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। রেলযাত্রীদের সফরকে আরও আরামদায়ক করতে আসানসোল রেল ডিভিশন এক অভিনব উদ্যোগ নিতে চলেছে। এবার ডিভিশনের 4টি গুরুত্বপূর্ণ স্টেশন দুর্গাপুর, যশিডি, মধুপুর এবং শিমুলতলায় প্রথমবার চালু হতে চলেছে বিশ্বমানের শীততাপ নিয়ন্ত্রিত স্লিপিং পড বা চটজলদি বিশ্রাম কক্ষ। সিনিয়র ডিসিএম মার্শাল এ সিলভা জানিয়েছেন, আগামী শ্রাবণ মাস থেকে অত্যন্ত কম খরচে যাত্রীরা আরামদায়ক বেড, হাইস্পিড ওয়াইফাই, ডিজিটাল লকার ও মাল্টিকুজিন রেস্তোরাঁর এই আধুনিক সুবিধা উপভোগ করতে পারবেন। 2027 সালে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন জনগণনা ঘিরে তৎপরতা শুরু হয়েছে জেলাতেও। জেলাশাসক জানান, জেলাজুড়ে 5302 জন গণনাকারী এবং 896 জন সুপারভাইজার সহ 24 জন চার্জ অফিসার এই প্রক্রিয়া তদারকি করবেন। আগামী 1 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের গৃহতালিকা তৈরির কাজ চলবে, যেখানে নাগরিকরা নিজেরাও অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। জেলা চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুনবেন গানে গানের দ্বিতীয় পর্ব, কলঙ্কিনী ছবি থেকে প্রথম গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ভেঙে চান জ্বলে পুড়ে যায়, আর আমরা পাই চাঁদনি। সেই চাঁদনি দেখে চকর হয় বিভোষ।

0: কলঙ্কিনী ছবির গান শুনলেন, এবারে লালকুঠি ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।
1: তুমি কে?
2: আমি কে?

লালকুঠি ছবির এই গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
0: যে ওটিপি আপনি চাননি,
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

সন্ন্যাসী রাজা। আজ থেকে ঠিক 50 বছর আগে যখন মুক্তি পেল, বক্স অফিস তখনই যে শুধু সে মাতিয়ে দিয়েছিল তা নয়, কিন্তু এই 50টা বছরের তার যে যাত্রাপথ, এখনও যারা সন্ন্যাসী রাজা দেখেছেন তারা জানেন অনবদ্য একখানা ছবি তৈরি হয়েছিল সেই সময়। উত্তম কুমারের নিজের বছরও বটে, কারণ 50 বছর আগে যে যে ছবিগুলি মুক্তি পেয়েছিল তার মধ্যে একগুচ্ছ ছবি উত্তম কুমারের, এবং সে সকল ছবি কিন্তু মন ভরানো। কিন্তু শুধুমাত্র উত্তম কুমার বললে হয় না, আজ থেকে

পঞ্চাশটি বছর আগে, অর্থাৎ 1975 এবং 1976-এর মাঝামাঝি সময়ের যে ছবিগুলো রিলিজ করেছে, সেই সময় কিন্তু উত্তম কুমারের অমন জলজলে আলোর পাশেও মিয়ে যাননি, ম্লান হয়ে যাননি সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতন নায়কেরাও। এবং একই সঙ্গে সেই সময় স্ক্রিন জুড়ে তাঁদের সদর্প পদচারণা রেখেছেন অপূর্ণা সেন, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী প্রমুখেরাও। পঞ্চাশটা বছর আগের কথা, কিন্তু এখনও সে সকল ছবি, সে ছবির গান এবং ছবিগুলোর সঙ্গে জড়িয়ে থাকা গুণী শিল্পীরা আমাদের মন আলো করে রয়েছেন। আসুন না সেই ছবিগুলোর দিকে একবার ফিরে তাকাই, ঠিক পঞ্চাশ বছর আগে যে সকল ছবি রিলিজ করেছিল। 1975-এর জুলাই থেকে 1976-এর জুলাই, বা 1975 এবং 76-টাকেই যদি আমরা ধরি, অনেকগুলি ছবির পথ চলা। সে সকল ছবি কোনো কোনোটা মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে, আবার এমনও কিছু ছবি রয়েছে যেগুলি হয়তো সেইভাবে বক্স অফিসে খুব বেশি দাগ টানতে পারেনি, মানুষের মনে খুব বেশি হয়তো দাগ টানতে পারেনি, কিন্তু সে সকল ছবি, ছবির গান এখনও যদি ফিরে তাকাই, ফিরে দেখি, মনে হয় ভারী সুন্দর তো, ভারী মিষ্টি তো। পঞ্চাশ বছরের পথ চলা, সেসব ছবি, তাদের গান, তাদের কথা, গল্প সবটা নিয়ে আজকের এই গানের ভেলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি, শর্মিষ্ঠা সরকার। অসময় বলে একখানি ছবি রিলিজ করেছিল পঞ্চাশ বছর আগে, সালটা 1976। অনুপ ঘোষাল এবং শিপ্রা বসুর কণ্ঠে ভারী সুন্দর একখানি গান, যে গান আমরা কিন্তু জানিই না সেভাবে, যে গানখানির অস্তিত্ব এভাবে রয়েছে, শোনা যাক।

অনুপ ঘোষাল এবং শিপ্রা বসুর দ্বৈত কণ্ঠে অসময় ছবির গান। পঞ্চাশ বছরের পথ চলা এমন একটা ছবির, যে ছবি আমাদের কাঁদায়, আমাদের ভাবায়। আজও বলাই চাঁদ মুখোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় বনফুল, তাঁর লেখা কাহিনী অগ্নিশ্বর অবলম্বনে অরবিন্দ মুখোপাধ্যায় তৈরি করলেন অগ্নিশ্বর ছবিখানি 1975-এ। উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায়, তরুণ কুমার রয়েছেন, পার্থ মুখোপাধ্যায় রয়েছেন। উত্তম কুমার ততদিনে বলাই যায় লিভিং লেজেন্ড হয়েই গিয়েছেন, জীবন্ত কিংবদন্তি, এবং তৎসত্ত্বেও নিজের সেই ইমেজটাকে, অর্থাৎ রোম্যান্টিক হিরোর ইমেজকে বারে বারে তখন তিনি ভাঙছেন, ভিন্ন ভিন্ন ধারার ছবিতে বারে বারে আসছেন এবং দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে একজন সু অভিনেতা অবশ্যই এইভাবে লিভিং লেজেন্ড এবং রোম্যান্টিক নায়ক সবটাই হতে পারেন। বারে বারে তিনি নিজেকে ভেঙেছেন এই সময়টাতে। 70-এর দশক জুড়ে তার যে ছবিগুলি, সেই ছবিগুলোর দিকে তাকালে সত্যি অবাক হতে হয় যে কতটা সিকিওর জায়গায় থাকা সত্ত্বেও তিনি ক্রমশ নিজের ইমেজকে ভেঙেছেন। অগ্নিশ্বর তেমনই একখানি ছবি। কথা হচ্ছে আজ থেকে 50 বছর আগে রিলিজ করা সে সকল ছবিগুলো, 50 বছরের এই তাদের জার্নিতে, পথ চলায় কোথাও ম্লান হয়ে যায়নি যারা।

0: অগ্নিস্বর ছবির সেই অসাধারণ গানখানি রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো বটেই, হেমন্ত মুখোপাধ্যায় এবং এই গানের সঙ্গে আমাদের স্মৃতিতে অগ্নিস্বর জড়িয়ে রয়েছে। এভাবেই বাংলা ছবির 50 বছরের যে পথ চলা, 1975 এবং 76 যে ছবিগুলি রিলিজ করল তাদের মধ্যে অবশ্যই উত্তমময় বছর বলা যেতে পারে সেই সময়টাকে। অগ্নিস্বর, আমি সেও, সখা, বাঘবন্দি খেলা, আবার প্রিয় বান্ধবী, সন্ন্যাসী রাজা, একের পর এক ছবি। কিন্তু উত্তম কুমার কি শুধুই, তিনি ছাড়াও কিন্তু এমন আরও অনেক ছবি 50 বছর আমরা পালন করছি এবছরে, যে ছবিগুলো আমাদেরকে আলাদা করেই তাদের নিজেদের জায়গা দর্শকের মনে করে নিয়েছেন। সেসব কথা নিয়ে আজকের এই গানের ভেলা। 2213134221342 এই আমাদের টেলিফোন নাম্বার, কি রয়েছেন কথা বলবো। নমস্কার।
1: নমস্কার শর্মিষ্ঠাদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: স্নেহাশিস রাহা, লক্ষণ দাস্টেন, হাওড়া ময়দান থেকে।
0: বলুন স্নেহাশিস বাবু,
1: আপনি এই মাত্র উচ্চারণ করলেন বাঘবন্দি খেলা, আমি ওই ছায়াছবি সম্পর্কে বলতে চাইছিলাম আপনার আজকের প্রসঙ্গ নিয়ে। আসলে আমি খুব সৌভাগ্যবান যে এই ছবির যিনি সঙ্গীত পরিচালক দীপঙ্কর চট্টোপাধ্যায় আমার বাড়ির কয়েকটা বাড়ি পরেই থাকে, এবং তিনি কিন্তু এই গানের ভেলাটা খুব ফলো করেন, হয়তো এখনো শুনছেন। তা ওনার কাছে আমার সৌভাগ্য হয়েছিল এই ছায়াছবি সম্পর্কে, উত্তম কুমার সম্পর্কে, এবং এই ছায়াছবির উত্তম কুমারের অভিনয়ের সঙ্গে সঙ্গে আরেকটা যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে একই ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে দুজনেরই গান ছিল। এবং গল্পটা এটা শোনা যে আয় আয় আসমানি কবিতা যেটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন ওটা নাকি মান্নাদের গাওয়ার কথা ছিল, আবার টুকরো হাসির তোর ফোয়ারা যেটা মান্নাদের গলায় ওটা নাকি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়ার কথা ছিল। আসলে এই যে চ্যালেঞ্জটা তখন ওনারা গ্রহণ করেছিলেন এবং সঙ্গীত পরিচালকরা তাতে সহমত পোষণ করেছিলেন, এইখানেই তো আমার মনে হয় শিল্পীর সার্থকতা। আপনি আজকে অনেক তথ্য দিচ্ছেন, অনেক গল্প শোনাচ্ছেন, যদি সম্ভব হয় বাঘবন্দি খেলার কোনো গান শুনতে পারলেও ভালো লাগবে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই ভালো থাকবেন। এই তথ্যখানি আমার কিন্তু জানা ছিল না, কিন্তু সত্যিই তাই, টুকরো হাসির তোলফোয়ারা যেটা মান্না দে গিয়েছেন আয়েসে কিন্তু সে গান হেমন্ত মুখোপাধ্যায় গিয়ে দিতেন, আবার আয় আয় আসমানি কবুতর হেমন্ত মুখোপাধ্যায় যেভাবে গাইলেন সত্যি আমাদের চমক লাগে, কিন্তু ঠিক ওইভাবে যদি মান্না দে গিয়ে দিতেন আমরা কিন্তু চমকাতাম না, কারণ ঠিক ওই জোনরার ওই ঘরানার গান মান্না দে আমাদের আরও বেশ কয়েকটি উপহার দিয়েছেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় দুটি গানেই সুর করেছেন দীপঙ্কর চট্টোপাধ্যায়, কোনখানি যে শোনাবো সত্যিই বুঝতে পারছি না। চলুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এক্ষুনি শুনলাম, যেহেতু পুরানো সেই দিনের কথা, শোনা যাক মান্না দের কণ্ঠে বাঘবন্দি খেলার সেই গানখানি।

আজ থেকে 50 বছর আগের পথ চলা যে সকল ছবির, সেই অর্থে বলতে গেলে বাম্পার হিট যাকে বলা হতো একটা সময়ে, সুপার হিট, সুপার ডুপার হিট যাদের বলা হতো, এমন বহু ছবি সে সময় রিলিজ করেছিল 50টি বছর আগে, 1975-এ কিছু, 1976। কিন্তু তাদের সেই যে প্রবল চাকচিক্য, জৌলুস, খ্যাতি ছবিগুলির, তার আড়ালে কিছু ছবি নিজেদের জায়গা করে নিয়েছিল এমনভাবে যে ছবির মেকিং, যে ছবির গল্প কর্নিশ আদায় করে নিয়েছিল বহু মানুষের। তেমনি একটা ছবির গল্প বলি, পালঙ্ক রিলিজ করল 1975-এ। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়, যৌথ উদ্যোগে এই ছবি, তখনও খুব বেশি ছবি কিন্তু এইভাবে ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতো না। এই ছবিখানি তৈরি হলো রাজেন তরফদার, এই ছবির পরিচালক কারা রয়েছেন, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, আবার বাংলাদেশের আরেক খ্যাতনামা অভিনেতা আনোয়ার হোসেন। এই ছবি যখন রিলিজ করল, সেই অর্থে মানে ছবিখানি খানিকটা প্যারালাল ছবি, সমান্তরাল ছবির ঘরানার পালঙ্ক, যে কারণে এমনটা নির্মাতারাও এক্সপেক্ট করেননি যে ছবিখানি সুপারহিট হয়ে যাবে। কিন্তু সমস্তার মানুষদের নজর কেড়েছিল এতটাই যে সেই বছরের 1975-এর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি, বাংলায় তৈরি ছবির ক্ষেত্রে জাতীয় পুরস্কার সে বছর আদায় করে নিল পালঙ্ক ছবিখানি। মনে রাখতে হবে সালটা 1975, সে বছর সন্ন্যাসী রাজা রিলিজ করেছে, রাগ অনুরাগ, প্রিয় বান্ধবী, এরকম সুদূর নিহারিকা, স্বয়ংসিদ্ধা, এমন সমস্ত ছবি বক্স অফিস হই হই করে চলেছে। কিন্তু বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার বেস্ট ফিচার ফিল্ম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের এই পুরস্কার কিন্তু সে বছর জিতে নিল পালঙ্ক নামের একখানি ছবি, যে ছবিতে উৎপল দত্ত, সন্ধ্যা রায়, আনোয়ার হোসেন।

1976-এর বিএফজে অ্যাওয়ার্ড, আমরা জানি বিএফজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড সেই সময়কার। সেখানে বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে এই ছবির জন্যই সুধীন দাশগুপ্ত পেলেন পুরস্কার, সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার। আমি খুঁজেছিলাম পালঙ্ক ছবির গান যদি শোনানো সম্ভব হয়, কিন্তু পালঙ্ক ছবির গান আমাদের কাছে নেই, আরও একটু বেশি খুঁজতে হবে, এক্ষুনি আমি বলতে পারি না, কারণ আকাশবাণীর যে সংগ্রহশালা সেখানে নেই বললেও বুকের ভিতরটা একটু ধুকপুক করে, মনে হয় পাওয়া হয়তো যেতে পারে। পরে যদি পাই নিশ্চয়ই শোনাবো পালঙ্ক ছবির গান, যে গানের জন্য 50 বছর আগের বিএসজে অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীত পরিচালকের মুকুট পড়ল সুধীন দাশগুপ্তের মাথায়। নেই সেই গান, তবে 50 বছর আগেই সেদিন দুজনে বলে একখানি ছবি রিলিজ করলো, সেখানেও সুধীন দাশগুপ্তই সুর করলেন। চলুন সেই ছবির গান শোনা যাক। দ্বৈত কণ্ঠে আরতি মুখোপাধ্যায়, দ্বিজেন গুপ্ত।

0: সেদিন দুজনে ছবিখানি আজ থেকে 50 বছর আগে 1975 রিলিজ করে। সেই ছবির গান শোনালাম সুধীন দাশগুপ্ত সুরে, আরতি মুখোপাধ্যায় এবং দ্বিজেন গুপ্ত। সেই তুলনায় বলতে গেলে একটু কম শ্রুত গান, স্বল্পশ্রুত গান, কিন্তু গানের প্রতিটি চলনে বলা যায় সুধীন দাশগুপ্তের সিগনেচার টিউন কিন্তু রয়ে গিয়েছে। শুনলেই মনে হয় এই সুর সুধীন দাশগুপ্তই পারেন করতে, এরকম মিউজিক অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। কে রয়েছেন টেলিফোনে? গল্প হচ্ছে আজকের গানের ভেলায় যে সকল ছবির 50 বছর পার হলো এই বছরটাতে, সেই সকল ছবি নিয়ে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত দিদি।
0: সুপ্রভাত, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার গোলশিখানার অন্তর্গত কৈতরা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি।
0: বলুন প্রফুল্ল বাবু।
1: আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমারের শেষ স্মৃতি, সেটা হচ্ছে ওগো বধু সুন্দরী। সেই বইটা আমাদের মনে সত্যি করে খুবই একটা মানে ছাপ ফেলেছিল, এই কারণেই যে তার শেষ স্মৃতি বই হিসাবে সেটা আমাদের কাছে রয়ে গেছে, এটা আমরা জানি। কিন্তু আমরা একটা কথা জানি যে যিনি পরিচালক ছিলেন, তিনি যে এত সুন্দর ফিনিশিং করে বইটাকে আমাদের কাছে রিলিজ করছিলেন, তার জন্য ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ আপনাকেও, কিন্তু আরও ভালো লাগতো যদি আপনি একটু বিষয়টা ভেবে নিয়ে বলতেন, কারণ উত্তম কুমারের মৃত্যুর বছরে তৈরি ছবি ওগোবধূ সুন্দরী কোনোভাবেই আজ থেকে 50 বছর আগের নয়। আমরা 1975-76 সময়কালের যে ছবিগুলি সবার পক্ষে জানা সম্ভব নয়, আমি সে কারণে অনেকগুলি ছবির নামও বলে দিলাম, স্বয়ং সিদ্ধা, সুদূর নীহারিকা, এরকম রাগ অনুরাগ অথবা অমানুষের কথা বলতে হয়, আরও একখানি ছবির কথা বলবো, এক্ষুনি আমি বলছি না কথা, বরং দু একটি গান শুনিয়ে নিই, তারপর আসবো সেই ছবির কথায়। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন সব্যসাচী বাবু।
2: আমি একদম উত্তম কুমার ঘরানার বাইরে কটা ছবি বলি যেগুলো সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
2: এখন ফুটবলের সময়, তো 1976 ১৬ই এপ্রিল মানুষেন পরিচালিত মোহনবাগানের মেয়ে মুক্তি পেল, এবং একদম ফুটবলকে ব্যাকগ্রাউন্ডে রেখে যে একটা ছবি হতে পারে, এবং দীপঙ্কর দে, রাজশ্রী বসু, সেই সময় রাজশ্রী বসু খুব বেশি একটা যে অভিনয় করেছেন তা নয়, এবং তার সঙ্গে গান অনুপ ঘোষালের, হৈমন্তী শুক্লার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের স্বয়ং, এবং গড়ের মাঠ, ফুটবল খেলা, ফুটবল খেলা মিলে বিভিন্ন পরিবারের মধ্যে যে ছোট হাখাটো অশান্তি, খুনসুটি, মজা, এসব ছবিটাতে ছিল। আরেকজন পরিচালক এই সময় খুব উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন সুশীল মুখোপাধ্যায়। সুশীল মুখোপাধ্যায় প্রথম যে ছবিটির কথা বলবো, সেটি 1975 পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছিল, স্বয়ং সিদ্ধা। এবং এই সুশীল মুখোপাধ্যায় আরেকটি অন্য ধরনের ছবি করলেন, যেটির নাম আপনি একবার দুবার করেছেন, সেটা হচ্ছে 1976 ছয়ই ফেব্রুয়ারি মুক্তি পেল সুদূর নীহারিকা। স্বয়ং সিদ্ধাতে তো মিঠু মুখার্জির অভিনয় বা আশা ভোঁসলের গান, মান্নাদের সেই কিচিমিটি এক্সপেরিমেন্টাল একটা গান, শ্যামল গুপ্তর লেখায় নচিকেতা ঘোষের সুরে, সে তো আমরা জানি। কিন্তু এই যে সুদূর নীহারিকা, সৌমিত্র চট্টোপাধ্যায় গোটা তিনেক চরিত্রে অভিনয় করেছিলেন, এবং মান্নাদের কণ্ঠে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে, শ্যামল গুপ্তর কথায় কেন ডাকো মিছে পাপিয়া, মানে একটা শাস্ত্রীয় সঙ্গীতের যে কোন লেভেল স্পর্শ করেছিল তা বলা বাহুল্য। আর দুটো ছবির কথা বলে শেষ করব, তার মধ্যে একটা ছবির গল্প পরে বলবো, আরেকটা হচ্ছে হারমোনিয়াম, তপন সিংহ পরিচালনা করলেন এবং 1976 চৌঠা জুন মুক্তি পেল। এবং হারমোনিয়াম বিষয় নিয়ে যে একটা ছবি হতে পারে, এবং এতগুলো গান, এবং কারা গান করেননি, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তরুণ বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, অনুপ ঘোষাল, কে নেই, মনশ্রী সেনগুপ্ত, কে নেই, এবং শিল্পী অসিত বরণ, অনিল চট্টোপাধ্যায়, অরুন্ধতী দেবী, কালী বন্দ্যোপাধ্যায়, সন্তোষ দত্ত, প্রত্যেকটা, এবং মানে অসাধারণ অভিনয় করেছিলেন ছায়া দেবী। বহুদিন পর ছায়া দেবী এই ছবিতে গান করলেন, ছল করে জল আনতে আমি যমুনাতে যাই। আর যে ছবিটার কথা বলে শেষ করব, সেই ছবিটার খুব সুন্দর একটা গল্প রয়েছে। সেই ছবিটা মুক্তি পেয়েছিল 1975 30 অক্টোবর, বিমলকরের কাহিনী নিয়ে সংসার সীমান্তে, এবং তরুণ মজুমদার পরিচালনা করেছিলেন। তো এই তরুণ মজুমদার যখনই কোনো ছবি পরিচালনা করতেন, সেখানে গানের একটা বড় ভূমিকা থাকতো, আর হেমন্ত মুখোপাধ্যায় অবশ্যই সঙ্গীত পরিচালক। একটা গানের কথা ভাবা হলো, যে গান একটা ভাটিয়ালি অঙ্গের হবে, এবং সেখানে কিছু সংলাপ থাকবে, এবং মোটামুটি ছবির কাহিনী ওই গানটার মধ্যে অনেকটা বলা থাকবে, যে ছবিটা কি বিষয় বা তাদের মনোভাব কিরকম, তো এরকম এত কিছু বিষয় নিয়ে তরুণ মজুমদারের অনুরোধ রাখলেন হেমন্ত মুখোপাধ্যায়, কথা লিখলেন পুলক বন্দ্যোপাধ্যায়, এবং গানটি হচ্ছে সুজন ও কাণ্ডারী। যদি গানটা শোনেন দেখবেন মধ্যিখানে সৌমিত্র এবং সন্ধ্যা রায়ের অনেক সংলাপ রয়েছে, এবং সংলাপের মধ্যে দিয়ে যেন সংসার সীমান্তে ছবির মূল কথাগুলো আমাদের মনের মধ্যে চলে আসছে। আপনি ভীষণ ভালো একটা ভাবনা ভেবেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। সংসার সীমান্তের কথা সত্যি আলাদা করে বলতেই হয়, একখানি গান, কি অসাধারণ এক্সপেরিমেন্ট এই গানটায়। এবং ডায়ালেক্টে তাদের ডায়ালগুলি রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা রায়ের, সেই ডায়ালেক্টে এমন মানুষের, আমরা জানি সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা কী ধরনের রোলে দেখেছি, সম্পূর্ণ আরবান রোলে তাকে আমরা বারে বারে পেয়েছি, সেই মানুষটিও এইভাবে বলছেন, সন্ধ্যা রায়ও তাই, এবং

0: অসাধারণ গান তো গেয়েছেন হেমন্তবাবু, চলুন এই গানখানি শোনা যাক। আর কোন গানটি ছেড়ে যে কি শোনাবো, ছায়াদেবীর ছল করে জল আনতে আমি যমুনাতে যাই, সেখানেও শোনাতে ইচ্ছে করছে বই কি, দেখা যাক। আপাতত সংসার সীমান্তে।
1: কি ভাবছিস?
2: ভাবছি ফুরিয়ে গেল এমন সুন্দর দিনটা।
1: আরে একটা দিন কষে সুখ করা গেল, দিনটা মনে রাখিস, সেই সঙ্গে অভর দাসকেও।

0: এই জাহাজগুলো কোথায় যায় রে?
1: বিলে
0: অনেক দূর। ল
1: কেন, তুই যাবি নাকি?
0: মরণ তুই জানা।

0: সত্যি তুই কোথাও চলে যা।
1: কোথায়?
0: দূরে কোথাও, যেখানে তোর দলের লোক পেছু নাকবে না, পুলিশ হেনস্থা করবে না, এমন কোন দুর্দেশে?
1: একটা তো মুখে পেট, তার নিজে এত কিসে?
0: আজ একটা, পাঁচটা হতে কতক্ষণ?
1: কি করে
0: তুই চুরি ছেড়ে দিবি আর পাঁচজনের মতো ঘর সংসার করবি?
1: জব্বর বলেছিস, তার সংসার পাতে তুই যাবি নাকি সঙ্গে?
0: আমি জানতাই বললো, কত ভালো ভালো মেয়ে জুটবে তোর।
1: দাগিয়া সামিন নাকি মালা হেঁটে লাইন দিয়ে ডেঙড়ে আছে সব।

0: তুই যদি বলছিস তো তুইও তো যেতে পারিস।
1: আমি
0: কেন লয় কেন শুনি?
1: কিন্তু আমায় ওরা ছাড়বে কেন?
0: কারা
1: বা

0: তোর দলের লোক রয়েছে, আমার দলের লোক নেই। ওদের কাছে চুল শুধু দিককে রয়েছে।
1: দিককে রয়েছিস মানে?
0: বাপরে, আমার কত দেনা, মহল্লাওয়ালা, কিস্তিদার, বাড়ি,
1: কত টাকা,
0: তার কি কোনো নেকাজোকা আছে? সে অনেক।
1: ধর আমি যদি সব সুদে দিই,
0: তুই অত টাকা তুই পারবি কেন?
1: পারবো পারবো, অগরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই শুধু মুখ ফুটে বল একবার, একটা শেষ চেষ্টা করে দেখি। সত্যি সময় সময় নিজের উপর ঘেন্না ধরে যায় মাইরি, শুয়ে বসে স্বস্তি নেই। এদিকে দল, ওদিকে পুলিশ, খালি সাবধান সাবধান, জানলে ছুটে ছুটেই, ধরা পড়লে কুত্তার মতো মার, জেল। এ কি সালা মাইন্ডসেট জীবন? দূর দূর, চল সব লাথি মেরে চলে যাই কোথাও।
0: নেচল নেচল আমাকে নরক থেকে মুক্ত করে, যেখানে তোর খুশি। আমি আর পাচ্ছি না রে, আমি আর এভাবে এমন করে পাচ্ছি না।
1: তবে শোন, এই দেখ কালকে কটা টাকাই বা খরচা করেছি, এদেই সব হয়ে যাবে। এই তোর গা ছুঁই আর এই মা গঙ্গা হাতে নিয়ে বলছি, আজ থেকে আমার চুরি বিদ্যে খতম, আজ থেকে আমরা শুদ্ধি শুদ্ধি শুদ্ধি।
2: এক্সপেরিমেন্ট বারে বারে হয়েছে বাংলা ছবির ক্ষেত্রে, এখনও তো হয়ই, অন্য সমস্তই, ফিল্ম ইন্ডাস্ট্রি এমনই এক জায়গা, সেখানে শিল্পী মানুষেরাই তো কাজ করেন এবং যে কারণে পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে। আর কখনো কখনো তাঁদের এমন পরীক্ষা নিরীক্ষা দেখে আমরা অবাক মানি, এমনও হয় একটা গানের মধ্যে দিয়ে একটা ছবির সিনাপসিস, সার সংক্ষেপ, অসাধারণ অভিনয়ে সবটা মিলে। সত্যি শ্রদ্ধায় নত হওয়া ছাড়া আমাদের আর কিচ্ছুটি করার থাকে না। একটু আগেই বলছিলাম কোন গান ছেড়ে কোন গান শোনাবো আর কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলবো। সব্যসাচীবাবুও বললেন হারমোনিয়ামের কথা, 1976 জানুয়ারি মাসে রিলিজ করে হারমোনিয়াম, যে কারণে এই ছবিরও 50 বছর বটে। এবং ওই যে এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, তপন সিনহার ছবি মানেই অন্য ধারার ছবি, অন্য রকম গল্প বলার ধরন, অন্য রকম চলন, এবং তার জন্য কতটা পারফেকশনিস্ট ছিলেন তার ছবিতে যারা যারাই অভিনয় করেছেন, তারা বারে বারে বলেছেন যে ওরে বাপরে, সে প্রচুর রিহার্সাল। অর্থাৎ এখন যেমন শুরুতে খানিকটা একটু ওয়ার্কশপ হয় বটে, কিন্তু এই যে একটি ছবিকে ঘিরে এত রিহার্সাল, এটা কিন্তু কোনো কোনো পরিচালকের বৈশিষ্ট্য ছিল সে সময়, যেমনটা ছিলেন তপন সিংহ। তো এই ছবির রিহার্সাল তো হলো, ছবির শুটিংয়ের জন্য একদম প্রথম দিকের শুটিংগুলো সব হয়েছিল শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে খোয়াইয়ের ধারে জানুয়ারি মাস, এবং সেটাও শীতকালে, প্রবল ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও যখন শ্যুটগুলো হচ্ছে সেখানে সোয়েটার শাল তো পরা চলবেই না, ওই ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেশ কিছুদিন ইউনিট, পুরো ইউনিট সেখানে থেকেছেন। এবং এমন করে যদি চলতে পারি যে গানখানি হারমোনিয়ামের অত্যন্ত এমনি করেই যদি চলতে পারি, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে তারও শ্যুটিং ওখানেই হয়েছিল। অনেক অনেক গল্প, অত গল্প কি আর সত্যি একটা গানের ভেলাতে বলা যায়? শুনতেও ভালো লাগে না, কারণ আসলে তো গানেরই ভেলা, তাই না? তাই চলুন, হারমোনিয়াম যে ছবিতে গানের রীতিমতো ভেলাই ভাসিয়েছিলেন তপন সিংহ, আর সেখানে অবশ্যই সবচেয়ে উজ্জ্বল নৌকাখানি বলা যায় ছায়াদেবীর কণ্ঠে এই গান।

0: এবার একটু টেলিফোনের দিকে যাওয়া যাক। কে রয়েছেন আমাদের শ্রোতা বন্ধু এই মুহূর্তে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি ভাঙরতনার বাউসর গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
0: বলুন অরবিন্দ বাবু।
1: হ্যাঁ, আপনার এই যে দপ্তরের থেকে যে গানগুলো শোনাচ্ছে, মানে একদম অভিভূত গান। কারণ একটা যদি ওই ওই ওই সময়কার একটা ছবি অমানুষ ছন্দেশালিত হয়েছিল, মানে শক্তি সামন্ত পরিচালিত, তা সেই সেই সময় আমি ওখানে আমার মামার বাড়ি ছিল, ওখানে গিয়েছিলাম। তা তখন ওই উত্তম কুমার যে অভিনয়টা করতে যাচ্ছে, তার মাস্ক কেনা নিয়ে ও বাড়ি গিয়েছিলাম, দেখেছিলাম। মানে এই যে আপনি এখন মানে আগেকার যে ছবিগুলো জেনেছেন অপূর্ব, যদি ওই বইয়ের একটা গান শোনান তাহলে ভালো লাগবে।
0: নিশ্চয়ই শুনতে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, ওই বছরের যে সকল অর্থাৎ 50 বছর আগে যে ছবিগুলো রিলিজ করেছিল, সত্যি একটু আগে বলছিলাম না, এক তো উত্তমময় বছর, আর দ্বিতীয়ত এই বছরটিতে অর্থাৎ এখন যে সকল ছবির 50 বছরের পথ চলা চলছে, সুপারহিট বলতে গেলে বক্স অফিসে রীতিমতো একেবারে নাড়া দেওয়া ছবি যে সকল, অনেকগুলি এই বছরটাতে পাওয়া গিয়েছিল। এবং সেখানে প্যারারেল ছবি যদি বলি, অর্থাৎ মেন স্ট্রিম ছবির সঙ্গে সঙ্গে মূলধারা ছবির সঙ্গে সঙ্গে প্যারারেল ছবি, তারও সংখ্যা কিন্তু নেহাত কম ছিল না। সুতরাং বাংলা ছবির যদি ইতিহাসের কথা বলি, 1975-76 আমাদের অনেক দিয়েছে। নমস্কার। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন বলুন।
2: নমস্কার।
0: নমস্কার।
2: অনেকদিন বাদে লাইনটা পেলাম।
0: বলুন, কে বলছেন, কার সাথে কথা বলছেন?
2: আমি বলছি মেমারি থেকে, বুলানন্দি বলছি।
0: বলুন বলুন।
2: গান তো খুব ভালোই হচ্ছে, আমারও ওই বোলপুরের দিকেই বাপের বাড়ি, ওখানেও শুটিং গুলো হয়। দেবদাস যেমন হয়েছে, দেবদাসের উত্তম কুমার বাবু যেতে পারেননি, আমার বাবারা সব দেখেছেন, বলেন যে উনি আসতে পারেননি। সৌমিত্র ব্যানার্জি চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি ওনারা গিয়েছিলেন, কিন্তু উত্তম কুমার যেতে পারেননি। আর বাবাদের কাছে শুনেছি, বাবা জেঠুদের কাছে শুনেছি, তো ভালোই হয় যে তাই দেবদাস বইয়ে যদি একটু সাড়ে নয় রাত্রে দুই ঘন্টা, এখন তো বর্ষা
0: বেশ, আপনি শুনতে থাকুন। দেবদাস ছবিখানি কিন্তু 1975-76 রিলিজ নয়। আমরা আজকে যেহেতু 50 বছরের পথ চলা যে ছবিগুলির তার সংখ্যা নেহাত কম নয়, এবং একটা গানের ভালাতে শেষ সেখানে করাই যাবে না, তাই থাক না দেবদাসের গান বা শাওনুরাতে, যদি আমরা তো বারে বারেই শোনাই, আজ বরং থাক আজকে যে সকল ছবির এই 50-এর জার্নি, 50-এর পথ চলা, সেই সকল ছবি থেকে কিছু গান শোনানো যাক, সেরকম গানই কিছু শোনা হোক না হয়।

50 বছরের জার্নি। যে সকল ছবির একটু আগেই বলছিলাম তার সংখ্যা নেহাত কম নয়, এবং সেই অর্থে বলতে গেলে হিট ছবির আড়ালে এমন বেশ কিছু ছবি রয়েছে যারা সেই সময় বক্স অফিসে তেমন একটা হিল্লোল তুলতে পারেনি বটে, কিন্তু এখন সে সকল ছবি দেখলে আমাদের অবাক হতে হয়, তার মেকিং, সেই ছবির গল্প, সেই ছবি নিয়ে এক্সপেরিমেন্ট সবটা। অনেক অনেক ছবির কথা সবটা বলা সম্ভব হলো না আজ, আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই আবারও বাকি ছবিগুলি নিয়ে, কারণ 50 বছরের পথ চলা তা কিন্তু নেহাত ছেলে খেলা নয়, এবং এই 50টা বছর পরেও এখনও সেই ছবির গান, সেই ছবির গল্প, অভিনয় আমাদের এখনও টানে, আমাদের ভরিয়ে রাখে। রাগ অনুরাগ এই ছবিখানিও কিন্তু তার 50 বছরের যাত্রা পূরণ করল। ছবির গান দিয়ে শেষ করি, ছবির গল্প দিয়ে না হয় শুরু করা যাবে আগামী পর্ব। আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ শর্মিষ্ঠা সরকার, ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। যুববাণীর অনুষ্ঠান একটু পরেই।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: সম্পূর্ণা, এক কাজ করো, তুমি যে পরে গানটা বাজাবে এখন থেকেই তুলে নাও চটপট করে, বুঝলে?
1: এখনই তুলে নেব, মানে কেন? পরের বাদ গান তো পরে তুললেই হয়।
0: আরে এই পরে পরে করে তোমার এই যে কাজ ফেলে রাখার অভ্যাসটা, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, বুঝলে?
1: আর এই যে তোমার তাড়াহুড়ো করার অভ্যাসটা, ব্যাপারটা এটাও তো বেড়ে চলেছে, সেটাও বলো
0: না। মানে আমি যেটা বলতে চাইছি যে একদমই নয়, মানে পরে করবো বলে কাজ ফেলে রাখি বা অনেক সময় কাজ থেকে আমরা পালিয়ে বেড়াই, এই বিষয়টা কিন্তু এই মনোবিজ্ঞানের ভাষায় একটা খুব গুরুত্বপূর্ণ দিক।
1: হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি রিসেন্ট খুব বেশি রিল দেখছো বা সোশ্যাল মিডিয়ায়, কারণ ওই প্রোক্রাস্টিনেশন একটা টার্ম খুব আমরা দেখতে পাচ্ছি
0: এখন,
1: কিন্তু আমি তার শিকার নই শুভাশিস।
0: কিন্তু তুমি কি করে বুঝলে যে তুমি এর শিকার নও?
1: আরে বাবা আমি বুঝতে পারি নই আমি।
0: আচ্ছা, কিন্তু এই বিষয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গেলে কেমন হয়?
1: তাহলে তো ভালোই হয়, মানে সোনায় সোহাগা বলা যেতে পারে। এই তুমি বললে আমি বিশেষজ্ঞের পরামর্শ নিইনি, আর আজকে যখন যদি আমরা এরকম কাউকে পেয়ে যাই তাহলে তো আর বলার কিছু থাকেই না।
0: আর এই সারপ্রাইজটা আর বেশিক্ষণ মানে রহস্য রোমাঞ্চ রেখে লাভ নেই, আমরা বলেই দিই বন্ধুদের যে আমাদের মধ্যে কিন্তু স্টুডিওতে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শরণিকা ত্রিপাঠী ম্যাম, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, লেখিকা। ম্যাম আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: বহু ধন্যবাদ আপনাকে। আর টপিকটা শুনেই খুব ভালো লাগছে কি আজকে না কালকে করব, তাহলে বুঝে যাই আমরা কেন জিনিসগুলোকে পোস্টপোন করি।
1: হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা বুঝতে পারি কিন্তু কোথাও গিয়ে তাও নিজেদের মনের মধ্যে ওই জিনিসটা থেকে যায় যে পরে করব, পরে করব, পরে করব। তো এইটাই কেন?
0: হ্যাঁ এইটাই কেন, এই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করবোই। আর ম্যামের সঙ্গে আজকে স্টুডিওতে আড্ডায় রয়েছে আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আমার সঙ্গে রয়েছে
1: আমি সম্পূর্ণা। আর দেখো শুধু আমরা দুজন এপার থেকে কথা বলবো এমনটা তো নয়, তোমরাও তো কথা বলবে, তোমাদের মনেও জানি এরকম অজস্র প্রশ্ন কিলবিল কিলবিল কিলবিল কিলবিল করছে। তো তোমরা চটপট চলে এসো ফোন লাইনে 03322131342, এই নাম্বার তো খোলাই রয়েছে তোমাদের জন্য।
0: আর এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, মানে যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে ঠিক তার

0: ইচ্ছে কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের মতামত, কোয়েশ্চেন, যা কিছু সেগুলো আমরা শুনবো। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি।
1: একদমই, তাহলে তোমরা চটপট চলে এসো আমাদের সঙ্গে, আর আমরা বরং আজকের প্রথম প্রশ্নটা করে ফেলি ম্যামকে।
0: একদম ম্যাম, আমাদের অনুষ্ঠানের বিষয় যেটা সেটা দিয়ে শুরু করা যাক। যে প্রোক্রাস্টিনেশন টার্মটা নিয়ে আমরা এত কথা বলছি, প্রোক্রাস্টিনেশন বিষয়টা ঠিক কি?
2: প্রোক্রাস্টিনেশন হচ্ছে যেটা জেনে শুনে জিনিসগুলোকে আজ না কাল মানে পোস্টপোন করে থাকা, পড়ে থাকা, মানে এটাতে আমাদের ডেফিনেটলি একটা কনসিয়াসনেস কাজ করে। আমি জানি যেটা আমি করছি ওটা আদৌ আমার জন্য ঠিক না, কিন্তু তাও মানুষ করে থাকে। এই জিনিসটাকে আমরা প্রোক্রাস্টিনেশন করি। মানে তার একটা কারণ এটা হতে পারে কি, কখন কখন আমরা ভাবি এর পরিণতিটার জন্য হয়তো আমি রেডি নই, মেন্টাল রেডিনেস যেটাকে আমরা বলি, যখন আমাদের মনে হয় কি আমাদের কাছে অতটা রেডিনেস নেই অথবা আমি সক্ষম নয় এই জিনিসটাকে, এই সমস্যার সম্মুখীন হবা অথবা প্ল্যানিং করিনি, তখনও আমরা কনসিয়াসলি জিনিসটাকে পোস্টপোন করি।
1: একদম।
0: কিন্তু এই যে ফেলে রাখার ভাবনাটা ম্যাম, যে আজ করব না, কাল করব, পরে করব, পরে করব, এই যে ফেলে রাখার বিষয়টা, এই ভাবনাটা আমাদের আসে কেন?
2: দেখুন, এটা একটা বিহেভিয়ারাল প্যাটার্ন। যেরকম আমাদের একটা বিহেভিয়ারাল প্যাটার্ন হয় না কি, আমরা সকালবেলা এই টাইমে উঠি, অথবা আমরা যখন আমি মিষ্টি খেয়ে নিচ্ছি তারপরে আমি হয়তো পরের দিন একটু ডায়েটিং করে নেব, এগুলো একটা বিহেভিয়ারাল প্যাটার্ন। আমরা বুঝে নিই, আমার যখন অনেকটা বিরক্তি লাগে আমি তখন কি করি, হয়তো চিৎকার চেঁচামেচি করছি। নিজের বিহেভিয়ারাল প্যাটার্নকে আমরা বুঝে যাই। প্রোক্রাস্টিনেশন কিন্তু হচ্ছে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন, জিনিসটাকে সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। তার পরিণতিটা কি হয়, একটা শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন, কি এখন না পরে হয়ে যাবে, পরে করে নেব। এই যে শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন মধ্যেই তো আমরা থাকি। দেখুন না, হঠাৎ করে একটা ক্লিক করলাম, একটা কিছু রেসপন্ড পেয়ে গেলাম, একটা একটা লাইক চলে এলো আমার পোস্টে, কি ভালো লাগছে, ফটফট হাতটা চলে যাচ্ছে, আবার দেখবো, আবার কি কেউ কিছু লিখেছে। এই যে ব্রেনকে ট্রেন করা একটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা চাই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি জিনিসটা পাই। ফলে প্রোক্রাস্টিনেশন হেল্প করে অথবা সহযোগ করে জিনিসটাকে সরিয়ে দিয়ে এই যে ইনস্ট্যান্ট একটা হ্যাপিনেস পাওয়া, যেটাকে আমরা বলতে পারি কি নিউরোলজিক্যাল হ্যাপিনেস, মানে কুইক ডোপামাইন রাশ যেটা হয়। তো ইট ইজ আ বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা কোনো রকমের ডিসঅর্ডার নয়, এটা একটা বিহেভিয়ার।
1: এটার জন্য তার মানে আমাদের প্রোক্রাস্টিনেশন বিষয়টা হচ্ছে। তো আরো অনেক প্রশ্ন আছে আমাদের মনে, আর বন্ধুরাও তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও 0332231342 নম্বরে।
0: অলরেডি বন্ধু এসে হাজির সম্পূর্ণ।
1: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বন্ধুদের একটা কথা একটু বলার রয়েছে। বন্ধুরা, তোমরা যদি রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে কথা বলো তাহলে কি হয় বলো তো, আমরা নিজেদের কথাই আর নিজেরা শুনতে পাই না,
0: ইকোর সমস্যা হয়।
1: তোমাদের কথাটা আমরা শুনতে চাইছি বন্ধুরা, আমাদের কথা আমরা শুনতে চাইছি না। আর এছাড়া আমাদের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের মনের প্রশ্ন। আর শুভাশিস, এই যে আমরা একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি, প্রোক্রাস্টিনেশন, আমরা বিষয়টাকে ফেলে, কোনো একটা কাজ ফেলে ফেলে ফেলে ফেলে আরো ডিলে করছি, তো অনেকটা কি ধরবো ধরবো করছি কিন্তু আমরা ঠিক ধরতে পারছি না। তো ওই বিষয়টা, তো
0: এই কথাটা বললে আমার মাথায় একটা গান ঘুরছে, তুমি
1: বুঝতে পেরেছি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম।
0: আড্ডা হবে, গান হবে না, তাহলে তো বিষয়টা বেশ জমজমাট হয়ে ওঠে না, তাই এখন একটা গান শুনতেই হবে। আর শিল্পী শিলাজিতের কণ্ঠে তোমাদের জন্য থাকলো আমার সম্পূর্ণ খুব পছন্দের একটা গান, শুনিয়ে ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

0: তাহলে ফিরে এলাম গানের পর। আজকে মনপাড়া জাংশন অনুষ্ঠানে কথা বলছি প্রোক্রাস্টিনেশন নিয়ে, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি শুভাশিষ, আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণা, আর সেই সঙ্গে স্টুডিওতে আছেন
1: আমাদের সঙ্গে বিশেষজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং লেখিকা ম্যাডাম স্মরণিকা ত্রিপাঠী। ম্যাডামকে আরও একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর আজকে আমরা কথা বলছি প্রোক্রাস্টিনেশন নিয়ে, মানে হচ্ছে এই যে আমরা কোনো একটা কাজ করব, ধরো এই যে একটু আগে শুভাশিষ আমায় বললো পরের গানটা তুলে রাখার কথা, বললাম ঠিক আছে পরে করব, পরে করব, এই যে পরে করব করে করে ফেলে রাখছি এবং পরে সেই কাজটা হয়তো আর হয়ে উঠছে না, এবং তার জন্য আমাদের স্ট্রেস আসছে, অ্যাংজাইটি আসছে,
0: পরে গিয়ে খুব ভুগছি আর কি, তখন বুঝতে পারছি না। আর এই বিষয় নিয়ে কথা বলতে বলতে ম্যাম যখন একটু আগে আমাদের খুব সহজ করে বোঝাচ্ছিলেন যে প্রোক্রাস্টিনেশন বিষয়টা কি, তখন উদাহরণ দিয়ে উনি বলছিলেন একটা বিষয় ম্যাম আমাদের মনে হচ্ছিল যে অনেক সময় তো আমরা করব করব করে কাজ ফেলে রাখছি এবং পরে বুঝতে পারছি কি রিয়েলাইজ করছি অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু এই যে অনেক সময় লেজিনেস বিষয়টাও তো আমাদের থাকে, যে একটা আলসেমি করব করব থাক পরে দেখা যাবে পাঁচ মিনিট পর, আচ্ছা সোমবার থেকে শুরু করব হাঁটাটা, এই যে লেজিনেস বা আর এই প্রোক্রাস্টিনেশন এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে?
2: ডেফিনেটলি পার্থক্য রয়েছে। আমরা ভাবি কি যারা লেজি ওরাই প্রোক্রাস্টিনেট করে, না, প্রোক্রাস্টিনেশন মধ্যে কিন্তু আমাদের মধ্যে আমাদের একটা মানসিক কনসিয়াসনেস কাজ করে, উই আর অ্যালার্ট, আমরা জানি কি প্রোক্রাস্টিনেশন করার ফলে আমার পরিণতিটা কি হবে, মানে কালকে গিয়ে হয়তো এটা ইম্পর্টেন্ট কিন্তু আমরা এটাকে জেনে শুনে জেনে শুনে ওটাকে আমরা পরে করব করছি। বাট লেজিনেস হচ্ছে যেখানে আমি পরিণতি কি হবে, আমি পরবর্তীকালে আমাকে আবার এটা ফেস করতে হবে কি না, এটা আমরা আদৌ ভাবি না। দের ইজ নো মেন্টাল অ্যাওয়ারনেস ইন লেজিনেস। প্রোক্রাস্টিনেশনে মেন্টাল অ্যাওয়ারনেস আছে, ভিতরে ভিতরে আপনার নিজেই নিজেকে জিজ্ঞেস করুন না যে কাজটা আমরা পোস্টপোন করেছি অথবা বলছি আজকে না কালকে করব, কোথায় না কোথায় ঘুমানোর আগেই আপনার চিন্তা হবে ওমা আজকে তো করলাম না, কালকে আমার কিন্তু করতে হবে,
0: এবং জানি সমস্যায় পড়বো,
2: একদম সমস্যায় পড়বো, এটাও আমরা জানি, কিন্তু তার ফলেও তার সত্ত্বেও আমরা কিন্তু এই কাজটা করি না, যেটা আমরা বললাম একটা বিহেভিয়ারাল প্যাটার্ন এখানে কাজ করে, হবে হবে হবে হবে, বুঝতে পেরেছেন?
0: মানে আমাদের এই দৈনন্দিন যে অভ্যাসটা আপনি বলছেন সেটাই পুরোটা কন্ট্রোল করছে, তাই
2: কন্ট্রোল করছে, তার মধ্যে অনেকগুলো, তার মধ্যে ভিতরে অনেকগুলো তথ্যও আছে কেন এগুলো কন্ট্রোল করছে, কেন এগুলো আমাদের সাথে হয়। প্রথম কথা হচ্ছে আমাদের কখন কখন একটা আনরিয়ালিস্টিক কনফিডেন্স কাজ করে, আমরা ভাবি হয়েই যাবে, করে তো নেব, কি আছে, এই যে আনরিয়ালিস্টিক কনফিডেন্স। নাম্বার টু, যার একদম সেলফ এস্টিম লো অথবা সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছি, কি হবে আমি যত করলেও খারাপ হবে, ছাড়ো আজকে না কালকে করব। বহু ক্ষেত্রে আমরা দেখি যে এরা ভেরি রেসলেস, এটা করতে গিয়ে আমার চার ঘন্টা বসতে হবে, ওরা তার মানে রেট অফ সাকসেসটাকে ক্যালকুলেট করে নেয়, এই টাস্কটাকে অ্যানালাইজ করে নেয়। আমরা সবসময় বলি কি প্রোক্রাস্টিনেশনে নাকি এন্ড করা টাস্কটা ইজ আ প্রবলেম, না এটা নয়, শুরু করাটাই প্রবলেম, কেন আমরা যেটা করি আমরা ওটাকে ইভ্যালুয়েট করে নি, ওমা এটা করতে গেলে তো পাঁচ ঘন্টা লাগবে বন্ধু যে বলছিল। বহু ক্ষেত্রে আমি এটাও দেখছি অ্যাজ আ সাইকোলজিস্ট কি অনেকেই বলছে সবাই করছে তাই আমি করব, যেটা আমরা বললাম সব সব কখন কখন এটা কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়েতেও কাজ করছে, মানে কপিং ফ্রম আদার্স, হয়তো ওই বন্ধুটা রাতে বেলা ওই কাজটা করে নিয়েছে কিন্তু আমি যে রাতে বেলা এটা করব আমি এটা করতে পারলাম না, আমার কিন্তু ওই কাজটা ওরকমই থেকে গেল। সো আলটিমেটলি কি হয়, কাজটা আমরা কি কোনোদিন রিয়ালিটিটাকে পোস্টপোন করতে পারি, আমরা কি কোনোদিন দিনটাকে সকাল সকালটাকে রাত এরকম করতে পারি, আজকে এগারোটা বেজেছে আমরা কি ইচ্ছা করে ওটাকে বারোটা বলে বলতে পারি, করতে পারি না। বাট সামহাও প্রোক্রাস্টিনেশনে কি হয়, একটা সুইডো থট থাকে কি এটা আজকে না কালকে হলেও হবে, কিন্তু রিয়ালিটি ইজ কালকে করতে গিয়ে আমাদের অনেকটাই পরিশ্রম লাগবে, অনেকটাই ফিয়ার অফ ফেলিয়রটা বেড়ে যাবে, অনেকটা প্ল্যানিং এ ত্রুটি দোষ থেকে যাবে। যখন এই রিয়ালিটির সম্মুখীন আমরা হই তখন আমরা আরো প্রোক্রাস্টিনেট করি অথবা পুরো কাজটাকে ছেড়েই দিই, আলটিমেট যেটা হয় আমরা বলি হতাশ হয়ে গেছে, ডিপ্রেসড হয়ে গেছে, অ্যাংজাইটি কাজ করছে ফলে কাজই করে না।
1: একদম। তো এই যে ম্যাম আপনি বললেন শুরু করাটাই সমস্যা, তো অনেকের ক্ষেত্রেই দেখা যায় একটা ওই মোটিভেশনের জন্য অপেক্ষা করে, তো এই মোটিভেশনটা কতটা কাজ করে একটা মানুষের এই কাজ শুরু করার জন্য?
2: আমি তো এটাকে পুরোপুরি উল্টোই ধরি, আমি ভাবি অ্যাকশনটা আমাদের মোটিভেশন ক্রিয়েট করে।
1: আচ্ছা,
2: মোটিভেশন অ্যাকশন ক্রিয়েট করে না। অনেকেই ভাবে কি আমি মোটিভেটেড হলেই কাজ করবো, না না না না, আপনি পাঁচ মিনিট আপনি ধরো চিন্তা করেছেন আমি কাল থেকে ভাই সকালবেলা উঠে হাঁটবো, সবাই হাঁটছে আমিও হাঁটবো, আপনি পাঁচ মিনিট সকালবেলা উঠে হাঁটা শুরু করুন না, মোটিভেশন উইল ফলো। আমরা দেখে দেখে ব্রেনটাকে, ব্রেন সবসময় অ্যাকশনেবল এটা মনে রাখতে হবে, ব্রেন ইজ লাইক এ মেশিন, এটাকে আপনি সুইচ অন করলেই ও তাড়াতাড়ি চলবে। আপনি যদি ওটাকে বলবে আমি চিন্তা করব আমি কখন গুড টাইম রাইট টাইম দেখে সুইচ অন করব, ব্রেন কিন্তু কাজ করবে না। সো আজকার নতুন রুল হচ্ছে অ্যাকশন লিডস টু মোটিভেশন, মোটিভেশন লিডস টু অ্যাকশন, না না না না একদম নয়।
3: আমি শাসন থানা অন্তর্গত শাসন পালপাড়া থেকে গণেশ পাল
4: বলছি।
3: আমার দেখি কিছু কিছু মানে মানুষ আছে এক কাজ দুবার করে করছে, আবার যদি সেই কাজটা যদি কোনো অন্য কারোর কোনো ব্যক্তির খাবারটা ছোঁয়া পড়ে আবার সেইটাকে আবার কলেজ দিয়ে আবার ধুয়ে আনছে, এরকম কিছু মানুষকে আমি দেখেছি। শুনুন তো,
4: আপনার কি কোনো প্রশ্ন রয়েছে?
3: আচ্ছা
4: ঠিক আছে, সঙ্গে থাকুন।
0: মানে বন্ধুর অনুষ্ঠান খুব ভালো, এই বন্ধু ফোন করেছিল।

0: আর আমাদেরও এখনো অনেক প্রশ্ন আছে ম্যাম, যে বিষয়টা বলছিল আমাদের এই বন্ধুর ফোন আসার আগে, যে অ্যাকশনটাই মোটিভেট করতে পারে আমাদের, শুরু করছি করছি করে ফেলে না রেখে শুরুটা করে দেওয়া উচিত। তো আমাদের, আমরা যারা স্টুডেন্ট বা যারা ইয়াং জেনারেশন, তাদের তো একটা খুব বড় প্রেশার থাকে, এক্সাম, এক্সাম ফিয়ারটা একটা বড় বিষয়। তো এটা খুব হয় যে আচ্ছা 23 তারিখ পরীক্ষা, এখন তো অনেকটা সময় আছে, করে নেবো পড়ে নেবো, এই ব্যাপারটা করে এই যে ফেলে রাখা, এবং একদম লাস্ট মোমেন্টে আমরা দেখি অনেকটা সিলেবাস জমে রয়েছে এবং তখন হয়তো আমরা চাইলেও আর কমপ্লিট করে উঠতে পারছি না। তো এই যে আজকে পড়াটা করবো না কালকে করবো, এই ফেলে রাখার বিষয়টাকে প্রোক্রাস্টিনেট করা, আপনি এই বিষয়ে কী বলবেন?
1: দেখুন, এই ফেলে রাখার মধ্যে কিন্তু অনেকগুলো অবস্টাকলস আছে, বলে না স্পিড ব্রেকারস। স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের স্পিড ব্রেকারসগুলো কিন্তু ভীষণভাবে আয়। নাম্বার ওয়ান হচ্ছে দ্য কনসেপ্ট অফ সেলফ, আমি নিজেকে কতটা ভাবি, নিজের ক্ষমতার সম্বন্ধে আমি কতটা জানি। প্রত্যেক স্টুডেন্ট যে প্রোক্রাস্টিনেট করে তারপরে আর করতে পারে না এটা নয়, কিন্তু 75% অফ দ্য পপুলেশন প্রোক্রাস্টিনেট করে কিন্তু ওরা অ্যাচিভও করে, ঠিক আছে। বাট যারা করতে পারে না এরা হচ্ছে যারা হাইলি ডিস্ট্রাক্টেড, মানে প্রোক্রাস্টিনেশন পোস্টপন্ড হলো, পোস্টপন্ডের মধ্যে কি আসলো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স, আমি সিনেমা দেখতে বসে গেলাম, আমি একটা কিছু অ্যাক্টিভিটিতে ঢুকে গেলাম, আমি খেলা করছি তো খেলা করছি তো খেলা করছি। সো এই জায়গায় এরকম প্রোক্রাস্টিনেশনকে আমরা বলি স্ট্রাকচার্ড, মানে একটা লেস অ্যাটেন্ডিং টাস্ক করে যেটা মোর অ্যাটেন্ডিং, মোর প্রায়োরিটি কাজ, ওটাকে আমরা কিন্তু ডিসমিস করি। স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা হয় লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ওরা ঠিক টাইমে উঠবে, ঠিক টাইমে সবসময় বলা যায় কি, প্রোক্রাস্টিনেশনকে রেগুলেট করার জন্য একটা ডিসিপ্লিন, একটা রুটিন ফলো করা দরকার। নট দ্যাট কি রুটিন ফলো করলে সব হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট আপনার ব্রেন ট্রেন হয়ে যাবে। যেরকম কি একটা সরলভাবে বোঝাবো, এই একটা দুটো সময় আমার সবারই খিদে পায়, হ্যাঁ না? কেন, কোথায় লেখা হয়েছে একটা দুটো সময় আমাদের কি পেটটা খালি হয়ে যায়? না, এটা কিন্তু আমাদের কন্ডিশনিং। আমাদের ছোটবেলা থেকে আমরা দেখেছি আমাদের স্কুলেও এই টাইমে রিসেস হতো। তো আমাদের একটা ক্যাপাসিটি আছে ব্রেনকে ট্রেন করা, কন্ডিশন করা, কেন ব্রেন প্রত্যেক 72 আওয়ার্সে রিবুট হয় লাইক আ কম্পিউটার।
2: আচ্ছা,
1: বাট এই রিবুটিং টাইমে উইথ টিনেজার্স, অ্যাডোলেসেন্ট, প্রবলেম যেটা হচ্ছে তাদের যে অনেকগুলো চাহিদা, অ্যাক্টিভ অন অনলাইন গেমিং অর অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া অর উইথ উই চ্যাট অর অনেকগুলো চ্যাট রুমস অথবা কোনো একটা অ্যাক্টিভিটি যেটাকে, যেটা ইমিডিয়েট ডোপামাইন রাশ দেয়, ওটার যে প্রায়োরিটাইজেশন করা, একটা মেন্টাল স্পেস ক্রিয়েট করা কি আমি কখন কোনটা করব, এই জায়গায় কিন্তু বহু ক্ষেত্রে প্রোক্রাস্টিনেশন কাজ করছে, মানে বাধা পেয়ে যাচ্ছে, ফলে আমরা কোনোদিনই ওই জায়গায় অ্যাচিভ করব ওখানে ঢুকতে পারছি না।
0: ঠিক,
1: বুঝতে পেরেছেন? যে জায়গায় চেষ্টাটাই নেই, যে জায়গায় আরম্ভটাই নেই, ওই জায়গায় যখন আমরা ভাববো কি কালকেই পরীক্ষা এসে গেছে, আরম্ভই করিনি। আরেকটা বহু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি এটা বলতে চাইব, আমাদের সোসাইটাল মোটিভেশন অথবা মোটিভেশন বলবো না, সাপোর্ট বলবো, রাইট, যে সাপোর্ট করা, তুই পারবি, তোর হবে, একটা কনফিডেন্স দেওয়া। তা কি হয়েছে আজকে, কাল করতে পারিনি, কাল থেকে শুরু কর, লেটস টেক 5 মিনিটস কুইক সলিউশন, এইটা কিন্তু কোথায় না কোথায় আমরা করতে পারছি না। আমরা জেনারেলি যেটা করি, আমরা আমাদের অক্ষমতাটাকে বেশি ডিসকাস করি অথবা বেশিরভাগ চিন্তা করি। নিজেই চিন্তা করুন না, আমরা তো লাইভ আছি, কতবার আমরা ভাবছি কালকে এই আনন্দ করব, এই রকম আমার দুনিয়া হবে, আমি এই জায়গায় যাব, বসে খাবো, আড্ডা, আমরা এটা ভাবি
2: না।
1: আমরা কি ভাবি, ওমা গাড়িতে যাচ্ছি, কখন ঢুকবো, এক গাদা কাজ থাকবে, তারপরে কি হবে, বাড়ি এসে আবার ওই রান্না করতে হবে, আবার বাড়ির ঝামেলা দেখতে হবে। কোথায় না কোথায় নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আমাদের মধ্যে অনেক কাজ করে, ফলে মানুষ ভয় পায়। The fear of facing the reality is also cause of procrastination. এটাও বুঝতে হবে
2: একদমই। আর এখানে আমি একটু একটা কথা আমার একটু জিজ্ঞেস করার আছে ম্যামকে, যে আমার বিশেষ করে একটা বিষয় থেকেছে যে পরীক্ষাটা যখন আসবে তখনই আমি পড়বো, এই আমার মনে হয় কি ওই লাস্ট মিনিট প্রেশারটা যতক্ষণ না আসে ততক্ষণ আমার পড়াটাই যেন হয় না, তো এইটার কারণটা কি?
1: লাস্ট মিনিটে আপনি কমপ্লিট করতে পারবে। অনেকেই ভাবে লাস্ট মিনিট রাশ করলে আমার আমার যেটা আপনি এখনই বললেন কি আমি ভীষণভাবে একটা এনার্জেটিক ফিল করি, একদম করে নেব। বাট নিজেকে জিজ্ঞাসা করুন তো, এটা কি আপনার বেস্ট ভার্জন? লাস্ট মিনিটে কাজটাকে কমপ্লিট করে দেওয়া আমাদের বেস্ট ভার্জন নয়। আমরা তখন শুধু কমপ্লিট করি, কিন্তু আমরা কি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি পারফর্ম করি?
2: সেটাই
1: প্ল্যানিং আপনাকে পারফর্ম

0: মান্স দেয়, লাস্ট মিনিট আপনাকে কমপ্লিশন দেয়, এটা বুঝতে হবে। তো যদি আমার পারফর্ম করতে হবে তাহলে আমার প্র্যাকটিস লাগবে, প্ল্যানিং লাগবে, আমার কমপ্লিট করতে হবে তাহলে তো করে দেবে। কথা কথা একটা কথা আছে না কি, কাজটা করে নেওয়া ইজ নট পারফেকশন।
1: আমাদের কাজ করে সেটা একটা সমস্যা, কিন্তু ভয়ের বিষয়টা যেহেতু উঠে এলো, আমরা ভয় পাই অনেক সময় রিয়েলিটিটাকে ফেস করতে, তো ভয় থাকে, অ্যাংজাইটি থাকে, দুশ্চিন্তা করা, এবং কোথাও একটা গিয়ে আমাদের আত্মবিশ্বাসেরও অভাব থাকে অনেক সময়, যে পারবো তো, আমার দ্বারা হবে তো, বা কম্প্যারিজন চলে আসে যে ওর এতটা হয়ে গেল, আমি যদি ওভাবে না করতে পারি। পারফেকশনেরও একটা এ কাজ করে, যতটা করবো নিখুঁতভাবে হবে তো। তাহলে এগুলো কি প্রোক্রাস্টিনেশনের সঙ্গে রিলেটেড আপনার কি মনে হয়?
0: অবশ্যই, একদম। একটা ছোট গল্প মনে পড়ে গেল, একটা দৌড়ো রেস হচ্ছিল, তো দেখা গেল যিনি চ্যাম্পিয়ন উনি কিন্তু ওদিনকে আর পারফর্ম করতে পারলেন না। সবাই এসে ওনাকে জিজ্ঞেস করলো কি কেন আজকে কি হলো, আপনি হেরে গেলে কেন, কি করে হারতে পারলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তখন ওনার রেকর্ডিংটা রিভিউ করা হয়, অনেক অনেকজন মনোবিদ এবং ওরা রেকর্ডিংটা দেখতে চাইলো কি কি হয়েছে, কোথায় প্রবলেম হলো। ওখানে দেখা গেল উনি কিন্তু দৌড়ার সময় নিজের ট্র্যাকটাকে না দেখে সাইড ট্র্যাকগুলো মনিটর করছিল। সো যে মুহূর্তে আপনি নিজের সেলফ কম্প্যারিজনটাকে ছেড়ে আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করবে, তখনই আপনার সমস্যা হবে। কেন সমস্যা হবে, কেন কি আপনি হয়তো এ ফর আলফা, কিন্তু যার সাথে নিজেকে কম্পেয়ার করছেন ও বি ফর বিটা। ওর চিন্তাধারা আপনার চিন্তাধারার কিন্তু কোনো সামঞ্জস্য নেই, ফলে কার সাথে কম্পেয়ার করলে আমরা শুধু হতাশ হতে পারি, তার থেকে বেশি কিছু হবে না। সো সেলফ মনিটরিং হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা যেখানে বলতে চাই, আমি সকালবেলায় ভাবছিলাম, এখন বলা হচ্ছে ব্রেন ইজ আ ডিজিজ,
2: আচ্ছা
0: মাইন্ড ইজ আ ডিজিজ। কেন, আমরা যদি নিজেকে না জানি, আমার ক্ষমতাটা কত, আমি 5 ঘন্টা পড়বো কি আমি 4 ঘন্টা পড়বো, আমি কি 2 ঘন্টা পড়লে আমার কাজ হয়ে যাবে, কি 2 ঘন্টার মধ্যে আমি এখান থেকে ওখানে যেতে পারবো। নিজেকে কখন কখন একটু টাইম দিয়ে ইন্ট্রোস্পেক্ট করুন না, যে ক্ষমতাটা নেই ওই ক্ষমতাটা কি করে বাড়াবো। যদি এটা আমরা জেনে যাই তাহলে ভয় কাজ করবে না, কারণ আমরা জানি কতটা মাপের কাপড় কাটলে কতটা টাকা দিতে পারবো, তাই না?
2: একদম একদম।
1: আর এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
3: হ্যালো,
1: নমস্কার।
4: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার
4: ভাই, আমি লক্ষ্মীনারায়ণ কাজীলাল বর্ধমান টাউন হল পাড়া থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
4: বলছি তাহলে এই তো সব শুনলাম আপনাদের প্রোগ্রাম গুলো, খুব ভালো লাগছে, কিন্তু এই ফাঁকিবাজ তাহলে কাকে বলবে?
1: দেখুন
0: ফাঁকিবাজ যে শব্দটা আমরাই গঠন করেছি, ঠিক আছে, কিন্তু ফাঁকিবাজির ভিতরে যেগুলো আছে এটা আগে জানা দরকার। এ কি সবসময় ফাঁকিবাজ ছিল? এ কি আজীবন ফাঁকিবাজ ছোট থেকেই? না, এই ইদানিন হচ্ছে। ইদানিন যদি ফাঁকি মারছে তাহলে হতে পারে কোথায় না কোথায় নিজেকে নিয়ে একটা ফিয়ার কাজ করছে, নিজেকে নিয়ে একটা সেলফ এস্টিম সেলফ কনফিডেন্সের প্রবলেম আছে। থার্ড হচ্ছে কোনো সাপোর্ট সিস্টেম নেই, যত যা করি আমি জানি আমি কোনো রকমের হেল্প পাবো না, এটাও হতে পারে। আরেকটা হতে পারে নিজের ব্যক্তিগত সমস্যা, কখন কখন আমরা কিন্তু ইগনোর করি শারীরিক সমস্যাগুলো। অ্যাকচুয়ালি জেনুইনলি একটা মানুষের প্রবলেম হতে পারে যার জন্য ডিফেন্সিভ হচ্ছে। আমি তো সত্যি কথাটা বলতে পারছি না কি আমার শরীর খারাপ, কি আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, কি আমি কালকে ঘুমোইনি, তাহলে আমি কি করবো? কারণ আমি বলতে গেলেই তো আমাকে কেউ ভরসা করবে না, আমাকে কি নামটা দেবে, তুই ফাঁকি মারছি। কখন কখন ফিয়ার অফ ক্রিটিসিজম, এটাও আমাদের মধ্যে কাজ করে। তো প্রথম কথা যেটা আমার দেখতে হবে, এই যে অভ্যাসটা এটা কি প্রথম থেকেই ছিল অথবা হঠাৎ করে হয়েছে, অথবা এটার পরিণতি কি হচ্ছে? ফাঁকি মারলে কাজ হয়ে যাচ্ছে, ইট ইজ অল অ্যাবাউট দ্য বিহেভিয়ার প্যাটার্ন। ফাঁকি মেরে যদি আমার কাজ হয়ে যাচ্ছে অথবা কে একজন করে দিল আমার কাজটা, তাহলে আমি তো ফাঁকিবাজি থাকবো। যদি ফাঁকি মারার পরে হঠাৎ করে আমাকে বলা হলো না এটা তোমাকে করতে হবেই, না করলে হবে না, তাহলে কি আদৌ আমি পারফর্ম করছি কিনা? দেখবে বহু ক্ষেত্রে এই ফাঁকিবাজগুলো, যে যদি এই টার্মটা অ্যাকচুয়ালি আমি ইউজ করি, ওরা কিন্তু ঠিক পরীক্ষা টাইমে পড়ে নেয়, যেরকম তেরকম করেও পরীক্ষায় পাস হয়ে যায়, কিন্তু খুব কমফোর্টেবলি ওটা মেনে নেয় আমি তো ফাঁকিবাজ। এই রকমের ব্যক্তিত্বগুলোতে কিন্তু আমরা কাজ করি উইথ সেলফ কনফিডেন্স, সেলফ কনসেপ্ট, একটু ইনসাইট গ্রো করি তার মধ্যে, তোর মধ্যে কী সব ক্ষমতা আছে রে, এই পাঁচ মিনিট পরে তুই এটা করে নিলি, ভাব পঞ্চাশ মিনিট পড়লে কি করবে। এই জায়গায় কিন্তু প্যারেন্টাল রোলটা ভীষণভাবে কাজ করে, এই যে কনফিডেন্সটা বাবা মাই দিতে পারবে। আমরা অবশ্যই ক্লিনিকে দেব, কিন্তু আমরা থাকি ফর এক ঘন্টা কি চল্লিশ মিনিট, কিন্তু বাবা মা থাকে চল্লিশ বছর, তাই না?
2: একদম।
1: এই যে আপনি বললেন যে আমরা কনফিডেন্স বা এগুলো গ্রো করি, কোনো পদ্ধতি রয়েছে বা থেরাপি, মানে এগুলো গ্রো করার পদ্ধতি বা কি, মানে এরকম কোনো টিপস যদি দেন যে যারা আমরা এরকম মাঝে মাঝে ফাঁকিবাজি সমস্যায় ভুগি তারা কিভাবে সেটা কাটিয়ে উঠতে পারবো।
0: আমি পার্সোনালি বিলিভ করি কি আমাদের ভিতরে একটা মানুষ আছে যাকে আমরা লুকিয়ে রাখি, তাই না? এই ভিতরের মানুষটাকে কে বুঝতে পারবে? বাবা মা অথবা আমাদের সহপাঠীরা, এরাই বুঝতে পারবে। এই এই জায়গা থেকে কিন্তু কনফিডেন্স কাজ করে, ছোট্টবেলা থেকেই কাজ করে। আপনি এটা আঠেরো বছর বয়সের বাচ্চা অথবা বাইশ বছর একটা যুবককে নিয়ে আসলে কি বললে, ওর একদম কনফিডেন্স নেই। আমি যখন ওদেরকে ইন্টারভিউ করছি ক্লিনিকে, ওরা বলছে কনফিডেন্সের মাইনে কি হয় ওটাই তো আমি জানি না, আজ অব্দি তো আমি কোনো নিষ্পত্তি নেইনি জীবনে, এখানে যে আপনার কাছে এসেছি এটা আমার বাবা মা বললো। তো যদি কাকে কনফিডেন্স গ্রো করতে চান তাহলে খোলা আকাশে এদেরকে ছেড়ে দিতে হবে। ওরা ভুল করবে, ওটার জন্য আমাদেরকে রেডি হতে হবে। ওরা পড়বে, আঘাত পাবে, উঠবে, নিজের সমস্যাগুলো বলার যে ক্ষমতাটা ওরা পাবে এবং এগোবে, এইরকমই কনফিডেন্স গ্রো করবে।
1: খুব সুন্দর, একদম। আবার বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
2: হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার। আপনার কি কোনো কিছু জানার আছে ম্যাডামের কাছ থেকে, কোনো প্রশ্ন?
3: জানছি, শিখছি।
2: আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ম্যামের থেকে তো আমরা জানছি, শিখছি, আরও অনেক কিছু জানার আছে। কিন্তু তার আগেই যে ম্যাম একটু আগে বললেন যে আমার যদি শরীর ভালো না থাকে সুভাষিস, তাহলেও কিন্তু আমার মনে হবে এই কাজটা আমি একটু পরে করে নেব, তো সেই বিষয়টা কিন্তু চলে আসে। তাই আপাতত বন্ধু তোমাদের জন্য অনুপম রায়ের কণ্ঠে শরীর ভালো নেই গানটা শুনে আবারও ফিরে আসছি আজকের আড্ডায়।
1: একদম, সঙ্গে থাকুন।

0: ফিরে এলাম খুব সুন্দর একটা গান শুনে শিল্পী অনুপম রায়ের কণ্ঠে। এবং অনুপম রায়ের এই গান শুনতে শুনতে মনে হচ্ছিল যে সম্পূর্ণ মন নিয়ে তো আমরা কথা বলছি, কিন্তু শরীর ভালো আছে কি মন ভালো আছে এই প্রশ্ন যদি কেউ একটু করে আমাদেরও একটু মন ভালো হয়ে যায়, কারণ এই খোঁজ রাখার বিষয়টার মতো একটা কেয়ার জড়িয়ে থাকে।
1: একদমই। আর বন্ধু সৌমেন দাস আমাদের কমেন্ট করেছেন যে ম্যাডামের কাছে জানতে চেয়েছেন, এই যে ম্যাডাম আমরা মানে অনেক সময় কি হয়ে ওঠে যে করব করব করি কিন্তু হয়ে ওঠে না, তো অনেক সময় সেই চেষ্টা করার পরেও যখন কাজটা হচ্ছে না তখন ঠিক কি করব?
2: দেখুন, প্রথম কথা হচ্ছে যখন কাজটা হচ্ছে না তার অনেকগুলো কারণ হতে পারে। আমি কতটা পারিশ্রমিকও দিয়েছি, আদৌ আমি সমস্যাটা বুঝেছি কিনা, মানে অ্যানালাইজিং দ্য প্রবলেম। থার্ড হচ্ছে যে পদ্ধতি নিয়ে আমরা কাজ করেছি ওই পদ্ধতিটাকে কি চেঞ্জ করা যায়। দেখুন, সব সময় আমাদের ফলাফল যে আমার মতন হবে ওটা নয়, কেন ওখানে একটা থার্ড পার্টি ইনভলভ আছে। এটা কি হবে কি না হবে, অনেকেই তো চেষ্টা করেছে, সবাই কিন্তু সক্ষম হয় না অথবা সফল হয় না। কিন্তু যখন এটা একটু ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি, আমরা প্রথম দেখব আমি কিভাবে করেছি, কতটা টাইম দিয়েছি, এটাকে একটু মোড়ে চড়ে চেঞ্জ করে একটা পরিবর্তন করে আবার একটা নতুন টেকনিক ইউজ করে আবার একটু নতুনভাবে ক্রিয়েট করে এক দুবার তো ট্রাই করা দরকার, যেটাকে আমরা সাইকোলজিক্যালি বলি ট্রায়াল এন্ড এরর। প্রত্যেক ট্রায়াল যে আপনার এররলেস হবে ওটা নয়, ফলে ধরো আপনি আগে 4 ঘন্টা করেছিলেন পরিশ্রম, দেখলে হলো না, তাহলে এবার একটু বেশি করার চেষ্টা করবে, অথবা ওই 4 ঘন্টা পরিশ্রমের মধ্যে কিন্তু আপনি 2 ঘন্টা ডিস্ট্রাক্টেড ছিলে, কিছু আরো কিছু করছিলে, অথবা আপনার শরীরটা ওদিনকে ভীষণ খারাপ ছিল, আপনি শরীরটাকে না দেখে আপনি ভাবলেন না আমার এই কাজটা করতে হবে, ফলে আপনি যতটা পারফর্ম করা উচিত ওটা করতে পারেননি। সো এইগুলো কিন্তু অ্যানালাইজ করা দরকার। বহু ক্ষেত্রে আমি বলি আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে, আমি অত চেষ্টা করলাম পারিনি, এই চেষ্টার মধ্যে কি কি গ্যাপ আছে এটাকে অ্যানালাইজ করা খুব দরকার।
1: সেটাই।
0: আর অনলাইনে বন্ধু এসে হাজির, আবারও শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
3: হ্যালো,
0: নমস্কার।
4: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে
4: বলছেন? আমি নিরঞ্জন সাউ বলছি, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: বলুন।
4: আমার করব করব নিয়ে কোনো সমস্যা না।
1: আচ্ছা,
4: সমস্যাটা হচ্ছে বলবো বলবো নিয়ে সমস্যা। 1979 সাল থেকে একজনকে একটা কথা বলবো বলবো করে আজও পর্যন্ত বলে উঠতে পারিনি, আর যে কবে বলবো সেটাই চিন্তা করে পাচ্ছি না ম্যাডাম।
1: আচ্ছা ম্যাডাম, এটাও কি প্রোক্রাস্টিনেশন যে বলবো বলবো করেও আমরা বলতে পারছি না?
0: এটা সাজের অপেক্ষা,
2: পার্ট অফ প্রোক্রাস্টিনেশন বলতে পারেন এবং পার্ট অফ সেলফ কনফিডেন্স সেলফ রেগুলেশনও বলতে পারেন। এবার কথাটা হচ্ছে বলবো বলবো বলে বলতে পারছি না, তার মধ্যে কি কোনো ভয় কাজ করছে, তার মধ্যে কি রিজেকশন কাজ করছে, তার মধ্যে কি অ্যাগ্রেশন কাজ করছে, অথবা তার মধ্যে কি বিচ্ছেদ কাজ করছে? বলে দিলেই হয়তো সমস্যাটা আরো বেড়ে যাবে, এটা আগে অ্যানালাইজ করব। এবং সেকেন্ড হচ্ছে আমি যে কথাটা বলবো ওটা রিয়েলিস্টিক আনরিয়েলিস্টিক, কতটা স্বাভাবিক কতটা স্বাভাবিক না, কথাটা কি অনেক পুরনো হয়ে গেছে, একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে এলো, তাই না? ফলে আমি বলবো কি শ্রোতা যিনি বলেছিলেন কি আমি অনেক বছর ধরে চিন্তা করছি, কিন্তু অনেক বছর হয়ে গেছে, তো সো প্রশ্নের যতটা ইয়েটা মানে প্রায়োরিটি ছিল অথবা যতটা ওটা শক্ত ছিল কঠিন ছিল ওটা কিন্তু অনেকটা নেমে গেছে। ফলে খুব সরলভাবে অনেকগুলো জড়িয়ে আছে, ফোন করুন, চিঠি লিখুন, হোয়াটসঅ্যাপ করুন, কিন্তু কথাটা বলেই ফেলুন। এবার আমরা যেটার জন্য প্রস্তুত হব ওটা হচ্ছে তার পরিণতি।
0: ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ বলি, যে সোশ্যাল মিডিয়ায় এখন কনফেশন খুব একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড, তো সেখানে সেদিন একটা পোস্ট দেখছিলাম এই যে বলবো বলবো করে না বলতে পারে, তো আমাদের জীবনে তো কাজ ছাড়াও সম্পর্ক একটা খুব গুরুত্বপূর্ণ দিক, তো সে যাকে পছন্দ করতো 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বলেই উঠতে পারিনি। এবার ফাইনালি যখন তার বিয়ে হয়ে গেল তখন সে রিগ্রেট করছে যে তাহলে কি আমি বলে দিলে ভালো হতো, এই যে বলবো বলবো করে বলে ওঠেনি, এবং যখন এরকম একটা চেঞ্জ হয়ে গেল পুরো জীবনের একটা বড় ডিসিশন এদিক ওদিক, তখন সে ভাবছে যে তাহলে কি করণীয়। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন?
2: দেখুন, আমি পার্সোনালি বিলিভ করি কি আমরা জীবনে কোনো জিনিসে রিগ্রেট করা উচিত না, যে সময় আমি নিষ্পত্তি নিয়েছিলাম আমি বলবো না অথবা বলতে পারছি না, ওটা হয়তো সব থেকে ভালো নিষ্পত্তি ছিল, কেন ওই সময় আমার ম্যাচিউরিটি, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি কতটা জানি কতটা বুঝি ওটা এক রকমের ছিল। আজকে 10 বছর পরে যখন ওর বিয়ে হচ্ছে অথবা আজকে 5 বছর পরে যখন ওর বিয়ে হচ্ছে তখন আমার মন করছে, কিন্তু আমি ওই মানুষ নয়, তখন আমিও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেক আমাদের প্রত্যেক অ্যাকশন, আমাদের প্রত্যেক ব্যবহার, বিহেভিয়ারটা কিন্তু তার কনসিকোয়েন্সেস উপরে ডিপেন্ড করে। আমি যে প্রসঙ্গ নিয়ে আজকে অতটা চিন্তা করছি কি যদি বলে দিলে কি ভালো হতো, এটা কিন্তু আমার বর্তমান নয়,
1: একদম
2: এটা কিন্তু আমার পাস্ট, আমার অতীত, যেটাকে আমি ফিরে নিয়ে আসতে পারি না। ওই সময়ও আমাকে ভালো লাগতো, আজকে কি আমার ভালো লাগছে? অথবা ওই হয়তো ওই সময়ও আমাকে হ্যাঁ বলতো, আজকে এই সময় দাঁড়িয়ে ও কি আমাকে হ্যাঁ বলবে? ওর জীবন অনেকটা পাল্টিয়ে গেছে, ফলে আমি সবসময় ভাবি আপনার অতীতটাকে আপনি কিন্তু কোনোদিন পাল্টাতে পারবে না, ওটা থেকে শিক্ষা নিতে পারবে। তার মানে হচ্ছে কি সামনে গিয়ে যদি এরকম কোনো আমার প্রসঙ্গ থাকে যেখানে আমি ভাবি একটা প্রশ্ন আছে আমি বলবো, তাহলে অবশ্যই বলুন।
1: একদমই। আর ম্যাডাম এখানে আমার একটা বিষয় একটু জানার আছে, যে ধরুন আমি একসঙ্গে অনেকগুলো কাজের দায়িত্ব আমার উপরে পড়ে গেল, এবার সেক্ষেত্রে কি হচ্ছে, এটাও করছি ওটাও করছি, আবার মনে হচ্ছে এটাকে পরে করলে হবে, ওটাকে পরে করলে হবে, তো সেখানেও কিন্তু আমার একটা চাপ আসছে, একটা অ্যাংজাইটি কাজ করছে, এখানেও কিন্তু
0: সেক্ষেত্রে
1: নিজেকে কিভাবে মেন্টালি স্টেবল রাখবো,
2: এটাকে আমরা বলি মেন্টাল স্পেস। দেখুন আমরা একটা 10x10 রুমে বসে আছি, তো ঠিক আছে, এই 10x10 যদি একটা ডাবল বেড ফেলে দিলাম, একটা কবর নিয়ে আসলাম, দুটো চেয়ার টেবিল দিয়ে দিলাম, তারপরে আমি ভাবলাম কি এখানে একটা ফ্রিজও রাখবো, তাহলে কি এটা আদৌ হবে?
1: না।
2: আমি যেটা ভাবি এটাকে কিন্তু আমরা কনশিয়াস বার্গেনিং বলি, নিজেকে নিজে বার্গেন করবে কি আমি কতটা জায়গা দিতে পারবো, আমার কাছে কি অতটা ব্যান্ডউইথ আছে, অতটা স্পেস আছে, জায়গা আছে কি আদৌ? যদি আমি নিয়ে নিলাম তাহলে কোনটা প্রায়োরিটি, কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা বলে না একটা স্কোয়াট তে স্কোয়াট অ্যানালিসিসে ওরা বলে কোনটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট, কোনটা আর্জেন্ট, কোনটা ইম্পর্ট্যান্টও নয় আর্জেন্টও নয়। অবশ্যই আমাদের সবার ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আছে যেটা ইম্পর্ট্যান্টও নয় আর্জেন্ট নয়, ওটা হচ্ছে আমাদের হ্যাবিট।
1: হ্যাঁ,
0: কিন্তু যে সময় চয়েস থাকে না ম্যাম, ধরুন এমন কোনো কাজ এসেছে যেখানে মাল্টিটাস্কিং আমাকে করতেই হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ই আমাকে সাবমিট করতে হবে, এবং সে সময় অন্য গুরুত্বপূর্ণ একটা কাজও এসে গিয়েছে যেটা ওই 1 ঘন্টার মধ্যেই আমাকে নামাতে হবে, তখন তো মাল্টিটাস্কিং করতেই হচ্ছে,
2: তখন রিসোর্স খুঁজবে। যেরকম যখন আমি ধরো পাটা ব্যথা করছে, চেয়ারে অনেকক্ষণ আমার বসতে হবে, আমি কি করবো, ওখান থেকে উঠতে পারবো না, কিন্তু হয়তো সামনে একটা টেবিল রেখে দেবো, পাটাকে লম্বা করে যেরকম পাটাও রেস্ট করে, তো রিসোর্স খুঁজবে। এই মাল্টিটাস্কিং এর জন্য কে কে আমাকে সহযোগ করতে পারবে, আমার সাথে দাঁড়াতে পারে, আমার কি একটা বন্ধুকে আমি কিছু কাজ দিয়ে দিতে পারি, কি আমি কি এইটা অটোমেটিক করতে পারি, এটাকে ম্যানুয়াল করতে পারি, এটাকে লিখে, অবভিয়াসলি আমরা যদি হেল্প না নিই, আজকে যে আমরা তিনজন বসে এখানে আলোচনা করছি, আমরা পরস্পর প্রতি একটা ট্রাস্ট আর একটা হেল্পফুল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছি, যে জায়গায় আমি ছাড়বো আপনি ধরবে। সো এই যে জিনিসটা আমরা বলি সবসময় একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করা, একটা শিল্ড যেটা আমাকে প্রোটেক্ট করবে ইন দ্য কেস অফ ক্রাইসিস। আর আমরা অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে এগুলো করি, বলুন তো করি কিনা? যখন বৃষ্টি আসে আমরা জানি আজকে এই রাস্তায় যেতে হবে, ওখানে অনেক জল জমবে, তো আমি 4 ঘন্টা আগে বেরোবো, অথবা আমি আমার আজকে বড় গাড়িটা নিয়ে চলে যাব, কি আমরা ছাতা নিয়ে চলে যাব, দ্যাট ইজ কল্ড ইওর কগনিটিভ প্ল্যানিং।
1: একদম।
2: এই প্ল্যানিং এর মধ্যে ঢুকে যাবে টেকনিক্স, কিছুটা লোকও, কিছুটা স্কিলসও।
0: এক বন্ধু অসীম কুমার মণ্ডল বাঁকুড়া থেকে লিখছেন যে কায়িক শ্রমের পর মানে খুব ফিজিক্যাল লেবার যখন হয়ে যায় তখন বেশ কিছুক্ষণ কোনো কথা বলতে বিরক্তি বোধ হয় খুব,
1: যত
0: সময় ধরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসে, কিন্তু ওই সময় এরকম হওয়ার কারণ কি?
2: আপনি নিজেই বললেন আপনি অনেকটা শারীরিক পরিশ্রম করেছেন, আমরা কি একটা মেশিন নয় বলতে গেলে? একটা মেশিনকে যদি বারবার বারবার বারবার চালাবে কি হবে, গরম হয়ে যাবে।
1: একদম।
2: নিজে আমাদের শরীরটাও ওই রকম, অনেকক্ষণ করার পরে এটার একটা, এই যে বলে না প্রেশার কুকার, প্রেশার বেড়ে গেলে হুইসেল মারবে, ওই স্পেসটা আমরা আমাদেরকে দেওয়া দরকার। ফলে যখন আপনি দেখছেন নিজেই বুঝতে পেরেছেন আমি অনেকটা এক্সার্শন নিয়ে নিয়েছি, তাহলে নিজের জন্য একটা কুশন ফেস দেবে। আমি তো সবসময় বলি ইন্ডিকেট ইওর স্টেট অফ মাইন্ড, ওটাতে প্রবলেম কি আছে? আমরা অতটা সোশ্যাল মিডিয়া

0: আমি তো মাইন্ড করবো না কি আমার ফ্যামিলি গ্রুপে আমি লিখে দেবো টায়ারিং ডে, আগেই ইঙ্গিত করে দিলাম, আগেই সবাইকে জানিয়ে দিলাম কি আজকের দিনটা আমার জন্য খুব খুব কঠিন পরিশ্রম করেছি, আই নিড 5 মিনিটস মোর।
1: বুঝতে পারলাম, ঠিক একদমই। আর শুভাশিস, এতক্ষণ তো আমরা প্রোক্রাস্টিনেশন কি, কেন হয়, কিভাবে আমরা বিষয়টাকে একটু নিজের মত করে বুঝিয়ে নিতে পারবো সেই বিষয়টা, এবার একটু সলিউশনের দিকে যাওয়া যাক ম্যাম। এই যে প্রোক্রাস্টিনেশন, এটা আমি কাটাতে চাইছি, প্রথমেই আমার কি করা উচিত?
0: প্রথম কথা যেটা আমি ভাববো, আমরা কোনোদিন রেজাল্ট দিকে তাকাবো না।
1: আচ্ছা,
0: লাইফ ইজ আ জার্নি, পুরো রাস্তাটা কিরকম কাটাবো ওটা ভাবি। তো সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে কুইক 5 মিনিটস, মানে আমি ভাবো এটাকে আমি 5 মিনিটের জন্য করব। বললাম না, অ্যাকশন উইল ক্রিয়েট মোটিভেশন। আপনি 5 মিনিট করবে, দেখবে এটা কখন 15 মিনিট হয়ে যাবে, বিকজ এই যে লং প্লেজারটা ধীরে ধীরে আপনারা উপলব্ধি করা শুরু করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা করতে হবে প্রোক্রাস্টিনেশনকে কাটানোর জন্য, প্ল্যানিং করতে হবে। এবং আমি যদি 100টা সিঁড়িকে একসাথে গুনি তাহলে খুব কষ্ট হবে, তাহলে আমাদেরকে ডিভাইড করে দিতে হবে, পুটিং কিউবিকলস, ভাগ ভাগ ভাগ ভাগ করে যদি করবো, 10টা, তারপরে 10টা, তারপরে 20টা, তারপরে 30টা, নট অনলি ইট উইল হেল্প ইউ, সাধারণভাবে আপনাকে একটা কনফিডেন্সও গ্রো করবে, কেন আপনার লেভেল অফ অ্যাচিভমেন্ট, সাকসেস রেটটা হাই হয়ে যাবে। আমরা বলি না, আপনি আউন্স করে মেপে দেখুন, আগে 10টা কদম চলুন, তারপরে 20 করুন, দেখবে ফিরে এসে আপনি নিজেই বলবে, হে জানিস কালকে আমি 10টা করেছিলাম, আজকে আমি 20টা করে ফেলেছি। অটোমেটিক্যালি হ্যাপিনেস শুরু হলো,
1: অটোমেটিক্যালি
0: রিওয়ার্ড পাওয়ার, যে এটা আমি রিওয়ার্ডেড হচ্ছি, রিএনফোর্সমেন্ট পাচ্ছি, রিএনফোর্সমেন্ট পেলেই বিহেভিয়ার প্যাটার্ন রিপিটেড হবে। আপনি এই প্যাটার্নে যদি চলবে তাহলে প্রোক্রাস্টিনেশনটা অত হবে না।
2: প্ল্যানিং বলতে ম্যাম, আপনি কি ডেইলি রুটিনের কথা বলছেন, যে কিভাবে সারা দিনের প্ল্যানটা সাজানো হবে?
0: দেখুন, ডেইলি রুটিন বলতে গেলে এখন আমরা অনেকগুলো তথ্য পাই, বাট আপনি যদি আমাকে মানে পার্সোনালি জিজ্ঞেস করেন, আপনার ডেইলি রুটিন আপনি নিজে ডিসাইড করবেন, আপনার প্ল্যান আপনি নিজে ডিসাইড করবেন, নট নেসেসারিলি আমাদেরকে 8 ঘন্টা ঘুমাতে হবে, আমরা 4টা মিলই খাবো, আমরা 2 ঘন্টাই পড়াশোনা করবো, নট অট অল দ্যাট। যদি আপনার মনে হয় আমি 4 ঘন্টা ঘুমানো পরেই ভালো পারফর্ম করতে পারছি, আমার কোনো অসুবিধা নেই, আই এম ওকে উইথ ইট, বাট যেটা মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেরকম বলে না একটা থালার মধ্যে তিরঙ্গা থাকলে নাকি একটা ব্যালেন্স ডায়েট হয়ে যায়, একটা জীবনের মধ্যে সব রকমের অনুভূতি থাকা উচিত। ইট ইজ লাইক আ প্লেট, লাইফ ইজ লাইক আ প্লেট, এক জায়গায় একটু ঝাল থাকবে, এক জায়গায় একটু মিষ্টি থাকবে, এক জায়গায় একটু পাঁপড় কুড়কুড় কুড়কুড় করে খাওয়ার মতন থাকবে, একটা জায়গায় একটা গরম গরম ডাল থাকবে, ফলে কিছুটা মেন্টাল কাজ, কিছুটা ফিজিক্যাল কাজ, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা রিক্রিয়েশন, কিছুটা মাইন্ডফুলনেস, এগুলোর প্ল্যাটার হচ্ছে আমাদের জীবন, ফলে এটা আপনি ডিসাইড করবেন। হতেই পারে আমি গল্প বই পড়ে আমি রিল্যাক্স করি, আবার সম্পূর্ণ বলবে কি না আমি কিন্তু আইসক্রিম খেয়ে খুব রিল্যাক্স করি, তাহলে করে ফেলুন। কেউ যদি আপনাকে বলেছে আইসক্রিমটা খাওয়া বারণ, না, দ্যাট ইজ আ জেনারেল স্টেটমেন্ট, আপনাকে নিজে দেখতে হবে না আইসক্রিম খেয়ে কিন্তু আমি ভীষণ ভালো আছি, আপনি আইসক্রিম খান, কোনো অসুবিধা নেই, আনলেস আনটিল ইউ আর ডায়াবেটিক।
1: একদম। আর ম্যাডাম, এরপরে যে ছোট্ট করে আপনার থেকে একটা জানতে চাইবো, কারণ আমরা একদম প্রায় সময় শেষ পথে চলে এসেছি, যে এই প্রোক্রাস্টিনেশন বা এই অভ্যেসটাকে যদি আমরা বদলাতে চাই, 3টে ছোট ছোট টিপস যদি বলি কি হবে?
0: প্রথম কথা হচ্ছে নিজেকে কোথায় দেখছেন। আমি সব সময় আমার প্রত্যেক ক্লায়েন্টকে একটাই কথা বলি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু তাকান, দেখুন তো আপনি কে আর আপনি কি হতে চান। বলা যায় যে জায়গায় আছো, যদি এই জায়গাটা পছন্দ না হয়, যে জায়গায় যেতে চাও এটার কথা কিন্তু চিন্তা করবে।
1: আচ্ছা,
0: এই পথটা ভীষণ সুন্দর হতে পারে। তো আমি ভাবি, রিড ইওর মাইন্ড, রিড ইওর সেলফ অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা আমি বলবো, অ্যাকসেপ্টেন্স। পথে হাঁটতে গেলে অনেক জায়গায় ফেল হবে, অনেক জায়গায় পড়ে যাবে, কিন্তু এটাই জীবন। যত তাড়াতাড়ি এটাকে অ্যাকসেপ্ট করবে, তত তাড়াতাড়ি ওর সমস্যার সমাধানটা আমার সামনে চলে আসবে। বহু ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট না করতে পেরে ডিফেন্সিভ হয়ে যাই,
1: একদম
0: এটা হয়নি, ওটা হয়নি, ওটা হয়নি। তো এটা সাধারণভাবে মানুষ এটা বোঝা উচিত কি আমরা অনেক জায়গায় আমি ভালো থাকবো, বহু জায়গায় আমি খারাপও থাকবো, কিন্তু খারাপ থাকাটা আমার জীবনের অন্ত নয়। খারাপ থাকাটা ওই মুহূর্তের একটা বার্ডেন অথবা ওই মুহূর্তের একটা ব্লকেজ,
1: একদম,
0: তারপরে আবার ঠিক হয়ে যাবে। নাম্বার থ্রি হচ্ছে হ্যাপিনেস।

0: বড় বড় হ্যাপিনেস কথা চিন্তা করবে না, ছোট ছোট হ্যাপিনেস দেখবে, কলকাতার সুন্দর পথে চলা, সকালবেলা উঠে একটু হেঁটে গিয়ে এসে একটু চা কাপ, এই ওই চা কাপের মধ্যে চার চামচ চিনি, ওটাই হ্যাপিনেস। সো এই তিনটে জিনিস খুব সরলভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু একটা সুন্দর সুন্দর জীবন, একটা সরল জীবন আমরা
1: খুব সুন্দর। আর সময় যেহেতু একেবারেই নেই, শেষ একটা ছোট্ট প্রশ্ন ম্যাম আমার কাছে, যে কখন আমরা বুঝবো যে এবারে আর আমি নিজে কন্ট্রোল করতে পারছি না, একজন মনোবিদের সাহায্য নেওয়া উচিত?
0: দেখুন, যদি পারসিস্টেন্টলি আপনি দেখবে কি এটা বারবার হচ্ছে, এবং এটার ক্ষেত্রে আমার কার্যসূত্রে অসুবিধা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে অসুবিধা হচ্ছে, আমি খুব ডিপ্রেস থাকছি, অথবা কথা বলছি না, সোশ্যালাইজ করছি না, কার সাথে ভিতরে কোথায় যাচ্ছি না, নিজেকে ভালো দেখছি না, চান করি না, খাবার খাই না, ঘুমিয়ে থাকি, এটা যদি পারসিস্টেন্টলি ফর 2-3 মান্থস এন্ড রিপিটেডলি হচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনাদেরকে ক্লিনিকে আসা দরকার, প্রফেশনালদের সাথে কথা বলা দরকার, এবং যেখানে আপনি অবশ্যই এটার একটা উপায় পেয়ে যাবে।
2: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আর আপাতত আমরা গোটা বিশ্ব কিন্তু ফুটবল জ্বরে কাঁপছি, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে,
1: স্পেশাল সিরিজও চলছে,
2: একদম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। তো স্বপ্নময় রয়েছে আজকে আমাদের সঙ্গে, দেখি স্বপ্নময় কি বলছে।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: বিশ্বকাপের লড়াই এসে পৌঁছেছে তার অন্তিম স্টেজে, আর ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেমিফাইনালের খেলা, এবং আজকে প্রথম সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হয়েছিল স্পেনের। আমি স্বপ্নময়, আর সেই ম্যাচ নিয়ে তোমাদের সামনে আজ হাজির হয়েছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। দেখো, স্পেনের টিকি টাকা ফুটবলের কিন্তু বিশ্বজোড়া নাম, অপরদিকে ফ্রান্স কিন্তু কুইক ট্রানজিশনে আক্রমণে যেতে কিন্তু পছন্দ করে। কিন্তু গতকালের ম্যাচটায় স্পেন যেভাবে ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলে নিজেদের জয়টা তুলে নিল এবং জায়গা করে নিল বিশ্বকাপ ফাইনালে, তা কিন্তু সত্যি প্রশংসনীয়। 16 বছর পরে আরও একটা বিশ্বকাপের ফাইনালে খেলবে ফ্রান্স, এবং লাস্ট টাইম স্পেন যখন বিশ্বকাপ ফাইনালে খেলেছিল সেই বিশ্বকাপে বিজয়ী দলের নামটা কিন্তু ছিল স্পেন। 2010 সালের কথা আশা করি তোমাদের সবাই মনে আছে। হ্যাঁ, সেই দলটা হয়তো ডিফারেন্ট ছিল, প্লেয়ারগুলো ডিফারেন্ট ছিল, কিন্তু মানসিকতাটা কিন্তু সেম ছিল। আসলে স্পেনের এই যে মাঝমাঠ নির্ভর খেলা, সেটা কিন্তু গতকালও বেশ ভালো করে নজরে পড়েছে। মাঝমাঠ থেকে ধীরে ধীরে টিকি টাকা ফুটবল খেলে আক্রমণে গিয়ে যেভাবে 2 গোল স্পেন তুলে নিয়েছিল তা কিন্তু সত্যি প্রশংসনীয়। প্রথম গোলটা এসেছিল পেনাল্টি থেকে, বক্সের ভেতর ধাক্কাধাক্কি, এবং সেখান থেকে স্পেন কিন্তু প্রথম গোলটা স্কোর করে, এবং ডেফিনেটলি দ্বিতীয় গোলটা কিন্তু আসে ওপেন প্লে থেকে। এবং যেভাবে 2 গোল ফ্রান্স কনসিড করেছে, সেখানে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠবে তাদের ডিফেন্সিভ শেপের উপর। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্রান্স কিন্তু একাধিক সুযোগ পায়, কিন্তু সেখান থেকে তারা গোল তুলে নিতে ব্যর্থ হয়। উনাই সিমনের কথা বলতেই হবে, অসাধারণ পারফরমেন্স এবং সেমি ফাইনালোচিত পারফরমেন্স উনাই সিমনের থেকে। এবার চলে আসি আজকের সেমিফাইনাল ম্যাচটা নিয়ে। আজকের সেমিফাইনাল ম্যাচটা কিন্তু মোস্ট অ্যান্টিসিপেটেড সেমিফাইনাল, কেননা মুখোমুখি হতে চলেছে এই বিশ্বকাপের অন্যতম 2 ফেভারিট, একদিকে আছে আর্জেন্টিনা, অপরদিকে ইংল্যান্ড। দেখো, এই বিশ্বকাপটা হয়তো মেসির লাস্ট চান্স, এবং সেখানে কিন্তু আর্জেন্টিনা এক্সপেক্ট করবে এই বিশ্বকাপটা জিতে শেষ করার জন্য। এবং যখন প্লেয়ারটার নাম লিওনেল মেসি, যিনি হয়তো কারেন্টলি ফুটবলের রাজা, সেখানে হয়তো একটা বাড়তি চাপ সবসময় চলে আসবে বিপক্ষের উপর। তবে ইংল্যান্ড দল এবছর কিন্তু যথেষ্ট ওয়েল অর্গানাইজড, বিশেষ করে লাস্ট 2-3 টুর্নামেন্ট যদি আমরা ইংল্যান্ডের দেখি, সেখানে কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টেই তারা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, ফাইনাল এই জায়গাতে কিন্তু নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এবং সেই কারণেই কিন্তু ইংল্যান্ড দলটা এতটা স্পেশাল। আমি যে কথাটা বারবার বলে থাকি সেটা হলো, ইংল্যান্ড দল ইনিশিয়ালি যে স্টাইল অফ ফুটবল খেলতো, অর্থাৎ ডিরেক্ট ফুটবল, সেখান থেকে কারেন্টলি ইংল্যান্ড দলের খেলায় কিন্তু বেশ কিছুটা শিফট এসেছে। মানে তুমি যদি ইংল্যান্ড দলের খেলাটাকে খুব ভালো করে লক্ষ্য করো, এখন কিন্তু ইংল্যান্ড দলও ছোট ছোট পাসে একটা রিদমিক গেম খেলে সেখান থেকে কিন্তু নিজেদের আক্রমণটা তৈরি করে। অপরদিকে আর্জেন্টিনার কিন্তু সেই চিরাচরিত ল্যাটিন আমেরিকার ধাঁচের ফুটবল খেলতে দেখেই আমরা অভ্যস্ত। আর্জেন্টিনার খেলার স্টাইলটা অনেকটা ইউনিক। মাঝ মাঠে ছোট ছোট পাস খেলে সাডেন ব্লিৎজক্রিগে অপোজিশনের ডিফেন্সে হানা দেওয়া। হ্যাঁ, অনেকের হয়তো মনে হতেই পারে যে আর্জেন্টিনার ফুটবল স্টাইলটা অনেক স্লো, কিন্তু এটা ম্যাটার করে না, কেননা ল্যাটিন আমেরিকান ফুটবল আসলে একটা শিল্প, এবং সেই শিল্পটাকেই কিন্তু বয়ে নিয়ে চলেছে আর্জেন্টিনিয়ান দল। এবং দলে যখন লিওনেল মেসির মতো প্লেয়ার রয়েছে, সেখানে কিন্তু তারা সেই চান্সটা নিতেই পারে। তবে হ্যাঁ, আর্জেন্টিনারও কিন্তু সমস্যা রয়েছে, বিশেষ করে

0: কিন্তু ওয়েল কম্প্যাক্ট নয় এবং অনেক ক্ষেত্রেই খুব ছোট ছোট চান্স থেকে তারা কিন্তু গোল কনসিড করছে। এছাড়াও তাদের মাঝমাঠ থেকে যে লিঙ্ক আপ প্লে, যেগুলো হয়তো লাস্ট দুটো বিশ্বকাপে আমরা অনেক বেশি দেখেছি, এই বিশ্বকাপে সেটা হয়তো কোথাও মিসিং। অর্থাৎ আগের দুই বিশ্বকাপে ফর্মের কিন্তু ধারে কাছেও নেই আর্জেন্টিনা, এবং যদি দেখো লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই গেছে এক্সট্রা টাইম বা শেষের পর্যায়ে। অর্থাৎ আর্জেন্টিনার সামনে কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, হিরোরা কিন্তু কঠিন সময়ে নিজেদেরকে পার করে আনে, তাই আজকে কিন্তু আমাদের চোখ থাকবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচে। একদিকে থাকবেন জুড বেলিংহাম, হ্যারি কেনরা, এবং অপরদিকে ডেফিনেটলি লিওনেল মেসি। সুতরাং ম্যাচ কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, চোখ রাখো টিভির পর্দায়, কেননা এই বিশ্বকাপ কিন্তু একটা নতুন গল্প বলছে, একটা নতুন স্টোরি, একটা নতুন হিস্ট্রি তৈরি করছে। তাই আমি স্বপ্নময় ডেফিনেটলি চোখ রাখবো, চোখ রাখো তুমিও, ফিরিয়ে দেবো স্টুডিওয়।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: আচ্ছা, তাহলে আমরা তো শুনে নিলাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ স্বপ্নময়ের থেকে, আর আপাতত অনেকেরই একটু মন খারাপ, কারণ
3: ম্যাম এত সুন্দর করে আমাদের বোঝাচ্ছিলেন আর সেই সময়টা ঘড়ির চোখ রাঙানিতে
2: আমাদের এবার উপায় নেই, আর বিদায় নিতে হবে ম্যামকে সঙ্গে নিয়ে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে আজকে আসলেন, আমাদের এত সুন্দর করে বোঝালেন, কেমন লাগলো আজকে এখানে?
4: আমার তো খুবই ভালো লেগেছে, এন্ড অত সুন্দর একটা টপিক নিয়ে আমরা আজকে কথা বললাম। আশা করি এই টপিক নিয়ে আমরা আরো আলোচনা করব। যে ছোট ছোট আমি সলিউশন, কুইক সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, ওটা একটু ডেফিনেটলি ফলো করুন, আজকেই আয়না দেখে আসুন না, দেখুন না আপনাকে কি বলছে।
3: ম্যামকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ তোমাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে ফোন লাইনে, সোশ্যাল মিডিয়া এবং রেডিও রোপার থেকেও শুনছিলে আমাদের। এভাবেই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী।
2: একদম। আর এই যে আমরা আজকে ছিলাম তোমাদের সঙ্গে, ঠিক আগামীকাল তোমাদের সঙ্গে থাকবে বেরিয়ে পড়িনি সুভাষ আর সায়নী, আর আপাতত আমাদের যেতে হবে, টাটা বাই বাই বলতে হবে,
3: শুকনো ভাবে বিদায় তো দেওয়া যাবে না, সুতরাং এটা গানে গানে বিদায় আমাদের নিতেই হবে, তাই
2: তো? সুতীর্থ চক্রবর্তীর কণ্ঠে আদর, একটা মিষ্টি গান আমরা রেখে যাচ্ছি তোমাদের জন্য, আর গানের ওপারে আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় কথা হবে। আপাতত টাটা, কানে রেখো যুববাণী,
3: টাটা।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন সৌম্য বসুর কণ্ঠে। প্রথম গানের গীতিকার উদয় শঙ্কর মণ্ডল।

0: সৌম্য বসুর কণ্ঠে শুনলেন আধুনিক গান। শেষ গানের গীতিকার ছিলেন সুভাষচন্দ্র বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ।

0: সকালের দপ্তরে? চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতে শুনবেন সঙ্গীতা রায়ের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় সরকার রাজ্যে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতোমধ্যেই 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে বলেও তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রাথর প্রতিমা এবং সাগর ব্লকে ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে নদীবান্ধ সংস্কারের কাজ শুরু হয়েছে। সম্প্রতি সুন্দরবনের বেহাল নদীবান্ধ পরিদর্শন করে মেরামতির আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা। তাঁর উদ্যোগে নতুন প্রকল্পে বাঁধ মজবুত করার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। নদীয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রাজ্যস্তরের কাঁঠাল মেলা ও প্রদর্শনী। রাজ্যের অন্তত 50টি প্রজাতির কাঁঠাল সেখানে প্রদর্শিত হচ্ছে। 150 জন কৃষককে কাঁঠাল থেকে জুস বানানো, বীজের গুঁড়ো দিয়ে আচার তৈরি এবং স্বাস্থ্যকর পানীয় তৈরির কৌশল শেখানো হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র বলেছেন, প্রদর্শনীতে কাঁঠালের নানান প্রজাতি সংরক্ষণ ও বিপণন কৌশল সম্পর্কেও শেখানো হবে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে এলপিজি সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 পাক প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন শিশু পিছু রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের উপর আজকের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা। রাজ্যের উপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি কাঠফুল এলাকায় গতকাল গভীর রাতে বুনো হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাতির দলটি প্রায় 7-8 বিঘা জমির সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য আসিকুল ইসলাম সহ তার পরিবারের 15 সদস্যের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে ব্লক প্রশাসন। প্রতিবন্ধী ভাতা আত্মসাৎ তারা করেছেন বলে অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হল।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামী 24 ঘণ্টায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শ্রী ভবন, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে বলেছি, সব সময় বলি, ভালো আমাদের থাকতেই হবে। আজকে এসেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলবার জন্য যে বিষয়টি আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে মিশে তো রয়েইছে, কিন্তু মিলেমিশে রয়েছে বাংলার মাটির সঙ্গে, বাংলার কৃষির সঙ্গে। মজা, উৎসব, পাঁপড় ভাজা সব আছে, কিন্তু কোথাও একটা নিবিড় যোগও রয়েছে বাংলার কৃষির সঙ্গে। আজ আমরা কথা বলব কৃষি নির্ভর বাংলা ও রথযাত্রা এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট হস্তশিল্পী সুনিতা সাহা, এবং রয়েছেন এমন একজন মানুষ যাকে কিন্তু আপনারা ভীষণভাবে চেনেন, হ্যাঁ, আকাশবাণী কলকাতার ঘোষিকা তথা সঞ্চারিকা আলো ছায়া দাস। আমি দুই দিদিকেই আজকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
2: নমস্কার।
0: কথা বলবো রথযাত্রা এবং এই বাংলার সঙ্গে, কৃষির সঙ্গে তার কিভাবে নিবিড় যোগ সেই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলবার আগে দুলাইন ছড়া বলি, দেখুন সেখানে কেমন বলা হচ্ছে যে কেন এই সময়টাতেই রথযাত্রা। আকাশের বৃষ্টি মেঘে ভিড়ে লোক হাঁটছে, তবু কাদা পথ হোক না যতই, রশিতে হাত রেখে সব ছোটরা অথই খুশি, দিয়ে ফুঁ পিপির পিপির, কত কি খাচ্ছে কিনে কখনো হাতের মুঠোয়। খোকাটির ইচ্ছে ভারী, খুকু এক বায়না করে, রথেরই মিলন মেলায় এ মেলায় দেদার মজা। মাঠে ওই নাগরদোলা ছোটরা দৌড়ে গিয়ে, দূরে কে বেচছে মালা ভাসে তার দুচোখ জোড়ে। কখনো পথ ভিজে যায় আষাঢ়ে রথের মেলায়, চলে রথ রশির টানে ভেসে যায় পথের গানে। কিনেছে পাতার বাঁশি, মুখে কি মধুর হাসি, মুড়ি চপ পাঁপড় ভাজা, জিলিপি ঘুগনি খাজা। ছেড়ে হাত একলা ঘুড়ি, হাতে চাই কাঁচের চুড়ি, সকলের ফুরফুরে মন, ছোটদের খুশির ভুবন, মনে হয় মেঘ ছুঁয়ে যায় সেখানেই ভিড়টা জমায়। নাম তার ছোট্ট ভোলা, বন বন নাগরদোলা। একটা ছোট্ট কবিতা কবি নির্মলকরণের লেখা, এবং তার মধ্যে দিয়ে একেবারে রথের সুন্দর গ্রামের ছবিটি কিন্তু ফুটে উঠেছে। দেখো কি সুন্দর বলা হয়েছে যে পাঁপড় ভাজার কথা, বনবন নাগরদোলার কথা, চুরির কথা, ছোটদের মজার কথা। কিন্তু কেন এই রথযাত্রা এই সময় অর্থাৎ এই আষাঢ় মাসে হয় এবং বাংলার কৃষির সঙ্গে তার কি যোগ, সেই কথাতে আমরা আজকে যাব। প্রথমেই আমি যাব আলো ছায়াদির কাছে। আলো ছায়াদি, তুমি একটু আমাদের বলো না যে এই রথের গল্পটা প্রথমে আমাদের বলো।
1: রথের প্রসঙ্গ উঠলেই প্রথমে কিন্তু মনে আসে জগন্নাথ দেবের কথা।
0: ঠিক,
1: তার সঙ্গে রয়েছেন শ্রী বলভদ্র এবং শ্রী সুভদ্রা। শ্রী জগন্নাথ দেব হলেন পুরুষোত্তম, যার মহিমার কোনো শেষ নেই। পুরীর আরেক নাম শ্রীক্ষেত্র, শ্রী পুরুষোত্তম ক্ষেত্র হিসাবেই এর পরিচিতি। এই প্রাচীন তীর্থক্ষেত্রের মাহাত্মের কথা স্মরণ করলেই অপার ভক্তি ভাবনায় ভরে ওঠে প্রাণ মন। বাঙালির কাছে পুরীর আকর্ষণ আরও বেড়েছে চৈতন্য দেবের জন্য। রয়েছে সমুদ্রের হাতছানি, এক পর্যটন স্থলের পাশাপাশি তীর্থস্থান, পুরীর তাই এত আকর্ষণ জনমানসে। এবার একটু বলি রথযাত্রার প্রস্তুতি কিভাবে হয়।
0: হ্যাঁ, একদম।
1: বৈশাখ মাসে শুক্লা তৃতীয়ায় রথ নির্মাণ শুরু হয়। স্নান পূর্ণিমায় জগন্নাথ ও বলরাম সুভদ্রাকে স্নান করানো হয়। এই দিন থেকে ১৪ দিন দেবতা অসুস্থ থাকেন, দর্শন হয় না, একে বলা হয় অনশ্বর। আষাঢ় মাসে শুক্লা প্রতিপদে নব যৌবন দর্শন। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা শুরু। রথ চলে মাসির বাড়ি হয়ে শুন্ডিচা বাড়ি অবধি। শুন্ডিচা মন্দিরে সাত দিন বিশ্রাম করে আবার উল্টো রথে মন্দিরে ফিরে আসেন তিন ঠাকুর ঠাকুরানি। জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ, গরুর ধ্বজ কপিধ্বজ, চাকা ১৬টি, কাঠ ৮৩২ টুকরো, উচ্চতা ১৩.৫ মিটার, লম্বা ও চওড়া ১০.৫২ মিটার, গুণ 13.52 মিটার, রং লাল হলুদ, রথের রক্ষক গরুড়।

0: রথের সারথি দারুক, পতাকা ত্রৈলোক্য মোহিনী, ঘোড়া শঙ্খ বন্দুক সেতা হরিদাস, দড়ি শঙ্খচূড়, বলরামের নাম তালধ্বজ, চাকা ১৪টি, কাঠ ৭৬৩ টুকরো, উচ্চতা ১৩.২ মিটার, লম্বা ও চওড়া ১০.৬ মিটার গুণ ১০.৬ মিটার, রং লাল নীল, রক্ষক বাসুদেব, রথের সারথি মাতুলি, পতাকা উন্ননি, ঘোড়া তীব্র, ঘোড়া দীর্ঘসরণ স্বর্ণনাভা, দড়ি বাসুকি। এবার সবশেষে বলি সুভদ্রার রথের কথা। নাম দর্পদলন, পদ্মধ্বজ, চাকা একটি, কাঠ ৫৯৩ টুকরো, উচ্চতা ১২.৯ মিটার, লম্বা ও চওড়া ৯.৬ মিটার গুণ ৯.৬ মিটার, রং লাল কালো, রক্ষক জয় দুর্গা, রথের সারথি অর্জুন, পতাকা নাদম্বিকা, ঘোড়া রুচিকা, মচিকা, জিতা, অপরাচিতা, দড়ি স্বর্ণচূর। এগুলো হলো রথের বর্ণনা। এত ভালো লাগে যখন এগুলো ভাবি কিংবা বইয়ে পড়ি। অনেক বন্ধুরা হয়তো জানেন, কিন্তু আজকে একটু বললাম, আবার কি মনে দোলা দিচ্ছে সেই রথের ব্যাপারটা। রথ কত রকমের নাম, মানে
1: আমরাও কিন্তু আরো সুন্দরভাবে আজকে তোমার কাছে গল্পের মতন করে বিষয়টা জেনে নিলাম। আচ্ছা দেখো সুনিতা দি, আমরা বলি রথ দেখা ও কলা বেচা, তাই না? এই কথাটা কিন্তু ভীষণ চল রয়েছে। কেন বলি, বাংলার লোককথায় এই কথাটা এমন ভাবে প্রবাদের মতন জড়িয়ে রয়েছে, ওইখানেই বোধহয় আমরা বুঝতে পারি যে কৃষির সঙ্গে রথের বা অর্থনীতির একটা বিশেষ যোগ রয়েছে। আমরা যদি খেয়াল করি, দেখব যে রথের মেলায় চারা গাছ বিক্রি হয়, রথের মেলায় কুটির শিল্পের পশরা বিক্রি হয়, কাঠের পুতুল বিক্রি হয়, মাটির পুতুল বিক্রি হয়, কোথাও না কোথাও এই রথের সঙ্গে কৃষির একটা বা গ্রামীণ শিল্পের একটা নিবিড় যোগ রয়েছে। তোমার কাছে আসি সুনিতাদি, এই বিষয়ে একটু যদি বলো।
2: রথের সাথে যে কৃষির যোগ রয়েছে সেটা আমরা রথযাত্রা থেকেই বুঝতে পারি। কেননা রথযাত্রা শুরু হয় আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে, তখনই বর্ষার শুরু। বাংলার পরিচয় শুধু নদীমাতৃক ভূখণ্ড নয়, বাংলার পরিচয় তার সবুজ ঘানের ক্ষেত, কৃষকের ঘামে ভেজা মাটি আর ১২ মাসে ১৩ পার্বণ আনন্দে। কৃষকের পরিশ্রম যেমন বাংলার শস্য ভাণ্ডার পূর্ণ হয়, তেমনই উৎসবের রঙে ভরে ওঠে মানুষের মন। আর সেই উৎসবগুলির মধ্যে অন্যতম হল রথযাত্রা। এক্ষেত্রে বলতে হয় কৃষি বাংলার অর্থনীতির প্রাণ, আর উৎসব বাংলার সংস্কৃতির প্রাণস্পন্দন। এই দুইয়ের এক অপূর্ব মিলন দেখা যায় আষাঢ় মাসের রথযাত্রা উৎসবে। অনুষ্ঠিত এই উৎসব বাংলার মানুষের জীবনে যেমন ধর্মীয় তাৎপর্য বহন করে, তেমনি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: বাংলার রথযাত্রা নিছক কোনো ধর্মীয় উৎসব নয়, এ কথা সুনিতা দিত বললেনই। বৃষ্টিবহুল আষাঢ় মাসে কৃষিকাজের সূচনা ও মাটির উর্বরতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিস্তৃত লোক সংস্কৃতি। আবহমান কাল ধরে বাংলার কৃষক সমাজ এই উৎসবকে ঘিরে তাদের ফসলের স্বপ্ন ও লোকবিশ্বাস বুনে এসেছেন। বৃষ্টি বর্ষার গান, যেমন বর্ষার আগমন গীতে। বাংলার প্রবাদে আষাঢ় মাস হল বীজ বোনার ও ধান রোপণের সময়। রথযাত্রার ঠিক আগেই বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পালিত হয় অম্বুবাচী। এই লোকবিশ্বাসে যে ধরিত্রী মাতা এই সময়ে রজস্বলা হন এবং রথের সময়কালে তাজা হয়ে ওঠেন। রথের রশিতে টান দেওয়ার সময় বা রথ চলার পথে বৃষ্টি নামলে কৃষকরা মনে করেন জগন্নাথ দেব কৃপা করছেন, যার ফলে ভালো ফলনের ইঙ্গিত পান তারা। এছাড়াও রথের সঙ্গে মিলেমিশে রয়েছে আরও কিছু লোকবিশ্বাস। রথযাত্রার সময় বাংলার বিভিন্ন অঞ্চলে যেমন মাহেশ, গুপ্তিপাড়া বা মহিষাদলে রথ টানা হয়। এই রথগুলোর সঙ্গে গ্রামের ক্ষেত ও ফসলের নিবিড় সম্পর্ক রয়েছে। রথযাত্রার দিন থেকে বহু স্থানে আমন ধানের বীজ বোনার কাজও শুরু হয় জোর কদমে। এবার আসবো আলো ছায়াদির কাছে, কারণ আলো ছায়াদি আমাদের খুব সুন্দর গল্পের ছাপি খুলে বলেন। দিদি, মাহেশের রথটা বলো।
0: ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথ। 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। একটা গল্প আছে এর মধ্যে। চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে জগন্নাথ দেবকে ভোগ খাওয়াতে গেলে বাধা প্রাপ্ত হন। তখন দুঃখ ভীষণ পেয়েছিলেন তিনি, আমরণ অনশন শুরু করেন। সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেখায়, তুই ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে গ্রামে আমার মূর্তি গড়ে পুজো করে ভোগ খাওয়া। আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম পাঠিয়ে দেব, সেটাকে বলরাম সুভদ্রা এবং আমার মূর্তি গড়ে পুজো করবে। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশ এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো, অপূর্ব। তিনি জল থেকে সেই কাঠ তুলে তিন দেবতার মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করলেন। এই উৎসব এক মাস ব্যাপী চলে। 2-4 লাখ মানুষ এই মেলা দেখতে আসেন। কথা প্রসঙ্গে বলি, শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, গিরিশচন্দ্র ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ এই মেলাতে এসেছিলেন। এছাড়াও পূর্ব মেদিনীপুরে মহিষাদল, গুপ্তিপাড়া বৃন্দাবন্ধ চন্দ্র, মাঠের রথ, কলকাতার রথ, মায়াপুরে ইস্কনের রথ বিশেষ উল্লেখযোগ্য।
1: বাহ, কত রথের কথা আমরা আজকে শুনলাম আলো ছায়াদের কাছে। আর দেখুন বন্ধুরা, আমরা যদি মনে করার চেষ্টা করি যে জগন্নাথ দেব তো শ্রীকৃষ্ণেরই আরেকটি রূপ, শ্রীকৃষ্ণ কিন্তু নিজেই গোপালক ছিলেন এবং তিনি কিন্তু প্রকৃতির পূজাও করেছিলেন, সেটা আমরা সকলেই জানি, কারণ তিনি গোবর্ধন পর্বতের পূজা করেছিলেন। এবং তার পাশাপাশি তার যে দাদা বরদা বলরামের কথা একটু যদি ভাবি, বলরাম ছিলেন যিনি কিনা হাল বা হল তার হাতে থাকতো, তাহলে তিনিও কিন্তু এই কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এই কথা আমরা তো আমাদের যে পুরাণ বা আমাদের যে ধর্মগ্রন্থ আছে সেখানে আমরা পেয়েইছি, বা মহাভারতেও আমরা পাই। কিন্তু আরো অনেক কিছু, বাংলার ব্রত, টুকুনের গান, মেয়েলি ব্রত, এই সব কিছুর সঙ্গেও কিন্তু রথের একটা নিবিড় যোগ আছে। রথযাত্রার দিন উত্তরবঙ্গের রাজবংশী ও গ্রামীণ সমাজে নারীরা টুকুনি খেলা বা বিভিন্ন কৃষি কেন্দ্রিক ব্রত পালন করেন। উপবাস থেকে কাঁসার ঘটি কাপড়ে পেঁচিয়ে জগন্নাথের আরাধনা করা হয়। এই ব্রতের মাধ্যমে মাটির উর্বরতা ও পরিবারের সমৃদ্ধি কামনা করা হয়। আর তার সঙ্গে দেখুন রথের মেলা, বড় আকর্ষণ যেটা থাকে সেগুলো হলো যে কৃষি কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে বেচা কেনা করা হয়। মেলায় বাঁশ, বেত ও মাটির তৈরি বিভিন্ন কৃষি সরঞ্জাম যেমন কোদাল, লাঙলের ফলা, ঝুড়ি, চুপড়ি এবং তার পাশাপাশি নতুন গাছের চারাও কিন্তু বিক্রি করা হয়। কথিত আছে এই সময় কিন্তু বীজ, শস্যের বীজ, ধানের বীজ, তাও কিন্তু এই রথের মেলায় বিক্রি করা হতো। আমরা আবারও আসবো সুনিতাদের কাছে। রথের অর্থ এবং এই রথযাত্রা কারা কারা করেন সেটা যদি একটু বলেন।
2: রথ কথার অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত হালকা যাত্রীবাহী গাড়ি, আর যাত্রা হলো গমন। এই দুটি শব্দ এসছে সংস্কৃত শব্দ থেকে, রথ আর যাত্রা, এই দুটো মিলে হচ্ছে রথযাত্রা। এই গাড়িতে করে কারা যায় এটা বলতে গেলে বলতে হয় শ্রী জগন্নাথ দেব আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়ার দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথে করে মাসির বাড়ি যান। আবার 7 দিন পরে মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে পদার্পণ করেন। এই যাওয়াকে বলা হয় সোজা রথ ও ফেরাকে বলা হয় উল্টো রথ।
1: বাহ, আসলে অনেকটা গল্প আমরা আলোছায়াদের কাছে শুনলাম এবং কিছু কিছু কথা আমরা সুনিতাদের কাছেও শুনছি। এবারে যখন কথা হচ্ছে উল্টো রথ এবং সোজা রথ এই দুটোর, সেখানে আমাদের সনাতন ধর্মের বিশ্বাস সেখানে তো অবশ্যই জড়িয়ে রয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এটি পালিত হয়, এটি আমরা সকলেই জানি। কিন্তু তার সঙ্গে এই বিশ্বাসও রয়েছে যে রথের দড়ি স্পর্শ করলে বা রথের দড়ি টানলে মানুষের মোক্ষ বা মুক্তি লাভ ঘটে। রথের রশি বা দড়ি মানুষের জীবনে সাফল্য এনে দেয়। অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় রথের রশি টানলে। আবার স্কন্দ পুরাণে বলা আছে রথের চাকায় জগন্নাথ দেবের মূর্তি দর্শন করলে বা রথের দড়ি টানলে সব মুক্তি মেলে, জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি পাওয়া যায়। আমরা যদি পুরীর রথযাত্রার কথা ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু কোনো ধর্মের ভেদাভেদ নেই, সব ধর্মের সব বর্ণের মানুষ কিন্তু একসঙ্গে রথের দড়িতে বা রথের রশিতে টান দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে এই রথযাত্রা উৎসব কিন্তু কোথাও একটা বৃহত্তর ক্ষেত্রে গিয়ে ভ্রাতৃত্ববোধের কথাও বাড়ায় বা একটি মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই রথযাত্রাকে কেন্দ্র করে। আর তাছাড়া বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলার স্মরণে এই যাত্রার আয়োজন, তিন ভাই বোন এক

0: সঙ্গে ভক্তদের দর্শন দিতে বের হন এই রথযাত্রার সময়। এই যে নানান কথা, নানান লোকবিশ্বাস জড়িয়ে রয়েছে তার অনেকটাই হয়তো আমার শ্রোতা বন্ধুদের জানা, আর কিছু কিছু কথা এর মধ্যে থেকেও আমরা খুঁজে বার করব বা আজকে জেনে নেব, যেটা জানা ছিল না তেমন অনেক কথা আজকের এই অনুষ্ঠানে উঠে আসবে। আমি এবারে আসি আলোচনাদি, এই যে আমাদের পশ্চিমবঙ্গ মূলত এটা কৃষি প্রধান রাজ্য, তথা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেই কৃষি কাজের কথা তুমি একটু বলো এবং এই রথযাত্রার সঙ্গে তার কোথায় যোগ সেটা একটু বলো।
1: বাংলার জীবন ও জীবিকা কিন্তু কৃষি। প্রথমেই আমার মনে হয় হুগলির কথা, সেখানে সব রকমের কিন্তু চাষ হয়, বিশেষ করে আলু পেঁয়াজ আমন ধান উঠে গেলে জমি চষে সেই ধানের জমিতেই চাষিরা পেঁয়াজ লাগিয়ে দেয়। পটলের ভাটির মতো চওড়া ভাটি করে তাতে চাষ করা হয় উচ্ছে আর লাউ। বোতলের ধরনের লাউ মাঠের মাটিতেই হয়, সত্যিই তাই, লাউগুলোকে দেখলে কিন্তু বোতলের মতনই লাগে, আর সেইগুলো আমরা বাজারে পাই এবং কিনে এনে বাড়িতে রান্না করে সেগুলো খাই। এবার সেই মাটিতে বিট, গাজর, পালং, চিচিঙ্গে, কুমড়ো, লঙ্কা, পাট, বোরো ধান, কপি, টমেটো, ঝিঙে, পটল, বরবটি, ঢেঁড়ো, শিম, গম সবকিছুই ভালো ফলে, আর ফলের মধ্যে কলা, আম, নারকেল প্রধান। হুগলি জেলার ঘরে ঘরে পাকা চৌবাচ্চার মধ্যে আবর্জনা ফেলে সার তৈরির ব্যবস্থা আছে। গভীর নলকূপ হয়েছে অনেক, শাওড়াপুলি থেকে তারকেশ্বর, হাওড়া থেকে শ্রীরামপুর, ব্যান্ডেল, শিয়াখালা, চাম্পাডাঙ্গা, আরামবা, খানাকুল, সবুজ ধানের মাঠ ভরা দৃশ্য মনে শান্তি আনে। শুধু কৃষিতে নয়, হুগলি জেলার ব্যান্ডেলে বসেছে কোক ওভেন, তাপ বিদ্যুৎ চুল্লি, একটার সঙ্গে একটা কানেকশন আছে। নানান শহর উপশহরে রয়েছে আলু রাখার কোল্ড স্টোর। চাষিদের আলু কিন্তু নষ্ট হয় না, সারা বছর সারা দেশের বুকে এই আলু ছড়িয়ে পড়ে। এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার জল জমছে, আবার শুকিয়ে যাচ্ছে, জমি খুব উর্বরা হয়, যার জন্য কৃষকরা খুব হাসি মুখে জমি চাষ করে, ধান গাছ পোতে, অন্যান্য আরো শাকসবজি যা আছে পুচ্ছে, বাজারে নিচ্ছে, বিক্রি হচ্ছে এবং আমরা সেগুলো কিনে আনছি, ফসল ফুলছে অনেক।
0: সুনিতাদির কাছে আসি, যেই যে কৃষিকাজের কথা বলছেন আলোচনাদি, এই কৃষিকাজের সূচনাটা রথের সময় কিভাবে হচ্ছে বা রথের মেলায় কি করে কৃষিকাজের জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই জায়গাটা একটু বলো।
2: এক্ষেত্রে বলতে হয় রথের মেলা আর কৃষির সম্পর্ক অবিচ্ছেদ্য। এই যে রথযাত্রার দিন অনেক জায়গাতে আছে, এই দিন তারা হালখাতা করে।
0: হ্যাঁ,
2: হালখাতা বলতে এখানে বোঝানো হয় যে ওই দিন কোদাল, জোয়াল, কাস্তে এগুলোকে ওরা ধুয়ে জমির পুজো করে আর মাঠে লাগন দেয়, আর জমিতে আমন ধানের বীজ বপন করেন। কৃষিকাজের শুভ সূচনা হিসাবে যেহেতু এই দিনকে ধরা হয়, সেই হিসাবে এই দিন প্রত্যেক কৃষকেরাই তাদের বাড়িতেও এই উৎসব পালন করেন। লাঙ্গল দেওয়ার পরে কৃষক জমিতে আমন ধানের বীজ ছড়ায়। বর্ষার এই সময়টি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন শুরু হয় আমন ধানের চারা রোপণ ও চাষবাসের মূল মরশুম। রথের মেলা সবচেয়ে সুন্দর ও দূরদর্শী দিক হল গাছের চারা বিক্রি ও রোপণ। রথের মেলায় সারি সারি গাছের চারার দোকান বসে, ফুল, ফল, ঔষধি গাছ, এর পেছনে রয়েছে অমোঘ বৈজ্ঞানিক ও কৃষি প্রজৈবিক কারণ। মানুষ গাছ লাগাবে না, তাই একে একটি উৎসবের পবিত্র অঙ্গ হিসাবে বানিয়ে দেওয়া হলো। আজও বাংলার মায়েরা রথের মেলা থেকে একটি চারা গাছ কেনেন ও পরম যত্নে তা বাড়ির আঙিনায় রোপণ করেন।
0: যে কথা আমরা বারবারই বলছি যে যদি রথের মেলার কথা, এখন ধরুন শহর ভিত্তিক রথের মেলাটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু মফস্বলের দিকে যদি এখনো যান বা গ্রামের দিকে যদি এখনো যান, তাহলে দেখতে পাবেন যে রথের মেলায় যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু কুটির শিল্প এবং কৃষিজ পণ্য। এছাড়া রথের মেলার যে আরেকটা আনন্দ রয়েছে, বিশেষ করে ছোটদের মধ্যে যে আনন্দ রয়েছে, সে কথা তো না বললে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণই হয় না। আলোছায়াদি রয়েছে, সেই গল্প একটু আলোছায়াদির কাছে যাব। যে আলোছায়াদি, তোমার ছোটবেলার রথের অভিজ্ঞতা বলো।
1: সেই ছোটবেলার কথাটা তো আগে মনে হয়, এখন তো অনেক বড় হয়ে গেছি, কিন্তু ছোটবেলায় কি হতো, ক্যালেন্ডার দেখতাম, মা বলতো রথ আসছে, পুজো আসবে, কিন্তু রথের দিন নানান রকম ভাবে পুজো হবে এবং রথের দিন থেকেই কিন্তু যাদের বাড়িতে দুর্গা প্রতিমা তৈরি হয় তারা সেই মাটি নিয়ে গিয়ে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি শুরু করে। মানে রথের যে একটা বিরাট মাহাত্ম্য আছে সেটা কিন্তু ছোট্টবেলা থেকেই জানছি, আর এখন তো অনেক বই টই পড়ি, অনেক কিছু ব্যাপারটাই জানি। তা সেই রথের যে আনন্দ, রথের সময় চারধারে দেখতাম প্যান্ডেল পড়েছে, হ্যাঁ, তখন দেখছি যে বাচ্চারা আসবে, নাগরদোলা চড়বে, মানে বিরাট ব্যাপার। তার সঙ্গে পাঁপড় ভাজা, ফুচকা, আইসক্রিম।

0: আলুরদম, এগুলো তো খেতেই হবে, কারণ এর মতন আনন্দ বোধ হয় আর কোথাও পাওয়া যায় না। ছোট ছোট বাচ্চারা বাবা মার হাত ধরে ধরে চলেছে রথের মেলায়, রথযাত্রা মানে বিরাট একটা উৎসব। পুজো তো অনেক পরে, কিন্তু রথেরটাই কিন্তু আসল ব্যাপারটা আমাদের মনকে আলোড়িত করে। আর ছোটবেলায় তো রথের সময় দড়ি টানার একটা ব্যাপার, হ্যাঁ দড়ি টানছি।
1: পুজোর কথা বললে আলোচনা দিই, আবার দেখো এই যে রথের

0: বাঙালির এই বড় উৎসব দুর্গাপুজো, তাকে কেন্দ্র করে তো বাঙালির অর্থনীতি একেবারে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে। এবং তাহলে এই সময় থেকেই কিন্তু সুনিতা দি এই ভাবনা গ্রামীণ অঞ্চলের মানুষ, যারা ঢাকি, যারা জরি শিল্পের কাজ করেন, সকলের মনে কিন্তু একটা নতুন উদ্দীপনা তৈরি হয় যে হ্যাঁ, রথ আসছে, এইবার মানেই দুর্গাপুজো এসে গেল। তাহলে সকলে তখন একেবারে রে রে করে জেগে ওঠে এবং সকলে মিলে তখন মনে করে যে এবার কাজকর্ম ভালো করে শুরু করে দিতে হবে। কৃষকরা কৃষি কাজ, শিল্পীরা শিল্পের কাজ শুরু করে দেন, কারণ মা দুর্গাও আসছেন। একেবারে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে, তাই তো? একেবারে আজকের অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি আমরা একটু সুনিতাদির কাছে, সুনিতাদির রথ দেখার কথা শুনে নেব। যেহেতু আপনি হস্তশিল্পী এবং হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মেলায় আপনি গেছেন, এই রথের মেলায় কোনো সময় গিয়েছেন কি? যেমন এখন ধরুন তো অনেক জায়গাতে সরকারি উদ্যোগেও রথের মেলা হয় এবং সেখানে নানান রকম কুটির শিল্পীরা এসে বসেন, সেই রকম অভিজ্ঞতা আপনার হয়েছে কোনো?
1: হ্যাঁ, সেই অভিজ্ঞতা আমার আছে। রথের মেলাতে এখন আগে শুধুমাত্র যে চারা বিক্রি হয় সেটা না, রথের মেলাতে হস্তশিল্পর প্রচুর স্টল থাকে। সেখানে যেরকম শাড়ি জামা কাপড় পাওয়া যায় সেরকম মাটির হাড়ি, কলসি, শিল্পীদের আঁকা ছবি, যত রকম হস্তশিল্পের জিনিস আছে সব পাওয়া যায়।
0: হ্যাঁ, এবং এখন যেটা হয়েছে, বিশ্বটা তো অনেকটা হাতের মুঠোয় চলে এসেছে আমাদের। আমরা যখন শহরেও বিভিন্ন মেলা দেখছি, সেখানে কিন্তু আমরা মেলায় বড়ি পেয়ে যাচ্ছি, গয়না বড়ি পেয়ে যাচ্ছি, পাঁপড় ভাজা নানান রকমের পাচ্ছি, নানান রকমের আচার পাচ্ছি, ধানের বীজ থেকে বা ধানের যে উপরের খোলাটা ধান সেটা থেকেও নানান রকম গয়না গাঁটি পাই, পাটের তো পাই, নারকোল মালার গয়নাও পাচ্ছি। এই যে নানান রকম হস্তশিল্প, সেগুলো কিন্তু রথের মেলাকে কেন্দ্র করে শহরের মানুষও পেয়ে যাচ্ছে আজকের দিনে, তাই না?
1: হ্যাঁ, যেটা আগে গ্রামে শুধু পাওয়া যেত এখন সেটা শহরেও পাওয়া যাচ্ছে
0: এবং তার চাহিদাও
1: বাড়ছে, চাহিদা প্রচুর।
0: হ্যাঁ, আর মাটির কথা বলছিলেন, মাটি তো শুধু হাড়ি কলসি নয়, হাড়ি কলসিটা যেহেতু গ্রামের মানুষদের ক্ষেত্রে লাগে বেশি, কিন্তু এখন দেখুন বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র মাটির থেকে, ওই হাড়ি কলসির কনসেপ্ট থেকে কিন্তু নানান রকম ঘর সাজানোর জিনিসপত্র আমরা এখন এই মেলাগুলোতে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে রথযাত্রা শুধু রথযাত্রা নয়, তার সঙ্গে একটা উৎসব, একটা প্রাণের মিলন, একটি মিলন ক্ষেত্র হয়ে ওঠে একটা রথযাত্রাকে কেন্দ্র করে। রশিতে টান পড়ে মানুষের জীবনে আনন্দের অবগাহন এবং মুক্তির স্বাদও কিন্তু আমরা এই রথযাত্রাকে কেন্দ্র করে পাই। অনেকগুলো রথের কথা আমরা শুনলাম এবং তার সঙ্গে আরো কিছু রথ আছে, যেমন ধরুন শাবর্ণ রায়চৌধুরীর পরিবারের রথযাত্রা, যেটি শুরু হয়েছিল 1719 সালে বরিশা গ্রামে, এবং সেখানে তার যে বৈশিষ্ট্য সেটি একটু বলি। 9টি চূড়া বিশিষ্ট রথে শালগ্রাম শিলা নিয়ে যাওয়া হতো বেনাকি বাড়িতে। পরে 1911তে বড় বাড়িতে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের বিগ্রহ ও একটি ত্রিতল রথ প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও রয়েছে ধরুন হীরালাল বসুর বাড়ির রথ, এছাড়াও রয়েছে প্রায় 200 বছরের পুরনো দর্জিপাড়ায় রাজকৃষ্ণ মিত্রের বাড়িতে রথ, যেটা কুলদেবতা রাজরাজেশ্বরের রথ হিসেবে পরিচিত। আর আমরা তো সকলেই জানি বঙ্কিমচন্দ্রের বাড়ির রথ নৈহাটিতে, যেটি হয় কাঁঠালপাড়ায় যে রথ হয়, সেখানে কিন্তু আজও সেই রথ হয় এবং সেখানে মেলা বসে 7 দিন ধরে। আরেকটি বিশেষত্ব সেই রথের, সেখানে 7 দিনে 7 রকমের সাজ দেখা যায়। এই রকম নানান রকম মাহাত্ম্য কিন্তু রথকে কেন্দ্র করে বা নানান গল্প ছড়িয়ে রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তরে প্রান্তরে, এবং অবশ্যই তার সঙ্গে কৃষিকাজের নিবিড় যোগ তো রয়েছে, বাংলার অর্থনীতির যোগ রয়েছে। আজকে আমরা কথা বললাম কৃষি নির্ভর বাংলা ও রথযাত্রা এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন বিশিষ্ট হস্তশিল্পী সুনিতা সাহা এবং ছিলেন আকাশবাণী কলকাতার পূর্বতন ঘোষিকা আলু ছায়া দাস। দুই দিদিকেই অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে গল্পগুলো আমাদের কাছে বলার জন্য, বা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে এত সুন্দর করে আমাদের সামনে তুলে ধরার জন্য, এতক্ষণ ধরে স্টুডিওতে আমাদের সঙ্গে সময় ভাগ করার জন্য দুজনকেই ধন্যবাদ জানাই।
2: হ্যাঁ, নমস্কার স্বাগতা, তুমি ভালো থেকো।
0: এই বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আর হ্যাঁ, সকলে মিলে কিন্তু রথের মেলায় যেতে ভুলবেন না, রথের মেলা, পাঁপড় ভাজা আর অনেক অনেক দেদার মজায়। মেতে উঠুন সকলে। এই কামনা রইল, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো

0: অনুষ্ঠানে। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।
1: নমস্কার।
2: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুনবেন একান্ত আপন ছবির গান, আশা ভোঁসলের কণ্ঠে প্রথম গান।

একান্ত আপন ছবির গান শুনলেন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আকাশবাণী কলকাতা, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি এই চুক্তিকে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আজ বিকেলে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে, স্পেন ইতিমধ্যেই ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হল। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধে পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইল ফলক বলেও বর্ণনা করেছেন তিনি। এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও রাজেশ আগরওয়াল উল্লেখ করেন। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব আনন্দ স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হল।
1: This agreement would open up new opportunities for the Indian industry in both goods and services. The cooperation in innovation, technology and talent mobility will enhance Indian industry's competitiveness. The agreement is a major landmark in India's FTA journey and will go a long way in promoting India's participation in global value chains and encouraging innovation-led growth in both the countries, India and the United Kingdom.
0: ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্দাও বলেছেন, এই চুক্তি ভারতের পক্ষে এক ঐতিহাসিক মাইল ফলক। বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহিত সিংলা বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনার শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, 80 বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে একাধিকবার আলোচনা হলেও তার কোনো যথাযথ অগ্রগতি হয়নি।
2: The Security Council has been ineffective in putting an end to human suffering among the affected populations. The foundational principle for the establishment of the United Nations, maintenance of international peace and security, has therefore been called to question. The underlying reason for inadequacies of the Security Council is evident. An 80-year-old architecture designed for the 1940s is ill-equipped to address contemporary challenges. As a collective, the UN has not been able to move the needle on reforming the Security Council.
0: অবিলম্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অর্থপূর্ণ সংস্কারের ওপর জোর দিয়েছেন পি হরিশ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন ইরানে জোরালো আঘাত আনতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে আক্রমণের তেজ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালাম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এক কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সৌরাষ্ট্রম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কাজ করে চলেছে তার রীতিমতো প্রশংসার দাবি রাখে।
3: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে উনকে সাথ মিলকার আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপ সে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কো বল মিলেগা।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবে অংশ হিসেবে বিদায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অধিবেশনে শ্রী বিড়লা ভাষণ দিচ্ছিলেন। বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি।
4: लोकतंत्र के अंदर विधायी संस्थाएं जहां से आप बेहतर शासन चला सकते हो। मेरा मानना है कि समय परिवर्तनशील है और समय परिवर्तनशील के समय अभी एक उत्तरदायी जवाबदेही शासन भी होना चाहिए, उत्तरदायी जवाबदेह जनपति भी होना चाहिए। समय के साथ हमें परिवर्तन करने की आवश्यकता है। आज जनता उत्तरदायी प्रतिनिधि मानता है। पारदर्शिता भी होनी चाहिए, जवाबदेही भी होनी चाहिए। वही जनपति सफल होगा और वही शासन सफल होगा।
0: মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তদন্তাধীন অপরাধের বিচারের জন্য নতুন একটি বিশেষ আদালত গঠন করেছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রকের এই সিদ্ধান্ত। ওড়িশার পুরীতে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গতকাল পবিত্র নব যৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আয়োজন করা হবে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে স্পেন ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে তারা 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি একে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। নির্বাচনী প্রচার পর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে সিআইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি দুপুর 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দুপুর 1:30 নাগাদ আদালত চত্বর থেকে বেরিয়ে যান অভিষেক।

0: বিদেশ সিআইডি আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক ব্যানার্জি দুপুর 12টার কিছুক্ষণ আগে বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দেন। এই উপলক্ষে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। দুপুর 1:30 নাগাদ আদালত চত্বর থেকে বেরিয়ে যান অভিষেক। উল্লেখ্য, এর আগে আদালত দুবার কণ্ঠস্বরের নমুনা দিতে বললেও অভিষেক তা এড়িয়ে যান। সম্প্রতি কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জিকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয়। তার রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল আদালত। এদিকে রাজ্যে পালাবদলের পর বিভিন্ন থানায় তার নামে অযৌক্তিক অভিযোগ দায়ের করা হচ্ছে বলে উল্লেখ করে অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বরকে দমন করতে রাজনৈতিক প্রতিহিংসা বশত এই অভিযোগগুলি করা হচ্ছে বলে অভিষেকের আইনজীবী জানিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যকে এই বিষয়ে আগামী বুধবার আদালতে রিপোর্ট জমা দেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন। অভিষেকের নামে রাজ্যের কোথায় কতগুলি অভিযোগ দায়ের হয়েছে তাও এই রিপোর্টে জানাতে হবে। রাজ্যের মানুষ উন্নয়ন চাইছে, অপরাধীদের বিষয়ে জানতে তারা আগ্রহী নন বলে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন।
1: আমরা চাইছি এক বছরের মধ্যে রাজ্যবাসীর সামনে এমন একটা অবস্থা প্রস্তুত করতে যাতে মানুষের এই সরকারের প্রতি আস্থা থাকে, যাতে কোনো কসমেটিক চেঞ্জ না হয়, একটা পরিবর্তনের লক্ষ্যে, গতির লক্ষ্যে সরকার চলেছে। সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো এগিয়ে গেছে, আমরা এগোতে পারিনি, তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। এই রাজ্যে শিল্পায়ন চাইছি, এ রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর সাথে MSME প্রকৃত অর্থে আরো বাড়ুক সেটা চাইছি। আমরা এইসব কাজ করছি, কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় কে পড়ছে, এই সমস্ত জিনিসকে আমাদের আলোচনা ইচ্ছাও নেই আর মানুষ এগুলো শুনতে চাইছে।
0: দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে হত্যা মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8। শাকিম লস্কর নামে ওই ব্যক্তিকে গতকাল পাকড়াও করে পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে। তদন্তে অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গ্রেপ্তারি হতে পারে বলে পুলিশ জানিয়েছে। কামদুনির নির্যাতিতের পরিবার আজ সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচিতে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। ওই ঘটনার অপরাধীদের কঠোরতম সাজার দাবি জানিয়েছেন তারা। কামদুনির দুই প্রতিবাদী টুম্পা ও মৌসুমী কয়াল তাদের সঙ্গে ছিলেন। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সেখানে সমাবেশ করতে পারবে তারা। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে এবং প্রদেশ কংগ্রেস শহীদ মিনারের কাছে এবার 21 জুলাই পালন করবে। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হচ্ছে। এই উপলক্ষে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজের আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হচ্ছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যাংক জালিয়াতির একটি মামলায় কলকাতা পুলিশের বিশেষ দল হাওড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে নগদ 1,55,00,000 টাকা। অভিযোগে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে জমির জাল নথি দেখিয়ে প্রায় 4 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। ধৃতেরা সকলেই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলে জানা গেছে। নদিয়ার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে রাজ্যস্তরের কাঁঠাল মেলা ও প্রদর্শনীর। রাজ্যের অন্তত 50টি প্রজাতির কাঁঠাল সেখানে প্রদর্শিত হচ্ছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক কুমার পাত্র আকাশবাণীকে জানিয়েছেন,
2: তো কাঁঠালের অনেক গুণ, পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, কাঁঠালের প্রোডাক্ট এবং এতে যে ভ্যালু এডিশন, সেটা হিউজ স্কোপ আছে। তো আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে ডিফারেন্ট এগ্রোক্লাইমেটিক কন্ডিশন পশ্চিমবঙ্গের আছে, ভালো প্রোডাকশন আমাদের হতে পারে, সেগুলোকে মানে ওয়েস্ট না করে সেটাকে ঠিক মতো মার্কেটিং করে আমাদের আয় বাড়ানো যেতে পারে।
0: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা, পাশাপাশি রাজ্যের উপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল রথযাত্রা, এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রা কমিটিগুলির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হাওড়ার আন্দোল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুরের ইস্কনে রথযাত্রা ও মেলাকে ঘিরে আজ থেকেই ভিড় জমাচ্ছেন মানুষ। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, মহিলা মহল একটু পরেই।

0: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: PM জয়, আব গরিবো কে জয় বন গই হ্যায়।
5: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
6: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
7: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
8: বসিলাম সঙ্গে সঙ্গীতা দত্ত।

0: দুপুর সাথী মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? কখনো ঝিরঝির, কখনো ঝমঝম বৃষ্টি, আবার কখনো মেঘলা আকাশ, তো কখনো কাঠফাঁটা রোদ। এমন পাঁচ মিশেলি খামখেয়ালি আবহাওয়াকে সঙ্গী করেও যারা এই মুহূর্তে কানে কানে সঙ্গী হয়েছেন আমার, তাঁদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। মহিলা মহলের আমার রোজকার বন্ধুরা তো জানেনই যে আজ বুধবারের মহিলা মহল স্বল্প সময়ের, আর আজকের অনুষ্ঠান আমরাও পারি। এই আমরাও পারি অনুষ্ঠানে আমরা কথা বলি সেই সমস্ত মহিলাদের সঙ্গে যারা অজেয়কে জয় করতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, হাজার প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলতে পারেন, বা বলা ভালো এগিয়ে চলেন স্বপ্ন পূরণের লক্ষ্যে। সেই সমস্ত অনুপ্রেরণাদায়ক মহিলাকে নিয়েই আমাদের অনুষ্ঠান আমরাও পারি। ব্যতিক্রম নয় আজও, ব্যতিক্রম নন আজকের অতিথিও। একটি ভীষণ প্রচলিত কথা হলো আমি নারী, আমি পারি। কথাটা নিয়ে অনেক যুক্তি তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু এ নিয়ে কারো মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে একজন নারী পারেন সংসার সামলে, সন্তানকে মনের মতো করে মানুষ করে, আবার প্রয়োজনে নিজের শ্রম দিয়ে, নিজের সাধ্য মতো করে উপার্জন করে সংসারের আর্থিক ভরসারও একটি স্তম্ভ হয়ে উঠতে। আজকের আমরাও পারি অনুষ্ঠানে কথা বলবো তেমনই এক নারীর সঙ্গে। নিজে লেখাপড়া শেখেননি, কিন্তু চরম দারিদ্র্যের মধ্যেও দুই সন্তানকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন দেখেন তিনি। আর তাই নিজের স্বপ্ন পূরণ করতে এবং যোগালের কাজ করা স্বামীর পাশাপাশি সংসারে অনেকখানি আর্থিক সহায়তার ভরসা হয়ে উঠতে, একার হাতে সংসার সামলানো, সন্তান মানুষ করার পাশাপাশি অনেকগুলো বাড়িতে পরিচারিকার কাজ করেন মামনি দাস। হ্যাঁ, আসুন কথা বলি মামনি দাসের সঙ্গে। আজকের মহিলা মহলের আমরাও পারি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করব মামনিদি আজকের আলাপচারিতা। আর আলাপচারিতার একেবারে শুরুতেই একটু শুনি আপনার জীবনের শুরুর দিনগুলোর কথা।
1: আমরা দু বোন এক ভাই, দাদা বড়, আমি তারপরে তারপর ছোট বোন।
0: আপনি পড়াশোনা করেছেন?
1: আমি একদম অল্প পড়াশোনা করেছি, ক্লাস 3 পর্যন্ত। আমার বাবা কাজ করতে একটা অফিসে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মারা যায়। তখন আমরা খুব ছোট।
0: তখন আপনি কত বছর বয়সের হবেন?
1: তখন আমার বয়স 3 বছর বয়স। যখন আমার 14 বছর বয়স তখন আমার বিয়ে হয়ে যায়।
0: বিয়ে কি নিজে দেখে করেছিলেন?
1: হ্যাঁ, নিজে দেখেই করেছি।
0: আপনি কি বিয়ের পর থেকেই কাজ করেন?
1: না, আমি বিয়ের পর থেকে না, যখন মেয়ের 6 মাস বয়স তখন দিয়ে কাজ করি।
0: আপনি কি কাজ করেন?
1: আমি এই লোকের বাড়ি কাজ করি।
0: কটা বাড়িতে কাজ করেন?
1: 6টা বাড়িতে কাজ করি।
0: বাড়িগুলো কি কাছাকাছি না দূরে দূরে?
1: না, দূরে দূরে।
0: তা কিভাবে যাওয়া আসা করেন?
1: আমি সাইকেল নিয়ে আসি।
0: একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে?
1: 10-15 মিনিট।
0: তো গরমকালে তো এই 10-15 মিনিটের রাস্তা অনেকখানি, কষ্ট হয় না যেতে?
1: হলে কি করব, কিছু করার নেই।
0: আপনার স্বামী কি কাজ করেন?
1: আমার স্বামী যোগালি কাজ করে।
0: আপনার কয় ছেলে মেয়ে?
1: আমার এক ছেলে এক মেয়ে।
0: আপনি তো বললেন যে আপনি যখন কাজে নামেন তখন আপনার মেয়ে একদম ছোট, তো ছেলে মেয়ে দুজনেই কি করে?
1: ছেলে মেয়ে দুজনে পড়াশোনা করে।
0: ছেলে কতদূর পড়াশোনা করেছে?
1: ছেলে 12 ক্লাস পাস।
0: আপনার মেয়ে কি পড়াশোনা করছে?
1: আমার মেয়ে বিয়ে পড়ছে।
0: এই যে এতগুলো বাড়িতে কাজ করেন, সকালে কটায় বাড়ির থেকে বেরোন?
1: এই 9:30-10:00।
0: আর বাড়িতে ঢুকতে ঢুকতে কটা হয়?
1: ওই 4টে।
0: তো এই যে মাঝের সময়টা রান্না বান্না করে বেরোন না ফিরে রান্না করেন, কিভাবে গুছান ব্যাপারটা, কি কিভাবে চলে?
1: রান্না বান্না করি তারপর বেরোই, আর বাড়ি যেতে যেতে 4টে বাজে, তাহলে ছেলেমেয়েরা খাবে কি?
0: আর মেয়ে বাড়িতে থাকলে মেয়ে কি আপনাকে ঘরের কাজে সাহায্য করে?
1: হ্যাঁ, মেয়ে সাহায্য করে, আবার কলেজেও যায় সকালবেলা।
0: আপনি মেয়ে ছেলে মেয়েকে এই যে এতদূর পড়াশোনা শেখালেন, পড়াশোনা করতে তো অনেক খরচ, তো সেটা সামলালেন কিভাবে?
1: এই আমি কাজ করে করে পড়াশোনা শিখিয়েছি।
0: আচ্ছা, এ আপনি কাজ করে যা রোজগার করেন তাতে ওদের দু ভাই বোনের পড়াশোনার সব খরচ উঠে যায়?
1: হতো কিছু, আবার কিছু ধার দেনা করতাম, আবার আস্তে আস্তে এরকম ভাবে আগিয়েছি।
0: আপনি বললেন যে আপনার রোজগারের টাকাতেই ছেলেমেয়ের পড়াশোনার খরচা বহন করতে হতো, তাহলে সংসার চালানোর খরচা কিভাবে বহন করতেন?
1: ওই এর আমার ঘরের লোকও কিছু দিত, আর ওইখান দিয়েই চলতো।
0: আচ্ছা, দুজনের যা মিলে রোজগার হতো তাই দিয়েই আপনাদের সংসার চালানো এবং ছেলেমেয়ের লেখাপড়া দুটোই চলতো?
1: হ্যাঁ, দুটোই চলতো।
0: শ্বশুর বাড়িতে কে কে আছেন?
1: শ্বশুর বাড়িতে আছে শ্বশুর, শাশুড়ি, মাসি শাশুড়ি, ছেলের বউ, অনেক ফ্যামিলি।
0: আচ্ছা, আপনি কি ওখানে একসাথেই থাকেন না?
1: না, ওইখানেই একসাথেই থাকি।
0: আচ্ছা, আর বাপের বাড়িতে কে কে আছে?
1: বাপের বাড়িতে আছে একটা দাদা আর মা, বোনের বিয়ে হয়ে গেছে।
0: আচ্ছা, আপনাকে এই যে কাজে বেরোতে হয়, মেয়ে ছোট্ট থাকতেই আপনাকে কাজে বেরোতে হয়েছে, শ্বশুর বাড়ির লোকেদের কিরকম সহযোগিতা পেয়েছেন?
1: ওই সময়তে রাখতো, সময়তে বলতো নেব না, আমি নিয়ে নিয়ে কাজে আসতাম।
0: আচ্ছা, তার মানে তাদের থেকে খুব একটা সহযোগিতা আপনি পাননি?
1: না, ওরা আমাকে কোনো সহযোগিতাই করেনি, আমি নিজে পায়ে নিজেই দাঁড়িয়েছি। শ্বশুর বাড়িতে একটু ঝামেলা হতো, হওয়ার পরে তারপর আমাকে আলাদা করে দিল। আলাদা করার পরে তখন আমি কাজ করি, কাজ করে ছেলে মেয়ে মানুষ করি। তারপরে ওই মেয়েকে নিয়ে নিয়ে কাজে আসতাম, কাজে আসার পরে তারপরে এরকম করে মেয়ে ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতাম। শেখানোর পরে আমার পাশে কেউ ছিল না, তারপরে

0: আসলাম, পাঠানোর সময় আবার কাছ থেকে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে আসলাম। তারপরে সেই এরকম করে করেই ছেলেকে মানুষ করেছি। তারপরে আমি আস্তে আস্তে করে এরকম আগিয়ে যাই। আগানোর পরে একটা ডোবা কিনি, ডোবা কিনে ওই কাজে বাড়ি থেকে সবাই দিত টাকা দিয়ে, তারপর ভরে আস্তে আস্তে বাড়ি করেছি। বাড়ি করার পর এখন এই ছেলে মেয়ে নিয়ে এই বাড়িতে চলে এসেছি, এখন ছেলে মেয়ে পড়াশোনা করছে।
1: যত দিন যাবে বয়স তো আপনার তত বাড়বে, তো এভাবে তো আর কাজ করে সারা জীবন খেতে পারবেন না। সেই নিয়ে কি ভাবছেন, তখন কি করবেন বা কিছু?
0: যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার এই কাজ করে লড়াই করতে করেই আমার বাঁচতে হবে, এছাড়া আমার উপায় নেই।
1: আর ছেলে মেয়েকে নিয়ে কি ভাবছেন, কি আশা আপনার ভবিষ্যতে?
0: ছেলের একটা ভালো কাজ হবে, হওয়ার পরে মেয়ে তো পড়াশোনা করছে, নিজে পায়ে নিজে দাঁড়াবে।
1: দু চোখ ভরা স্বপ্ন আর তাকে পূরণ করতে হাড় ভাঙা পরিশ্রমের পরেও কি অসম্ভব দৃঢ়তা মাউনেদের কথাবার্তায়, কি অসম্ভব মনের জেদ! সত্যি এমন নারী তো, এমন মাই তো পারেন এই সমাজের চোখে চোখ রেখে বলতে, আমরাও পারি, আমিও পারি। মাউনেদি, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর একই সঙ্গে প্রার্থনা করি আপনার স্বপ্নেরা বাস্তবের মাটি স্পর্শ করুক। মামুদির সঙ্গে কথা বলতে বলতে বারবারই মনে হচ্ছিল, মামনি দাসের মতো মহিলারাই তো সমাজের চোখে চোখ রেখে আবহমান কাল ধরে, বোধহয় রবি ঠাকুরের ওই কথাটাকে ধ্রুব সত্য করে বলে এসেছেন, মাভুই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে আমি মারির সাগর পাড়ি দেব বিষম ঝড়ের বাইরে।

আজকের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম বুধবারের মহিলা মহল স্বল্প সময়ের, আর আমার রোজকার বন্ধুরা এ কথা জানেনি। তবে হ্যাঁ, সময় স্বল্প হোক অথবা দীর্ঘ, বন্ধুরা মানে আপনারা সঙ্গে থাকলে আমাদের ভরসাটা কিন্তু একই রকম থেকে যায়। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিয়ম করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ওই যে শুরুতেই বললাম আবহাওয়ার পাঁচমেশালি আবহাওয়ার খামখেয়ালিপনা, তাই ছাতাটি সঙ্গে রাখতে ভুলবেন না কিন্তু, সে রোদই হোক অথবা বৃষ্টি। কারণ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকি যে

তাহলে গল্প হলো, গান হলো, এবারে আজকের মতো মহিলা মহল থেকে বিদায় নেওয়ার পালা। প্রতীক্ষা থাক পরের মহিলা মহলের জন্যে। আজকের মতো বন্ধু এ পর্যন্তই।

শুনলেন মহিলা মহল, আপনাদের সঙ্গে ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এবারে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে

0: সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা ধন্যবাদ দিই মঙ্গলপ্রসাদ বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম চেতনার আলো।
1: প্রতিমার মা, ও প্রতিমার মা, কোথায় গেলে গো?
2: কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো কেন? কি হয়েছে বলো।
1: শোনো, প্রতিমাকে কাল পাত্রপক্ষ দেখতে আসছে। নিতাই ঘটককে আমার মেয়ের জন্য পাত্র দেখতে বলেছিলাম, তা নিতাই ঘটক পাত্র দেখেছে, কালকেই তারা আসবে বলেছে। আর মেয়ে যদি তাদের পছন্দ হয়ে যায় তাহলে অবিলম্বে তারা বিয়েটাও সেরে ফেলতে চায়।
2: খুব ভালো করেছ, আমিও কয়েকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। মেয়ে তো আমার দিব্যি ডাগর হয়েছে, 18 পেরিয়ে 19 পড়ল, বিয়েটা এবার সত্যিই দেওয়া দরকার, নইলে সমাজে মুখ দেখানো যাবে না। তা হ্যাঁ গো, দাবি দাওয়ার ব্যাপারটা কিছু বলেছে ওরা?
1: দাবি দাওয়া তেমন কিছু নেই, বলেছে মেয়ে সুন্দরী হলেই চলবে। আমাদের মেয়ে প্রতিমা তো দেখতে শুনতে মন্দ না, কি বলো গিন্নি?
2: সেটা অবশ্য ঠিক, আমাদের মেয়ে রূপে একেবারে লক্ষ্মী, স্বর্গের অপ্সরী বললেও কমই বলা হবে, যে দেখুক পছন্দই হয়ে যাবে। তা হ্যাঁ গো, ছেলেটি কি করে বললে না তো?
1: সোনার উপর জরির কাজ করে, মাধ্যমিক পাশ করেই তামিলনাড়ু চলে গিয়েছিল, 7 বছর ওখানে কাজ করেছিল, এখন বাড়ি ফিরে নিজেই একটা দোকান খুলে বসেছে, এছাড়া জমি জায়গাও কিছু আছে।
2: তাহলে তো খুব ভালো সম্বন্ধ গো, কিন্তু আমার যে খুঁতখুতানি করছে।
1: খুঁতখুতানি আবার কেন?
2: ছেলে তো শুনছে শিক্ষিত, কিন্তু আমার মেয়েটি তো কিছুই জানে না, নিজেরা নিরক্ষর থেকেছে, সাথে মেয়েটাকেও নিরক্ষরই রাখলাম, মেয়েটাকে স্কুলের চৌকাঠে দেখালাম না, অথচ গ্রাম শিক্ষা কমিটির লোকজনেরা কত করে এসে আমাদের বুঝিয়েছিল, আমরা নিরক্ষর আছি, মেয়েটাকে অন্তত যেন পড়াশোনা শেখাই, কিন্তু তুমি শুনলে না সে কথা। তুমি বললে গরিব লোকের আবার পড়াশোনা কি, তাও আবার একটা মেয়ের, ও সব শৌখিন বিলাসিতা তাদের ঘরে মানায় না, মেয়েটাকে স্কুলে তো পাঠালেই না, উপরন্তু ও পাড়ার মণ্ডলদের বাড়ি পাঠিয়ে দিলে ঝিগিরি করতে।
1: থাক থাক থাক, যা হবার হয়ে গেছে, এখন আর পুরনো কথা টেনে এনে লাভ কি? আমি ঘটককে বলে দিয়েছি,

0: আমার মেয়ে সুন্দরী হলেও মোটেও কিন্তু লেখাপড়া জানে না, বলে কয়েই তো মেয়ের বিয়ে দিচ্ছি। শোনো, এখন ওসব আলোচনা থাক, আমাকে একটু খেতে দেবে, চলো খেয়ে দিয়ে বাজারে যাব। কালকের জন্য কিছু বাজার করতে হবে তো, দেখাশোনা বলে কথা।
1: ঠিক বলেছ, আমাকেও তো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। প্রতিমাকে নিয়ে যাই, কাজে লেগে যাই, চলো খেয়ে নেবে চলো আগে। অবশেষে পাত্রপক্ষ দেখতে আসে প্রতিমাকে। বহু যুগ ধরে চলে আসা গ্রাম্য নিয়ম রীতিনীতি মেনেই পাত্রী দেখার কাজ চলছে। দুপুরের খাওয়া দাওয়ার পর পাত্রপক্ষের সামনে সাজিয়ে গুজিয়ে হাজির করা হলো প্রতিমাকে। প্রতিমার হাতে পানের প্লেট, সেটা নামিয়ে রেখে প্রতিমা উপস্থিত সকলকে প্রণাম করল। তারপর সলাজ হাসি হেসে সামনেই পাতা ফুলতোলা আসনটাতে বসল। তুখর মেয়েরাও এই সময়টাতে ভয়ে ছিটকে যায়। প্রতিমার ক্ষেত্রেও বুকটা কেমন অজানা আশঙ্কায় দুরুদুরু করছে। তবে অল্পক্ষণের মধ্যেই ভয়টাকে সে জয় করে নিল, সিট দ্বারা সোজা করে বসল। সম্মান জানানোর জন্য যেটুকু মাথা নত না করলেই নয় সেটাই করল প্রতিমা। তারপর,
2: এসো মা এসো, আসনে বসো, আমি হলাম পাত্রের পিসে মশাই। থাক মা থাক, সবাইকে প্রণাম করতে হবে না, হাত জোর করে নমস্কার করলেই হবে। আচ্ছা মা, তোমার বাবার নামটা কি বলে দাও তো একবার।
3: শ্রীযুক্ত গোষ্ঠ দাস।
2: আচ্ছা বেশ, তা তোমার বাবা কি কাজ করেন?
3: কি আর করবে, গরিব মানুষ, জমি জায়গাও বিশেষ কিচ্ছু নেই, অন্যের জমিতে খাটাখাটনি করে।
2: রান্নাবান্না জানো মা?
3: হ্যাঁ জানি।
2: তা রান্নাবান্না শিখলে কি করে? ঘটকের মুখে শুনলাম তুমি 8 বছর বয়স থেকেই উজ্জ্বল মণ্ডলের বাড়িতে কাজ করতে চলে গেছিলে, তা ওখানে তোমার কি কাজ ছিল?
3: উজ্জ্বলবাবুর একমাত্র কন্যা রূপশ্রীদির দেখাশোনা, রূপশ্রীদি ঠিক সময়ে স্নান খাওয়া করছে কিনা তার দেখা, রূপশ্রীদি স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল ছুটির পর তাকে নিয়ে আসা, এই সব কাজকর্মই করতাম। খেলাধুলার সময়ও সে আমার সঙ্গী ছিল, সেটাও একটা কাজ। দিদিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর অনেকটা সময় ফাঁকা থাকত, সেই সময়ে ওদের বাড়ির যে মেয়েটি রান্নাবান্না করত তাদেরকেও সাহায্য করতাম। এইভাবেই রান্নাটা শিখে নিয়েছিলাম।
2: খুব ভালো কথা, তা উজ্জ্বলবাবুর বাড়ি থেকে চলে এলে কেন?
3: রূপশ্রী দিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এবার শহরে গিয়ে কলেজে পড়বে, হোস্টেলে থাকবে, তাই আমার এখন ওখান থেকে ছুটি হয়ে গেল।
2: বাহ, খুব সুন্দর, আশ্চর্য রকম চৌখস বুদ্ধিদীপ্ত কথাবার্তা তোমার মা। তোমার জড়তাহীন স্পষ্ট সাবলীল উত্তর আমাদের খুব খুশি করেছে। মা, সবই তো হলো, সব প্রশ্নের ভালো জবাব দিয়েছ, সেখানে তুমি পাস। এবারে নাম ঠিকানাটা একটু লিখে দাও তো কষ্ট করে, একটু আদ্রু লিখতে পড়তে না জানলে নিজের ছেলে মেয়েগুলোর ভবিষ্যতে মানুষ করবে কি করে? এই নাও কাগজ আর পেন।
0: না মা, কাগজ কলমটা নিস না, আগে আপনাদের বলছিলাম কি।
2: গোষ্ঠবাবু, বাধা দিচ্ছেন কেন আপনি, কি হলো আপনার?
3: না না, বাবার কিচ্ছু হয়নি, আসলে বাবা একটু ভয় পাচ্ছে, আমি এক্ষুনি নাম ঠিকানা লিখে দিচ্ছি। এই যে নিন, দেখুন তো ঠিকঠাক লেখা হয়েছে কিনা।
2: কই কই, দাও দাও দেখি। বাহ, ভারী সুন্দর তো হাতের লেখা, অক্ষরের বাঁধনিটাও চমৎকার, কি বাংলা কি ইংরাজি, কোথাও সামান্য বানান ভুল নেই, এমন কি মাত্রা পর্যন্ত ঠিক আছে। কি গো ঘটক মশাই, তবে যে তুমি বলেছিলে পাত্রী সুন্দরী, কিন্তু মোটেই লেখাপড়া জানে না। লেখাপড়া না জানলে এত সুন্দর কেউ লিখতে পারে? এই তো একেবারে পাকা হাতের লেখা দেখছি। মেয়ে আমাদের সব দিক থেকেই পছন্দ। আপনারা আসুন আমাদের ওখানে, আশীর্বাদের দিন ও বিয়ের তারিখ আর অন্য কথাবার্তা সেরে নেওয়া যাবে। আজ তবে আমরা আসছি, নমস্কার সবাইকে।
0: প্রতিমা, লক্ষ্মী সোনা মা আমার, তুই আজ আমার বড় মান বাঁচিয়েছিস। আর একটু হলেই হাত থেকে সব ফসকে যাচ্ছিল।
3: তুমি বুঝি খুব ভয় পেয়ে গিয়েছিলে বাবা?
0: ভয় পাবো না, বলিস কি রে মা, বাঘের সামনে পড়লেও বুঝি এতখানি আতঙ্কিত হতাম না আমি। তোকে যখন নাম ঠিকানা লিখতে বলল, মাথাটা আমার ঝাঁ করে উঠেছিল। আমার মনে হয়েছিল তোর হাতের কলমটা যেন আর কলম নয়, ওটা যেন একটা ধারালো অস্ত্র, তোকে খুন করার জন্য এই শানিত অস্ত্রখানা তুলে দিয়েছে। আমার মুখখানা ভয়ে শুকিয়ে আমশি হয়ে গেছিল একবারে।
1: মারে, শুধু তোর বাবা নয়, একই দশা হয়েছিল আমারও। মনে হয়েছিল আমার মুখেও আচমকা কে যেন কালি ছিটিয়ে দিয়েছে, কারণ আমি তো ভালো করে জানতাম আমার মেয়ে নিরক্ষর।
0: ইংরেজিতে নাম ঠিকানা লিখেছে আমার মেয়ে, এটা যেন এখনো আমি বিশ্বাস করতে পারছি না। পেটে পেটে আমার মেয়ে যে এত বিদ্যে পুষে রেখেছিল আজই প্রথম টের পেলাম। গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। স্কুলে না গিয়েও কোথায় কিভাবে শিখলি এতখানি লেখাপড়া? তুই যে এত ভালো লিখতে পারিস কই? তুই তো কোনোদিন আমাকে বলিসনি।
1: তুমি কি কখনো জানতে চেয়েছিলে বাবা হয়ে? না, পড়াশোনার কথা কোনো দিন তুমি ভাবনি।
0: মস্ত বড় ভুল করেছিলাম প্রতিমার মা, মস্ত বড় ভুল করেছিলাম। আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে, এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি লেখাপড়া না জানার কি ফল, আর জানলে তার কি মূল্য। মেয়ে লিখতে পারলো বলেই তো তাই, নইলে বিয়েটাই ভেস্তে যেত। ঈশ্বরকে অনেক ধন্যবাদ।
3: বাবা, শুধু ঈশ্বরকে নয়, প্রণাম যদি জানাতেই হয়, শ্রদ্ধা যদি জানাতেই হয়, তবে রূপশ্রী দিকেও জানাও। লেখাপড়া সবটুকু শুধু তারই কৃতিত্ব, শুধুমাত্র রূপশ্রী দিদি ছিল। নিজের পড়া শেষ করে আমাকে সে রোজ পড়াতো। আমি শুধু লিখতেই পারি না, ভালো পড়তেও পারি। রূপশ্রী দিদি আমাকে বলতো, অক্ষর চিনতে না পারলে মানুষ চোখ থাকতেও অন্ধ। আমি সেই তোর অন্ধত্ব ঘুচিয়ে দিলাম, দেখবি একদিন না একদিন ঠিক কাজে লাগবে। সেটাই তো আজ সত্যে পরিণত হলো। রূপশ্রীজির যদি আমার পাশে না থাকতো, তাহলে কি এই আনন্দ পেতাম? সে জেনে যেতে পারত তার চেষ্টার ফল বিফলে যায়নি।
4: শুনলেন মঙ্গলপ্রসাদ মাইতির লেখা নাটক চেতনার আলো।
5: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
6: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।
7: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
8: Good afternoon. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Odisha and Gangetic West Bengal. Very light to moderate rain occurred at most places, with heavy rain at one or two places over Odisha. At a few places with heavy rainfall at

0: one or two places over Jharkhand, at one or two places over Bihar, over the districts of Gangetic West Bengal, over Sikkim, at one or two places over sub-Himalayan West Bengal. And very light rain also occurred at most places over Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Jharkhand, Bihar, Odisha, Andaman and Nicobar Islands and East Midnapur districts of Gangetic West Bengal. Chief amount of rainfall received in centimeters: Mayabandar, Karnikobar and Kongshabati Dam 6, Bardhaman, Makura, Asansol, Diamond Harbour 4, Lalgar, Gheropara, Jhargram 3, Midnapur, Barakpur and Kalaikund 2, Gangtok 1, Purulia, Alipur, Durgapur 1, Keunjhar and Sundargarh 4. Weather forecast for the next 48 hours says, light to moderate rain or thundershower is likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kochbihar, Alipurduar districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic West Bengal, Jharkhand, Odisha and Sikkim. Light to moderate rain or thundershower is also likely over the rest districts of Sub-Himalayan West Bengal and light to moderate rain or thundershower is likely over Andaman and Nicobar Islands. With the warning for the next 48 hours says, very heavy rainfall of 7 to 20 centimeters is likely over Odisha and East and West Midnapur, Jharkhand, Bakura districts of Gangetic West Bengal. Heavy rainfall of 7 to 11 centimeters is likely at one or two places over Bihar, Jharkhand, Darjeeling, Kalimpong districts of Sub-Himalayan West Bengal and North and South 24 Parganas, Purulia, Kolkata, Howrah and Hooghly districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind around 40 to 50 km per hour and lightning is likely at one or two places over Jharkhand, Andaman and Nicobar Islands and North and South 24 Parganas and East and West Midnapur districts of Gangetic West Bengal. And thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour and lightning is likely over Bihar and the rest districts of Gangetic West Bengal. And thunderstorm and lightning is likely over Sikkim and all the districts of Sub-Himalayan West Bengal. Forecast for Kolkata neighborhood says generally cloudy sky with a few spells of rain or thundershowers is to be expected. Maximum temperature will be around 30 degrees Celsius and minimum temperature will be around 25 degrees Celsius. With a warning for the fishermen of Andaman and Nicobar coast and also West Bengal coast says that squally wind with speed reaching 35 to 45 km per hour and occasionally gusting to 55 km per hour is likely to prevail along and off West Bengal and North Odisha coast from 15th to the 18th of July. Fishermen advise not to venture into the sea along and off West Bengal coast. A similar weather warning for the fishermen of Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 35 to 45 km per hour, gusting to 55 km per hour is likely from the 15th to the 16th of July 2027. And fishermen are advised not to venture into the sea. And here we conclude today's midday weather bulletin.
1: Akashvani, Kolkata, Gitanjali. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার অনেক জায়গায়, ঝাড়খণ্ডের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে বিহারের দু এক জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, সিকিমের অনেক জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ মায়াবন্দর 1 সেন্টিমিটার, লং আইল্যান্ড 1 সেন্টিমিটার, কার্নিকোবর 1 সেন্টিমিটার, লালগড় 3 সেন্টিমিটার, ঘেরোপাড়া 3 সেন্টিমিটার, পানাগড় 3 সেন্টিমিটার, এমএফইউ কাকদ্বীপ 2 সেন্টিমিটার, শিউড়ি 1 সেন্টিমিটার, তিলপাড়া ব্যারেজ 1 সেন্টিমিটার, প্যাকিয়ং 2 সেন্টিমিটার, প্যাডং 1 সেন্টিমিটার, পাঞ্চেত ডিভিসি 1 সেন্টিমিটার, লাতেহার বালু কেভিকে এডাব্লিউএস 1 সেন্টিমিটার, কাটিহার 2 সেন্টিমিটার, আরারিয়া 2 সেন্টিমিটার, সৌরবাজার 1 সেন্টিমিটার, কাপ্তিপাড়া 6 সেন্টিমিটার, কাকাতপুর 5 সেন্টিমিটার, সুকিন্দা 5 সেন্টিমিটার, জামসোলা ঘাট 4 সেন্টিমিটার, হেমগিরি 4 সেন্টিমিটার, মদনপুর রামপুর 4 সেন্টিমিটার, বিজেপুর 4 সেন্টিমিটার, ঝাড়বান্ধ 4 সেন্টিমিটার, নারলা 4 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং বিহারের বাকি জায়গাগুলিতেও আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, কলকাতা, হাওড়া ও হুগলি জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সিকিমের দু একটি জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ প্রধানত মেঘলা, দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ মেঘলাই থাকবে, কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘণ্টায় 35 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবী ভাইদের 15 থেকে 18 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও সতর্কবার্তায় জানানো হয়েছে, 15 থেকে 16 জুলাই ঝোড়ো আবহাওয়া থাকবে আন্দামান নিকোবর উপকূলে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 15 ও 16 জুলাই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আধুনিক বাংলা গান, ক্রীড়াঙ্গন বিকেল পাঁচটায়, উপস্থাপনায় নীলাদ্রি সেন, সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য, বিষয় দ্বাদশ শ্রেণীর কম্পিউটার এআই। বলবেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষিকা শম্পা দত্ত সাহা, সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ছটা বেজে পাঁচ মিনিট থেকে। লোকগীতি পরিবেশন করবেন সীতারানী হাসদা ও সহশিল্পীরা। ছটা বেজে পনেরো মিনিটে কথিকা সাঁওতালি সাহিত্যে গোরাচাঁদ টুডুর অবদান, বলবেন শুভজিৎ মুর্মু। এরপর লোকগীতি শোনাবেন রবীন্দ্রনাথ হাসদা, কুনামি সোরেন ও সহশিল্পীরা। কৃষি কথার আসর ছটা বেজে আটত্রিশ মিনিটে। এই সময় সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে আলাপচারিতায় ডক্টর কিঙ্কর সাহা ও ডক্টর উত্তম রায় চৌধুরী, সঙ্গে সুব্রত চক্রবর্তী। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বিশ্ব যুব দক্ষতা দিবস তাৎপর্য ভাবনা রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। সাড়ে সাতটায় সমীক্ষা, আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, সাড়ে আটটায় আইনি কথা, আবাসন আইন ও ভোক্তা সুরক্ষা আইন এ বিষয়ে আইনজীবী রবিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত।

10:30টায় আধুনিক গান শিল্পী সৌম্য বসু, লোকগীতি সঙ্গীতা রায়ের কণ্ঠে 10:45, 11:00 গজল শিল্পী সীতারাম সিং, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, এখন আধুনিক গান, প্রথমে প্রতিমা মুখোপাধ্যায়।

রানু মুখোপাধ্যায়ের গাওয়া আধুনিক গান শুনলেন আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বিকেল 3টে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। স্টুডিওর ঘড়িতে এখন 5টা। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে নীলাদ্রি সেন।

এ যেন 2010-এর স্বপ্নের স্পেন। ফ্রান্সকে এক ইঞ্চি জমিও ছাড়লেন না ওলমো রড্রিগেজ। প্রাধান্য রেখে ফেভারিট ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন। নিউজার্সিতে স্পেনের মুখোমুখি কে? আজ সেই লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও

শেষ চারের লড়াই। গত রাতে একটি ম্যাচ হয়ে গেল, অর্থাৎ প্রথম সেমিফাইনাল। আজ আমরা অপেক্ষা করছি দ্বিতীয় সেমিফাইনালের জন্য। আর প্রতিদিনের মতো আজও ক্রীড়াঙ্গনে থাকছে বিশ্বকাপ নিয়ে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ, থাকছে সেমিফাইনাল নিয়ে বিশেষজ্ঞদের মতামত। বন্ধুরা, আজ বুধবার, তাই আজ থাকছে আপনাদের অংশগ্রহণের সুযোগও। আজ থাকছে স্পোর্টস কুইজ গুগলি, আর স্বভাবতই আজকের বিষয় ফিফা বিশ্বকাপ। তবে শুধু প্রশ্নের উত্তর নয়, আপনারা চলে আসুন আপনাদের মতামত নিয়েও। কেমন লাগছে এবারের বিশ্বকাপ, বিশ্বকাপ 2026, আর আজ কোন দল জিততে পারে, ফাইনালে মুখোমুখি কোন দুটি দল হবে, স্পেনের সঙ্গে কে খেলবে মেগা ফাইনাল।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর রীতিমতো উপভোগ করছেন ফিফা বিশ্বকাপ 2026। হ্যাঁ, অসাধারণ গোল, নাটকীয়তা, অঘটন, বিতর্ক সব কিছুই রয়েছে এবারের বিশ্বকাপে। আর এই মুহূর্তে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবারের বিশ্বকাপ, চলছে

তবে শ্রোতা বন্ধুরা, আজ বিশ্বকাপের কথায় যাওয়ার আগে একবার চট করে অন্যান্য কিছু খেলার খবরের দিকে নজর রাখব। টি টোয়েন্টি সিরিজে হতাশজনক ফলের পর অবশেষে ইংল্যান্ডে জয় দিয়ে একদিনের সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া। গতকাল এজবাস্টনে ভারত ইংল্যান্ডকে হারালো 6 উইকেটের ব্যবধানে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 47.5 ওভারে 258 রান করে। ইংল্যান্ডের ওপেনিং জুটি 60 রান করলেও দারুণভাবে ফিরে আসেন ভারতীয় বোলাররা। একসময় ইংল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় 6 উইকেটে 107 রান। জো রুট 76 রান করেন সমসংখ্যক বল খেলে। তার ইনিংসে 6টি 4 এবং 1টি 6 ছিল। বেন ডাকেট ওপেনিং ব্যাটসম্যান 43 রান করেন এবং ডসন পরের দিকে 68 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন 63 বলে। ভারতের হয়ে অক্ষর প্যাটেল 62 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন 9.5 ওভার বল করে। উত্তরে ভারত 45.2 ওভারে 4 উইকেটে 262 রান তুলে এই ম্যাচে জয় পায়। শুভমন গিল 80 রান করেন 75 বল খেলে। অক্ষর প্যাটেল করেন 57। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে 52 রান। অক্ষর প্যাটেল বলে ব্যাটে সমানভাবে সাফল্য পাওয়ায় তাকেই ম্যাচের সেরা হিসেবে বিবেচিত করা হয়। আজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বুলাওয়েতে শুরু হল মুখোমুখি জিম্বাবুয়ে ও বাংলাদেশ। কিছুক্ষণ আগে শুরু হয়েছে ম্যাচটি। আমরা আপনাদের ক্রীড়াঙ্গনের মধ্যেই চেষ্টা করব সর্বশেষ খেলার খবর দিতে। প্রসঙ্গত, এর আগে একদিনের সিরিজ সম্পন্ন হয়েছে এবং সেখানে জিম্বাবুয়ে বাংলাদেশকে 2-1 ম্যাচে পরাজিত করেছে। কলকাতা ফুটবল লীগের কথা আসি। আজ ইস্টবেঙ্গল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে 5-1 গোলে এগিয়েছিল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। একেবারে শেষ খবর এখনও পর্যন্ত আসেনি, তবে প্রায় খেলা শেষের দিকে সেখানে 5-1 গোলে ইস্টবেঙ্গল এগিয়েছিল, অর্থাৎ সহজ জয় পেল লাল হলুদ শিবির।

0: অথস কাঁচের তলায়,
1: আতস কাঁচের তলায়। আজ বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ 2026। হ্যাঁ বন্ধুরা, ফ্রান্স বনাম স্পেন প্রথম সেমিফাইনালে অনেকে মানে আমাদের মতো ফুটবল প্রেমীরা তো বটেই, বিশেষজ্ঞরা কিন্তু এগিয়ে রেখেছিলেন ফ্রান্সকে, কিন্তু তেমনটা হলো না। স্পেন যেন সেই 2010-এর দলটাকেই নামিয়েছিল, মনে হচ্ছিল 2010-এরই যেন পুনরাবৃত্তি হচ্ছে। অনেকেরই নিশ্চয়ই মনে আছে 2010-এ সেমিফাইনালে জার্মানিকে ঠিক এমনভাবেই হারিয়েছিল স্পেন, সেখানে প্রায় বল ধরতেই দেয়নি জার্মান খেলোয়াড়দের। আর গতকাল এমবাপ্পেদেরও কিন্তু সেরকমই সমস্যা হলো, অর্থাৎ এক ইঞ্চিও জায়গা ছাড়ল না স্পেন ফ্রান্সকে। 22 মিনিটের মাথায় স্পেন পেনাল্টি পেল, পেনাল্টি থেকে গোল করলেন ওয়ারজাবাল, সেখানে ফাউল করা হয়েছিল লামিনে ইয়ামালকে এবং রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন এবং স্পেন এগিয়ে যায় এক গোলে।

0: ইতিহার্ধে 58 মিনিটের মাথায় পেড্রো পোরো ব্যবধান বাড়িয়ে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন, অর্থাৎ 2-0 গোলে এগিয়ে যায় স্পেন। ইয়ামাল আরও একবার প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছিলেন কিন্তু অফসাইডের বিধিভঙ্গ করে ফেলায় সেই গোলটি অবশ্য স্পেন পায়নি। অর্থাৎ প্রায় গোটা ম্যাচই কিন্তু আধিপত্য বিস্তার করেই খেলেছে স্পেন। কেমন হলো গত রাতের ম্যাচ? আমরা কথা বলেছি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ধারাভাষ্যকার মানস ভট্টাচার্যের সঙ্গে।
1: হ্যাঁ মানুষদা, এই স্পেনকে কি দেখে 2010-এর স্পেন মনে হলো?
2: 2010-এর স্পেন তো আরো ভালো ছিল, আরো ইয়ে ছিল যেটা আমরা মনে করেছিলাম, কিন্তু এই স্পেনের সাথে ওই স্পেনের তফাত হচ্ছে, এরকম লড়াকু 11 জন খেলোয়াড়, গোলকিপারকেও তুমি দেখেছো মাঝে মাঝে কিভাবে গোল ছেড়ে বেরিয়ে এসে দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। কালকে স্পেন একটা বুদ্ধিদীপ্ত ফুটবল উপহার দিয়েছে আমাদের। ওদের প্রথম টার্গেট ছিল ফ্রান্সের সবচাইতে যেটা স্ট্রং পয়েন্ট সেইটাকে ভাঙা। মাঝমাঠ ওদের খুব স্ট্রং ছিল এবং আমাকে খুব অবাক করেছে যে দুজন সেরা খেলোয়াড় যারা এই টুর্নামেন্টে ভালো খেলে আসছিল ফ্রান্সের, একজন হচ্ছে কোন, পরে নামালো তাকে, এবং ড্রে, এই দুজনকে বাইরে রেখে তিনি তার দল সাজিয়েছিলেন। লক্ষ্য করেছো ওরা আসার পর কিন্তু দলে একটা স্পিড এসছে। আর এমবাপে, ওরা জানে এমবাপেই হচ্ছে ওই দলের নিউক্লিয়াস, যখনই এমবাপে বল ধরেছে তুমি লক্ষ্য করবে 3 জন করে খেলোয়াড় ওকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, ওকে কোনো রুম দেয়নি, একটা গোলে মানে সাবলীলভাবে ওকে শট নিতে দেয়নি। যা করেছে বক্সের বাইরে যেভাবে ও শট নিয়েছে, ও যে খুব হতাশ ছিল ওর শট মারার ভঙ্গিমা দেখেই বোঝা গেছে। শেষের দিকে যে শটগুলো ও নিচ্ছিল, একটা ফ্রিকিক তুমি লক্ষ্য করেছো কিভাবে বাইরের উপর দিয়ে উড়িয়ে দিল। আমি যেটা বলবো, এই স্পেন দলটার মধ্যে কুকুলেরা লেট ব্যাক প্লেটে মার্ভেলাস গেম, এবং 4 জন ডিফেন্ডার, এত ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন আমি কিন্তু কোনোদিন দেখিনি, যেখানে কুবারসি, লাপোর্তে, পরও যে উইনিং গোল দ্বিতীয় গোলটা করলো, এবং লেট ব্যাকের কথা তো আগেই বললাম, মানে পাহাড়ের মতো ডিফেন্স, এত ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন, এত সুন্দরভাবে ফ্রান্সের আক্রমণগুলোকে ওরা চেষ্টা করেছে সবসময় একা একা আসুক, ওদের কোনো সময় সঙ্গবদ্ধতা ব্যাপারটা আনতে দেব না। ফুটবলটা এখন টিম গেম, যেটা স্পেন খেলেছে 4-5 জন করে অ্যাটাকে আসছে, 5-6 জন করে ডিফেন্স করছে, মাঝমাঠে ভরাট করছে, মাঝমাঠে এমন সুন্দর অর্গানাইজ ফুটবল খেলেছে স্পেন যেখানে ফ্রান্সকে কোনো রুম দেয়নি তারা। আমি আগেই বলেছি দুটো পরিবর্তন আমার ভালো লাগেনি, পরে তিনি আনলেন বটে কিন্তু তখন যা হওয়ার তা হয়ে গেছে। আর দ্বিতীয় গোল পেনাল্টির ব্যাপারটা আমি বলবো যে ওকে একটু ভাবা উচিত ছিল, ঘুরেই দেখনে লেট ফুল ব্যাক ফ্রান্সের যেভাবে পা চালিয়েছে, ওর কিন্তু দেখে ব্যাপারটা করে বলটা কোথায়, ওর কিন্তু ভাবা উচিত ছিল। ও টান করে যে পাটা মেরেছে, আর ইয়ামেলের কথা কি বলবো, কালকে আমি বলবো যদি ম্যাচের সেরা কেউ হয়ে থাকে স্পেনের হয়ে, দ্যাট ইজ ইয়ামাল। ওর গতি এবং ওর মুভমেন্ট ফ্রান্সের ডিফেন্সটাকে একদম পুরো নড়িয়ে দিয়েছে। ওর একটা গোল বাতিল হয়েছে, তবে ওটা অফসাইড ছিল ঠিকই, কিন্তু ওর গতিটা যেটা কিন্তু তারিফ করার মতো। শুনেছিলাম এই ছেলেটার খেলা ভীষণ ভালো, এবং এবারের এই টুর্নামেন্টে ও কিন্তু ওর সেরা খেলাটাই কালকে খেলেছে, অসম্ভব ভালো ফুটবল ওর কাছ থেকে আমরা পেলাম। আর গোলকিপারের প্রশংসা তো করবো, এবারে টুর্নামেন্টে গোলরক্ষকরাই আমাদের নজর কাটছে বারবার, কালকে সিমন আরেকবার নজর কাড়লো, দুটো ক্ষেত্রে ও নিশ্চিত গোল বাঁচিয়েছে ঠিক সময় মতো। আর দেখো ফুটবলে আমি তোমাদের বলি না একটা কথা, লাক ইজ এ ফ্যাক্টর, যখন টু আপ আছে তখনও কিন্তু বেশ কিছু সময় ছিল, তখন একটা সুযোগ এসে গেছিল ফ্রান্সের কাছে যেটা গোলরক্ষক বেরিয়ে গিয়েছিল, গোল একেবারে অরক্ষিত ছিল, কেউ ছিল না, কিন্তু শটটা যেটা মারা হলো সেটা গোলরক্ষকের গায়ে লেগে গেল, ওই বলটাকে যদি চিপ করতে পারতো ঠিক মতো, অনেক জায়গা ছিল, তাহলে হয়তো গোলের দিকে বলটা যেতে পারতো। আসলে যেদিন একটা দল ঠিক মতো ওয়ার্ক করতে পারে না সেদিন তাদের কোনো কাজই ঠিক

0: তো চলে না। কালকের দিনটা তাই ছিল। কালকের এই ফুটবলটা দেখতে দেখতে 1998-এর ফাইনালের কথা আমার মনে পড়ছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে ফ্রান্স মুখোমুখি হয়েছিল ব্রাজিলের। সকলেই কিন্তু ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরেছিল, যেটা গতকাল ম্যাক্সিমাম লোক ফ্রান্সকেই ধরেছে। অলিভার কানের মতো খেলোয়াড় বলেছে এবারে টুর্নামেন্টের ট্রফি ফ্রান্সের ঘরেই যাবে। তারাও তো খেলাটা দেখেই একটা পর্যালোচনা করে তাদের মতামত দিয়েছেন। বিশ্বের তাবড় তাবড় ক্রিটিকরা প্রত্যেকেই কিন্তু ফ্রান্সের পক্ষেই করেছে। এবং তুমি লক্ষ্য করেছো খেলা শুরুর আগে টিভিতে যে পার্সেন্টেজ দেখিয়েছিল, যেটা দর্শকদের ভিউ যেটা দেখিয়েছিল, তাতে অনেকটাই কিন্তু এগিয়েছিল ফ্রান্স। এবং এইটা হয়েছে কিন্তু তাদের পারফরমেন্সের জন্য, এটা কিন্তু তাদের নাম দেখে হয়নি। তারা টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত উঠে আসতে যে পারফর্ম করেছে তার জন্য তারা এই সমর্থনটা পেয়েছিল। কিন্তু ফুটবল দলগত খেলা, ব্যক্তিগত ফুটবল দিয়ে তুই বাজিমাত করতে পারবে না। 98-এ পারিনি ব্রাজিল, কালকেও কিন্তু পারলো না ফ্রান্স। অনবদ্য ফুটবল খেলেছে স্পেনের খেলোয়াড়েরা।
1: হ্যাঁ মানুষ, দা ফ্রান্স কখনো পিছিয়ে পড়েনি এবারের বিশ্বকাপে, কখনো এত চাপে থাকেনি। এটা কি একটা কারণ হতে পারে যে তারা এই ওই মানে ওই অবস্থাটার মধ্যে কখনো পড়েনি বলে এরকম একেবারে ভেঙে পড়লো?
0: না দেখো নীলাদ্রি, তোমাকে আমি একটা কথা বলি, ফুটবলের সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। প্রথম থেকে এই ধরনের বড় ম্যাচে সব সময় যদি তুমি অপোনেন্ট, তুমি লক্ষ্য করেছো প্রথম দিকে যখন ফ্রান্স খেলছিল কত মিস পাস করেছে, যেটা ফ্রান্সের মধ্যে থেকে আমরা পাইনি, তখনও কিন্তু গোল হয়নি, গোলটা তো 22 মিনিটের মাথায় হয়েছে। পিছিয়ে তো পড়েছেই, পিছিয়ে পড়েছে কিছুটা, তো মনস্তাত্ত্বিক চাপ আরো বেড়েছে। যে ফুটবলটা খেলছিল স্পেন, ফ্রান্সকে কোনো সময় কোনো রুম দেয়নি, মাঝ মাঠের দখল ম্যাচের একেবারে শেষ পর্যন্ত ছিল স্পেনের কব্জাতে। এবং তুমি লক্ষ্য করেছো যে যেন মনে হচ্ছে সবসময় ওদের খেলোয়াড়, সবসময় ওদের খেলোয়াড়, আর এত দৌড়েছে ওরা, মনস্তাত্ত্বিক ব্যাপার তো হবেই। পিছিয়ে পড়েছে, তারপরে বল ধরতে পারছে না, চাপে পড়েছে সেকেন্ড হাফে নেমেই পরমের সাথে যেভাবে পড়ো রাইটফুল ব্যাক উঠে এসে গোলটা করেছে, তারিফ করার মতো। ওয়ার্ল্ড পাস ফুটবলে খুব মানে প্রয়োজনীয় একটা ব্যাপার, তুমি জানো থার্ড ব্যান্ড মুভ ওয়ার্ল্ড পাস। ওরা ওয়ার্ল্ড পাস খেলে কিন্তু বলটাকে পেল এবং সঠিক জায়গায় বলটাকে রেখে দিল।
2: প্রথম সেমিফাইনালের বিস্তারিত বিশ্লেষণ আপনারা শুনলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ধারাভাষ্যকার মানস ভট্টাচার্যের কাছে। তিনি দুটি গোল সম্পর্কেও বিস্তারিতভাবে বললেন। আমরা ফিরে আসব এই আলোচনায় একটা বিরতির পর।
3: প্রায় মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.moh.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম আজকের আলোচনায়। হ্যাঁ অবশ্যই, ফিফা বিশ্বকাপ 2026, আর আমরা একটু দ্বিতীয় সেমিফাইনাল নিয়েও আলোচনা করব। আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এখনো পর্যন্ত আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে যে কবার বিশ্বকাপের ম্যাচ হয়েছে, বেশ কিছু বিতর্ক হয়েছে, নাটকীয়তা হয়েছে, সে ব্যাপারে আমরা আসবো, আপনাদের কিছু প্রশ্ন করবো নিয়ে। তবে আপাতত দেখা যাক এই দুটি দল কতবার একে অপরের সম্মুখীন হয়েছে। 14 বার খেলেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড একে অপরের বিরুদ্ধে, তার মধ্যে ইংল্যান্ড জিতেছে 6 বার, আর্জেন্টিনা জিতেছে 3 বার, 5 বার ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। এবং গোল করার বিচারে ইংল্যান্ড 21 বার গোল করেছে এবং 15 বার আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা 2 বার জিতেছে, ইংল্যান্ড জিতেছে 3 বার। আর এখনও পর্যন্ত যা পরিসংখ্যান তাতে আর্জেন্টিনা 17টি গোল করেছে, ইংল্যান্ড করেছে 13টি গোল, এবং বেশ ভালো খেলছে এই মুহূর্তে আর্জেন্টিনা। তার কারণ অবশ্যই তাদের দলে রয়েছে মহাতারকা লিওনেল মেসি। লিওনেল মেসি আর্জেন্টিনাকে কি সহজ জয় নিয়ে আসতে পারবেন, প্রদান করতে পারবেন কি সহজ জয়, এবং সেই সহজ জয়ের সাহায্যে কি আর্জেন্টিনা সহজেই ফাইনালে উঠবে? কি বলছেন বিশেষজ্ঞরা? আমরা কথা বলেছি প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষের সঙ্গে।
4: আমি আর্জেন্টিনা এই কদিন ভালোই খেলছে, বেশ কিছু ম্যাচেস ওরা ভালো খেলেছে এবং কনভিনসিং উইন, এবং ইংল্যান্ডকেও মানে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে, কিন্তু মানে সবাই ধরে রাখছে যে মেসি এবং আর্জেন্টিনাকে। কিন্তু আমি এটা বলবো যে এই ইংল্যান্ডকে কিন্তু তুমি কখনোই পিছিয়ে রাখতে পারো না, এদের ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকে যে সুন্দর মানে একটা ব্যালেন্স রয়েছে, এইটাকে আমরা কিন্তু কখনোই ছোট করতে পারবো না। আর এরা বেশ কয়েকটা ম্যাচে পিছিয়ে পড়ে টিমকে জিতিয়েছে, এদের প্লেয়ার কোনোদিন রয় কিন কেনে, কোনোদিন বেলিংহাম, এরা যে অবিশ্বাস্য ফুটবলটা খেলছে এবং গোল স্কোরিং এবিলিটি, যে কোনো দিন যে কেউ টিমটাকে বার করিয়ে নিয়ে যেতে পারছে, এটা কিন্তু একটা খুব দর্শনীয়। এবং ইংল্যান্ডের ডিফেন্স এই বছর যে ফুটবলটা খেলছে খুব ভালো। সুতরাং আমি একটাই বলব, আজকে যে রাত্রিরে যে আমরা আর্জেন্টিনা ইংল্যান্ডের যে সেমিফাইনালটা দেখব, আমি মনে করি সেট পিস একটা মারাত্মক আকার নেবে আমার মনে হচ্ছে, এবং যেটা ইংল্যান্ড অল্প হলেও এগিয়ে। সো আমার কিন্তু মেসি এক্সেপশনাল, ওকে নিয়ে বলার কিছু নেই, ও যখন তখন মানে যা কিছু করতে পারে, বাট টিমের টোটালিটি দিক থেকে পিছিয়ে যাচ্ছে না, ইংল্যান্ডের জেতার বিরাট একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি।
2: প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ, তিনি কিন্তু ইংল্যান্ডকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন, জেতার সম্ভাবনা বলছেন। তবে অবশ্যই আরেকজন রয়েছেন আর্জেন্টিনা দলে, মেসি। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা আসার জন্য অবশ্যই অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে 2213134212 নম্বরে কে রয়েছেন একটু দেখে নেব। না, প্রশ্নটা তাহলে আর্জেন্টিনা ইংল্যান্ডকে নিয়েই করা যাক। আর্জেন্টিনা ও ইংল্যান্ড 1966 সালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল, এবং বিতর্ক প্রায় বলা যায় সেখান থেকেই শুরু। প্রতিটা ম্যাচেই কোনো না কোনো নাটকীয়তা হয়েছে। কি হয়েছিল 1966 সালের কোয়ার্টার ফাইনালে, যে ম্যাচটিতে ইংল্যান্ড জিতেছিল? আপনারা তো জানেনই ইংল্যান্ড সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কি হয়েছিল বলতে পারবেন কেউ? হ্যালো,
5: হ্যালো, আমি রাজু মন্ডল বলছিলাম।
2: হ্যাঁ বলুন বলুন।
5: হ্যাঁ বলছিলাম, ম্যাচটা খুবই আজকে ফাটাফাটি হবে, ইংল্যান্ড এবং আমরা আর্জেন্টিনার মধ্যে দুটোই কিন্তু ভালো খেলবে।
2: একদম ঠিক, আমরাও আশা করবো ফাটাফাটি কথায় খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু 1966-র উত্তরটা তো পেলাম না। 1966-তে কি হয়েছিল? ইংল্যান্ড আর্জেন্টিনার মধ্যে খেলা, ইংল্যান্ড জিতেছিল, কিন্তু একটা বিতর্ক হয়েছিল। হ্যালো, না এই মুহূর্তে কেউ নেই, আমরা আরেকটু অপেক্ষা করি। 1966 সালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর্জেন্টিনা। হ্যালো,
6: ইংল্যান্ড জিতবে,
2: আজ ইংল্যান্ড জিতবে। আচ্ছা না, আজকের ম্যাচ নেই সকলে বলছেন, তবে প্রশ্নের উত্তর যদি কারোর জানা থাকে নিশ্চয়ই চলে আসতে পারেন। হ্যালো,
7: হ্যাঁ নমস্কার দাদা।
2: হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন?
7: আমি সুব্রতমাল,
2: গঙ্গাধরপুর।
7: হ্যাঁ হ্যাঁ
2: বলুন।
7: এটা হচ্ছে রেফারি ছিল, জার্মানির রেফারি ছিলেন, উনি আর্জেন্টিনার অধিনায়ককে একটা লাল কার্ড দেখিয়েছিলেন।
2: কাকে দেখিয়েছিলেন?
7: খুবই সিস্টার মাঝে মধ্যে।
2: হ্যাঁ, কাকে লাল কার্ড দেখিয়েছিলেন? সেইখান থেকে প্রায় শুরু, এবং তারপর আমরা জানি 1986-র কথা। 1986-র প্রশ্ন করব, দেখা যাক আর কে তার উত্তর দিতে পারেন। 1986-তে যে বিতর্ক হয়েছিল আপনারা তো সকলেই জানেন, হ্যান্ড অফ গড, ডিয়েগো মারাদোনা এই ইংল্যান্ডের বিরুদ্ধেই হাত দিয়ে একটি গোল করেছিলেন, কিন্তু আরেকটি গোল যেটা করেছিলেন, হ্যাঁ সকলকে কাটিয়ে

যে গোলটা তিনি করেছিলেন দ্বিতীয় গোল, সেটা কিন্তু শতাব্দীর সেরা গোল। কিন্তু ওই বিতর্ক ওই গোলটা নিয়ে হয়েছিল। দুক্ষেত্রেই পরাজিত হয়েছিলেন ইংল্যান্ডের গোলরক্ষক। কে ছিলেন ইংল্যান্ডের গোলরক্ষক? তখন বিশ্ববিখ্যাত ছিলেন তিনি।

0: হ্যালো,
1: আমি বরুণ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
1: বাগুয়াটি থেকে।
0: হ্যাঁ বলুন বলুন বলুন বাবু।
1: পিটার শিলটন।
0: পিটার শিলটন, একদম ঠিক উত্তর। এবং সেই ম্যাচের স্কোর কি ছিল? ইংল্যান্ডের হয়ে এবং বেকহামকে নিয়েও একটি বিতর্ক হয়েছিল পরবর্তীকালে। বেকহাম নয়, ইংল্যান্ডের হয়ে গোল করেছিলেন গ্যারি লিনেকার, এবং গ্যারি লিনেকার সেবারে সবচেয়ে বেশি গোল করেছিলেন, অর্থাৎ হাইয়েস্ট স্কোরার বা সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। শ্রোতা বন্ধুরা, গতকাল যে ফ্রান্স হেরে গেল স্পেনের কাছে, অনেকেরই মনে হতে পারে যে এটা একটা অঘটন। না, এর থেকেও বড় বড় অঘটন ঘটেছে। আমরা চলে যাই বিশ্বকাপের রঙ্গমঞ্চে এই অঘটনের কথায়।
2: বিশ্বকাপ রঙ্গমঞ্চে
0: ১৯৬৬-র কথা বলছিলাম, যেবার ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেবার কোরিয়া ইটালিকে পরাজিত করেছিল। সেই সময় এশিয়ার কোনো দল ইটালির মতো দলকে পরাজিত করেছে, এটা একটা বড় খবর হয়েছিল। ১৯৮২-তে আলজেরিয়া 2-1 গোলে সাবেক পশ্চিম জার্মানিকে হারিয়েছিল, সেটাও ছিল একটা বড় অঘটন। ১৯৯০-এ ক্যামেরুন হারিয়েছিল আর্জেন্টিনাকে, যারা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আবার সেনেগাল 2002-এ ইংল্যান্ডকে হারিয়েছিল, সেভাবেই সেনেগাল হারিয়েছিল ফ্রান্সকেও, এবং ফ্রান্স সেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। কস্টারিকা ইটালিকে 2014-এ হারিয়েছিল। অর্থাৎ এইরকম বেশ কিছু অঘটন ঘটেছে বিশ্বকাপের মঞ্চে। আমরা এবারেও বেশ কয়েকটি অঘটন দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের চোখ থাকবে আজকের ম্যাচে, অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আমরা আশা করব আজকের ম্যাচটি উপভোগ্য হবে, আর এই ম্যাচের আলোচনা, এই ম্যাচ নিয়ে পর্যালোচনা হবে আগামীকাল ক্রীড়াঙ্গনে। শুনতে ভুলবেন না আগামীকাল ঠিক এই সময়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হল। উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। রামচন্দ্র মোদক, পূর্ব নতুন আলিপুরদুয়ার, থানা আলিপুরদুয়ার, জেলা আলিপুরদুয়ার থেকে জানাচ্ছেন সঞ্জয় মোদক। গড়ন মাঝারি, বয়স 45 বছর, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 24 এপ্রিল 2025 তারিখ গোরক্ষপুর রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশ এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন মৌমিতা নায়েক। মাঝারি গড়ন, বয়স 14 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 22 মে 2026 তারিখ ফর্তাবাদ শাহাপাড়া থানা নরেন্দ্রপুর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। কমল মণ্ডল, গ্রাম নাউসা, ডাকঘর নাউসা, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন বিনয় মণ্ডল। মাঝারি গড়ন, বয়স 43 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 1 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। খোকন পোড়েল, গ্রাম চণ্ডীগড়, ডাকঘর খাগড়ামুড়ি, থানা কালীতলা আশুতি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন পুনম পোড়েল। রোগাটে গড়ন, বয়স 31 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং

ভাষা মাতৃভাষা বাংলা গত 22 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন, অনিশ পণ্ডিত, গড়ন স্বাভাবিক, বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা হিন্দি। গত 20 ডিসেম্বর 2026 তারিখ গ্রাম ধেমোমেন কোলিয়ারি সিপি ধাওড়া ডাকঘর সীতারামপুর থানা আসানসোল দক্ষিণ জেলা পশ্চিম বর্ধমান এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন, রণজিৎ ভৌমিক, গড়ন স্বাভাবিক, বয়স 50 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 21 ডিসেম্বর 2021 তারিখ আলিপুর থানার অধীনস্থ প্রেসিডেন্সি সংশোধনাগার এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: এখন বিদ্যার্থীদের জন্য,
7: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর কম্পিউটার AI বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষিকা শম্পা দত্ত সাহা ও দুই শিক্ষার্থী।
8: নমস্কার, আমি অহনা মণ্ডল।
9: নমস্কার, আমি সোমেলি মণ্ডল।
8: আজকে আমরা একটা নতুন এবং আধুনিক বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের একটি নতুন বিষয় চালু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। তারই সেমিস্টার 3-তে কী ধরনের কোশ্চেন আসবে সেই নিয়েই আমরা আজকের আলোচনাটি করব। আচ্ছা অহনা, বলো তো তোমরা কি জানো সেমিস্টার 3-তে কী রকমের কোশ্চেন আসে?
10: ম্যাম, আমরা তো শুনেছি MCQ বেসড কোশ্চেন আসে।
8: একদম ঠিক বলেছ, মাল্টিপল চয়েসের কোশ্চেন আসে, যেখানে 4টে করে অপশন দেওয়া থাকে। যেই অপশনটা ঠিক হবে তোমাদেরকে ওয়েমার শিট দেওয়া হবে, সেই ওয়েমার শিটে সেই অপশনটাকে সার্কেলিং করতে হবে, এবং অপটিক্যাল মার্ক রিডার বলে ওখানে একটা স্ক্যানার থাকবে, সেখান থেকেই তোমাদের মার্কসটা ইভ্যালুয়েট হবে। তোমরা তো একটা নতুন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, তার এই সাবজেক্টের যে সেমিস্টার 3-তে সিলেবাসে কী কী আছে সেটা সম্পর্কে কি তোমাদের ধারণা রয়েছে?
10: ম্যাম, যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়।
8: অবশ্যই, আমাদের 5টা টপিক রয়েছে। প্রথম টপিক হলো ফার্স্ট অর্ডার অ্যান্ড প্রেডিকেট লজিক। আমাদের 4 মার্কসের কোশ্চেন আসবে, 4টে MCQ টাইপের কোশ্চেন আসবে। আচ্ছা, তোমরা সেমিস্টার 2-তে তো প্রপোজিশনাল লজিক ব্যবহার করেছিলে, প্রপোজিশনাল লজিকটাতে কি অসুবিধা হলো যার জন্য আমরা এই প্রেডিকেট লজিকে আসব? প্রপোজিশনাল লজিকটা কি একটু বলতে পারবে?
10: যেখানে আমরা পুরো বাক্যকে P এবং Q দিয়ে লিখতাম, কিন্তু

0: যেখানে বাক্যের গভীরে গিয়ে সেটা নিয়ে আলোচনা করা যেত না।
1: একদম, যেখানে আমরা যে কোনো বাক্যকে আমরা কোনো ভেরিয়েবল দিয়ে লিখতাম, পি কিউ এক্স ওয়াই জেড, যা খুশি হতে পারত, কিন্তু তার রিলেশনশিপ মানে সেই বাক্যের মধ্যে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে যে রিলেশনশিপগুলো, সেগুলো কিন্তু আমরা প্রপোজিশনাল লজিকে করতে পারতাম না। তার জন্যই আমাদের এই ফার্স্ট অর্ডার প্রিডিকেট লজিকটা ব্যবহার করতে হলো। যেমন ধরো, একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো বলল অল ম্যান আর মর্টাল, তাহলে তুমি কি বলবে? এটা কি তুমি প্রপোজিশনাল লজিকে কোনোভাবে করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তার জন্যে কিছু প্রেডিকেট, কোয়ান্টিফায়ার, এই সমস্ত বিষয়গুলো লাগে। সেটাই হলো ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের মধ্যে পড়ে। যেমন ধরো, অল গার্লস আর ইন্টেলিজেন্ট, সামওয়ান ইন দ্য রুম ইজ আ ডক্টর, এই ধরনের যে বাক্যগুলো, এই ধরনের যে লজিক স্টেটমেন্টগুলো, এগুলো কিন্তু প্রপোজিশনাল লজিকে রিপ্রেজেন্ট করা যায় না। তার জন্যে FOPL বা ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক ব্যবহার করতে হয়। তার জন্যে কিছু প্রেডিকেট লাগে, কোয়ান্টিফায়ার লাগে। কিছু কোয়ান্টিফায়ারের নাম কি তোমরা বলতে পারবে?
2: হ্যাঁ ম্যাম, একটা হচ্ছে এক্সটেনশিয়াল কোয়ান্টিফায়ার আর একটা হচ্ছে ইউনিভার্সিয়াল কোয়ান্টিফায়ার।
1: একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা হচ্ছে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার। ফর অল, উল্টোনো এ, ক্যাপিটালের উল্টোনো এ, ঠিক আছে? ফর অল সেটাকে বোঝাতে হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে। যেমন আমি বললাম না, অল মেন আর মর্টাল, মানে সমস্ত মানুষই মরণশীল, তাহলে এখানে সমস্ত কিছু বোঝাচ্ছে, সব কিছু বোঝাচ্ছে, তখন আমরা এই ফর অল কোয়ান্টিফায়ারটা ব্যবহার করব। আর যদি আমি বলি যে এই রুমের কিছু মানুষ ডক্টর, তাহলে কিছু মানুষ, তার মানে এই রুমের কয়েকজন মানুষ ডক্টর, সবাই নয়, তখন আমরা এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ারটা ব্যবহার করব। আর এটা অবশ্যই মনে রাখবে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে ইমপ্লাইজ সাইন ব্যবহার হয়, মানে রাইট অ্যারো, আর এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ারে আমাদের অ্যান্ড সাইন ব্যবহার হয়। কোনোভাবেই কিন্তু ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে অ্যান্ড সাইন ব্যবহার করবে না, ঠিক আছে? ফর অল, দেয়ার এক্সিস্ট, এই ধরনের কথাগুলো বোঝানোর জন্যে প্রেডিকেট, কোয়ান্টিফায়ার, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়। সেটাই হলো FOPL। এবং তোমাদের পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসবে, এরকম বিভিন্ন রকম সেন্টেন্স দিয়ে তুলে দেওয়া হবে, সেই সেন্টেন্সগুলোকে তুমি কীভাবে এই প্রেডিকেট লজিকে রিপ্রেজেন্ট করবে, সেটাই তোমাদের কোশ্চেন আসবে। তাহলে তোমাদের বললাম ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে মোটামুটি 4 মার্কসের কোশ্চেন আসছে, সেখানে তোমাদের এই কোয়ান্টিফায়ার, প্রেডিকেট, এই নিয়ে তোমাদের কোশ্চেনগুলো আসবে। এখানে তোমাদের ইউনিফিকেশান কীভাবে করা হয় সেটা আসতে পারে, আবার রেজলিউশন কী করে করা হয় সেটাও আসতে পারে। মানে ধরো, তোমাদের একটা প্রেডিকেট লজিক, একটা ফর্মুলা দিয়ে দেওয়া হলো, সেটা প্রমাণ করতে দেবে, তখন তোমরা এই রেজলিউশন বা ইউনিফিকেশান এগুলোকে ব্যবহার করবে এবং সেগুলোকে প্রমাণ করবে। এর পরের ইউনিটটা হলো আনসার্টেনিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, আনসার্টেন ব্যাপারটা কি বলতে পারো?
0: বাস্তব জীবনে কোনো জিনিসের প্রতি যখন পুরোপুরি সিওরিটি থাকে না, কিছু প্রবাবিলিটি কাজ করে, সেটা হচ্ছে আনসার্টেনিটি ম্যানেজমেন্ট।
1: একদম ঠিক বলেছ, কেননা আমাদের বাস্তব জীবনে আমরা যে সমস্ত ডেটা নিয়ে কাজ করি সেগুলো সবই কিন্তু আনসার্টেন, কারণ আমরা আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করি, যার মধ্যে কোনো সঠিক বিন্যাস থাকে না, এবং সেটা যে সবসময় সঠিক উত্তর দেবে বা সঠিক জিনিসে আসবে সেটা কিন্তু আমরা জানি না, তার জন্যে তখন আমার আনসার্টেনিটিটা কাজ করে। যেমন ধরো, কালকে কতটা বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না, তখন আমরা এই প্রবাবিলিটি থিওরিটা ব্যবহার করব। এই যে আনসার্টেনিটি ম্যানেজমেন্ট, এই ব্যাপারটাতে কী কী আছে বলো তো? বেজ রুল এবং কন্ডিশনাল প্রবাবিলিটি। এখান থেকে 2 মার্কসের মোটে কোশ্চেন আসবে। বেজ রুলের ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, আর কন্ডিশনাল প্রবাবিলিটি যে কী এবং কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতে পারে। আচ্ছা, এরপরে পরের যে টপিকটা, সেটা কিন্তু বেশ বড় একটা টপিক আমাদের ক্ষেত্রে, সেটা হলো ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে আমাদের প্রায় 10 মার্কসের 10খানা MCQ কোশ্চেন আসবে। এবার বলো দেখি, ভিজুয়ালাইজেশন কথাটার মানে কি?
2: ভিজুয়ালাইজেশন কথার মানে হচ্ছে ম্যাম, আমরা যখন কোনো কিছু ভালোভাবে পরিদর্শন করা বা কিছুকে বিন্যাস করার করতেই ভিজুয়ালাইজেশন ব্যবহার করা।
1: আচ্ছা, তাহলে বলো তো, আমরা তো এই ডেটা সায়েন্স AI-তে প্রচুর প্রচুর ডেটা নিয়ে কাজ করি, তাই তো? তাহলে এই ডেটা ভিজুয়ালাইজেশন করার প্রয়োজনীয়তাটা কি?
2: অ্যাকচুয়ালি যদি 1000 সংখ্যা থাকে, তা দেখে সহজে কিছু আমরা ম্যাম বুঝতে পারি না, কিন্তু সেটাকে গ্রাফে রূপান্তর করার ক্ষেত্রে ডাটা ভিজুয়ালাইজেশন আমাদের কাছে ইম্পর্টেন্ট।
1: মানে ধরো, আমাদের কাছে প্রচুর প্রচুর ডেটা আছে, ধরো কোনো একটা এক্সেল শিট, বা স্প্রেডশিট, সেখানে প্রচুর প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা আছে, সেই ডেটা থেকে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া অনেক

0: বেশি কষ্টকর, কিন্তু আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা সেই প্যাটার্ন বা সব কিছু অনেক সহজে বুঝতে পারি। ঠিক আছে, ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্যে আমাদের বিভিন্ন রকমের চার্ট, বিভিন্ন রকমের পদ্ধতি আছে। কয়েকটা চার্টের নাম বলতে পারবো ডেটা ভিজুয়ালাইজেশন করার?
1: হ্যাঁ ম্যাম, যেমন হচ্ছে লাইন প্লট, বার প্লট, স্ক্যাটার প্লট, হিস্টোগ্রাম, ওয়ার্ড ক্লাউড।
0: বাহ, অনেকগুলো নাম বললে। আচ্ছা, লাইন প্লটটা কখন ব্যবহার হয় বলতে পারবে?
1: সময়ের সাথে কোনো ডেটার যখন পরিবর্তন দেখানো হয় সেই সময় ব্যবহার করা হয়।
0: আর একটু ভালো করে বলো,
1: যেমন বছরের ১২টা মাসের শেয়ার বাজারের ওঠানামা।
0: ভেরি গুড, লাইন প্লটটা আমরা এই কারণে ব্যবহার করে থাকি। আচ্ছা, বার প্লট কোথায় ব্যবহার হয় বলতে পারবে?
2: বিভিন্ন ক্যাটাগরির মধ্যে তুলনা করতে ব্যবহার করতে হয়। যেমন স্কুলের বিভিন্ন ক্লাসে মোট ছাত্র সংখ্যার তুলনা করতে গেলে আমরা বার প্লট ব্যবহার করে থাকি।
0: আচ্ছা, বা এরকম বলতে পারি তাদের প্রত্যেকটা সাবজেক্টের কে কিরকম রেজাল্ট করলো তাদের গড় মানের ওপরে যদি আমি কিছু প্লটিং করতে চাই তাহলে আমরা বার প্লট ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর স্ক্যাটার প্লট কোথায় ব্যবহার হয়? যখন দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তাই তো? যখন দুটো ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবলের সাথে রিলেশন করে আরেকটা ভেরিয়েবল থাকে তখন আমরা স্ক্যাটার প্লট ব্যবহার করা হয়। মানে তার জন্য প্লটের মধ্যে কিছু পয়েন্ট রাখা হয়, তাই তো? সেটাকে বলছে স্ক্যাটার প্লট। আরও কিছু আছে যেমন হিস্টোগ্রাম, হিট ম্যাপ, খুব ইম্পর্টেন্ট একটা প্লটিং সিস্টেম। হিট ম্যাপের ক্ষেত্রে কি হয়, আমরা বিভিন্ন রকমের কালার ইউজ করি, সেই কালারের ইন্টেন্সিটি দেখে আমরা বলবো বা আমরা বুঝবো যে কোনো ডেটা কতটা পরিমাণে আছে যা আছে, সে তখন আমরা এই হিট ম্যাপটা ব্যবহার করবো। মানে কোনো রিজিয়নে কোনো ডেটা কতটা পরিমাণে আছে সেটা ওই কালারের ইন্টেন্সিটি দিয়ে বোঝাতে পারি। ঠিক আছে। এছাড়াও আরও কিছু প্লটিং আছে, যেমন বক্স প্লট, ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। বক্স প্লটে সেখানে কি থাকে, হুইস্কার থাকে। ঠিক আছে, সেখানে একটা হুইস্কার থাকে, সেখানে কি হয় এখানে আউটলায়ারগুলো ডিনোট করার জন্য ব্যবহার করা হয়। আউটলায়ার খোঁজার জন্য আমাদের এই বক্স প্লট ব্যবহার করা হয়। বক্স প্লটের যে রেঞ্জটা সেটাকে বলা হয় IQR রেঞ্জ। অ্যাকচুয়ালি এটা ডিসপারশন ক্যালকুলেট করার জন্য এই বক্স প্লটটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করার জন্য? ডিসপারশন বা বিচ্যুতি ক্যালকুলেট করার জন্য এই বক্স প্লট ব্যবহার করা হয়। ধরো আমি স্টুডেন্টের সমস্ত রেকর্ড নিয়ে, ডেটা মার্কসের রেকর্ড নিয়ে আমরা কিছু বলছি। এমন কিছু মার্কস আছে যে মার্কসগুলো মানে একদম আউটলায়ার, মানে ওই মার্কসগুলো ওখানে থাকতে পারে না, সেইগুলোকে বোঝানো যায়। বা ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্স সাবজেক্টে স্টুডেন্টরা মোটামুটি কি ধরনের নাম্বার পেয়েছে, 60 থেকে 75 মধ্যে পেয়েছে, কিন্তু কেউ একজন 90 পেয়ে রয়েছে, তাহলে সেই 90 যে সে কিন্তু এখানে আউটলায়ার। ঠিক আছে। এই বক্স প্লট দিয়েও কিন্তু আমরা ডেটা ভিজুয়ালাইজেশন খুব সহজেই বুঝতে পারি। এরপরে আরও কিছু রয়েছে, যেমন তোমাদের এই জিনিসটা দেখতে হবে কী কী টুলস আমরা ব্যবহার করতে পারি। কী কী টুলস তোমরা কি জানো, কোনো কী কী টুলস ব্যবহার করা হয় ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে নর্মালি?
2: গুগল চার্ট।
0: ভেরি গুড, গুগল চার্ট ব্যবহার করা হয়, অথবা ট্যাবেলও ব্যবহার করা হয়। এক্সেলেও প্রচুর চার্ট আমরা ব্যবহার করি, এক্সেলও কিন্তু ওয়ান টাইপ অফ ডেটা ভিজুয়ালাইজেশনের টুল। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের থেকে আমাদের এই জায়গাগুলো দেখতে হবে থ্রি ডি ভার্সনে, থ্রি ডাইমেনশনাল স্পেসে আমি কী দেখতে পাই এটাও কিন্তু আমাদের দেখতে হবে। এর সাথে সাথে কন্টিউর প্লট নিয়েও আমাদের ভাবতে হবে। কন্টিউর প্লট, কন্টিউর প্লট মানে কি, যেখানে থ্রি ডি কোনো এলিমেন্টকে আমরা যখন টু ডি স্পেসে রিপ্রেজেন্ট করছি তখন তাকে বলা হচ্ছে কন্টিউর প্লট। এছাড়াও তোমাদের জিওস্প্যাটিয়াল, জিওস্প্যাটিয়াল ডেটা মানে এই যে আমরা অনেক সময় দেখি না গুগল ম্যাপে জিও ট্যাগ করা থাকে। ধরো তোমরা একটা ছবি তুলছো, ছবি দেওয়ার সময় তুমি এখানকার লোকেশনটা শুদ্ধ যদি তুমি ছবি দিতে চাও তাহলে আরও ভালো করে ডেটা ভিজুয়ালাইজেশন হয়, যে তুমি কোথায় আছো, কোন অক্ষাংশ আছে, কোন দাঘ্রিমাংশে আছো, সমস্তটা জানা যায়, তোমার লোকেশনটা সম্পর্কিত সমস্ত ইনফরমেশন জানা যায়, সেটাকে বলা হয় জিওস্প্যাটিয়াল ডেটা। ঠিক আছে। এই জিওস্প্যাটিয়াল ডেটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল অফ ডেটা ভিজুয়ালাইজেশন। এই জায়গাটা থেকে আমরা কিন্তু বেশ ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে। ঠিক আছে। এই প্রত্যেকটা প্লট ভালো করে দেখবে, প্রত্যেকটা প্লট কোথায় কোথায় ব্যবহার হয়, একটা সিচুয়েশন দিয়ে দিলো, বললো যে এরকম একটা ডেটা ভিজুয়ালাইজেশন করতে কোন প্লটটা ব্যবহার হবে, তখন তোমরা সঠিক অপশনটাকে চুজ করবে। এখানকার ইম্পর্টেন্ট যেগুলো আছে বক্স প্লট, আরেকটা যেটা বললাম কন্টিউর প্লট, জিওস্প্যাটিয়াল, কোন কোন প্লট দিয়ে থ্রি ডি ডেটা ভিজুয়ালাইজেশন হয় সেগুলো ভালো করে দেখে নেবে। এটা আমরা ইউনিট 3 নিয়ে পড়লাম, যেখানে 10

0: মার্কসের কোশ্চেন আসে, তাহলে আমাদের ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকে 4 মার্কসের কোশ্চেন ছিল, আনসার্টেনিটি ম্যানেজমেন্টে 2 মার্কসের কোশ্চেন ছিল, আর ডেটা ভিজুয়ালাইজেশনে 10 মার্কসের কোশ্চেন ছিল। তার মানে আমাদের কত মার্কসের কোশ্চেন হয়ে গেল, 16 মার্কসের কোশ্চেন হয়ে গেল, আর এখানে আমাদের 35 মার্কসের কোশ্চেন আসবে। আর যে দুটো পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশান টু দ্য মেশিন লার্নিং এবং সুপারভাইজ লার্নিং, এর ওপরে আর বাদবাকি মার্কসের কোশ্চেনগুলো আসবে। এবার আমরা এআই এর একটা ম্যাজিক্যাল পার্টে ঢুকব, যার নাম হলো মেশিন লার্নিং। আচ্ছা, লার্ন করা কি বলতো?
1: লার্ন করা মানে কোনো কিছু শেখা।
0: কোনো কিছু শেখার জন্য আমাদের কি দরকার?
1: কোনো কিছু শেখার জন্য আমাদের ডেটার ইম্পর্টেন্ট দরকার হয়, কারণ ডেটার মাধ্যমেই তো শিখি।
0: ভেরি গুড, মানে নলেজ দরকার। তার মানে আমরা যত বেশি পরিমাণ নলেজ গ্যাদার করতে পারবো এবং সেগুলোকে অ্যানালাইজ করে অ্যাপ্লাই করতে পারবো, আমি তত ইন্টেলিজেন্ট সিস্টেম হব। ঠিক তেমনভাবেই কোনো একটা মেশিনকে যদি সে লার্নিং ক্যাপাবিলিটি আমরা দিতে পারি, তখন তাকে বলা হয় মেশিন লার্নিং। এআই এর একটা বিশাল বড় পার্ট হলো মেশিন লার্নিং। আমরা তো প্রোগ্রামিং করি, আমরা নর্মাল প্রোগ্রামিং করেছি, সিতে প্রোগ্রামিং করেছি। আচ্ছা, ট্র্যাডিশনাল যে প্রোগ্রামিং আছে, সেই ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের সাথে মেশিন লার্নিংয়ের কী কী পার্থক্য হতে পারে বলতে পারবে? মেশিন লার্নিং কী করে আলাদা ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের থেকে?
2: ম্যাম, ট্র্যাডিশনাল প্রোগ্রামে আমরা কম্পিউটারকে ডেটা দিই এবং সাথে নিয়ম বা রুলস লিখে দিই, আর কম্পিউটার আমাদেরকে আউটপুট দেয়। কিন্তু মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কম্পিউটারকে ডেটা এবং তার সাথে আউটপুট দুটোই দিয়ে থাকি।
0: মানে এরকম আমরা বলতে পারি যে ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা ইনপুট এবং আমরা রুলসটা দিয়ে দিই, এবং সেই রুলসগুলো কীভাবে ইনপুটকে ব্যবহার করে আউটপুট পাবে সবটাই আমরা বলে দিই। শুধু আমরা কী করি, রুলস দিয়ে দিই এবং ইনপুট দিই, ইনপুটটা ওই রুলসে পুট করি এবং তাতে সেই রুলস আমাকে আউটপুট দেয়, তাই তো? এখানে এটা হলো ট্র্যাডিশনাল প্রোগ্রামিং। আর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কী হয়? মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। কী হয় মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে? আমরা এখানে ইনপুট দেব এবং আউটপুট দেব, এখানে আমরা কোনো রুলস ওকে বলে দেব না। মেশিন ইনপুট এবং আউটপুটের প্যাটার্ন দেখে ও ডিসাইড করবে অ্যাকচুয়ালি রুলসটা কী হবে। ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ে ইনপুট প্লাস রুলস দিচ্ছি, আমি আউটপুট পাচ্ছি, নর্মাল সাধারণ প্রোগ্রাম। আর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কী দেব? ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট। মেশিন ডিসাইড করবে ইনপুট এবং আউটপুটের প্যাটার্ন দেখে হোয়াট উইল বি দ্য রুল অফ দ্যাট প্রোগ্রামিং। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলতে পারবে কত রকমের মেশিন লার্নিং হতে পারে?
1: মেশিন লার্নিং মূলত 4 প্রকারের হয়।
0: কী কী?
1: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং।
0: ভেরি গুড, আমরা 4 রকমের মেশিন লার্নিং আমরা জানতে পারি। একটা হলো সুপারভাইজ লার্নিং। আচ্ছা অহনা, বলো দেখি সুপারভাইজ লার্নিংটা কি?
2: যেখানে লেভেলযুক্ত ডেটা থাকে।
0: একদম ঠিক, যেখানে লেভেলযুক্ত ডেটা থাকে এবং এর সাথে সাথে কিছু সুপারভিশন থাকে। যেমন ধরো, আমি তোমাকে যে পড়াচ্ছি, আমি তোমাকে সুপারভিশন করছি কোনো কিছু জ্ঞান দেওয়ার জন্যে, কোনো কিছু নলেজ ইম্পার্ট করার জন্যে, তার মানে আমার সুপারভিশনে তুমি পড়ছো, আমার সুপারভিশনে তুমি তোমার নলেজ গেইন করছো, ঠিক আছে? তার জন্যে এখানে লেভেলযুক্ত ডেটা রয়েছে, মানে আমার কি আউটপুট আসবে সেই আউটপুটের লেভেলটা আগে থেকেই যদি আমার বলে দেওয়া থাকে, তাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং 2 রকমের, একটা রিগ্রেশন, একটা ক্লাসিফিকেশন। রিগ্রেশন কোনটা? যেমন ধরো, আমি বলতে পারি যে আমাদের কতটা স্কোয়ার ফিট আছে, কতগুলো বেডরুম আছে, সেগুলোর ওপরে হাউস প্রাইস কী হবে, বা আমি বলছি টেম্পারেচার কত, উইন্ডের স্পিড কত, তাতে আগামী দিনের বা আগামীকালের কী টেম্পারেচার হতে পারে, তার ওয়েদার ফোরকাস্টিং। সেখানে কি আমি দিচ্ছি? আমি কিছু কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব রিগ্রেশন। রিগ্রেশন আমরা কখন ব্যবহার করব? যখন কোনো মেশিন কন্টিনিউয়াস ভ্যালু, কোনো সংখ্যা প্রেডিক্ট করছে, তখন আমরা কি বলবো তাকে? বলবো রিগ্রেশন। যেমন হাউস প্রাইস প্রেডিকশন, বা এরকম বলতে পারি আগামীকালের টেম্পারেচার কত হবে সেই প্রেডিকশন, এগুলোকে বলা হচ্ছে রিগ্রেশন। এটা হলো সুপারভাইজ লার্নিংয়ের একটা এক্সাম্পল। এখানে আমাদের কি হয়, রিগ্রেশন লাইন তৈরি করা হয়। লাইনের ফর্মুলা কি? y = mx + c, তাই তো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই রুলস দিয়ে আমরা রিগ্রেশন লাইন ক্রিয়েট করি। রিগ্রেশন লাইনটা এমন ভাবে আমাকে পুট করা হয় যাতে আমার যত ডেটা আছে সবার সাথে অনেক কম ডিস্টেন্সে থাকে। রিগ্রেশন লাইনটা এভাবে আমরা তৈরি করি। এবার দেখো, মেশিন যেটা প্রেডিক্ট করছে সবসময় সেটা ডিজায়ার আউটপুট না, অ্যাকচুয়াল যে আউটপুটটা আসা উচিত। সবসময় তো মেশিন সঠিক আউটপুট আসতে নাও পারে, তখনই ডিজায়ার্ড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুটের মধ্যে যে পার্থক্য তাকে কি বলা হয়? এরর। আমাদের কি করতে হবে? ওই এররটাকে বারবার করে চেঞ্জ করতে হবে। এই এররটাকে করার জন্যে আমাদের বিভিন্ন রকম কস্ট ফাংশন তৈরি করা হয়, ঠিক আছে? এই কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করার জন্যে, মিনিমাইজ কেন মানে কি এররটা সব থেকে মিনিমাইজ যাতে হয়, তার জন্যে আমরা এক ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে থাকি রিগ্রেশনের ক্ষেত্রে। সেই অ্যালগোরিদমটার নাম কি? গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম। কি নাম বললাম বলো?
2: গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম।
0: গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমে আমার এই কস্ট ফাংশন বা এররটাকে মিনিমাম করা হয়। তার জন্য একটা প্যারামিটার থাকে, যেই প্যারামিটার নাম হলো লার্নিং রেট। এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমে যে আমরা কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করছি, এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। ম্যাথামেটিক্যাল ফাংশনে একটা প্যারামিটার থাকে যার নাম হলো লার্নিং রেট। ওই লার্নিং রেটটাকে যদি আমি খুব বেশি পরিমাণ দিই তাহলে ওভারশুট হয়ে যাবে, মানে বারবার করে আসল এররটাকে ও খুঁজে পাবে না। আর লার্নিং রেটটা যদি খুব কম দিই তাহলে কি হবে? তাহলে ওই কস্ট ফাংশনটাকে পাওয়ার জন্য অনেক বেশি সময় আমাকে অপেক্ষা করতে হবে। এই রিগ্রেশন, এই সুপারভাইজ লার্নিংয়ের এই একটা পার্ট হলো আমার রিগ্রেশন। আচ্ছা, আরেক রকমের কি হয় সুপারভাইজ লার্নিং? একটা তো রিগ্রেশন আছে, আরেকটা কি হয়?
2: ক্লাসিফিকেশন।
0: ভেরি গুড, ক্লাসিফিকেশন। যেখানে কি হয়, আমরা বিভিন্ন রকম ডেটা দিই, সেগুলো সেই ডেটাগুলোকে আলাদা আলাদা করে ক্লাসিফাই করে। সেটা বাইনারি ক্লাস হতে পারে, মানে দুটো ক্লাসেও হতে পারে, বা মাল্টি ক্লাসও হতে পারে। যেমন ধরো, এরকম যদি বলা হয় যে অসংখ্য ছবি দিয়ে দেখিয়ে দেওয়া হলো, অনেকগুলো কুকুরের ছবি দেখানো হলো, অনেকগুলো ক্যাটের ছবি দেখানো হলো, সেখান থেকে আবার নতুন কোনো ছবি দেওয়া হলো, তখন মেশিন অটোমেটিক্যালি ওই প্যাটার্নগুলো দেখে বুঝতে পেরে যাবে যে নতুন যে ছবিটা দেওয়া হয়েছে সেটা ক্যাটের ক্যাটাগরিতে যাবে না ডগের ক্যাটাগরিতে যাবে। এই যে ক্যাট এবং ডগ, আমি কিন্তু আগেই লেবেল করে দিয়েছি, আমি কিন্তু আউটপুটটা আগেই লেবেল করে দিয়েছি। আমি কী করছি? কিছু ছবি পাঠাচ্ছি, সেই ছবিগুলো থেকে ফিচারগুলোকে সিলেক্ট করছে মেশিন, অটোমেটিক্যালি সেটা সিলেক্ট করছে, প্যাটার্নটা বুঝছে। প্যাটার্নটা বুঝে নতুন যখন আমি কোনো ছবি দিচ্ছি, ও সেই প্যাটার্ন বুঝে সেই অনুযায়ী সেই নতুন ছবিটা কোন ক্লাসে অন্তর্ভুক্ত হবে সেটাকে ক্লাসিফাই করে দিচ্ছে। এটা হলো ক্লাসিফিকেশন, এটাও হলো সুপারভাইজ লার্নিংয়ের একটা এক্সাম্পল। আচ্ছা, আমাদের মেশিন লার্নিংয়ের আরও কয়েকটা ফ্রেন্ড টাইপ বলেছিলাম, একটা তো সুপারভাইজ লার্নিং বলেছি। সুপারভাইজ লার্নিং ছাড়া আর কি কি বলেছিলাম?
1: আনসুপারভাইজ লার্নিং, সেমি সুপারভাইজ লার্নিং, রেইন এনফোর্সমেন্ট লার্নিং।
0: ভেরি গুড। আনসুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং কি অহনা বলতে পারবে?
2: ম্যাম, এটা একটু বলে দিলে ভালো হয়।
0: আনসুপারভাইজ লার্নিং মানে যেখানে কোনো সুপারভিশন থাকছে না এবং কোনো লেভেলযুক্ত ডেটা থাকছে না। এখানে আমার অনেক ডেটার মধ্যে ক্লাস্টারিং করা হয়, গ্রুপিং করা হয়। এখানে গ্রুপগুলোর কিন্তু কোনো নাম আগে থেকে স্পেসিফাই করে দেওয়া থাকে না। দ্যাট ইজ আনসুপারভাইজ লার্নিং। ধরো প্রচুর, যখন কোনো একটা বাচ্চা শেখে, ধরো বাচ্চাকে বিভিন্ন রকম কালারের বল দিয়ে দেওয়া হলো, এখানে কিন্তু মেশিনও হলো একটা বাচ্চা, একটা ছোট বাচ্চা যেভাবে কোনো কিছু শেখে, এখানে কিন্তু মেশিনও একটি ছোট বাচ্চা। ওকে না আমি কোনো রুলস বলছি, না কিছু বলছি, ও শুধু ওর ইনটিউশন বা ওর লার্নিং ক্যাপাবিলিটি বা ওর প্যাটার্ন রেকগনাইজ করার ধারণা কতটা আছে সেই অনুযায়ী ও লার্ন করছে বা শিখছে। যেমন ধরো, একটা বাচ্চাকে যদি আমি অনেকগুলো কালারের বল দিয়ে দিই, দিয়ে ওকে খেলতে বসিয়ে দিই, দেখবে হয়তো ও দেখা যাবে কিছুক্ষণ পর ও লাল বলগুলোকে একত্র করছে, হলুদ বলগুলোকে একত্র করছে, আবার নীল বলগুলোকে একত্র করছে, কিন্তু ও কিন্তু কোনো ওই কালারগুলোর নাম জানে না, তাও কিন্তু ও আলাদা আলাদা করে গ্রুপিং করলো। ঠিক তেমনভাবেই মেশিন যখন অনেক রকম ডেটা রয়েছে, সেই ডেটাগুলো দিয়ে সিমিলার ডেটাগুলোকে ও প্যাটার্নগুলো বুঝতে পেরে সেগুলোকে আলাদা করে করে ক্লাস্টার করে বা গ্রুপিং করে, তখন তাকে বলা হয় ক্লাস্টারিং, এবং সেটাকেই বলা হয় আনসুপারভাইজ লার্নিং। এই আনসুপারভাইজ লার্নিংয়ের জন্যে কি হয়, ফিচার সিলেকশন করতে হয়। ফিচার মানে কি বলতে পারবে? ফিচার মানে হলো কোনো, আমি তো অনেক রকম ডেটা দেবো, সেই ডেটাগুলোর মধ্যে কোনগুলো মেইন জিনিস যা দেখে কোনো

0: মেশিন প্যাটার্নগুলোকে রিকগনাইজ করতে পারবে, তাকে বলা হয় ফিচার। ঠিক আছে, যে সেট অফ অ্যাট্রিবিউট যেগুলোকে ব্যবহার করে ও ভবিষ্যতের আউটপুট কি হবে সেটাকে ও প্যাটার্নটাকে রেকগনাইজ করে ও আউটপুটটাকে প্রেডিক্ট করতে পারবে, দ্যাট ইজ কল অ্যাজ আ ফিচার। আমরা যখন কোনো ডেটা দিই তখন অনেক অনেক ফিচার থাকে, সেই ফিচারগুলোকে আমার এক্সট্র্যাকশন করতে হয়, কেননা সব ফিচার আমার কাজে লাগবে না, যেই ফিচারগুলো কাজে লাগবে আমি সেই ফিচারগুলোকে নিয়ে কাজ করব। এই যে সব ফিচার কাজে লাগবে না এটাকে বলা হয়, তার মানে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া, তার জন্যে সেটাকে বলা হয় ডাইমেনশনাল রিডাকশান। আনসুপারভাইজড লার্নিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা আনস্ট্রাকচার্ড ডেটা নিয়ে কাজ করি, যেখানে কোনো ট্যাবুলার স্ট্রাকচারে নাই থাকতে পারে কোনো ডেটা, তাহলে আনস্ট্রাকচার ডেটার মধ্যে কোন জিনিসগুলোকে আমি ফিচার হিসাবে নেব সেই ফিচারগুলোকেই নেব, আর বাদ বাকি ডেটাগুলোকে আমি এক্সট্র্যাক্ট করে বাদ করে দেব, সেটাকেই বলা হয় ডাইমেনশনাল রিডাকশান। আনসুপারভাইজড লার্নিংয়ের কিন্তু এটা একটা বড় পার্ট। তাহলে আমরা কি পড়লাম, সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে আমি কি পড়লাম ক্লাস্টারিং। তাই তো, এই ক্লাস্টারিং করার জন্যে যে ফর্মুলা বা যে জিনিস ব্যবহার হয় তাকে বলা হয় লজিস্টিক রিগ্রেশন। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, রিগ্রেশন মানে তো কন্টিনিউয়াস ভ্যালু, এই লজিস্টিক রিগ্রেশনে কিন্তু তা নয়। লজিস্টিক রিগ্রেশনে আমরা বিভিন্ন রকম ফাংশন ব্যবহার করে থাকি, সিগময়েড ফাংশন, এরকম অনেক রকম ফাংশন ব্যবহার করে থাকি, কিন্তু এখানে কিন্তু ওরকম কন্টিনিউয়াস ভ্যালু আসে না, এখানেও কিন্তু ক্লাস্টারিং বা গ্রুপিংই হয়। ঠিক আছে, এটা হলো আনসুপারভাইজ লার্নিং। এই আনসুপারভাইজ লার্নিংয়ের পর যেটা আসে আরেকটা হলো সেমি সুপারভাইজ লার্নিং। সেমি সুপারভাইজ লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কি করি, কিছুটা ডেটা লেভেলযুক্ত দিয়ে দিই, মানে আগে থেকে সেটা সম্পর্কিত ডেটা সম্পর্কিত ইনফরমেশানটা লেভেলযুক্ত ডেটা দিয়ে দিই, সেটার উপরে ওকে লার্ন করাই, মানে মেশিনটাকে শেখাই, মেশিনটা শেখে তারপরে আমরা নতুন আরও এক্সটেন্সিবল মানে আরও অনেক বেশি পরিমাণ ডেটা তখন আমরা ওখানে দিই, ওই মেশিনকে দিই। মেশিন তখন ওই আগে যে লেভেলযুক্ত ডেটাগুলো দিয়েছি সেই ডেটাগুলো শেখে, সেই ডেটাগুলো থেকে যা শিখেছে তার সাথে আরও নতুন কিছু শেখে, তখন তাকে বলা হয় সেমি সুপারভাইজ লার্নিং। কোথায় ব্যবহার হয়, ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার হয় বা স্পিচ রিকগনিশনে ব্যবহার হয়। স্পিচ রিকগনিশনের জন্য ধরো কিছু স্পিচ আমি বলে দিলাম যে এটি শম্পা সাহার স্পিচ বা এটি অহনার স্পিচ, পরবর্তী ক্ষেত্রে আমি আরও অনেক বড় বড় আরও বেশি পরিমাণে স্পিচ দিলাম, যেখানে অহনা বলছে অন্য রকম গলাতেও বলতে পারে বা শম্পা সাহা অন্য রকম গলাতেও বলতে পারে, সেখানে আরও অনেক রকম মিউজিক ইনস্ট্রুমেন্টও থাকতে পারে, ও তখন সে তখন কিন্তু মেশিন নিজে নিজে শিখছে, শিখে বুঝছে যে না ইনি অহনা বা ইনি শম্পা সাহা। স্পিচ রেকগনিশন এই ক্ষেত্রে এটাও কিন্তু সেমি সুপারভাইজ লার্নিংয়ের মধ্যে পড়ে। আচ্ছা, আনসুপারভাইজ লার্নিংয়ের একটা এক্সাম্পল বলতে পারবে, কাস্টমার ফ্র্যাগমেন্টেশন, মানে কোন কোন কাস্টমার কী ধরনের ভ্যালু কী ধরনের ডেটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করে। ধরো তুমি অন্য যে কোনো প্ল্যাটফর্মে তোমরা কোনো সিনেমা দেখছো, যে টাইপের যে জোনারে তোমরা সিনেমাটা দেখছো এরকম দেখা হয়, এরকম অনেক ইউজারের অনেক ইউজার বিভিন্ন ইউজার বিভিন্ন রকম জোনারের সিনেমা দেখে বা সিরিজ দেখে, তখন মেশিন প্রেডিক্ট করছে যে নতুন কোনো ইউজার আসলে সে কোন ধরনের জোনারের সিনেমা পছন্দ করবে। তার জন্য দেখবে যখনই তোমরা কোনো এই ওটিটি প্ল্যাটফর্ম খোলো তখন তোমাকে অনেক সময় রেকমেন্ড করে না, রেকমেন্ড করে তো, দ্যাট ইজ কল্ড রেকমেন্ডেশন সিস্টেম। এই রেকমেন্ডেশন সিস্টেমটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি গুড এক্সাম্পল অফ আনসুপারভাইজ লার্নিং। ঠিক আছে, ক্লাস্টারিং মানে কাস্টমারগুলোকে ফ্র্যাগমেন্টেশন করা বা ক্লাস্টারিং করা, এটাকে বলছে হলো আনসুপারভাইজ লার্নিংয়ের একটা ভালো এক্সাম্পল। আর সেমি সুপারভাইজের ক্ষেত্রে কি বললাম, ফ্রড ডিটেকশন, ক্রেডিট কার্ডের ফ্রড ডিটেকশন, স্পিচ রেকগনিশন এগুলো। এবার একটা ভালো মেশিন লার্নিং সম্পর্কে আমরা জানবো, যেটা একটু আগে আমাদের সোমেলি বলল যে চার নম্বর মেশিন লার্নিংটা ছিল রিইনফোর্সমেন্ট লার্নিং। অহনা, তুমি কি একটু ধারণা দিতে পারবে রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিংটা কি?
1: যেখানে কিছু ডেটা কম্পিউটারকে দিয়ে দেওয়া হয় আবার শাস্তিস্বরূপ তাকে নতুন কিছু জিজ্ঞাসাও করা হয়।
0: অনেকটাই আবার অনেকটাও না। রিইনফোর্সমেন্ট লার্নিং মানে যেখানে রিওয়ার্ড এবং পেনাল্টি যেমন শাস্তি বা পুরস্কার এটা করা হয়, যেমন ধরো চেস প্লেয়িং, চেস প্লেয়িংয়ের ক্ষেত্রে মেশিনকে শেখানো হচ্ছে। তাহলে এই মেশিন লার্নিংয়ের এই যে আমরা চার রকম মেশিন লার্নিং বললাম তার মধ্যে কিন্তু আমাদের এই সেমিস্টার থ্রিতে সুপারভাইজ লার্নিংয়ের ওপরে খুব বেশি করে জোর দিতে হবে, আর দিতে হবে কনফিউশন ম্যাট্রিক্স।

মানে আমরা ক্লাসিফিকেশনটা কী কী মেট্রিক্সের ওপরে, যে ক্লাসিফিকেশনটা ঠিকঠাক হচ্ছে কি না সেইটা উপরে জোর দিতে হবে। কনফিউশন ম্যাট্রিক্স বলে একটি ম্যাট্রিক্স আছে, যেখানে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এটার উপরে একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়। সেখানে থেকেই মেশিনের অ্যাকুরেসি, রিকল এগুলোকে ক্যালকুলেট করা হয়। তোমরা কিন্তু এই কনফিউশন ম্যাট্রিক্সটা খুব ভালো করে দেখবে। এই কনফিউশন ম্যাট্রিক্সে

0: জন্য কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এই অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়। সেখানে পুরো ডেটাটাকে ট্রেন আর টেস্ট স্প্লিটে না ব্যবহার করে অনেকগুলো ফোল্ডে ভাগ করা হয়, প্রত্যেকটাকে একবার করে ট্রেনিংয়ে দেওয়া হয়, একবার করে টেস্টিংয়ে দেওয়া হয়। ওভারফিটিং দূর করার জন্য আমার কিন্তু এই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা ব্যবহার করা হয়। তাহলে মোটামুটি আমরা 5টা টপিক বললাম, এই 5টা টপিকের মধ্যেই কিন্তু 35 মার্কসের কোশ্চেনগুলো আসবে। তোমরা খুব ভালো খুঁটিয়ে পড়াশুনো করবে, তাহলেই কিন্তু তোমরা ভালো ফল করতে পারবে। নমস্কার।
1: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর কম্পিউটার এআই বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন সোনারপুর ঘাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষিকা শম্পা দত্ত সাহা ও দুই শিক্ষার্থী।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি সীতারানী হাজদা ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 শুনবেন কথিকা, সাঁওতালি সাহিত্যে গোরাচাঁদ টুডুর অবদান বলবেন শুভজিৎ মুর্মু, এরপর লোকগীতি পরিবেশনায় রবীন্দ্রনাথ হাঁসদা, কুনামি সোরেন ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে 38 মিনিটে কৃষি কথার আসর, এই সময় সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে আলাপচারিতায় ডক্টর কিঙ্কর সাহা, ডক্টর উত্তম রায় চৌধুরী ও সুব্রত চক্রবর্তী। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিশ্ব যুব দক্ষতা দিবস, তাৎপর্য ও ভাবনা। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথি রাউত। সমীক্ষা 7:30, রাত 8 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, আবাসন আইন ও ভোক্তা সুরক্ষা আইন এ বিষয়ে আইনজীবী রবিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত, অনুষ্ঠানটির প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 9 খেয়াল শুনবেন অম্বরীশ দাসের কণ্ঠে, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, আধুনিক গান 10:30 শিল্পী সৌম বসু, সঙ্গীতা রায়ের গাওয়া লোকগীতি 10:45, রাত 11 গজল সীতারাম সিং এর কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 হিন্দি অনুষ্ঠান গুলগুলশন, 7:10 নজরুল গীতি শিল্পী দেবস্মিতা দাস, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:15 রথযাত্রা উপলক্ষে দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান হরাইজন 8:30, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শ্রীরূপা সেনের উপস্থাপনায়, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দেব আবহাওয়ার খবর।

আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 96 ভাগ আর সর্বনিম্ন শতকরা 62 ভাগ। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, আজ থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবী ভাইদের 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: দমন লাগি চেরা কেনারামা কাঠ জীব কবচ লাগি সপ সান্তাল ক বুসক আকান তেহেন ক তাড়া আকানা অনড়িয়া গুরাচাঁদ টুডু দো হুলগারিয়া সান্তার কোয়া নংকান লড়াই সে তুপুত বাখরা তাড়া তাহেন লেকান চিতর আগু কাতেত মিত নাংরেন সান্তার ভৈয়ত ক লাগি নোয়া বেওরা এম সানা আকাদিয়া যে আকোয়া জীবী আলাই কাতে বিরোধী দারে গে ফটেল কাতে ঐদারি হাতাও লাগি সাঙ্গে সান্তার দো ক উঞ্জ ক দৃঢ় লেনা অনকাগে অনহরে রিয়া মুচাদ উত্তর রে লই দেয় পাহিল হুব তাহেকান রেহ হালা বদলা ওনা দো খাটক হর হর হরওয়া গে হুব হানা সাহারে জস তাহেকানা স্বাধীন দিশম নিজ রেন রাজা মহাজন গোলামি খন স্বাধীন যেত জিত জস গে পাহিল হুব তে বাড়তে লেনা হুল হালা বদলা লাগি পাহিল উত্তর তাহেকান রেহ হুব রেয়া হানা সাহারে দো তাহেকানা স্বাধীন দিশম বেরেত রেয়া রাজা হ নিজ রেন মেন্দ শাসনীয় হ আবু রেন গেক হুয়ুক মা মহাজন কোয়া গুলম খন স্বাধীন নোয়া গে তাহেকানা হুল দিশে কাতে পাহিল উত্তর হুব রেয়া বাড়তে সে বেওরা দো মুচাদ রে মেন গানোয়া অনড়িয় গুরাচাঁদ টুডুয়া অনহরে রেয়া কাথা গাবান হরা জাতিয়ারি আর দিশম দুলোর ভাবনা সনদর হরা দো সান্তাড়ি অনহরে সাহেদ জেগেতরে মিত আপরুক সৃজন গে কানা সান্তাড়ি সাহেদ রেন নুই ডিগ ডিগ জুলু ইপিল গোরাচাঁদ টুডু দো 2003 সাহিত রেয়া ইসিপুন মার্চ হিল নোয়া ধুরি ধরতি বাগি কাতে ওকাচবিন বাড়াই দিশমতে মোহডাই নাই সান্তাড়ি সাহেদ রেয়া নাগাম রে উনিয়া এনেম দো জায় যুগ সামানম আকরতে খোদা তাহেনা
1: সান্তাড়ি সাহেদরে গোরাচাঁদ টুডু এনেম বাবদ থুতিপা আজমকে তবনা থুতি কেদাই শুভজিৎ মুরমু নিত গাপন আখড়া কামিহরা গাপা শান্তি আখড়া রাজুমা সুখী মান্ডি আর সাঁতেন কো সেরিং করণ হেমব্রম আর সাঁতেন কো সেরিং আর রাজুমা এম জি এন আর ই জি অ্যাক্ট 2005 বাবদ থুতি থুতিয়াই পর্বত সরেন গাপানা আখড়া কামিহরপে আজম কে তাবনা তেহেঞ আর শান্তি আখড়া মুচাদ রেদা আজম তাবন পে কুনমি সরেন আর সাঁতেন কোয়া লাগড়ে সেরিং সেরিং রেদ কুনমি সরেন আর সাধুরী সরেন

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্রীয় মন্ত্রিসভা সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এর অনুমোদন দিয়েছে। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানান।
1: ম্যানুফ্যাকচারিং কে প্লান্টস লাগেঙ্গে, ইচ ওয়ান অফ দেম উড বি প্রোডিউসিং অবাউট 12 লাখ মেট্রিক টনস, 12.7 লাখ মেট্রিক টনস, 1 করোড় মেট্রিক টনস কে প্রোডাকশন কি তরফ হাম যায়েঙ্গে, 10 মিলিয়ন 1 করোড় মেট্রিক টন কি তরফ হাম যায়েঙ্গে। এস পিছলে এক দশক মে ছয় নয় প্লান্ট অ্যাড কিয়ে গয়ে, ছয় নয় প্লান্ট অ্যাড করনে সে বহুত হামারা ইম্পোর্ট কা ডিপেন্ডেন্স কম হুয়া হ্যায়, আত্মনির্ভর ভারত হুয়া হ্যায়, অর ইয়ে 8 আর প্লান্ট অ্যাড করনে সে জিতনি ভি ভারত কি রিকোয়ারমেন্ট হ্যায় ইউরিয়া কি ও দেশ মেই বনেগি।
0: পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর তৈরির জন্য তৎপরতা তুঙ্গে শিল্প সচিব বন্দনা যাদব আজ সেখানে গিয়ে জেলা শাসক সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শীঘ্রই রাজ্যের তরফে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, দাদন পাত্রবাড়ি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে গভীর সমুদ্রবন্দর তৈরির জন্য রাজ্য সরকার 1,700 একর জমি চিহ্নিত করেছে। প্রাথমিকভাবে এর জন্য খরচ ধরা হয়েছে 19,209 কোটি টাকা। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে আটকে থাকা গ্রামোন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজ নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল প্রদর্শনী ও মেলার উদ্বোধন করতে এসে দিলীপবাবু একথা জানান। তার দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতেও কেন্দ্র সম্মত হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ বিধানসভার ভাটোল অঞ্চলে নোনা নদীর জলস্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, প্রবল স্রোতে গ্রামীণ রাস্তার অংশ ভেঙে যাওয়ায় অন্তত 10টিরও বেশি গ্রামের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু বিঘা কৃষিজমির ধান পাট ও অন্যান্য মৌসুমি ফসল সম্পূর্ণ জলের তলায় চলে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। দুর্নীতি, তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগে হুগলির আরামবাগে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বাড়ি থেকে বের করে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেয়। কোনো রকমে পুলিশ তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘণ্টায় একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। এদিকে বাঁকুড়ার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হওয়ায় আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার দু এক জায়গায়। তারই সঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে, দমকা হাওয়া বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা এই সময়ের যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং গ্রাম বাংলার বুকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা, কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা সবজি চাষ করছেন, সবজি চাষের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সমস্ত সবজি আপনারা সে উচ্ছে, বেগুন, পটল, মূলো বা লঙ্কা যাই চাষ করেন না কেন, কিছু না কিছু রোগ পোকার আক্রমণ ঘটে, কীট শত্রুর আক্রমণ ঘটে আপনার জমিতে। কিন্তু আপনারা সঠিকভাবে তার ওষুধ প্রয়োগ করতে পারেন না বা সেভাবে জেনে ওঠেন না কোন রোগের কী ওষুধ প্রয়োগ করা দরকার। আর যার ফলে আপনারা যে উদ্দেশ্য নিয়ে চাষ করছেন, যে লাভের আশায়, সেই রকম লাভ কিন্তু আপনারা পাচ্ছেন না। তাই এই সময়ে সবজির প্রধান প্রধান রোগ পোকা ও তার প্রতিকার, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা। ডক্টর সাহা, আপনাকে স্বাগত।
5: নমস্কার।
4: আর রয়েছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী। উত্তমবাবু, আপনাকেও স্বাগত।
6: নমস্কার।
4: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি প্রথমে ডক্টর সাহা আপনার কাছে আসি, যে আমাদের গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত, তারা তো বিভিন্ন রকম সবজি চাষ করছে, তা এই সময় মূলত সবজির প্রধান প্রধান যে কীট শত্রু কি রকম দেখা দেয়?
6: এই সময়ে সাধারণত আমাদের কৃষক বন্ধুরা প্রচুর সবজির চাষ করছে এবং যেহেতু এখন বর্ষার সময় তো বেগুন, লঙ্কা, পটল এই সমস্ত হচ্ছে। যেমন বেগুনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে, যে বেগুনের ডাটা ছিদ্রকারী পোকা, ভিন্ডি

0: ভিন্ডি চাষটা খুব হচ্ছে এখন, ভিন্ডিতেও একটা এইরকম একটা ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা আছে। তেমনি উচ্ছে, উচ্ছেটা আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে, উচ্ছেতে যেমন ফলের মাছি উচ্ছে, এটা একটা বিরাট প্রবলেম। বা আমাদের যারা বাড়িপুরে যারা চাষ করছে পেয়ারা, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফলের মাছি, একই ফলের মাছি বিভিন্ন সবজিতে হচ্ছে, আবার আমাদের ফলেও হচ্ছে। তাছাড়াও আমাদের দেখেছি যে যদি দেখা যায় অন্য সবজি, যেমন মুর্শিদাবাদের দিকে বর্ষাকালীন ফুলকপি বাঁধাকপির চাষ করে ওরা, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এখন এই সময়ে ডিবিএম, ডায়মন্ড ব্যাক মথ বলে একটা, হিরক মথ বলে একটা পোকা আছে, যেটা ভীষণ ক্ষতিকারক, পাতার মধ্যে ফুটুফুটে করে খায়, ক্লোরোফিল অংশটা খায়, এরকম আরো যেমন লঙ্কাতে পাতা কুঁকড়ে যাওয়া বিভিন্ন কারণে হয়, উপরের দিকে পাতা কুঁকড়ে যাচ্ছে, নিচের দিকে পাতা কুঁকড়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে ভাইরাসের জন্য হচ্ছে, এই ধরনের অনেক ধরনের আমাদের শত্রু পোকা, কীট শত্রুর আক্রমণ হচ্ছে।
1: বেশ, আর উত্তমবাবু, যদি আমরা একটু জানার চেষ্টা করি যে এই সময় সচরাচর কৃষক বন্ধুদের মাঠে সবজিতে কী ধরনের রোগ দেখা দিতে পারে?
2: হ্যাঁ, এই সময় অ্যাকচুয়ালি প্রচুর রোগ হয়। তো সেটাকে আমরা শুরু থেকে দুটো ভাগে ভাগ করতে চাই।
1: বেশ,
2: প্রথম ভাগে যেটা রাখবো যে সাধারণ রোগ, সাধারণ রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় প্রায় সব সবজিতেই বিভিন্ন রোগ হয়, সেইটাকে আমরা সাধারণ রোগ হিসেবে দেখি। আর বিশেষ রোগ বলতে যা নির্দিষ্ট কোনো সবজিতে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা সাধারণ রোগে আমরা দেখেছি অনেক রোগ হয়, তার মধ্যে দু একটা আমি বলি। চারা ধসা রোগ, এটা অনেক সবজিতেই হয়, যেমন কপি জাতীয় সবজি, টমেটো, বেগুন, লঙ্কা, ঢেঁড়স ইত্যাদি, এই ধরনের সবজি যার বীজতলাতে এটা দেখা যায়, এই চারা ধসা রোগ। আর আমাদের এই সিজনেই হয়, বর্ষাকালে বেশি হয়, এটা একটা ছত্রাকজনিত রোগ।
0: যে এই বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার কীভাবে আমরা নিয়ন্ত্রণ করব, সাধারণত এই পোকাগুলো যে বেগুন গাছের সাধারণত কাণ্ডের মধ্যে উপরের দিকে ডিম পারে মহিলা পোকাগুলো, এবং আস্তে আস্তে নিচের দিকে যায়, এবং তারপরে আস্তে আস্তে ডগাটা শুকিয়ে যায়, আস্তে আস্তে ঝিমিয়ে যায়, এবং এটা শুকিয়ে যায়, এটা একটা। এবং আমাদের মা বোনেরা যখন রান্নাঘরে বেগুন কাটতে যায়, তখনই দেখে বেগুনের ভেতরে একটা অরেঞ্জ কালার পোকা আছে, সেই ওই পোকাটাই কিন্তু ওইটার লার্ভাটা। হ্যাঁ, তো এই হচ্ছে এদের ইয়ে। এবং এরা সাধারণত দমন ব্যবস্থার ক্ষেত্রে আমরা সবসময় বলি সহনশীল জাত নির্বাচন করতে, ফার্স্ট এটা কিন্তু খুব দরকার। যেমন SM17-4 এটা একটা আছে, PR-129-5 এটা একটা আছে, পাঞ্জাব বরসাতি, এরকম আরও আছে, পুষা পার্পেল, রাউন্ড, লোকাল ভ্যারাইটি, মাকড়া যদি আমরা যদি এক লাইন করে লাগিয়ে, আর যে জাত চাষির পছন্দ, কৃষক বন্ধুদের পছন্দ, সেটা যদি দু লাইন করে মাঝামাঝি, তারপর আবার এক লাইন মাকড়া করে, তাহলে সেই বেগুনের বাগানে বা বেগুন জমিতে কিন্তু এই কাণ্ড ছিদ্রকারী, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয়। এটা কিন্তু আমরা করে দেখেছি, আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি মাঠে করে দেখেছি। তাহলে মাকড়া প্লাস হচ্ছে চাষির পছন্দের যে ভ্যারাইটি সেটা, তাছাড়া আমি যেগুলি বললাম যে সহনশীল জাত, এটা একটা আছে। এদের কিন্তু অনেক আমাদের কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, বেগুন, ভিন্ডি আর হচ্ছে লঙ্কা, এই তিনটে ক্রপের মধ্যে সবচেয়ে বেশি রাসায়নিক। কিন্তু বেগুনের মধ্যে অনেক এই প্যারাসাইট আছে, যেগুলো হচ্ছে যেমন কাইলোকিলোনেস, এটা যদি জমিতে ছেড়ে দেওয়া হয় বা এমনি যদি ন্যাচারালি থাকে, তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ করে। তাছাড়া একদম সাইডে যদি অরহর যদি লাগানো যায়, অরহরের ডাল যদি একটা করে রো বেরিয়ার ক্রপ হিসাবে চারদিকে লাগানো যায়, তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। তাছাড়া চারা লাগানোর সময় প্রতিটা গাছের চারা লাগানোর সময় এক চামচ করে যদি যে কোনো দানা ওষুধ, যেমন কার্বোফিরন 3G আছে, ফিপ্রোনিল, কার্টাফাইডোক্লোর, এই জাতীয় এক চামচ করে দিয়ে যদি চারাটা লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। পরবর্তী সময় যদি আক্রমণ হয়, তাহলে আমাদের নতুন জেনারেশন যে সমস্ত রাসায়নিক কীটনাশক আছে, যেমন ফ্লুব্যান্ডামাইট, ইমামেকটিন বেনজোয়েট, তার মাত্রা ঠিক রেখে, যেমন ফ্লুব্যান্ডামাইট হলে 1 মিলিলিটার/5 লিটার জলে, আর ইমামেকটিন বেনজোয়েট হলে 0.5 গ্রাম/লিটার জলে, এইগুলো তাছাড়া খুব কম পরিমাণ ইনিশিয়াল যদি প্রাথমিকভাবে যদি ধরা যায়, তাহলে সেক্ষেত্রে নিম জাতীয়, নিমাজোলাফ 1%, নিমাজোলাফ 5%, নিমাজোলাফ 10%, এই জাতীয় নিম জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে।
1: বেশ, আবার একটু উত্তমবাবু আপনার কাছে আসি। বেগুনের মূলত পাতা বা ফল পড়ে যাওয়া, এটাও তো আমাদের চাষি বন্ধুদের কাছে শোনা যায়।
2: হ্যাঁ, মাঠে অহরহ দেখা যায়।
1: এক্ষেত্রে এটা কি কোনো রোগ যদি হয় তার প্রতিকার কি পেতে?
2: হ্যাঁ, এটা আমরা দেখেছি একটা বেগুনের সব থেকে ক্ষতিকারক রোগ, এটাকে আমরা বলি ফোমোপসিস ব্লাইট বা ফোমোপসিস।

0: ধসা রোগ, এটা কিন্তু বেগুন গাছের সর্বত্র দেখা যায়, শেকড় বাদ দিয়ে, পাতাতে হয়, কাণ্ডতে হয়, ফলেও এরা আক্রমণ করে, এবং ফলেই বেশি আমরা দেখতে পাই যে মানে আমাদের ক্ষতির পরিমাণটা
1: বেশি।
0: পাতায় কাণ্ডের যেমন হয় বলি, তাছাড়াও যে বীজ যদি রোগাক্রান্ত হয়, আগেকার বীজ আমরা রেখে দিই, সেটা যদি রোগাক্রান্ত হয় এবং আমরা বীজতলায় এই বীজ পুঁতি, তাতে দেখা যায় তার বীজ হয়তো নষ্ট হয়ে যাবে বা চারা বেরোলেও সেই চারাও কিন্তু ঠিকমতো গজাবে না। তো সেক্ষেত্রে কি হয়, তখন চারাটা ঢলে পড়ে, তো এটাকে আমরা চারা ধসা বলি। এই গাছ থেকে আমরা আর গাছ পাবো না। তো এটা গেল বীজের যদি আক্রমণ হয়ে থাকে তাহলে হবে। এছাড়া যেই পাতাগুলো মাটির কাছে কাছাকাছি ছুঁয়ে থাকে সেখান থেকেও এটা মাটি, যেহেতু মাটিবাহিত রোগ এটা, এই রোগটা পাতায় তখন আক্রমণ করে এবং ছোট ছোট প্রথমে বাদামি রঙের দাগ হয়, পরে আস্তে আস্তে ওগুলো বড় হয়, পাতাটাকে নষ্ট করে দেয়। আর সবথেকে খারাপ যেটা হয়, বেগুনের বা ফলের বোটাতে হয় এবং ফলেও হয়, প্রথমে আমরা বুঝতে পারি না, ছোট ছোট গোলাকার দাগ থাকে কালচে বাদামি রঙের, এগুলো আস্তে আস্তে বড় হয় এবং মজার ব্যাপার যে দাগটার ভেতরটায় বসা থাকে।
1: আচ্ছা,
0: এবং এই দাগগুলো কি হয়, আস্তে আস্তে বড় হয়, পরে বড় হয়ে গিয়ে একটা আর একটা সময় মিশে গিয়ে ফলের অনেকাংশ মানে অনেকটাই নষ্ট করে দেয়, যেটা বাজারজাত হবেই না। তো যার জন্য আমরা এই জায়গাটায় নিয়ে একটু চিন্তিত যে ওই ফলটাকে বাজারে দেওয়া যাবে না, আর ছত্রাকের কিছু অংশ আমরা তখন ওই দাগের ওপরে দেখতে পাই। এই দাগগুলোর চারপাশটা কিন্তু একটু গাঢ় কালো থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: এই হলো
1: মোটামুটি এই যে ফল পড়া বা বেগুনের পাতা
0: পাতা
1: ঝরে যাওয়ার। আচ্ছা, আরেকটা যে জীবাণু ঘটিতে যে ঢলে পড়া, ঢলে পড়া বা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে গাছ এরকম ঢলে পড়ছে, সেটা
0: এটা
1: সেক্ষেত্রে কি কোনো রোগ বা
0: এটা এটাও আর একটা মারাত্মক রোগ। বেগুনের ঢলে পড়া দুভাবে হতে পারে, একটা হলো ব্যাকটেরিয়া জনিত, যেটা আমরা জীবাণু বলতে চাইছি, আর আর একটা হয় ছত্রাকজনিত। ছত্রাকজনিত রোগ যদি ঢলে পড়া হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা অনেক কম, কিন্তু ব্যাকটেরিয়াজনিত হলে আমরা কিন্তু সেই গাছ বাঁচাতেই পারবো না, এবং কোনো ঠিকমতো ওষুধও নেই যেটা আমরা খুব অল্প পরিমাণে এটাকে ঠিক করতে পারি। সেক্ষেত্রে কি হয়, গাছের পাতা প্রথমে হালকা হলদে হয়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো প্রথমে সকালের দিকে ঢলে পড়ে।
1: আচ্ছা,
0: এবং বেশি গরমে এটা বেশি ঢলে পড়ে, আবার বিকেলে দেখা যায় ওই গাছটা নর্মাল হয়ে গেছে, ঠিকমতো দাঁড়িয়ে আছে, কিন্তু এক দুদিন বাদে বাদে বোঝা যাবে যে গাছটা ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে, এবং তিন থেকে চার দিনের মাথায় এই গাছটা আলটিমেটলি পুরোটাই ঢলে পড়ে। তার ফলে কি হয়, ওই গাছটা আর বাঁচবে না, এবং ওখানে তো কোনো আমরা ফলমূলের আশা করতেই পারি না। এক্ষেত্রে আমরা যদি প্রতিকারের কথা ভাবি তাহলে আমরা ওখানে কিছু ওষুধ দিতে পারি, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা সুইডোমোনাস বায়ো, যেগুলো আমরা জৈব ওষুধ, সেগুলো দিয়ে কিন্তু আমরা মাটিতেও যেমন প্রয়োগ করব, কারণ এই রোগের জীবাণুটা মূলত মাটিতে থাকে।
1: আচ্ছা,
0: তাছাড়া সেচটাকে আমরা চেষ্টা করব বন্ধ করতে। সেচ যদি বন্ধ না হয়, এই জলের মাধ্যমে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে চলে যাবে, তার ফলে কিন্তু রোগ ছড়াবে। এই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে।
1: আচ্ছা, এবারে আরেকটা আমাদের কৃষক বন্ধুরা বলেন আর কি, যেটা ডক্টর সাহা আপনি বলতে পারবেন ভালো, যে বেগুনের বাঘা পোকা, এটা এটা ঠিক কি?
2: বাঘা পোকা বর্তমানে কিন্তু বেগুনের মধ্যে একটা সিরিয়াস খুব মানে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে শুধু বেগুন না, যে কোনো সোলানাসিয়াস ক্রপ, যেগুলো হচ্ছে বেগুন আছে, টমেটো আছে, পটাটো আছে, এগুলোতে। এবং বাঘা পোকা চিনবে কি করে? বাঘা বা এপিল্যাটনা বিটল, এটা হচ্ছে লালচে বাদামি বা হলুদ শক্ত পিঠ যুক্ত হয়, এবং তার ডানা, দুটো ডানা মিলে টোটাল হচ্ছে 28টা টিপ টিপ থাকবে, অনেকে ডানার উপর একদম 28টা, এক একটা ডানাতে 14টা করে থাকবে। আবার একই রকম দেখতে কিন্তু আমার বন্ধু পোকাও আছে, যার জন্য ওরা যদি ওইটা যদি ঠিকঠাক যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে হয়তো বন্ধু পোকা দেখেও অনেক সময় ওরা স্প্রে করে দেয় ওষুধ, মনে করে বাঘা পোকা হয়েছে, কিন্তু বাঘা পোকাতে কিন্তু 28টা ওই কালো স্পট থাকবে, এবং ওদের অপূর্ণাঙ্গ দশাটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং অপূর্ণাঙ্গ দশাতে এমনি হলুদ রঙের হয়, গায়ের মধ্যে কাটা কাটা থাকে, সজারু কাটার মতো কাটা কাটা থাকে, এবং যখন খায় খায় পাতার একদম সবুজ অংশ, যেটা ক্লোরোফিল অংশ, সমস্তটা খেয়ে নেয়, যার ফলে

0: আস্তে আস্তে পাতাতে শুধু শিরা আর উপশিরাগুলি দেখা যায়। এটা কিন্তু বর্তমানে একদম খুব সিরিয়াস পেস্ট, এবং তার যদি দমন করতে প্রথম এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে হাত জাল দিয়ে, হাত জাল দিয়ে এটাকে ওই পোকার লার্ভা যেটা আছে বা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দশাগুলিকে আমরা তুলে নষ্ট করতে পারি, বা গাছকে ভালোভাবে ঝাঁকিয়ে ওই গ্রাফগুলিকে নষ্ট করে দিতে হবে, এইটা একটা করতে পারি। তাছাড়া নিম জাতীয় কীটনাশক আমরা কখনোই চাইবো না, কোনো কৃষক বন্ধু রাসায়নিক কীটনাশক প্রথমে ব্যবহার করুক, আমরা চাইবো যে নিম জাতীয় কীটনাশক ব্যবহার করুক। 10,000 ppm এর কীটনাশক যদি ব্যবহার করে সেটা 2 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে হবে, বা লাইট ট্র্যাপও যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু পার হেক্টরে একটা করে যদি লাইট ট্র্যাপ ব্যবহার করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। তাছাড়া আমরা বার্ড পার্চার যেটা হচ্ছে পাখি বসার ডালা যদি পুঁতে দিই, সেখানে যদি বসে পাখি, আমাদের এখানে পশ্চিমে একটা ভালো পাখি আছে ফিঙে পাখি, তার আইসাইট খুব ভালো, সঙ্গে সঙ্গে ওরা অনেক দূর থেকে দেখতে পাবে, তাহলে ওই ইয়ে যদি থাকে বার্ড পার্চার যদি দেওয়া হয় পাখি বসার যদি ডালা পোঁতা হয় সেক্ষেত্রে কিন্তু ওই পাখি বসবে এবং সেখান থেকে এই পোকাগুলি খায়। তাছাড়া যদি দরকার হয় রাসায়নিক কীটনাশক ব্যবহারই করতে পারে, ক্লোরোপাইরিফস 2.5 ml প্রতি লিটার জলে, বা আরও অনেক কিছু আছে যেগুলো ইমামেক্টিনও করতে পারে, এছাড়া আমাদের কাটা হাইড্রোক্লোরিক তো এগুলি করতেই পারে।
1: বেশ, আরেকটা জিনিস যেটা লঙ্কা যারা চাষ করেন যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা বলছেন বা দেখাও যায় জমিতে কৃষক বন্ধুদের যে পাতা কুঁকড়ে যাচ্ছে,
0: হ্যাঁ
1: এটা কি কোনো কীটশত্রু আক্রমণ?
0: কীটশত্রু আক্রমণ হয়, কিছুটা ভাইরাস ঘটিত হয়।
1: হ্যাঁ,
0: আমাদের যেহেতু লঙ্কা চাষ আমাদের সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের ভাঙর ওয়ান টু কুলতলিতে, তাছাড়া মদনপুর এইসব সাইডে হয়, সমস্ত জায়গাতে হয়, কিন্তু এগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নর্থ চব্বিশ পরগনাতে প্রচুর লঙ্কা চাষ হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি 3 ধরনের কীটশত্রু আক্রমণ, আমরা বুঝবো কি করে, যদি একটা হচ্ছে এই সময়টাতে মাকড়ের আক্রমণ হবে, মাকড়ের যদি আক্রমণ হয় পাতা নিচের দিকে কার্লিং হবে, পাতাগুলি কুঁকড়ে যাবে নিচের দিকে, এই সময় হবে, কিন্তু এটা হবেই লঙ্কার ক্ষেত্রে। আবার পাতা কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মাকড়ের জন্য, তাহলে আমি বুঝবো এটা মাকড়ের জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে পাতা উপরের দিকে আপওয়ার্ড কার্লিং বলি আমরা, সেটা কুচকে যাচ্ছে উপরের দিকে এবং ধারগুলি শুকিয়ে যাবে আস্তে আস্তে, এইটা একটা, তাহলে সেটা যদি হয় চিরুনি পোকা বা থ্রিপসের জন্য, এবং 5-7% গাছে যদি পাতা কুঁকড়ে যায় তাহলে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত, যেটা আমাদের সাদা মাছি বা এই জাতীয় পোকাগুলি যেটা আমাদের ট্রান্সমিট করে, এই 3টে কারণে হয়। তাহলে আমরা যদি এই জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু কৃষক বন্ধু ঠিকঠাক ওষুধ দিতে পারবে। যদি মাকড় হয়, মাকড়ের জন্য আমরা একারিসাইড ব্যবহার করব, যেমন ফেনাজোকুইন 10 mg 1.5 ml প্রতি লিটার জলে, বা প্রোপারজাইট যেটা ওমাইট হিসেবে পাওয়া যায় সেটা আমরা 1 ml 1 l জলে, এরকম আরও অনেক, হেক্সিথায়াজক্স 1 ml পার 1 l অফ ওয়াটার, এরকম আরও নতুন অনেক আছে, এইটা একটা মাকড়ের জন্য। থ্রিপসের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রোফেনোফস, একটা ভালো কেমিক্যাল, সেটা ব্যবহার করতে পারি, তাছাড়া আরও আছে। আর যদি ভাইরাস ঘটিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই জমি থেকে যে কয়েকটা গাছে ভাইরাস ঘটিত হয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। এইটুকুনি মোটামুটি লঙ্কার ক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি ফলো করে তাহলে কিন্তু ভালো কাজ পাবে।
1: মানে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে তাহলে কিভাবে তার প্রতিকার পাবেন, ডক্টর সাহা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন। আর একটু উত্তমবাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আবার কেউ কেউ বলেন যে ডগাটা শুকিয়ে যাচ্ছে বা লঙ্কা ধরেছে সেটা ফল পচে যাচ্ছে, এটা এটা কি?
2: এটা আমরা মাঠে গেলে আমরা দেখব যে অনেক গাছের মধ্যে বেশ কয়েকটা গাছে দেখা যায় যে ডগা আস্তে আস্তে শুকিয়ে আসে, এবং সেটার কারণ হলো এটাকে আমরা ডাইব্যাক রোগ বলি। তো এক্ষেত্রে কি হয়, পাতায় বা যদি ফলে হয় সাধারণত 3টে ভাগে আমরা ভাগ করি, একটা হলো অ্যানথ্রাকনোজ, সে প্রথম ক্ষেত্রে কি হয় পাতায় যদি অনেক দাগ বৃদ্ধি পায় আক্রমণের বেড়ে যায় তাহলে কিন্তু পাতা আলটিমেটলি ঝরে যায়, সুতরাং পাতা ঝরে গেলে আমাদের গাছের এ হয়, দেখা যায় যে উপর থেকে কচি ডগাগুলো শুকিয়ে আছে, এবং এই জায়গায় যখন আক্রমণ হয় কচি ডগা এবং পাতা যখন গাছে থাকে না উপর থেকে, তখন দেখা যায় কিছু শুকনো ডাল একটা গাছে, আবার আরেক দিকে কিন্তু ওই গাছেই দেখা যায় যে গাছের পাতা আছে। তো এই ক্ষেত্রে আমরা দূর থেকেই বুঝতে পারবো যে এখানে এই ডাইব্যাক রোগটা লেগেছে। আর তাছাড়া যখন ফলে হয় তখন শুরুতে দেখা যায় একটা কালো গোল দাগ, কিন্তু পরে আস্তে আস্তে বেড়ে ফলের যেমন লম্বা ওই সঙ্গে সঙ্গে এই দাগগুলো ডিম্বাকৃতি হয়। তো এক্ষেত্রে যদি আমরা প্রতিকারের কথা দু একটা বলে যাই, সেটা হলো প্রথমে আমরা যাব জৈব রোগনাশক, যেমন ট্রাইকোডারমা বা বেসিলাস সুইডোমোনাস এই ধরনের আমরা দিতে পারি। তাছাড়া কালচারাল মেথড যেগুলো দিয়ে আমরা করতে পারি সেগুলো আমরা পরে হয়তো সুযোগ পেলে আলোচনা করব। জমিটাকে পরিষ্কার রাখা, এই ধরনের কাজ করলে আমরা সেটাকে ঠিক করে করতে পারি। আর কয়েকটা সহনশীল জাত আছে, যেমন G3, G4, B61 বা লোড়াই, এই ধরনের জাত যদি আমরা দেখি তাহলে সেগুলো যদি আমরা লাগাই এই রোগ থেকে অনেকটা নিস্তার পেতে পারবো।
1: আচ্ছা, এবারে যারা টমেটো চাষ করছে,

0: এটা এটা মূলত কি?
1: অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি আমরা কখনোই হাইব্রিড টমেটো বা উচ্চ ফলনশীল টমেটো এই জাতীয় টমেটো কিন্তু আমরা দেখিনি। আমাদের সময়টা আমরা দেখেছিলাম সব হয়েছে দেশি, যার জন্য তখন কিন্তু এই সমস্ত পোকাগুলির আক্রমণ বেশি ছিল না, কারণ এদের অনেক সহনশীল ক্ষমতা অনেক বেশি ছিল, এটা একটা। আর বর্তমানে যেহেতু বিশেষ করে টমেটো চাষ একটা বিরাট লাভজনক চাষ, এবং প্রত্যেকটা কৃষক বন্ধু প্রচুর পরিমাণে হাইব্রিড টমেটো চাষ করছেন এবং ফলনও ব্যাপক হচ্ছে, ব্যাপক ফলন হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই নলি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না, কোনোভাবেই পারছে না। কারণ যত রকমই আমরা অনেক সময় বলি রেসিস্টেন্স ভ্যারাইটি, সহনশীল জাত, তাহলেও কিন্তু সহনশীলতা থাকছে না, কিছু কারণ আছে তার জন্য। তার জন্য আমরাও দায়ী বা আমাদের কৃষক বন্ধুরাও দায়ী। যেমন এটা হলে যেমন পাতার মধ্যে সাদা আঁকা বাঁকা দাগ হয়ে যায় এবং ফুল ফল নষ্ট হয়ে যায় এটার ক্ষেত্রে, এবং গাছটা অনেক দুর্বল হয়ে যায়। তার জন্য কেন বললাম আমরা কি কৃষক বন্ধুরা আমাদের দায়ী, কারণ হচ্ছে আমরা বারবার একই কীটনাশক আমরা ব্যবহার করছি। এটা একটা আমরা কোনো সময় বলতে পারি, আমি কিন্তু সবসময় যখন কীটনাশক বলি দুটো বা তিনটে করে বলি, কিন্তু পাল্টে পাল্টে দেওয়ার জন্য। দুবারের বেশি কোনো কীটনাশক দেওয়া যাবে না, সপ্তাহে অন্তত কিছুটা দিন গ্যাপ রেখে এইটা একটা দিতে হবে, মিনিমাম 7 days ইন্টারভেলে দিতে হবে। এগুলো এগুলি এবার এগুলি দমনের আরও কিছু হচ্ছে, আক্রান্ত ফল এবং ফুল যেগুলো আছে পাতাগুলি নষ্ট করে দিতে হবে। ক্রপ রোটেশন, একই জমিতে বারবার একই একই সবজি চাষ করছে যার জন্য এটা হচ্ছে। তারপরে ফাঁদ ফসল হিসাবে বিনস বা গাঁদা ফুল চাষ করতে পারে, আর হচ্ছে বন্ধু পোকা সংরক্ষণ করতে হবে। তাছাড়া আমাদের স্টিকি ট্র্যাপ, আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারি, এটা একটা ভালো কাজ করে। তাছাড়া আমরা মালচিং করতে পারি, মালচিং করলে যেটা হচ্ছে যে পলিথিনটা আছে কালোটা আমরা নিচের দিকে দেব আর যেটা সাদাটা উপরের দিকে থাকবে, তার একটা রিফ্লেকশন হয়, তখন কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়, জলও কম লাগে, এবং জল কম লাগে প্লাস হচ্ছে আমাদের গাছে রোগ পোকার আক্রমণটা কম হবে। এটা কিন্তু করলে অনেক ভালো ফল পাবে।
2: এছাড়া উত্তমবাবু টমেটোতে কি আর অন্য কোনো?
3: টমেটোতে হ্যাঁ, টমেটোতে আমাদের আলুর যেমন নাভি দশা সব থেকে ক্ষতিকারক রোগ, টমেটোর ক্ষেত্রেও তাই। তা আমাদের ওই জায়গাটা একটু সাবধান হতে হবে, তবে মূলত এই রোগটা শীতকালের দিকে বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে আমরা নাভি দশা নিয়ে আর ডিটেল যাব না। আমরা দেখেছি পাতার কিনারা থেকে অল্প ভেজা ভেজা এবং বিবর্ণ রোগের একটা এই দাগ পাতার মধ্যে আসে, সেটা আস্তে আস্তে বেড়ে পুরো পাতাটা পরবর্তীকালে ওটাকে কাণ্ডতেই যায় এবং গাছটাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে আমরা দুইভাবে এই রোগটাকে প্রতিকার করতে পারি। একটা হলো স্পর্শজনিত কিছু ওষুধ, যেটা আমরা রোগ আসার আগেই দেবো, সেটা হলো ম্যাঙ্কোজেব, কপার অক্সিক্লোরাইড, ক্লোরোথালোনিল কবচ যেটা। এছাড়া আমরা যাব যদি রোগ এসে যায় তখন যাব সিস্টেমিক বা অন্তর্বাহী ওষুধ, সেক্ষেত্রে কিছু কম্বাইন্ড ওষুধ আছে, ডাইমিথোমর ম্যাঙ্কোজেব, তারপরে পাইরাক্লোস্ট্রবিন মেটারিজাম, তারপরে সাইমক্সানিল ম্যাঙ্কোজেব, ফেনামিডান ম্যাঙ্কোজেব, এই ধরনের আরও কিছু ওষুধ আছে আমরা দিয়ে এই রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।
2: বেশ, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে, আরও প্রচুর প্রশ্ন জমা রয়েছে। শেষের দিকে যদি একটু জানতে চাই যে আপনার শুরুতে ডক্টর সাহা আপনাকে শুরুতে যেমন বলছেন যে ফলেতেও বিভিন্ন রকম ফলের মাছি দেখা যায়, ফলের মাছি,
1: ফলের মাছি, সেটা একটা আমাদের এখানে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে আমাদের উচ্ছে পটল বা কুমড়ো শশা এগুলোতে। এবং ফলের মাছিটা সাধারণ মাছির চেয়ে একটু বড় হবে, একটু অরেঞ্জ কালার হবে। আমাদের বারুইপুরে যেটা বলছিলাম পেয়ারাতে প্রচুর ফল হয়, মাছি হয়, যার জন্য ওরা পলিথিন দিয়ে ঢেকে রাখে। দুটো কারণে, এক হচ্ছে ফলের মাছির আক্রমণ কম হয়, সেকেন্ড হচ্ছে বারুইপুরের পেয়ারাটা কিন্তু রংটা সুন্দর হয়, যার জন্য কিন্তু পলিথিনটা ব্যবহার করে। এই দুটো কারণে, এবং তাতে কিন্তু উপকারও পাচ্ছে। এবং এই মাছি হলে সাধারণত, এবং কীভাবে হচ্ছে না হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা জানে, যেগুলো
2: দমন করবে,
1: হ্যাঁ, কি মেইনটা হচ্ছে দমনটা কী করে, এগুলো ম্যাগটটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং সমস্ত আক্রান্ত ফল, এবং বিশেষ করে যেহেতু এদের পিউপেশনটা মাটিতে হয়, যে সমস্ত খুব বেশি পেকে গেলে যে মাটিতে পড়ে থাকে ফলগুলো, সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করে একদম গর্তের মধ্যে দরকারে কার্বোফিউরিন দিয়ে এটাকে নষ্ট করতে হবে। এটা কিন্তু প্রথম কাজ, যদি না করায় সেই মাঠে কিন্তু প্রচুর এই এই ফলের মাছের আক্রমণ হবে। তাছাড়া জলদি জাতীয় একটু আর্লি যদি ভ্যারাইটি যদি চাষ করে, জাত করে বা একটু আগে থেকে যদি 7 days যদি এগিয়ে নিয়ে আসে চাষের সময়টা, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। এবং একই বারবার জমিটাতে কিন্তু ভালো করে চাষ দিতে হবে, কেন, কারণ হচ্ছে পুত্তলিটা পিউপেশনটা মাটিতে হয় বলে।
2: আর একটা খুব কমন যেটা দেখা যায় যে পাউডারি মিলডিউ, যেটা সাদা গুঁড়ো মতো,
3: সাদা গুঁড়ো রোগ,

0: কিভাবে কি
1: এটা
0: রক্ষা করবেন?
1: বিভিন্ন সবজিতেই হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুরুটা হয় কিন্তু পাতার নিচের দিকে, খুব ছোট ছোট হালকা এই পাউডারের মতো দাগ, যেটা ভালো করে নজর না করলে বোঝা যায় না, এবং এটা আস্তে আস্তে বড় হয় এবং পুরো পাতাটাকেই ঘিরে নেয়। আর ঠিক উল্টো দিকে যেই জায়গাটা নিচে আক্রমণ করেছে তার উল্টো দিকে একটা হালকা হলদে আভা দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, যদি রোগের প্রকোপ বাড়ে সেটা প্রথমে তো পাতাটাকে নষ্টই করে দেয়, এবং আস্তে আস্তে ও কিন্তু পুরো কাণ্ড এবং যে লতা পাতা টমেটোর ক্ষেত্রে হয় বা যেখানেই হোক, বিশেষ করে আমাদের মটরশুঁটি এগুলোতে খুব হয়, তা সেগুলো আস্তে আস্তে নষ্ট করে পুরো গাছটাকেই মেরে দেয়। আমরা যদি পাউডারি মিলডিউ এই রোগের ক্ষেত্রে আমরা যদি ওষুধ কিছু বিবেচনা করি, প্রথমেই আমরা কি জমিটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে ওখানে আমাদের কিছু রাসায়নিক ওষুধ আছে, সালফেক্স বলে একটা ওষুধ আছে, সেটাকে যদি আমরা 3-4 গ্রাম প্রতি লিটার জলে গুলে দিই সেক্ষেত্রে আমরা উপকার পাবো। ক্যালিক্সিন একটা ওষুধ আছে, কেরাথেন আছে, ভ্যাভিস্টিনের নাম তো আমরা জানি, এই ওষুধগুলো দিলে আমরা
0: মোটামুটি
1: এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়া ট্রাইকোডার্মা অ্যাম্পলিওমাইসিস একটা ছত্রাক আছে, এই যে বা ভার্টিসিলিয়াম এই ধরনের ছত্রাক দিয়েও আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি।
0: বেশ, আমাদের ঘড়ি আবার চোখ রাখাচ্ছে যে সময় একেবারেই শেষ। আমাদের আজকে আলোচনা করছিলাম এই সময়ে সবজির প্রধান রোগ পোকা ও তার নিয়ন্ত্রণ, আর এ ব্যাপারে বিস্তারিতভাবে বললেন রাজ্যের কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা, আর সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায় চৌধুরী। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার।

0: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থসারথি রাউত। প্রতি বছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়। জাতিসংঘ 2014 সালে এই দিবসটি ঘোষণা করেন। এর মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী যুব সমাজকে দক্ষতায় শিক্ষিত ও প্রশিক্ষিত করে তোলা, যাতে তারা আধুনিক কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের পরিবারের পাশাপাশি দেশের তথা এই বিশ্বের উন্নতিতে সামিল হতে পারেন। মূলত এই দিবস যুবকদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি ও কর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধিতে সচেতনতা জাগায়। বিশ্বে বেকারত্ব কমাতে এবং অর্থনৈতিক উন্নয়নে যুবকদের তো অবদান অনস্বীকার্য। আর আমরা যদি আমাদের এই ভারতবর্ষের দিকে চোখ ফেরাই, তাহলে দেখতে পাব এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের দেশেই যুব শক্তির উপরে ভর করে আমরা একটা উন্নতির শিখরে পৌঁছাতে চলেছি। এমতো অবস্থায় এই যুবদের দক্ষতা বৃদ্ধিতে আমাদের সরকার, আমাদের রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত মিলিত উদ্যোগ আছে তা কিভাবে কাজ করছে, আগামী দিনে আরও কি কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য পেয়েছি ভারত সরকারের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামীণ স্বনির্ভর শিক্ষণ সংস্থার প্রাক্তন পরিচালক তথা বর্তমানে যিনি কারিগরি কুশলতা দপ্তর ভারত সরকারের অন্তর্গত জনশিক্ষণ সংস্থা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের পরিচালন সমিতির সহ সভাপতি ভাস্কর গাঙ্গুলিকে। ভাস্কর বাবু, আপনাকে আকাশবাণী কলকাতায় স্বাগত।
1: অনেক ধন্যবাদ
2: ভাস্কর বাবু। আপনার কাছে মূলত যেটা আমার জিজ্ঞাস্য, আজকের যে অনুষ্ঠান আমরা যে বিষয়ে করছি, বিশ্ব যুব দক্ষতা দিবস, আপনি তো গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে বহুদিন ধরে আমাদের যুব বন্ধু বান্ধবীদের নিয়ে কাজ করেছেন, তো তাদের দক্ষতা বৃদ্ধিতে বর্তমান দিনে দাঁড়িয়ে যেখানে একটা যুবক যুবতীদের মধ্যে একটা হতাশার একটা পরিমণ্ডল গঠন হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একটা আশার আলো দেখানোর জন্য আপনার অভিজ্ঞতা এবং আগামী দিনে আরো কি কি করা যেতে পারে, সে বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের জন্য একটু যদি আলোকপাত করেন।
1: ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা, তারা একটা কথা বলেছিল রিপোর্টে, যে 2030 সালের মধ্যে

0: ভারতবর্ষে এই স্কিল্ড পার্সোনেল বা হাতে কাজ করার মানুষের সংখ্যার যে ঘাটতি সেটা 29 মিলিয়নে গিয়ে দাঁড়াবে। মানে 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয় তাহলে 29 মিলিয়নে গিয়ে দাঁড়াবে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস একটুখানি আমরা জেনে রাখি, সেটা হচ্ছে যে 2050 সালে ভারতবর্ষে বয়স্ক মানুষের সংখ্যা সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে প্রায় 35 কোটিতে। এর ফলস্বরূপ কি হবে, আমাদের কিন্তু হাতে কলমে কাজ করা মানুষের বিরাট অভাব দেখা দেবে। এই উদ্দেশ্যটা মাথায় রেখে কিন্তু 2015 সালে ভারত সরকার একেবারে সময়োচিত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং স্কিল ইন্ডিয়া মিশন বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছিল, যাতে আমাদের যারা ভাই বোনেরা রয়েছেন, যুবক যুবতী যারা রয়েছেন, তারা যাতে পড়াশুনোর পাশাপাশি কোনো একটা বিষয়ে দক্ষতা অবলম্বন করেন। কারণ এমনি পুঁথিগত শিক্ষার বাইরে যদি কোনো একটা বিষয়ে দক্ষতা না থাকে তাহলে কিন্তু কর্মসংস্থান পাওয়া বা কর্ম পাওয়া কিন্তু ভীষণ কঠিন হবে। আমাদের দেশে এই মুহূর্তে যে বেকারত্বের হার সেটা কিন্তু বেশ চিন্তা বাড়িয়ে দিয়েছে। 15 থেকে 29-এর এই বয়সের মধ্যে 2025-এর মে মাসের যে চিত্র সেটা হলো যে প্রায় 15% আমাদের বেকারত্ব সারা ভারতবর্ষে, এবং এটা কিন্তু মূলত যে পুঁথিগত শিক্ষার জন্যই হচ্ছে সেটা অন্যতম বড় কারণ। কারণ এই ছেলে মেয়েগুলো যখন তাদের কোনো একটা কাজ করতে বলা হচ্ছে তারা দেখছেন যে সেই কাজটাতে তার দক্ষতা নেই। এই উদ্দেশ্যেই কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় নিয়ে চলতে হবে যে আমি পড়াশুনো যাই করি না কেন কোনো একটা বিষয়ে আমার একটা দক্ষতা তৈরি করাটা ভীষণ রকমের প্রয়োজন। এ প্রসঙ্গে আমরা একটা কথা মনে রাখবো যে আমাদের ভারতবর্ষে যে পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে প্রতি 5 জন ভারতীয়দের মধ্যে মাত্র 1 জন হচ্ছে এই কারিগরি কুশলতা বা দক্ষতা সম্পন্ন। এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখব যে এইটা অন্য দেশে কিন্তু অনেক বেশি। যেমন ধরুন যদি আমরা জার্মানি দেশটার কথা ভাবি যারা খুব উন্নত শিল্পে, সেখানে কিন্তু এই অনুপাতটা হচ্ছে প্রায় 75%, আর দক্ষিণ কোরিয়াতে এটা 96%। কিন্তু সেক্ষেত্রে ভারতবর্ষটা আমরা কিন্তু অনেকটা পিছিয়ে ছিলাম। 2015 সালে পর থেকে এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য আমরা অবশ্যই অনেকটা এগিয়েছি। মূল বক্তব্য হলো যে আমাদের এই 15 থেকে 29 এই যে এজ গ্রুপটা বা বয়সের মধ্যে যারা রয়েছেন তাদেরকে কোনো একটা বিষয়ে নিজের চাহিদা, নিজের পছন্দ, নিজের দক্ষতা অনুযায়ী কোনো একটা বিষয়ে কিন্তু প্রশিক্ষণ নেওয়াটা ভীষণ রকম প্রয়োজন। কারণ শুধুমাত্র সাধারণ পুঁথিগত শিক্ষায় আগামী দিনে কর্মসংস্থান হওয়া সম্ভব নয়।
1: বিশ্ব যুব দক্ষতা দিবস তাৎপর্য ভাবনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এই মুহূর্তে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্কর কুমার আচার্যকে, যিনি স্নাতকোত্তর শিক্ষার ডিন হিসাবে বর্তমানে কাজ করে চলেছেন। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, এই যুব দক্ষতা দিবস এর তাৎপর্য কি স্যার?
2: সারা পৃথিবী জুড়ে যুব সমাজের দিকে তাকিয়ে তাদের দক্ষতা গড়ে তোলা, এবং যুব সমাজের দক্ষতা যদি গড়ে ওঠে, সামর্থ্য যদি গড়ে ওঠে, স্কিল অ্যান্ড ক্যাপাসিটি যাকে বলে সেটা যদি গড়ে ওঠে, তাহলে পৃথিবী জুড়ে উৎপাদনশীলতা বাড়বে। একটা উদাহরণ দিই, আমাদের ভারতবর্ষে এখন যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় ধরা যাক 335 মিলিয়ন টন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 335 মিলিয়ন টন। এখন জনসংখ্যা কত? 142 কোটি। এটা 2050 সালে এই জনসংখ্যা কে দাঁড়াবে 162 থেকে 165 কোটির মতো। তখন আমাদের খাদ্য কত উৎপাদন করতে হবে? প্রায় 550 মিলিয়ন টন। এখন যা হয় তার থেকে 200 মিলিয়নেরও বেশি টন খাদ্য আমাকে উৎপাদন করতে হবে।
1: এই প্রসঙ্গে মানে আমি এটাই বলতে চাইছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার অধিকর্তা হিসেবে মানে কৃষিতে যুবকদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়?
2: আমার তো মনে হয় সবচেয়ে বেশি সুযোগ কৃষিতেই রয়েছে। আমি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, যাই দেশে বা দেশের বাইরে, আমার তো মনে হচ্ছে যে কৃষিতে সবচেয়ে বেশি সুযোগ। একটা উদাহরণ দিই, এখন একটা মাঠে যদি আমি সেচের ব্যবস্থা করি কিভাবে করবো, তার জলের অবস্থাটা কি সেটা আমাকে জেনে কতটা জল লাগবে, এবং সেচ ব্যবস্থা যদি পাম্প সেট থেকে তুলে দিই কিন্তু কত সময় পাম্প সেটটা চালাবো সেটা আমি ঠিক নির্ধারণ করে নিতে পারি ড্রোনের সাহায্যে, ওখানে অনেক সেন্সর রয়েছে। অথবা ধরা যাক আমি 1 হেক্টর জমিতে বা 7.5 বিঘা জমিতে আমার পেস্টিসাইড স্প্রে করতে হবে, সেটা মানুষ দিয়ে করলে তার খরচ অনেক বেশি, সময় অনেক বেশি এবং তার উপযোগিতা কম। এইবার এখন ড্রোন করছে কি, সে উঠে গিয়ে মাটির উপরে একটা ছবি তুলে নিচ্ছে, সেন্সারে সে বলে দিচ্ছে যে কতটা সময় লাগবে, এবং দেখা যাক যে 20-25টা দিবস লাগতো, গণদিবস যাকে বলে ম্যান ডেজ, সেখানে একটা ড্রোন এক ঘন্টাতেই করে দিচ্ছে, আরো কম সময়ে 45 মিনিটে পুরো মাঠটা কভার করে দিচ্ছে। এখন যেটা দরকার হচ্ছে ড্রোন চালানোর দক্ষতা, পাইলট লাগে, ড্রোনের পাইলট বলা হয়। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, উত্তরবঙ্গে আমি দুটো কেস স্টাডি জানি, মানে মহিলারা যারা কলেজে পড়াশোনা করে সেটা ছেড়ে দিয়ে এখন পার ডে তারা 10,000 টাকা আয় করছে, পার ডে জাস্ট। তাহলে এটা আমার দক্ষতা লাগবে, এইটা চলে আসছে। এখন আর একটা দক্ষতা, যেমন ধরুন আমি আর একটা ক্ষেত্রে বলবো যে একটা প্রোটেক্টেড হর্টিকালচার, পলি হাউস হর্টিকালচার, হাই ভ্যালু হর্টিকালচার, প্রিসিশন হর্টিকালচার, কত নাম। এবার এখানে আপনার কি দরকার, আপনার দক্ষতা দরকার জ্ঞানের থেকে। যারা গবেষণা করবে, পিএইচডি করবেন, তারা একটা দিকে চলে যাবে। এই প্রোটেক্টিভ হর্টিকালচারের মধ্যে কি হয়, পলি হাউসের মধ্যে কি হয়, আমি জলটাকে নিয়ন্ত্রণ করছি, আমি সারটা জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি, আলাদা করে লোক লাগছে না, এবং সেখানে ঝড় বৃষ্টি বা খরা বন্যা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সারা বছর ধরেই আমার ফুল ফল সবজি উৎপাদন হচ্ছে, এর ফলে হচ্ছে কৃষক নির্ধারিত আয় পাচ্ছে। এইটার একটা দক্ষতা তৈরি হচ্ছে, আমরা ট্রেনিং দিচ্ছি, বিশ্বকেবিতে এই ধরনের ট্রেনিং দেওয়া হয় আমাদের যুবকদের জন্য। আবার এই ট্রেনিংটা পেলে বিশ্বকেবি থেকে বা যে কোনো জায়গা থেকে, আমার ইউনিভার্সিটি বলে শুধু নয়, যে কোনো জায়গা থেকে, সেখানে হবে কি, যেই ট্রেনিংটা নেওয়া হলো তখন আমাদের সঙ্গে নাবার্ডের যোগাযোগ আছে, নাবার্ডের সঙ্গে আছে, নাবার্ড যুক্ত থাকে, তারা করে কি তাদের স্টার্ট আপ দিয়ে দেয়, 1-1.5 কোটি স্টার্ট আপ পর্যন্ত দিয়ে দেবে, এবং ছোট প্রজেক্ট হলে 5 লাখ পর্যন্ত স্টার্ট আপ দেবে। সেই স্টার্ট আপের হচ্ছে কি, রেট অফ ইন্টারেস্ট খুবই কম, খুবই কম, ব্যাংক লোনের থেকে অনেক কম, যুবকদের উৎসাহিত করার জন্য দেওয়া, যেমন প্রকল্প তেমন স্টার্ট আপ। তাহলে সেই স্টার্ট আপ নিয়ে সে এই ব্যবসাটা শুরু করতে পারবে, তার আগে তার দক্ষতা লাগবে, এবং দক্ষতা অর্জন করার পর তাকে একটা সার্টিফিকেট দেবে। যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিলে হবে না, এটি বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠান, সেটা বেসরকারি হতে পারে, সেখান থেকে সেই সার্টিফিকেট নিলে তখন সে নাবার্ডের কাছে যাবে, অথবা গভর্নমেন্টের এই প্রজেক্ট গুলোকে সে এনটাইটেল হয়ে যাবে, তখন সেখান থেকে সে লোন পাবে এবং স্টার্ট আপ পাবে। যেমন করে প্রায় আছে 1.59 লক্ষ স্টার্ট আপ চলছে, এটা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ চলছে, সেখানে যুক্ত করতে পারবে, এই সুযোগটা এসে গেছে। হ্যাঁ,
1: তাহলে স্যার আমরা এটুকু বুঝতে পারছি যে আগামী দিনে শুধু আমরা কম্পিউটার বা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি নয়, আমাদের কৃষি ক্ষেত্র যেটা আমাদের একান্ত নিজস্ব একটা জায়গা, সেক্ষেত্রেও যদি আমরা,
2: আচ্ছা সেখানে আরেকটা বলে নি, যেমন ডিএসএস আছে, ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম, কি আমি কি নিয়ে চাষ করব, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছি, তো আমি কি ড্রাগন ফুল ফলের চাষ করব, নাকি সবজি করব, নাকি সুগন্ধি চাল করব, অনেক অপশন বা চয়েস আমার কাছে আছে পছন্দ, সেটা ঠিক করে দিচ্ছে একটা অ্যাপস রয়েছে, সে আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, আপনি কতটা আপনার পুঁজি আছে, আপনি কোন জায়গায় আপনার দক্ষতা রয়েছে, এবং কতটা আয় আপনি আশা করেন, এবং আপনার জমির চরিত্র কি, বলে দিলেই ওর সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করে বলে দেবে। এটা হচ্ছে ডিএসএস, অ্যাপস গুলো রয়েছে, সেই অ্যাপস গুলো চালাতে হবে। গ্রামে গ্রামে একটা কিওস্ক তৈরি করে দেওয়া যায় পঞ্চায়েত বা ব্লক স্তরে, সেই কিওস্কে গিয়ে তারা 10 টাকাতে টিকিট করবে, ওখানে টাচ করলে, টাচ কিনে গেলেই দেখবে সে সমস্ত পেয়ে যাবে, কোন কোন জায়গায় কিভাবে
1: করতে হবে, সেই এলাকার যারা চাষি বন্ধুরা আছেন তারা গিয়ে তার এলাকায় কি ফসল তারা ফলায় ভালো হবে সেটুকু তারা জানে।
2: আমি পরিবর্তনটা কি দেখুন, আগে ডিলারের কাছে যায়, আগে তাকে যেতে হতো কৃষি উন্নয়ন আধিকারিকের অফিসে, এর থেকে আমি যদি একটা তাকে আমি এরকম অ্যাপ, যেমন আজকে মিন্ত্রা থেকে জামা কিনছে সবাই গ্রামে, আমরা মোবাইল থেকে তো জামা কিনছি, এটাও একটা ডিএসএস, মোবাইল থেকে সে জামা কিনে নিচ্ছে, মোবাইল থেকে সে অনেক কিছু কিনছে, খাওয়ারও কিনছে। তাহলে গ্রামে যদি এটা সম্ভব হতে পারে, অলরেডি দক্ষতা তৈরি হয়ে গেছে, তাহলে উৎপাদনশীল জায়গাতে, বিপণনের জায়গাতে, আমার জীবিকার জায়গাতে আমি আরো বেশি বেশি করে আমি প্রযুক্তিকে ব্যবহার করব।
1: সেই জন্যই আমাদের যুবা বন্ধুরা যারা রয়েছেন, যারা ভাবছেন যে আমরা তো গ্রামে থাকি, চাষবাস করি, আমাদের আর কি দক্ষতা বৃদ্ধি হবে, সেই তো থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়, আমরা এই ধান ফেললাম, ভেজালাম, তারপরে আবার চাষ করলাম, ওই একই ব্যাপার চলছে, কিন্তু তা নয়। আপনি যেটা বললেন খুব সুন্দরভাবে বললেন যে আরো নতুন নতুন যে সমস্ত প্রযুক্তি আমরা সামনে আনছি এবং সেইগুলোর যদি সঠিকভাবে ব্যবহার করতে এবং করাতে শিখি, তাহলে আমাদের উপার্জন আরো অনেক বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের সংসারের উন্নতি, আমাদের দেশের উন্নতি সাধিত হবে, তাই তো স্যার?
2: হ্যাঁ ঠিকই, এবং উৎপাদন শুধু বাড়বে না, যেটা বলা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, সক্ষমতা বাড়বে।
1: কথা বলছিলাম অধ্যাপক শঙ্কর কুমার আচার্য, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আকাশবাণীর সঙ্গে থাকার জন্য।
2: নমস্কার।
1: বিশ্ব যুব দক্ষতা দিবস, তাৎপর্য ও ভাবনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট কৃষি এবং পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসুকে, যিনি দীর্ঘদিন ধরে আমাদের যুব বন্ধুদের দক্ষতা বৃদ্ধির এবং দক্ষতা বৃদ্ধির স্বার্থে দেশে এবং বিদেশে নিরন্তর কাজ করে চলেছেন। সৈকত বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
1: আপনার কাছে মূলত যেটা জিজ্ঞাস্য, যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ যখন একটা তরুণ প্রজন্ম বা তরুণ রক্তে টগবগিয়ে ফুটছে, তখন আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে জানতে পারছি যে ভারতবর্ষের যে লোকবল বা লোকশক্তি তার মাত্র 5% তারা দক্ষ হিসেবে পরিগণিত হয়েছেন, বাকি এই যে বিপুল সংখ্যক মানুষজন মানে সোজা বাংলায় অদক্ষ বলে পরিগণিত হলেন, তাদেরকে ভবিষ্যতে কিভাবে দক্ষ করে গড়ে তোলা যায় সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন।
3: এটা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভারতের মতো দেশ যেখানে আমাদের জনসংখ্যা এত বেশি এবং আমাদের যুবশক্তি এত সংখ্যায় রয়েছে, সেখানে একটা সত্যি দুঃখের কথা যে আমাদের এই স্কিলড বা দক্ষ হিসেবে আমরা পরিগণিত হচ্ছি না, এটা একটা দুঃখের জায়গা। কিন্তু আনন্দের জায়গাটা হচ্ছে এইটা যে এই যে একটা বিপুল সংখ্যক, অর্থাৎ আমরা বলছি 95% ওয়ার্কফোর্স এর, যাদেরকে আমরা বলছি অদক্ষ, তাদেরকে দক্ষ তৈরি করাটা কিন্তু অসম্ভব এবং খুব কঠিন নয়। কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের যে কোনো সমস্যাতেই না শুধুমাত্র সরকার একে দায়িত্ব দিয়ে দিক, এটা কিন্তু এখনকার আধুনিক যুগে করলে হবে না। আমাকে দক্ষ হতে হলে সরকারি বেসরকারি যে সমস্ত সুযোগ সুবিধা বা ট্রেনিং এর ইত্যাদির ব্যবস্থা রয়েছে, তার সাথে কিন্তু আমার নিজস্ব উদ্যোগের একটা প্রয়োজনীয়তা রয়েছে। আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের যুবক যুবতীর মধ্যে সেই নিজের উদ্যোগের জায়গাটার কিন্তু একটা অভাব রয়েছে, সেইটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এটা একটা মানসিকতা, এটা কাটিয়ে ওঠা বিরাট কিছু বড় ব্যাপার নয়। আর এর সাথে বলি, এই যে একটা কর্মহীনতার দুঃখ আমাদের তরুণ সমাজ বা তরুণীদেরকে গ্রাস করছে, এটা কিন্তু শুধুমাত্র আজকে আর ভারতবর্ষের সমস্যা নয়। আমি বিদেশেও কাজ করি বলে বলতে পারি যে আমেরিকা, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও কিন্তু কর্মহীনতার সমস্যাটা বাড়ছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন একটা সময়ক্ষণে এখন উপস্থিত হয়েছি যাকে আমরা বলি না সন্ধিক্ষণ, একটা টেকনোলজিক্যাল, একটা জিওপলিটিক্যাল সমস্ত কিছুর পরিবর্তন সারা পৃথিবীতে আসছে, নতুন প্রযুক্তি চলে আসছে, আমাদের এখন সমাজ মাধ্যম সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হয়ে উঠছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো টেকনোলজি আমাদের সমাজ জীবনের মধ্যে মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে,
1: দৈনন্দিন জীবনে তথা বেডরুমেও ঢুকে পড়েছে,
3: একদম একদম। এবং সত্যি কথা বলতে গেলে সমাজ মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, উইনচ্যাট, এই যে আরো অসংখ্য নাম আছে, এই যে বিভিন্ন মাধ্যমের মধ্যে মানুষের সাথে মানুষের যোগাযোগ, আমরা একদিকে যেরকম এটা বলি সত্যি যে এটা আমাদের একটা সামাজিক অবক্ষয় বলছি, সময় নষ্ট বলছি, বা এর একটা নেগেটিভ সাইড ট্রোলিং ইত্যাদি তো আছে, আবার এর একটা খুব গুরুত্বপূর্ণ পজিটিভ দিকও রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু একটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের সেতু। অনেক সময়তেই এই লিঙ্কডইন বা ইত্যাদি নানান রকম যে সমস্ত সামাজিক মাধ্যমরা রয়েছে, যেখানে কিন্তু চাকরি যারা দিতে চাইছেন তারাও তো তাদের কর্মী খুঁজছেন, তা এইটা কিন্তু তাদের একটা যোগাযোগের মাধ্যম। তাহলে সোশ্যাল মিডিয়ার এক্সপার্টিস বা সোশ্যাল মিডিয়াকে আমি কিভাবে ব্যবহার করব,
1: কিভাবে ব্যবহার করব,
3: সেটা কিন্তু এখনকার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
1: একটা জিনিস খুব মনে পড়ছে, মানে ধরুন আজ থেকে যদি আমরা 15 বছর বা 20 বছর পিছিয়ে যাই, তাহলে দেখবো যে তখন যারা স্কুলে পড়তেন, তখন সেই সমস্ত স্টুডেন্ট বা যারা শিশু ছিলেন বা কিশোর ছিলেন, তাদের কাছে তাদের আইডল হিসেবে তাদের শিক্ষকরা ছিলেন। তো তারা পড়াশোনা করতে করতেই ভাবতো যে আমি বড় হয়ে মাস্টার মশাই হব, বা বড় হয়ে ডাক্তার হব, বা খুব বেশি হলে ইঞ্জিনিয়ার হব। কিন্তু তার বাইরেও যে একটা হাজার কাজের পরিসর রয়েছে, সেই জায়গাটা কিন্তু তাদের সেই ইনফরমেশনটা, সেই তথ্যটা তাদের কাছে উপলব্ধ ছিল না, সহজবোধ্য ছিল না। তো আজকের দিনে এই সমাজ মাধ্যমে এত ব্যাপক প্রচলনের ফলে আমরা তো ধীরে ধীরে জানতেও পারছি, সেটা একদিক থেকে উপকারও হচ্ছে,
3: একটা বিরাট উপকার হচ্ছে। এবং আমি বারবার করে বলছি যে আমাদের এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, স্কুল কলেজের মাস্টারি ইত্যাদি যেরকম চাকরিগুলো রয়েছে বা সরকারি বেসরকারি চাকরি রয়েছে, কিন্তু সেগুলোর তো সবকিছুরই তো একটা লিমিটেশন আছে, মানে সরকারের পক্ষেও তো অসংখ্য ডাক্তার, অসংখ্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা সম্ভব নয়। কিন্তু এই একই সময় কিন্তু আমরা যদি আশেপাশে দেখি, আমাদের পাশাপাশি কিন্তু অনেক নতুন ধরনের কাজের সৃষ্টি হয়েছে। যেরকম আমি বলি, আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলে আগে কিন্তু কিছু ছিল না, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম আমরা জানতাম না, এখন কি দেশে কি বিদেশে। যেরকম একটা ছোট্ট উদাহরণ দিই, আজ যদি আপনি কোনো চিকিৎসার জন্য একটা কোনো বেসরকারি হাসপাতালে যান, তাহলে প্রথমে যাদের সাথে গিয়ে আপনি ডিল করছেন, খুব এমার্জেন্সি সিরিয়াস সিচুয়েশন না হলে, তারা কিন্তু ডাক্তার নন, কিন্তু তারা হসপিটালি এজেন্সিতে বা নার্সিং হোম ব্যবস্থাপনার সাথে বা হসপিটাল ম্যানেজমেন্ট এই সমস্ত জিনিসের সাথে এটা একটা ম্যানেজমেন্টের আলাদা কোর্স হয়ে গেছে। আপনি দেখবেন যে আপনি গেলে আপনাকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া, আপনাকে দায়িত্ব নেওয়া, ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, আপনাকে কি করতে হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আপনি কি করতে পারেন, সরকারি অনুদান কি পেতে পারেন, বেসরকারি অনুদান কি পেতে পারেন, ব্যবস্থাপনা কি, এগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য
1: অনেক অবস্থায় দিয়ে দেওয়া
3: একদম। আবার যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যান, ধরুন আজকে আপনি কোথাও একটা

0: বেড়াতে যাচ্ছেন, আমি দেখি ধরুন সুন্দরবনে, আমরাও তো অনেক সময় আগে সেই লঞ্চে করে সুন্দরবনে বেড়াতে যেতাম, এখনো সেই সুন্দরবনে বেড়াতে যাওয়ার আছে। এখন কিন্তু অনেক দেশি বিদেশি ট্যুরিস্টরা আসেন আমাদের দেশে, আপনি দেখবেন সেই ট্যুরিস্টদের সাথে কথা বলার জন্য আগেকার যেরকম গাইডরা ছিল, এখন কিন্তু অনুবাদক হিসেবে বহু ছেলেমেয়েরা কাজ করছে, মানে ইংরেজি বাদে রাশিয়ান, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষা রয়েছে, এই যে শেখার ব্যবস্থা, এবং যারা এই ভাষাগুলোতে ফ্লুয়েন্ট তারা কিন্তু হসপিটাল বলুন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলুন, সার্ভিস সেক্টর ধরুন, খালি অনুবাদকের কাজের জন্য হোটেল, বিভিন্ন মানে 5-তারা হোটেল, 7-তারা হোটেল গুলোতে দেখবেন তাদের অনুবাদক রাখতে হয়, কারণ আমাদের দেশে যারা বেড়াতে আসছেন সকলেই ইংরেজি ভাষী নয়, অনেকে এমন দেশ থেকে আসছেন যেখানে ইংরেজি তাদের প্রাথমিক ভাষা নয়, তার ফলে এই ভাষার সুবিধাটা পেলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেরকম হবে, লোকেও খুব বিদেশ থেকে এখানে আসতে সুযোগ পাবে, এট দ্য সেম টাইম বহু ছেলে মেয়ের কিন্তু চাকরি সুযোগ সুবিধা হচ্ছে, অর্থাৎ আমাদের চাকরিগুলো কিন্তু আগের মতো সেই বাধা গতের যে কাজটা ছিল, আজকে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও দেখি, কিংবা ধরুন এই যে কোভিড এর সময় আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, অভিজ্ঞতা হলো, তাদের দেখবেন যে বয়স্ক মানুষ অনেকেই রয়েছেন যাদের বয়স হয়ে গেছে, তারা ওষুধপত্র গিয়ে দোকানে লাইন দিয়ে তাদের পক্ষে সংগ্রহ করার
1: কথা বলছেন আপনি,
0: একদম এই যে মানে সিনিয়র সিটিজেন হেলথ কেয়ার, এটা কিন্তু বিপুল ভাবে উঠে এসেছে এবং বহু ছেলে মেয়ে এই ক্ষেত্রে কাজ করছে। এক্ষেত্রে একটা আশার কথা বলি, সেটা হচ্ছে আপনি যেরকম বললেন না যে আমাদের ভারতবর্ষে সত্যি একটা আমাদের ইয়াং গ্রোয়িং পপুলেশনটা একটা সিগনিফিকেন্ট বিশাল নাম্বারের, কিন্তু আমরা যদি পৃথিবীর অন্যান্য আশেপাশের দেশ দেখি, যেরকম কথার কথা বলছি জাপান, যেরকম কথার কথা বলছি ইসরায়েল, যেরকম কথার কথা বলছি আমেরিকা বা ক্যানাডা, এদের কিন্তু এই পপুলেশন গ্রোথটা একটা স্ট্যাটিক জায়গায় চলে আসছে, তার ফলে হচ্ছে কি এদের এই ওয়ার্কিং ফোর্সের জেনারেশনটা কমে আসছে, মানে কর্মক্ষম লোক যারা কিনা তাদের শিল্প বাণিজ্য ইত্যাদিতে কাজ করবেন, পরিশ্রম সাধ্য কাজ তারা করতে পারছেন না। তা এর মধ্যে দেখবেন ইসরায়েলের মতো দেশ থেকে কিন্তু ভারত থেকে লোক নেওয়া হচ্ছে, মানে স্কিল লেবার তারা চাইছেন, তারা যে শুধু রাস্তার তৈরি কাজ করবেন তা নয়, তাদের হেলথ কেয়ার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সিনিয়র সিটিজেনদের যে হেলথ কেয়ার সাপোর্ট সার্ভিস থেকে শুরু করে অসংখ্য সার্ভিস সেক্টর কিন্তু বিদেশে ওপেন হচ্ছে, এবং আমি আপনাকে মানে দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো যে এই ধরনের বিভিন্ন বিদেশে কিন্তু যদি স্কিলড লেবার ক্যাটাগরিতে আমরা চলে আসতে পারি, বিদেশে কাজের সুযোগ কিন্তু আমাদের দেশের যুবক যুবতীর জন্য বিরাট ভাবে বাড়বে, কারণ এই মানে ইংরেজি ভাষী দক্ষ লেবার ফোর্স কিন্তু অনেক অন্য দেশে তৈরি করতে পারে না, তাদের একটা বিরাট ভাষাগত ট্রেনিং গত সমস্যা রয়েছে, এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় হিসেবে তাদের কিন্তু একটা খুব ভালো মার্কেট রয়েছে, মার্কেট ইন দা সেন্স যে ভারতীয়রা অত্যন্ত শান্তিপ্রিয়, তারা যে দেশে থাকেন সে দেশের কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারেন, ইংরেজি ভাষা বোঝেন, এবং তাদের দেশের পজিটিভ কাজের সাথে যুক্ত, তাদের দেশের অর্থনীতির উন্নয়ন করছেন, এই ধরনের নানান রকম বিষয় তাদের সম্পর্কে কিন্তু একটা খুব পজিটিভ ধারণা রয়েছে। সেই ধারণাটা সুযোগটা নিয়ে আমরা যদি আমাদের এই স্কিল লেবার অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে, যেরকম আমি বলি নার্সিং, আপনি ভাবতে পারবেন না বিদেশি দেশগুলোতে, এবং সেটা মিডল ইস্ট হোক, আমাদের ইউরোপিয়ান দেশ হোক, আমেরিকা, ক্যানাডা, সর্বত্র ভারতীয় নার্সদের জন্য কিন্তু একটা বিপুল চাহিদা রয়েছে। তার কারণ হচ্ছে তাদের দেশের যে জনসাধারণ বা তাদের দেশের যে ছেলে মেয়েরা, তারা খুব এই পেশাগুলোতে আসতে চাইছেন না, তাদের একটা ডাইভার্সন অফ পেশা হচ্ছে, কিন্তু হাসপাতাল ইত্যাদি চালাতে গেলে, আপনার সিনিয়র সিটিজেন হোম বা যাদেরকে আমরা বলি যে বৃদ্ধাশ্রম, এগুলো চালাতে গেলে তাদের তো কেয়ার গিভার, নার্স, প্যারামেডিকেল স্টাফ, এগুলোর ভীষণ ভাবে প্রয়োজন। সেই সমস্ত জায়গায় তারা কিন্তু বাধ্য হয়ে বিদেশ থেকে লোক হায়ার করছে, এবং সেইখানে কিন্তু ভারতবর্ষের জন্যও আমাদের দেশের বাইরেও এই ধরনের কাজের সুযোগ কিন্তু আগামী দিনে ভীষণ ভাবে বেড়ে উঠছে।

বিশ্ব যুব দক্ষতা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি আন্দোলন যা যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে পারে। যুবকরাই ভবিষ্যতের স্থপতি, তাদের দক্ষ করে গড়ে তুলতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজনীয়। আর তাই তো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য বিকাশ যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান, এই সমস্ত প্রকল্পের বাস্তবায়নে আমাদের যুব বন্ধুরা আগামী দিন নিজেদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলে এই দেশের উন্নতিতে সামিল হবেন। আজ এই পর্যন্ত, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম পার্থ সারথী রাউত। সকলে খুব খুব খুব ভালো থাকুন, আবারও কথা হবে। নমস্কার।

0: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, ঐতিহ্যের 130 বছর, রার বাংলার হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। লিখেছেন শম্ভুনাথ সেন। ঐতিহ্য আর আভিজাত্যের ইতিহাস বুকে নিয়ে বীরভূমে গড়ে ওঠা উচ্চশিক্ষার এক প্রাচীন বাতিঘর হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। পায়ে পায়ে পেরিয়ে এলো সুদীর্ঘ 130 বছর। ফিরে তাকাতেই হয় সেই বর্ণময় যাত্রাপথের দিকে। শুধু সংখ্যার বিচারে নয়, শিক্ষার গুণগত মান ও অটুট সুনামের নিরিখে এই কলেজের সুদীর্ঘ পথ চলা যেমন গৌরবের ও আনন্দের, তেমনি নতুন প্রজন্মের কাছে এক পরম বিষয়ের। এই প্রাচীন শিক্ষাঙ্গন রার বাংলার নবজাগরণের এক জীবন্ত দলিল। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত রাজরাজরাদের গ্রাম হেতমপুর। আজ সেই রাজকীয় জাঁকজমক নেই, নেই রাজদণ্ড বা রাজত্ব, কিন্তু হেতমপুরের রাজকীয় ঐতিহ্য আজও অম্লান। সেই ইতিহাসের ধুলোমাখা পথ বেয়ে আজও সগৌরবে ঘোষণা করে তার আভিজাত্যের কথা। সেই আভিজাত্যের শ্রেষ্ঠ স্মারক এই হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ। 1897 সালের 27 জুন পরাধীন ভারতবর্ষের বুকে অবিভক্ত বাংলার প্রথম গ্রামীণ কলেজ হিসেবে আত্মপ্রকাশ ঘটে এই শিক্ষালয়ের। তবে শিক্ষার বীজ রোপণ হয়েছিল আরও আগে। 1843 সালে গ্রামের গোবিন্দশায়রের উত্তর পারে সরস্বতী বাড়ি নির্মাণ করেন রাজ উত্তরসূরি কৃষ্ণচন্দ্রের পিতা বিপ্রচরণ চক্রবর্তী। পরবর্তীতে 1859 সালে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই রাজবাড়িতেই প্রথম শুরু হয় প্রাতিষ্ঠানিক বিদ্যা চর্চা। সেই স্বপ্নকেই 1894 সালে এক নতুন রূপ দিতে উদ্যোগী হন মহারানী পদ্মসুন্দরী দেবী। অবশেষে 1897 সালে পূর্ণতা পায় তাঁর সেই লালিত স্বপ্ন। ঐতিহাসিক হাজার দুয়ারির আদলে গড়া এই রাজকীয় কলেজের স্থাপত্য ও সৌন্দর্য বেশ নজরকাড়া। 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কলা বিভাগে এই কলেজে পাঠদানের অনুমোদন মেলে। পরবর্তীতে 1956 সালে কলেজটি সরকার পোষিত বা স্পন্সার্ড শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পায়। 1958 সালে চালু হয় বিজ্ঞান শাখা। 1960 সালের 1 জুন এই কলেজটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বর্তমানে সাম্মানিক সহ বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে 2500-এরও বেশি ছাত্রছাত্রী এবং 75 জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে নিয়ে সগৌরবে পথ চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। কেবলমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ মিশে আছে ভারতের মুক্তি সংগ্রামের রক্তিম অধ্যায়ে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নকশাল আন্দোলন, এমন বহু ঐতিহাসিক অধ্যায়ের নীরব সাক্ষী এই কৃষ্ণচন্দ্র কলেজ। 1921 সালের জানুয়ারিতে মহাত্মা গান্ধীর ডাকে সাড়া দিয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা বীরভূমে প্রথম স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ইতিহাস বলে সেই কথা। এই কলেজেরই অধ্যাপক বিপ্লবী অনিল বরণ রায়, অতুল চন্দ্র সেন। দুবরাজপুর হাঙ্গামা মামলায় বিপ্লবীদের দেশপ্রেমের স্পন্দন আজও এখানে অনুভূত হয়। এই হেতমপুর কলেজ ও রাজবাড়িতে একাধিকবার গা ঢাকা দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই মহাবিদ্যালয়ে জন্ম দিয়েছে বহু কৃতি সন্তানের। কলেজের প্রবেশ পথের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বীরভূমের গর্ব অধ্যাপক সত্যেন্দ্র মোহন চট্টোপাধ্যায়, ডক্টর দেবরঞ্জন মুখোপাধ্যায়, ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন দুই মন্ত্রী ভক্তিভূষণ মণ্ডল ও ধীরেন সেনের মতো বরেণ্য প্রাক্তনীদের নাম। কালের স্রোতে ভেসে যায়নি আজও তাদের গরিমা। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ বীরভূমের বুকে এক জীবন্ত ও গৌরবময় ইতিহাস। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আজও প্রাচীন এই শিক্ষাঙ্গন গ্রামীণ শিক্ষা প্রসারে এক অনন্য স্তম্ভ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में, 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সৌশ্রোতাম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের সঙ্গে তারা এ নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
2: मुझे ये जानकर प्रसन्नता हुई है कि आयुष मंत्रालय WHO के माध्यम से उनके साथ मिलकर आयुर्वेदिक स्वास्थ्य सेवा के वैश्विक मानकीकरण को मजबूत करने के लिए सक्रिय रूप से काम कर रहे हैं। स्टैंडर्डाइज्ड डॉक्यूमेंटेशन, डिजिटल हेल्थ इंटीग्रेशन और आधुनिक विज्ञान की अनुसंधान तकनीकों का सम्यक उपयोग करने से इस प्राणी की व्यापक वैश्विक स्वीकृति को बल मिलेगा।
0: দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর ব্যাংডুমি সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরের সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে ICAR এর একটি কনক্লেভে তিনি একথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
3: निश्चित तौर पर जो समझौते हुए हैं देश में कृषि के लिए भी और बाकी सेक्टर्स के लिए भी बहुत महत्वपूर्ण हैं। ये समझौते न केवल हमारे एक्सपोर्ट को बढ़ाएंगे जिसका लाभ खेती को भी मिलेगा, बल्कि इन समझौतों से भारत में हमारे उद्योग व्यापार जगत उनको एक नई ताकत मिलेगी।
0: পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র দেবী সুভদ্রার সঙ্গে এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমান

উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশাহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপ স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই গীতাঞ্জলির প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। রাত আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, আবাসন আইন ও ভোক্তা সুরক্ষা আইন, এই বিষয়ে আইনজীবী রবিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার শুনবেন প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 বাংলা আধুনিক গান শিল্পী সৌম্য বসু, 10:45 লোকগীতি সঙ্গীতা রায়ের কণ্ঠে, 11:00 শুনবেন গজল শিল্পী সীতারাম সিংহ, এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 রথযাত্রার প্রাক্কালে দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান শুনবেন, 8:30 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান হরাইজন, 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, এবং 11:10 হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবে চিনতে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়াজাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। রাজ্য সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে প্রতিবার টেন্ডার ডাকা বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। ঋতব্রত শিবিরে যোগ কামারহাটির বিধায়ক মদন মিত্রের। আগামীকাল রথযাত্রা, পুরীর পাশাপাশি এরাজ্যেও উৎসব উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সর্বাত্মক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএ আজ থেকে কার্যকর হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার বাণিজ্য প্রসারে কোনো পদক্ষেপ না নিলেও বর্তমান সরকার এক্ষেত্রে সব রকম উদ্যোগ নিচ্ছে।
2: ভারত ইউকের সম্পর্ক আরও উন্নত হবে, দৃঢ় হবে। ফল, সবজি, কফি, চা এবং আমাদের যেখানকার শিল্পী তাদের হাতের তৈরি সমস্ত গহনা রপ্তানি হবে, সেটার জন্যই আমরা সকলে এখানে। যে যে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকার সেই সকল উদ্যোগ নেবে এবং কেন্দ্রীয় সরকারে হেল্প নেবে।
1: ভারতে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং জানান, সিইটিএ চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে একটি বড় ইতিবাচক বার্তা পাঠালো।
3: Today we are not just sending a consignment out of Kolkata. We are sending out a signal to Delhi, to London and frankly to the world that the UK India comprehensive economic and trade agreement is no longer a document.
1: পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের পাট, বাঁশ, ফলমূল ও শাকসবজি সহ বিভিন্ন পণ্য এই চুক্তির ফলে বিশেষভাবে লাভবান হবে বলে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ফরেন ট্রেড সি কে মিশ্র জানিয়েছেন।
4: পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল সে যে প্রমিনেন্ট আইটেমস হ্যাঁ ও লেদার প্রোডাক্টস হ্যাঁ, জুট হ্যাঁ, মেরিন প্রোডাক্ট হ্যাঁ, তো ইয়ে বেঙ্গল সে যে প্রোডাক্টস যাতে হ্যাঁ ইয়ে মেজর প্রোডাক্টস হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল কে সাথ নর্থ ইস্ট কে ভি বহুত সারে প্রোডাক্টস হ্যাঁ। বড়া মার্কেট এক্সেস আপকো মিল রহা হ্যায় ওর ও মার্কেট কোই সাধারণ মার্কেট নাই হ্যায়, প্রিমিয়াম।

0: कस्टमर है, हाई वैल्यू मार्केट है, तो आपको वहाँ पे आपके लोगों को काफी बेनिफिट होने वाली थी। अब आपको लेवल प्लेइंग फील्ड हो गई है।
1: পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, ব্যাংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার কোরে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তি কোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এরপর ব্যাংডুবি সামরিক স্টেশনে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা, রসদ সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখার পর স্পিয়ার কোরে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান। রাজ্যে সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন কাজের বরাত বারবার একই সংস্থাকে দেওয়ার বদলে নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর টেন্ডার ডেকে তা করতে হবে বলে নবান্ন তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ওই নির্দেশিকায় জানিয়েছেন, কোনো সংস্থার চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতি দপ্তরের প্রধান প্রতি মাসে নিয়োজিত সংস্থার সঙ্গে চুক্তি পর্যালোচনা করবেন এবং সেই রিপোর্ট অর্থ দপ্তরে পাঠাবেন। চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের প্রস্তাব কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। সময় মতো টেন্ডার না ডাকার অজুহাত গ্রাহ্য হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন টেন্ডার ডাকার ক্ষেত্রে অযথা দেরি গুরুতর আর্থিক অনিয়ম হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য তৎপরতা তুঙ্গে। শিল্প সচিব বন্দনা যাদব আজ সেখানে গিয়ে জেলা শাসক সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। শীঘ্রই রাজ্যের তরফে দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, দাদন পাত্রবাড়ে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে গভীর সমুদ্র বন্দর তৈরির জন্য রাজ্য সরকার 1,700 একর জমি চিহ্নিত করেছে। প্রাথমিকভাবে এর জন্য খরচ ধরা হয়েছে 19,209 কোটি টাকা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত শনিবার ওই নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পুলিশের এনকাউন্টারে একজনের মৃত্যু হয়। এদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত শাকিম লস্কর ওরফে কেলেকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তার পুলিশ হেফাজত হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে 21 জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়েছে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত সর্বাধিক 2,500 কর্মী সমর্থক নিয়ে সমাবেশ করা যাবে। এ ব্যাপারে পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বর্ষিয়ার নেতা কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সাংবাদিক সম্মেলনে তিনি মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।
2: আমি আজকে লিডার অব দি অপোজিশন অফিসিয়াল ঋতব্রত, সেই অফিসিয়াল গোষ্ঠীর হাত ধরলাম। আমার মনে দুঃখ নেই, এই কারণে আমি তৃণমূল ছেড়ে যাইনি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। তৃণমূলের অবস্থা যদি এখনই হাল ধরা না যায় তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না।
1: উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি মামলায় গতকালই মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। রাতেই এন্টালির বিধায়ক বিদ্রোহী শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান তিনি। এরপরই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলে যোগ দেবার পেছনে মূল কারণ অভিষেক ব্যানার্জি বলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার নামে চাপ সৃষ্টি করে অনেককে দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। সামাজিক মাধ্যমে আজ এক বার্তায় তিনি বলেন, দলের সঙ্গে যারা দীর্ঘদিন থেকে সংগ্রাম করেছেন তারাই তৃণমূলের প্রকৃত সম্পদ।
3: আইসি তাদের, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা গুলছে তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না আমার পার্টির কর্মীদের।
1: সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে এক শিশুর ডান হাত খোয়ানোর ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সাংসদ অভিষেক ব্যানার্জি সহ ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছাড়াও বিধায়ক দিলীপ মণ্ডল, দলের নেতা চিকিৎসক শান্তনু সেন। আগামীকাল রথযাত্রা, জগন্নাথ দেব বলভদ্র।

0: মায়াপুরের ইসকন কলকাতার ইসকনের রথযাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি আগামী 48 ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:24। শুরু হচ্ছে আশার কথা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আপনারা রেডিও সেটের সামনে অপেক্ষা করে থাকেন মাসের বুধবার ঠিক 8টা থেকে 8:30 পর্যন্ত। এই মুহূর্তে আপনি যদি অফিস থেকে বাড়ি ফেরেন ক্লান্ত মনে, রেডিওটা যে সবসময় সঙ্গে থাকতে হবে এমন তো নয়। আমাদের হাতে এই মুহূর্তে স্মার্ট যুগে স্মার্টফোন, সেখানে নিউজ অন এআইআর অ্যাপের লিঙ্কটা ক্লিক করলেই আপনি সরাসরি শুনতে পাবেন আমাদের। ঘোর বর্ষাকাল, প্যাচপ্যাচে গরম ভ্যাপসা, ঠিক এই সময়ে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন, বাড়ির সামনে দেখলেন একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, অনেক দিন খাননি, একটু তো খেতে ইচ্ছে করতেই পারে, বলুন, খেয়ে ফেললেন বেশ কয়েকটা জমিয়ে, এবং এই যে আপনি ফুচকাটা জমিয়ে খেয়ে ফেললেন, তখন তো বেশ জিভে স্বাদ লাগলো, সেই সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই যে একটা জিনিস, একটা রোগ আপনার শরীরে প্রবেশ করে গেল, সেটা কি আপনি জানলেন? কি বলুন তো, তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আশার কথার আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, এই রোগ এবং সেইখানে আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই বিশেষজ্ঞ, তাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সহকারী অধ্যাপিকা চিকিৎসক মধু ছন্দা কয়াল, ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন আজকের আমাদের যে আলোচনার বিষয় সেই বিষয়ের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট স্মিতা বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার,
1: আপনাকেও স্বাগত। প্রথমেই আমি আসব আপনার কাছে, যে এই যে বললাম খেয়ে তো ফেললাম ফুচকাটা, বা ধরুন মোমো প্রচণ্ড খিদে পেয়েছে ফেরার সময়, মোমোর স্যুপটা খেতেও তো বেশ ভালো লাগলো, এই সঙ্গে সঙ্গেই কি নিজের অজান্তেই আমরা কোথাও একটা বিপদ ডেকে আনলাম?
2: অবশ্যই, বিশেষত বর্ষাকাল বা গ্রীষ্মের শেষে যখন আমরা এই ধরনের জল জাতীয় জিনিস খাচ্ছি, যেটার সোর্সটা কত সুরক্ষিত আমরা সেটা জানি না, এই ধরনের জল বা কাটা ফল ইত্যাদি এইসব যখন আমরা খাচ্ছি, তখন আমাদের নিজের অজান্তেই কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে। এর মধ্যে আমরা আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, তার মধ্যে এই জল এবং খাদ্যবাহিত দুটো ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস এ এবং ই, এই দুটো কিন্তু এর মাধ্যমে প্রবেশ করতে।
1: আচ্ছা, এই যে হেপাটাইটিস বিভিন্ন নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম ফের নিয়ে, তার আগে যদি একটু জানতে চাই যে হেপাটাইটিসটা কি, মানে কোথায় হয় শরীরে আমাদের?
2: হেপাটাইটিস, টাইটিস বলতে অর্থাৎ এটা এক ধরনের

0: প্রদাহ, যেটা মেইনলি লিভারকে বা যকৃৎকে আক্রান্ত করে।
1: আচ্ছা, সেই
0: লিভারের অসুখ,
1: মেইনলি লিভারের অসুখ। এবার যেটা বলছিলেন যে বি আর সি নিয়ে কথা বলবো, তার মানে হেপাটাইটিসের প্রকারভেদ আছে।
0: অবশ্যই।
1: ক প্রকার হেপাটাইটিস?
0: হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বলতে গেলে মোটামুটি পাঁচ রকম, তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই আমি বলেছি। হেপাটাইটিস এ এবং ই হচ্ছে জলবাহিত বা খাদ্যবাহিত হতে পারে, দূষিত জলের মাধ্যমে হতে পারে। আর হেপাটাইটিস বি এবং সি এগুলো আসে বিভিন্ন রকমের সংক্রমিত রক্ত, দেহরস ইত্যাদির মাধ্যমে।
1: আচ্ছা, এইবারে লিভারের প্রদাহ বলতে বা লিভারের সমস্যা বলতে আগেই না আমাদের জন্ডিসের কথাটা ভীষণ মাথায় আসে। এইবার জন্ডিস আর হেপাটাইটিসের মধ্যে কি আলাদা কোনো পার্থক্য আছে?
0: হ্যাঁ, অবশ্যই। হেপাটাইটিস হচ্ছে মানে লিভারটা যখন এক ধরনের ইনফ্লামেশন হলো, অর্থাৎ কিনা প্রদাহ হলো।
1: আচ্ছা।
0: এবং তার লক্ষণ হিসেবে জন্ডিস দেখা যেতে পারে।
1: সব
0: জন্ডিস হবে অর্থাৎ কিনা চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং হলুদ হতে পারে। বেশি মাত্রায় যদি জন্ডিস হয় সেক্ষেত্রে অনেক সময় গায়ের চামড়ার রং ইত্যাদি মানে সেগুলো হলুদ হয়ে যেতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস হলেই যে জন্ডিস হবে এমন নাও হতে পারে, তাকে আমরা অ্যানিকটেরিক জন্ডিস বলি। অর্থাৎ কিনা কোন রকমের প্রদাহ চলছে শরীরের মধ্যে, রোগের সবকিছু বর্তমান কিন্তু সে নিজেকে প্রকাশ করছে না।
1: আচ্ছা, অর্থাৎ হেপাটাইটিসের সঙ্গে জন্ডিসের একটা সম্পর্ক থাকলেও সবসময় যে জন্ডিস হবে এমন কোনো কথা নেই। এবারে আমাদের সঙ্গে আর এক অতিথি আলোচক আছেন, স্মিতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে জানতে চাইব যে এই যে হেপাটাইটিস রোগ, এটা কি নির্ণয় করার জন্য কি পদ্ধতি, আমি বুঝবো কি করে যে আমার হেপাটাইটিস হয়েছে?
2: ভাইরাল হেপাটাইটিস বি বা ভাইরাল হেপাটাইটিস সি আছে কিনা এটা জানার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা।
1: আচ্ছা,
2: রক্ত পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে এই ভাইরাস আমাদের শরীরে আছে কিনা।
1: আচ্ছা, এবার এই যে রক্ত পরীক্ষা, এক্ষেত্রে ধরুন যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো স্পেসিফিক পরীক্ষা আছে?
2: রক্ত পরীক্ষার মাধ্যমেই করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এবং তারা তাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাবেন এবং সেখানে রক্ত পরীক্ষা করাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
1: অর্থাৎ এই জায়গাটাতেও আপনাদের একটা চিন্তার নিরসন, যে আমরা যখনই ভাবি আজকাল তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখনই পরীক্ষার কথা আসে তখনই একটা খরচের প্রসঙ্গ আমাদের মাথায় এসেই যায়, সেক্ষেত্রে বলবো আপনার সরকার আপনার পাশে, সরকারিভাবে বিনামূল্যে এই পরীক্ষা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে জানতে পারা যাবে যে আপনার শরীরে ভাইরাল হেপাটাইটিস বাসা বেঁধেছে কিনা। ডক্টর কয়াল, আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস বি বা সি, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি বা সতর্কতার কথা বলছি, এটা মূলত কিভাবে ছড়াচ্ছে?
0: আচ্ছা, হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বি এবং সি মূলত আমি আগেও একবার বলেছি সংক্রমিত রক্ত, অর্থাৎ কেউ রক্ত দান করেছেন, সেই রক্ত কোনো রোগীর শরীরে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমিত মানুষটির থেকে যে রক্ত উনি দান করেছিলেন সেই রক্তটা পরবর্তী আরেকজনের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ তার সঙ্গে ভাইরাসটাও তিনি ফ্রি পেলেন, অর্থাৎ কিনা এইভাবে ভাইরাস এলো। দ্বিতীয়ত হতে পারে অন্য দেহরস, সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু এই ভাইরাস আসতে পারে। এই দুটি ভাইরাস ধরুন যারা নিয়মিত রক্ত পান, যেমন থ্যালাসেমিয়া রোগী যারা, তারা ছোট অথবা বড় যে কোনো অবস্থাতেই তারা যদি এই ধরনের বারে বারে যাদের মধ্যে রক্ত দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, যেহেতু বারে বারে বিভিন্ন সোর্স থেকে তাদের রক্ত আসছে। এবং হিমোডায়ালিসিস, যারা ডায়ালিসিস পরিষেবা নেন যেসব রোগী, তাদের মধ্যেও বারে বারে এই যে রক্ত সংক্রান্ত যে একটা মানে ডায়ালিসিসের মধ্যে দিয়ে রক্তটাকে পরিষ্কার পরিশ্রুত করা হয়, সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে যে এই ভাইরাল হেপাটাইটিস বি এবং সি আসতে পারে। এছাড়াও গর্ভস্থ সন্তানের মধ্যে মায়ের থেকে, মা যদি ইনফেক্টেড হন, মা যদি সংক্রমিত থাকে, গর্ভস্থ সন্তানের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি আসতে
1: পারে। সেক্ষেত্রে কি ওই গর্ভস্থ সন্তানের ঝুঁকি আছে বা ঝুঁকি কতটা?
0: হ্যাঁ, অবশ্যই আছে। এই যে সম্ভাবনা তো অনেকখানি বেশি থাকে, সেটা নির্ভর করে যে মায়ের শরীরে হেপাটাইটিস বি কত মাত্রায় আছে,
1: মাত্রার উপর ঝুঁকিটা। সেক্ষেত্রে কি ঝুঁকি ধরুন উভয়েরই, নাকি গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে যেহেতু ভ্রূণ অবস্থা একদম ছোট অবস্থা আছে তার ঝুঁকি বেশি?
0: তার ক্ষেত্রে ঝুঁকি অবশ্যই বেশি। এবং সংক্রমণ মানে এই যে মায়ের থেকে সন্তানের মধ্যে যে ইনফেকশনটা যাচ্ছে, সংক্রমণটা যাচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চার ক্ষেত্রে এই সংক্রমণের দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যায়, অর্থাৎ কিনা একটা ক্রনিক হয়ে যায় ইনফেকশন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই এই জায়গাতে অর্থাৎ একটা হেপাটাইটিস বি বা সি কতটা মানে কতদিন পর্যন্ত একটা রোগীর শরীরে থাকতে পারে?
0: দেখুন, হেপাটাইটিস বি নির্ভর করে কোন সময় সংক্রমণটা হয়েছে। যদি পূর্ণবয়স্ক একজন মানুষের, যিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, যার কোনো অন্য কোনো অসুখ নেই, তার ক্ষেত্রে যদি ভাইরাল হেপাটাইটিস হয়, অর্থাৎ অ্যাকিউট হিসেবে যদি সেটাকে দেখা যায়, ছ মাসের মধ্যে মোটামুটি সেরে যায়। 3-6 মাসের মধ্যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ তার শরীর থেকে ভাইরাল হেপাটাইটিস বি কে সম্পূর্ণ নির্মূল করতে পারে। সি এর ক্ষেত্রেও এরকম অ্যাকিউট হেপাটাইটিস সি হতে পারে। আর সেক্ষেত্রে মানে আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আরেকটা কথা বলার, যে যদি এই আমি যেটা বললাম মায়ের থেকে সংক্রমণ যদি পেয়ে থাকে, অর্থাৎ খুব আর্লি এজে, একদম জন্মের পরবর্তী সময় বা জন্মের সময় বা গর্ভস্থ অবস্থায় যদি ইনফেকশন পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে 90% চান্স যে এই সংক্রমণটা দীর্ঘমেয়াদী।
1: অর্থাৎ এটা কি ফিরে ফিরে আসবে?
0: ফিরে ফিরে না, এটা শরীরে থেকে যাবে।
1: আচ্ছা,
0: হেপাটাইটিস বি বা বি এর যেটা সব থেকে বড় সমস্যা, এটা শরীরের মধ্যে থেকে যায়।
1: আচ্ছা, তার জন্য ধরুন তার স্বাভাবিক জীবনযাত্রার কি কি অসুবিধা হতে পারে?
0: স্বাভাবিক জীবনযাত্রায় ধরুন প্রথম দিকে সে কিছুই বুঝতে পারবে না। যদি জন্ডিস দিয়ে প্রকাশ না হয়, অ্যানিকটেরিক হয়, এবং হেপাটাইটিস বি এর একটা বড় মানে শতাংশ আছে যেখানে যেই রোগীদের মধ্যে কোনো রকমের জন্ডিস নিয়ে প্রকাশ থাকে না, এবং তারা বুঝতেও পারেন না তাদের যে শরীরের মধ্যে হেপাটাইটিস বি আছে, বর্তমান আছে, তারা সেই নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যান। কিন্তু কোনো একটা সময় দীর্ঘদিন পরে হঠাৎ তার কোনো পরীক্ষা করতে গিয়ে হয়তো সেটা দেখা গেল, বা কখনো জন্ডিস হলো, বা তিনি কখনো দীর্ঘমেয়াদি কোনো ওষুধ খাচ্ছেন যেগুলো তার শরীরের অনাক্রম্যতাটাকে কমিয়ে দিয়েছে, যেমন ধরুন দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছেন, কারোর শরীরে কোনো রকমের একটা কর্কট রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, তিনি তার জন্য বিভিন্ন রকমের কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছেন, অর্থাৎ কিনা যে কোনো জায়গায় তার ইমিউনিটিটা কমে গেছে, অনাক্রম্যতার প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, সেই সব জায়গায় কিন্তু তার ক্ষেত্রে এই হেপাটাইটিস বি নিজ মানে পূর্ণরূপে নিজেকে প্রকাশ করবে। জন্ডিস, লিভারের সমস্ত সমস্যা, এগুলো তো থাকবেই, তাছাড়া ক্রনিক হেপাটাইটিস থেকে পরবর্তীকালে সিরোসিস হওয়ার সম্ভাবনা এবং লিভার ক্যান্সার হওয়ার একটা অবশ্যই সম্ভাবনা থাকে। সেটাই এই রোগের সব থেকে বড় সাইড এফেক্ট, ঝুঁকি।
1: এবার ধরুন জন্ডিস তো লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে না, তাহলে একজন রোগীর কি কোনো মানুষের ক্ষেত্রে বোঝার কোনো সুযোগ আছে যে তার মধ্যে এই রোগটা বাসা বাঁধছে, কোনো লক্ষণ বা কিছু, যে বমি বমি বা ক্লান্তি এরকম কোনো?
0: একটা ক্লান্তি থাকে অনেক সময়, সেটা মানুষে অনেকে আমাদের আজকে আজকালকার যে জীবনযাত্রা, রোজকার জীবনযাত্রা, সেখানে আমরা প্রত্যেকে ব্যস্ত
1: ঠিক,
0: এবং দিনের শেষে অনেক সময় আমরা এরকম থাকি, ক্লান্ত থাকি। এই ক্লান্তিটাকে আমরা অনেক সময়
1: মানে রোজকার ক্লান্তি হিসেবেই ধরে নিই, যে আমাদের যে এই মুহূর্তে আমাদের যে জীবনযাত্রা, সেখানে যে ধরুন স্ট্রেস বা আমাদের ইঁদুর দৌড়ের যে সামিল আমরা সবাই, সেখান থেকে আমরা ভাবি যে ক্লান্তি বা অবসাদ বা ফ্যাটিগনেস এটা খুব স্বাভাবিক। সেই জায়গাটাতেই আমার মনে হয় যে একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন যে একজন মানুষ কিভাবে সচেতন হতে পারেন?
0: দেখুন, হেপাটাইটিস বি সংক্রমণটাকে প্রতিরোধের জায়গায় চলে আসছি আমরা, হেপাটাইটিস বি বা সি দুটোর ক্ষেত্রে একই রকমভাবে আমরা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যেখান থেকে রক্ত নিচ্ছি, যেহেতু রক্ত এবং দেহ রসের মাধ্যমে আসে, তাহলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যে দেহ রস একজনের সঙ্গে আরেকজনের যাতে না লাগে, বা রক্ত যখন নিচ্ছি তখন একটা সুরক্ষিত জায়গা থেকে, কোনো যে ব্লাড ব্যাংক থেকে আমি কালেক্ট করার চেষ্টা করছি সেটা সুরক্ষিত জায়গা, যে কোনো জায়গা থেকে আমি একটা যে কোনো আননোন সোর্স থেকে আমি ব্লাডটা কালেক্ট করব না, এগুলো যেমন আছে।
1: এই প্রসঙ্গে আরও একটা কথা মনে হয় যে আজকালকার এই ফ্যাশনের যুগে দাঁড়িয়ে ট্যাটু করা এটা একটা ভীষণভাবে জনপ্রিয়। যখন আপনি বারবার বলছেন এই সূচের পরিবর্তনের কথা, সেক্ষেত্রে এই ট্যাটু থেকে কি কোথাও এই ঝুঁকিটা থাকে?
0: হ্যাঁ অবশ্যই, ট্যাটুতে যদি দেখুন বিভিন্ন ধরনের যে পার্লার বা রোড সাইড যেসব জায়গায় ট্যাটু করা হয় সেক্ষেত্রে অনেক সময় এই স্বাস্থ্যবিধি মানা হয় না। একই নিডল যেটা বারবার হয়তো ব্যবহার করা হচ্ছে, একই সূঁচ যেটার মাধ্যমে, যেমন আমরা আগেও দেখেছি হেপাটাইটিস সি বা হেপাটাইটিস বি দুটোই, যেমন যারা ইনজেকশন ড্রাগ ইউজার তারা অনেক সময় একই সূঁচ একটা দলের মধ্যে অনেকে বারবার ব্যবহার করছেন, বিভিন্ন জনের মধ্যে ব্যবহার হচ্ছে, ঠিক এখানেও ট্যাটু করার ক্ষেত্রেও কিন্তু একই সূঁচ যদি কোনো একজন সংক্রমিত ব্যক্তিতে ব্যবহার হয়ে থাকে এবং অজান্তেই হয় ব্যবহারগুলো, এবং সেই সূঁচ পরবর্তী যদি কারোর মধ্যে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার মধ্যে ওই ইনফেকশন যাওয়ার চান্স কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। তো এই ফ্যাশন করতে গিয়ে, ট্যাটু করতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও মানুষকে সচেতন হতে হবে যে কিভাবে করা হচ্ছে, স্বাস্থ্যবিধিগুলো মানে পরিপূর্ণভাবে মানা হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখেই করতে হবে তাকে।
1: অর্থাৎ সচেতন থাকতে হবে। সচেতন থাকাটা আপনার প্রতি পদে পদে ভীষণ জরুরি। আপনি স্টাইল করতে পারেন, আপনি খেতে পারেন, কোনো কিছুতেই বাধা নেই, কিন্তু তার আগে নিজের মস্তিষ্কটাকে সজাগ রাখতে হবে যে যেখান থেকে ট্যাটু করছি সেই ট্যাটু করার ছুঁচটা কি আমার ক্ষেত্রে নতুন নেওয়া হলো, একবার নেডেলটা কি প্যাক আনপ্যাক করে তারপর আমাকে দেওয়া হচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা নজরে রাখতে পারি তাহলে মনে হয় আজকের যে বিষয় অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, যেটা ডাক্তার দের মধ্যে বেশ ক্রমশ তার যে সংক্রমণ, সেই সংক্রমণটা তাদের ক্ষেত্রে শুধু ডাক্তার নয় আমাদের এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অনেকটা চিন্তার ভাঁজ ফেলেন যে ক্রমশ যখন বাড়তে থাকে মানুষের মধ্যে। আর আমরা তো সবসময় চাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একজন সুস্থ নাগরিক সুস্থ ব্যক্তি কিন্তু সমাজ পরিবার ও রাষ্ট্রের সম্পদ। এতক্ষণ আপনারা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা শুনছেন। এই সবে যদি আপনি রেডিও সেটটা অন করে থাকেন বা আপনার মোবাইলে শুনতে থাকেন তাহলে আরেকবার আপনাকে বলে দিই আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস। স্টুডিওতে উপস্থিত আমাদের দুই বিশেষজ্ঞ ডাক্তার মধুচন্দা কয়াল এবং স্মিতা বন্দ্যোপাধ্যায়। এই যে আপনার হেপাটাইটিস, ধরুন আপনি হেপাটাইটিসে আক্রান্ত হলেন, কোথায় যাবেন সে কথা তো শুনেছেন, আপনার নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতাল জেলা হাসপাতালে আপনি চিকিৎসা করাতে পারেন। এইবারে সরকার আপনার জন্য কি কি ব্যবস্থা রেখেছে, ভাবনা চিন্তা তো নিশ্চয়ই আছে তাদের, সে কথাই শুনে নেব স্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।
2: ভাইরাল হেপাটাইটিস ম্যাডাম এতক্ষণ যেটা বললে, ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের প্রথমে আগে জানতে হবে যে রোগটা আছে কিনা। তাহলে এই রোগটা আছে কি না এটা জানা যাচ্ছে স্ক্রিনিং টেস্ট করে, ব্লাড স্ক্রিনিং টেস্ট করে, রক্ত পরীক্ষা করে। তাই প্রথমে আমরা জেনে নেব যে কোথায় কোথায় রক্ত পরীক্ষা হয়। সরকারি জায়গায় মেডিকেল কলেজগুলোতে হয়, ডিস্ট্রিক্ট হসপিটালে হয় এবং রুরাল হসপিটালে হয়। এছাড়া সরকার আরও কিছু উদ্যোগ নিয়েছে যেখানে যেখানে এই টেস্ট সম্পূর্ণ বিনা পয়সায় হয়। যেরকম হচ্ছে যে প্রিজনারদের মধ্যে, যারা কারেকশনাল হোমে যারা ইনমেটস আছেন, যারা প্রিজনার আছেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষা করা হয়। সরকারি যে সমস্ত টিআই বা এনজিও আছে যারা হাই রিস্ক গ্রুপ নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষাগুলো আমরা করি, করা হয়। এবং যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে যখন ব্লাডগুলো কালেক্ট করা হচ্ছে সেখানেও কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ভাইরাল হেপাটাইটিস বি আছে কিনা বা সি আছে কিনা সেইগুলো দেখে নেওয়া হয়। এবং তার সঙ্গে সরকারি পরিষেবায় যে সমস্ত এআরটি সেন্টার আছে সেখানে এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। তাই ব্লাড টেস্ট এই সমস্ত জায়গায় যেরকম করা হয়, এটা ছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সরকার একটা আলাদা ভূমিকাই নিয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে যেতে পারেন এবং হেপাটাইটিস বি এর যে রক্ত পরীক্ষা, মূলত হেপাটাইটিস বি যেহেতু মা থেকে সন্তানে সংক্রামিত হওয়ার হার অনেক।

0: বেশি, তাই এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় তারা স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে করাতে পারেন। এবং তার সঙ্গে UPSC আরবান পাবলিক হেলথ সেন্টার, সেখানেও কিন্তু এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় হয়। রক্ত পরীক্ষা করে আমি তো এবার জানতে পারলাম যে তার হেপাটাইটিস আছে কি নেই। এর পরের ধাপ হলো তাহলে তো তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাকে জেনে নিতে হবে যে কোথায় কোথায় ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে 36টা ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে।
1: অর্থাৎ একটা অত্যন্ত ভরসার জায়গা এই জায়গাটা,
0: একদম
1: প্রায় ধরে নিতে পারি তার মানে প্রতিটা জেলাতেই আছে।
0: হ্যাঁ, প্রতিটা জেলায় ভাইরাল হেপাটাইটিস ন্যূনতম পক্ষে একটি করে আছে ট্রিটমেন্ট সেন্টার, মূলত মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কিছু ক্ষেত্রে সাব ডিভিশনাল হসপিটালেও এই চিকিৎসা কেন্দ্র আছে। আচ্ছা, এই চিকিৎসা কেন্দ্রে মানুষ তো চিকিৎসার জন্য পরিষেবা নিতে গেলেন, এখানে তারা পরিষেবা পাবেন, শুধুমাত্র ওষুধ নয়, তার সঙ্গে এই চিকিৎসা শুরু করার জন্য যে পরীক্ষাগুলো করা দরকার, আনুষঙ্গিক পরীক্ষা, সেগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধ শুরু হলো এবং ওষুধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব এরপরে প্রতিরোধ, যাতে এই রোগটা না হয়।
1: ঠিক,
0: আমরা প্রথমে শুরু করলাম রক্ত পরীক্ষা দিয়ে, তারপরে আমরা তাকে লিংক করলাম তার চিকিৎসা ব্যবস্থার সাথে, এবং তারপরের ধাপে আসছে প্রতিরোধ করা যাতে এই রোগটা না হয়। তার জন্য আমাদের সরকারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে কাউন্সেলিং পরিষেবা, বিভিন্ন ব্লাড সেন্টারের কাউন্সিলার, ERT কাউন্সিলার এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের কাউন্সিলার, অ্যাডোলেসেন্ট কাউন্সিলার যারা বিভিন্ন টায়ারে আছেন, মেডিকেল কলেজ থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সবাই তারা জানেন যে এই রোগ প্রতিরোধ করতে গেলে কি করতে হয়, এবং পেশেন্টরা যখন তাদের কাছে যাচ্ছেন তারা সেই কাউন্সিলিংগুলো পেশেন্টদের করছেন যাতে তারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন, এবং ফার্দার যাতে আরও এই রোগ না হয় তার জন্য কিন্তু তারা কাউন্সিলিং করেন।
1: আচ্ছা, একবার একটু টেলিফোনে কান পাতি, কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
2: আমি পশ্চিম বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি। ঘোষ দিদি, আপনাদের আলোচনা আমি শুনছি, আমার সন্দেহ দুই বিশেষজ্ঞকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি। দাদা, এই হেপাটাইটিস নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে আপনার খাদ্য তালিকায় কোন কোন জিনিস রাখতে হবে যদি একটু আলোচনা করেন।
1: নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, অবশ্যই আসবো আমরা এই বিষয়ে।
0: আচ্ছা, প্রতিরোধের আরেকটি উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে টিকা, যাতে এই সংক্রমণ মায়ের থেকে সন্তানে হেপাটাইটিস বি এর সংক্রমণ আটকানো যায়, তার জন্য কিন্তু প্রতিটি শিশুর ক্ষেত্রে হেপাটাইটিস বি এর জন্ম টিকা দেওয়া আবশ্যক, এবং এটি প্রতিটি সরকারি জায়গায় এটা দেওয়া হয়। তার সঙ্গে যদি কোনো মা তিনি হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে মায়ের থেকে সন্তানে এই সংক্রমণ আটকানোর জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন এবং তার সঙ্গে হেপাটাইটিস বি জন্মটিকা, এই দুটো জিনিস একসাথে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি প্রাইভেটে কোনো বাচ্চা জন্মালো এবং সেখানে হয়তো সেই হসপিটালে সেই হেপাটাইটিস বি বার্ড ডোজ, জন্মটিকা বা ইমিউনোগ্লোবুলিন, এই দুটো অ্যাভেলেবেল নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সেই জেলার আধিকারিকের সাথে যোগাযোগ করে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে। একটাই শর্তে, যখন সে পেশেন্ট পার্টিকে বা এই বাচ্চাকে এই পরিষেবা দিচ্ছে সেটা কিন্তু কোনো পয়সা নেওয়া যাবে না। তাই এই পুরো যে ব্যবস্থাটা, সরকারি ব্যবস্থাটা, এবং এটা পুরোটাই বিনামূল্যে এবং এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার কোনো রকম ব্যাপার নেই,
1: যেটা জনগণের কাছে বা অনেক মানুষের কাছে একটা ভীষণ ভরসার জায়গা। যে অনেক ক্ষেত্রেই তো হয়, ধরুন প্রসবকালীন সময় বা নিকটবর্তী আপনি কোনো নার্সিংহোমে বা কোথাও নিয়ে গেছেন, সেখানে আপনার বাচ্চার জন্ম হলো, পরবর্তীকালে টিকাকরণের ক্ষেত্রে একটা আর্থিক বা একটা বেশ টাকা পয়সার বিষয় এসে থাকে, সেখানেও কিন্তু সরকার আপনার পাশেই আছে। আপনি একেবারে আমাদের ম্যাডাম যেমন বললেন সেইভাবে আপনার নিকটবর্তী ক্ষেত্রে যোগাযোগ করুন, করে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই চিকিৎসাটা পেতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের কলার যিনি এসেছেন এবং আপনাদের কথা বলতে বলতে টেলিফোনে হ্যান্ডসেটেও অনেকে জানতে চাইছেন যে খাওয়া দাওয়া। আচ্ছা, তার আগে আর একবার একটু একবার জানতে চাই যে আমরা যে ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ফুচকা খেয়ে ফেললাম বা মোমোর জল, এই জলবাহিত হয়ে কোন কোন হেপাটাইটিস আসে?
3: জলবাহিত হয়ে মেনলি হেপাটাইটিস এ

0: এবং ই আসে।
1: আচ্ছা, সেক্ষেত্রে তার কি আলাদা আলাদা কোনো লক্ষণ আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এটা মোটামুটি শরীরে প্রবেশের 6 সপ্তাহের মধ্যে নিজেকে ম্যানিফেস্ট করে।
1: আচ্ছা,
0: অর্থাৎ কিনা প্রথম দিকে হালকা জ্বর, পেটে ডান দিকে একটা ব্যথা, অর্থাৎ যেখানে লিভার আছে, লিভারে প্রদাহ হচ্ছে, তো সুতরাং লিভার একটু ব্যথা দিয়ে জানান দেয়, এবং তার সঙ্গে হালকা জ্বর, গায়ে ব্যথা, গা ম্যাজম্যাজে ভাব, একটা ক্লান্তি, এবং আস্তে আস্তে জন্ডিস দেখা দেয়, অর্থাৎ কিনা চোখ এবং প্রস্রাবের রং পরিবর্তন হতে থাকে, এবং খাবারে অনীহা আসে, এই সময় খাওয়ার ইচ্ছা মোটে থাকে না, বমি বমি ভাব, এবং অনেক ক্ষেত্রে বমিও থাকে, এবং ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে হেপাটাইটিস এ এবং ই দুটোই কিন্তু নিজে থেকে সেলফ লিমিটিং, বেশিরভাগ ক্ষেত্রে এটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কন্টেনমেন্ট হয়, মানে ঠিক হয়ে যায়, এবং সেক্ষেত্রে বড় ভূমিকা একটা এই খাবারের থাকে। খাবার এবং জল,
1: খাবার এবং জলের প্রসঙ্গে যাব, তার আগে একবার একটু
2: হ্যালো।
1: আচ্ছা, যিনি যারা আসছেন তাদেরকে একটা কথা বলার, যে আপনি যখন টেলিফোনে আসছেন আমাদের, আপনার হ্যান্ডসেটের, আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে মিউট করে দিন, তবেই কিন্তু কথা শুনতে পাবেন। 2248-8085, যদিও সময় একেবারে কম চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কথা জানার দরকার, সবাই বলছে কী খাবো, কী খাবো আর কী খাবো না, এটা ভীষণ জানা দরকার, সে কথাতেই আপনি ছিলেন।
0: প্রথমে জলের ব্যাপারে সচেতন হন, পানীয় জল যেমন সবথেকে ভালো হয় যে এই সময় ফুটিয়ে খেতে পারলে বর্ষার সময়, অথবা যদি খুব সুরক্ষিত জায়গা থেকে জলটা পাওয়া যায় সেই জল ব্যবহার করা, যেটা মানে আমি যার সোর্সটা জানি না, আননোন সোর্স, যেখানে থেকে সেখানে গিয়ে বাইরের শরবত খেয়ে নিলাম, রাস্তার ধারে কোনো একটা মাছি বসা আখের রস বিক্রি হচ্ছে বা ফ্রুট জুস বিক্রি হচ্ছে, যেখানে আমি জলের সোর্সটা বুঝতে পারছি না যে জলটা কোথা থেকে নেওয়া হচ্ছে, বা ফুচকা খাচ্ছি এই ফুচকার জলটা কোথা থেকে আসছে, কিভাবে মানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে নোংরা হাতে সেগুলোকে মাখা হচ্ছে ইত্যাদি, সেগুলো আমাকে দেখতে হবে যে বাইরে থেকে কোনো মাছি ইত্যাদি এসে বসছে কি না, এগুলো সমস্ত খেয়াল রাখতে হবে। এবং খাদ্য, খাবারের ক্ষেত্রে বলি যে কোনো সহজপাচ্য খাবার টাটকা অবস্থায় খেতে হবে, ফ্রেশ খেতে হবে, এবং এই যে খোলা রাস্তার ধারে যেসব খাবারগুলো বিক্রি হয় সেগুলো এই সময়টা অ্যাভয়েড করাই ভালো।
1: আরেকবার হ্যালো।
3: হ্যাঁ,
1: হ্যালো, নমস্কার,
3: আমি উপজেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ড বলছি।
1: বলুন বলুন।
3: এই যে হেপাটাইটিস বি সি ই সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে আশাকর্মীরা রয়েছেন সেই তাদের আশাকর্মীদের সচেতনতা এই বর্ষাকালে করছে হচ্ছে কিনা, যে বাইরে ফুচকা খাবে না, মোমো খাবে না, ট্যাটু করতে যাবে না। আর একটা হচ্ছে, আমাদের আমরা তো ব্লকে আছি, হরিপাল ব্লকে আছি, আমাদের পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে উপস্বাস্থ্য কেন্দ্র, এখন সুস্বাস্থ্য কেন্দ্র বলছে, তা সেইখানে কোন রকম মানে পরীক্ষা টরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা আছে কিনা?
1: আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, যদিও আমাদের সময় একেবারে শেষের দিকে, একদম শেষ হয়ে এসেছে, তাও একেবারে ছোট্ট করে জানতে চাইবো। অর্থাৎ বলছেন, হ্যাঁ, যে আপনি যে কথাটা বলছিলেন যে সহজপাচ্য খাবার খেতে, খুব ভালো একটা প্রশ্ন এসেছে যে আশা দিদিদেরও সচেতন হওয়া দরকার আছে কিনা, এবং এই প্রসঙ্গেই যদি বলে দেন যে তাদেরও ভূমিকাটা কি। একদম ছোট্ট করে।
4: আচ্ছা, আশা দিদিদের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের ওনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আগামী দিনে, সেটা নিয়ে নতুন নির্দেশিকা চালু হবে, ওনাদের ট্রেনিং হবে এবং ওনাদের এই বিষয়ে ডিটেলস গাইডলাইন ইস্যু হবে। আর উনি যেটা জিজ্ঞাসা করলেন যে হরিপালের ওখানে, হ্যাঁ, আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সাবসেন্টার আছে, সেখানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরীক্ষা, কিন্তু হেপাটাইটিস বি এর পরীক্ষা, সেটা আপনি সম্পূর্ণ বিনা পয়সায় পেয়ে যাবেন। আর হুগলিতে যদি বলেন যে ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার কোথায় আছে, সেটা চুঁচড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আছে এবং প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে আছে।
1: বেশ, আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আর যেটা বলার, যে জায়গাটা ভীষণ ভীষণভাবে সচেতন, যে যে কোনো লক্ষণ দেখে, ধরুন আপনার ক্লান্তি লাগছে, বমি বমি হচ্ছে, এই সব দেখে না আমরা সবাই আজকাল খুব সহজে সার্চ করে নিজের চিকিৎসা শুরু করি, সেটা দয়া করে করবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এইটা ভীষণ জরুরি। আজকে আশার কথা অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, সেই প্রসঙ্গ এবং আশাদের ভূমিকা। আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন, ডাক্তার মধুচন্দ্রা কয়াল, সহকারী অধ্যাপিকা ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, স্মিতা বন্দ্যোপাধ্যায় স্টেট কনসালটেন্ট

0: আমরা দুজনকেই আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।
1: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা, আইনজীবী রবিউদ্দিন আহমেদের সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা এখন শুনছেন নিয়মিত অনুষ্ঠান আইনি কথা। বাসস্থান, বাসস্থান মানুষের সব থেকে প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলির মধ্যে অন্যতম। এটি এমন একটি চাহিদা যা একজন ব্যক্তির জীবনের প্রতিটি দিকের সঙ্গে জড়িত, যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষা, সুস্থতা এবং একটা মর্যাদাপূর্ণ অস্তিত্ব। ভারতে এটি একটি সাংবিধানিকভাবে সুরক্ষিত মৌলিক চাহিদা। যত দিন বাড়ছে, আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের এই রিয়েল এস্টেট বাজার সেটাও গুরুত্বপূর্ণ একটা দিক তা নির্ধারণ করছে, এবং যে প্রয়োজনীয়তা, যতটুকু আমাদের জনসংখ্যা অনুযায়ী প্রয়োজন, সেই সংখ্যা, যেটা আমাদের বাসস্থানের সংখ্যা, আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এবং এই রিয়েল এস্টেট বাজারে অসংখ্য দীর্ঘস্থায়ী এবং গুরুতর সমস্যা রয়েছে, যেমন সম্পত্তির বিলম্বিত দখল, ভুয়ো তথ্য, বিভ্রান্তিকর পরিকল্পনা বা নিম্নমানের মতো নির্মাণ, নানা রকম সমস্যার কথা উঠে আসে। অনেকে তাদের জীবনের সমস্ত সঞ্চয় পুঁজি বিনিয়োগ করেন তাদের এই সাধের বাড়ি বা বিশেষ কোনো আবাসনে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে। একজন ক্রেতা হিসেবে আবাসন ক্রয়ের ক্ষেত্রে যে জরুরি বিষয়গুলি মাথায় রাখা উচিত, আজ আমাদের এই পর্বে সেই বিশেষ আইনগুলি নিয়েই আলোচনা করা হবে। আইন অনুযায়ী বাড়ির ক্রেতাদের গ্রাহক হিসেবে বিবেচনা করা হয়, যার ফলে তারা বিল্ডারদের দ্বারা প্রদত্ত পরিষেবার যে কোনো ত্রুটির জন্য সংশোধনমূলক আইনি ব্যবস্থা নিতে পারে। কি কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে সবিস্তারে আলোচনা করবেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট আইনজীবী রবিউদ্দিন আহমেদ।
4: নমস্কার।
3: নমস্কার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত।
4: থ্যাংক ইউ সো মাচ।
3: আজকে আমাদের যে দুটি মূল আইন নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অর্থাৎ ক্রেতা সুরক্ষা আইন, এবং রিয়েল এস্টেট নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন, অর্থাৎ যেটাকে আমরা খুব সহজভাবে রেরা বলে পরিচিত আমাদের কাছে। আমি সবার আগে প্রথম যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে আবাসন বিষয়ে ক্রেতা কারা?
4: দেখুন, ক্রেতা কারা মানে যারা পারচেজ করতে চাইছে, যারা আবাসন কিনতে চাইছে, সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, অনেক ক্ষেত্রে প্লট অফ ল্যান্ডও হতে পারে। তো সেক্ষেত্রে যারা পারচেজার, যারা গুডস পারচেজ করছে বা সার্ভিসেস অ্যাভেল করছে, তাদেরকে আমরা কনজিউমার বলে নির্ধারণ করি। এবং দে আর অ্যামেনেবল, অ্যামেনেবল বলতে গেলে যারা বিভিন্ন রকমের জাস্টিস যদি অ্যাভেল করতে চায়, তারা ক্রেতা হয়ে অ্যাভেল করতে পারে আন্ডার ক্রেতা সুরক্ষা আইন, যেটাকে আমরা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বলি।
3: বেশ, কিন্তু এবার যত আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের যে এই রিয়েল এস্টেট বাজার সেটাও তো মানে ধীরে ধীরে তো সংকুচিত হয়ে আসছে, তো সেক্ষেত্রে কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আমাদের এই আবাসন ক্রয় বা বিক্রয় এগুলো করা উচিত। তো সেক্ষেত্রে আপনার মতে মানে আইনি যে দিকগুলো আমাদের সঠিক বিবেচনা করে একটা ক্রয় বিক্রয়ের দিকে যাওয়া উচিত সেগুলো কি কি?
4: দেখুন, কনশিয়াস পারচেজ সব জায়গায় অ্যাপ্লিকেবল, কিন্তু হাউজিংয়ের ক্ষেত্রে একটু বেশি অ্যাপ্লিকেবল, কারণ এর মধ্যে বিভিন্ন রকমের টাইটেল বা আইনি ব্যবস্থা বা প্রসিডিওর একটু বেশি মাত্রায় আছে। আমরা সবাই জানি যে সম্পত্তি কিনতে গেলে সেটা রেজিস্ট্রেশনের যোগ্য হয়ে যায়, এবং সম্পত্তি কেনা থেকে রেজিস্ট্রেশন এবং ভোগ দখল, এই পর্যায়টা কিন্তু ছোট এরিয়া নয়, এই সময়সীমাটাও কিন্তু বেশ, কখনো মাসের ইয়ে থাকে, বেশ কিছু মাস থাকে, কখনো বছর কেটে যায়, এবং এই পুরো জিনিসটা শেষ হচ্ছে ফ্রম ফিজিক্যাল পজিশন। আমি যতক্ষণ না ফিজিক্যাল পজিশন পাচ্ছি ততক্ষণ এই প্রতিক্রিয়াটা, এই প্রসিডিওরটা কিন্তু অনগোয়িং থাকে। কখনো আমাদের কনশিয়াস হতে হচ্ছে কেনার আগে, একটা সম্পত্তি পছন্দ করার সময় আমাদের যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এক হচ্ছে যে সম্পত্তির টাইটেলটা, টাইটেল মানে হচ্ছে যে কার সম্পত্তি, সেটা ক্লিয়ার থাকতে হবে। সেটা ক্লিয়ার থাকতে গেলে এগুলো আমাদের ওকালতি ভাষায় বলে যে টাইটেল সার্চ, টাইটেল সার্চের ব্যবস্থাটা অ্যাপ্লাই করতে হবে। যদি টাইটেল সার্চ কেউ না করতে পারে, আজকাল অনেক সুবিধা হয়ে গেছে, অনলাইন টাইটেল সার্চ করা যায়, যদি না করতে পারে তাকে অবশ্যই একটা প্রাইভেটলি তাকে একটা হায়ার করতে হবে অ্যাডভোকেট। এবং খুব কনশিয়াস পারচেজের ক্ষেত্রে সম্পত্তি কেনার আগে থেকেই কিন্তু একটা অ্যাডভোকেটের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব ক্লিয়ারলি প্রয়োজন হয়ে পড়ে প্রতিটা স্টেপেতে। সাধারণ মানুষদের কাছে ওই অ্যাবিলিটিটা কিন্তু খুব কম পাওয়া যাবে, যেটা একটা অ্যাডভোকেটের মাধ্যম দিয়ে পাওয়া যাবে। তার প্রশিক্ষণটাই এরকমভাবে, সে একটা সম্পত্তির কাগজপত্র ধরলে সে কীভাবে পড়তে হবে বা সেটা ক্লিয়ার কি না, সে তার যে ধরার যে ক্যাপাসিটিটি আছে সেটা সাধারণ মানুষের নাও আসতে পারে। কিন্তু টেকনোলজির সুবিধা এত বেশি হয়ে গেছে, কিছু প্রুডেন্ট মস্তিষ্ক সেটাকে কিন্তু অ্যাভেল করতে পারে অনলাইন সার্চ করে। এক হচ্ছে যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের যে দলিল হয় সেই দলিল দেখা, দ্বিতীয় দেখা হচ্ছে যে স্যাংশন প্ল্যান অ্যাভেল করা হয়েছে কিনা। সে যেই তৈরি করুক, যে সম্পত্তির মালিক সে তৈরি করুক বা ডেভেলপার তৈরি করুক বা মিস্ত্রি দিয়ে জব কন্ট্রাক্টর দিয়ে কেউ যদি তৈরি করায়, নির্মাণ কাজের ক্ষেত্রে স্যাংশন অতি অবশ্যই প্রয়োজন এবং অতি অবশ্যই সবাইকে নিতে হবে। পঞ্চায়েত এলাকায় সম্পত্তি হলে পঞ্চায়েতের কাছ থেকে নিতে হবে, মিউনিসিপ্যাল এলাকায় হলে মিউনিসিপ্যালিটির কাছ থেকে নিতে হবে, আর কর্পোরেশনের এলাকায় হলে কর্পোরেশনের কাছ থেকে নিতে হবে। এবং আমাদের গোটা দেশে আমাদের এই ব্যাপারটা কিন্তু সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজ করা হয়ে গেছে, যেখানে আমাদের চিন্তা করার দরকার নেই যে সম্পত্তি যেই জায়গায় অবস্থান সেই জায়গার ইদার মিউনিসিপ্যালিটি অর পঞ্চায়েত অর কর্পোরেশন কেউ না কেউ তাকে পারমিট করলেই তবে সে নির্মাণ কাজে হাত দিতে পারবে। সেটা একতলা হলো, দোতলা হলো এবং মাল্টিপল ফ্লোরস হলেও তাকে নির্মাণের অ্যাপ্রুভাল ফ্রম দি লোকাল অথরিটি বা লোকাল বডিজের কাছ থেকে নিতেই হবে, এইটা মাস্ট। এইটা থাকার পরেতে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে লেআউট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। বলতে গেলে সয়েল থেকে শুরু হয় ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন। সব রকম কিন্তু ল্যান্ড সেম নয়, ল্যান্ড কিন্তু ইউনিফর্ম নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ল্যান্ড। তো আমাদের সাউথ ক্যালকাটার ল্যান্ডের সঙ্গে আপনার ঠিক গঙ্গার ধারে ধারে যেসব ল্যান্ড অবস্থিত আছে তার কোনো মিল নেই কিন্তু। এবং নেচার অফ কনস্ট্রাকশন, সিভিল কনস্ট্রাকশন, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিটলি ডিল করে ওই পার্টিকুলার অ্যাসপেক্টকে, যে এই জায়গায় কীরকম নির্মাণ হবে। কাজেই যখন স্যাংশন প্ল্যান ইস্যু হয় তার সঙ্গে কিন্তু কিছু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পসিবিলিটিস এবং গাইডলাইন অবশ্যই থাকে এবং সেটা দেখে নেওয়া খুবই দরকার। অ্যাপার্ট ফ্রম কনসিডারেশন ভ্যালু, একটা সম্পত্তির দাম কত হবে ইট ইজ নট রেগুলেটেড বাই এনিবডি, এটা কোনো রেগুলেটর নেই। যে যে কোনো দ্রব্যর দামের একটা আমাদের রেগুলেটর থাকে, যে একটা ফ্ল্যাটের দাম কত হবে সেটা নির্ণয় করে প্রাইভেট পার্টিজরা বা যারা এই ডেভেলপমেন্টেতে ইন্টারেস্টেড তারা নির্ণয় করে। এবং সেটা পারচেজাররা যখন অন্য প্রপার্টির সঙ্গে ইকুয়েট করে তখন তারা একটা আইডিয়া জেনারেট করে নেয় যে হ্যাঁ ঠিক আছে এইটা ইজ প্রপার ভ্যালু, সে এসকেলেটেড ভ্যালুতেও কেনে। অনেকে খুব ভালো নেগোসিয়েশন করেও কেনে, কিন্তু ইট ইজ কমপ্লিটলি নেগোসিয়েবল, দ্যার ইজ নো ফিক্সড প্রাইস এবং কমপ্লিটলি নেগোসিয়েবল। দেখবেন আজকালকার সম্পত্তির ক্ষেত্রে সব জায়গায় একটা ট্যাগলাইন দেওয়া থাকে, প্রাইজের তলায় কিন্তু লেখা থাকে নেগোসিয়েবল। তো সেই জায়গায় আপনারা প্রাইজিং যখন করবেন, প্রাইজিং যখন সেটেল হবে, মেক শিওর যে আপনারা সকলে এই পারিপার্শ্বিক সম্পত্তিগুলো উপরে একটা আইডিয়া জেনারেট করে নেবেন। এই যে ওপিনিয়নটা দিলাম এটা কিন্তু কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভ, কারণ অন্য স্টেটেতে অন্যরকম পরিকাঠামো বা ব্যবস্থা আছে। আমি এটা ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বললাম। এখানেতে প্রাইজিংয়ের ব্যাপারটা ইজ নট রেগুলেটেড এবং আপনাদেরকে সবসময় এই মূল্যটাকে কারেক্ট মূল্য কি এটা এসকেলেটেড প্রাইস সেটা জানতে গেলে আপনাদের পারিপার্শ্বিক যেই সব প্রপার্টিজ হয়েছে সেখান থেকে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে।
3: এবার হচ্ছে যে ধরুন গ্রাহকের কাছে যে লেআউট তাকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ তার বিপরীত বা সেরকমভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তো অনেক সময় আমরা একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করে থাকি যেটা নন রিফান্ডেবল বলা হয়ে থাকে, কিন্তু দেখা গেল যে সেখানে সমস্যা হচ্ছে প্রথম থেকেই যে পরিকল্পনাটা সেই মতো এগোচ্ছে না, আমরা কি ফেরত পেতে পারি টাকা?
4: দেখুন আমাদের যে স্টেজ অফ পারচেজ, একটা হাউজিং কিনতে গেলে যে স্টেজ অফ পারচেজ আছে সেই স্টেজ অফ পারচেজকে যদি ফলো করি তাহলে আমাদের একটা প্রজেক্ট

0: পছন্দ করা বা একটা ফ্ল্যাট বা হাউজিংকে পছন্দ করার পরেতেই যে জায়গাটা আসি সেটা হচ্ছে যে যদি কোনো ইস্টাবলিশড অর্গানাইজেশন তৈরি করে তাহলে সেক্ষেত্রে কিছু ফর্মস হয়, সেই ফর্মসগুলো ফিল আপ করে আমাদের প্রপার্টি অ্যাভেলেবেল কি অ্যাভেলেবেল নয় সেটা জানতে হয়, তারপরে তার কোটেশন চাইতে হয়। কিন্তু আদারওয়াইজ আমি এটা যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল অ্যাভেল করে সেটা হচ্ছে সাধারণ মানুষ এবং কম বাজেটের প্রপার্টি যেগুলো হয় সেক্ষেত্রে আমরা এগ্রিমেন্ট ফর সেল এন্টার করি। একটা এগ্রিমেন্ট ফর সেল এক্সিকিউট হয়, এগ্রিমেন্ট ফর সেল হচ্ছে একটা এগ্রিমেন্ট, একটা কন্ট্রাক্ট ক্রিয়েট হয়। সেই কন্ট্রাক্ট ক্রিয়েশনেতে আমাদের খুব কেয়ারফুলি কিন্তু একটা ডিফল্ট ক্লজকে দেখে নিতে হবে বা ডিফল্ট ক্লজকে ক্রিয়েট করতে হবে যদি না থাকে। এই ডিফল্ট ক্লজ কিন্তু বোথ দ্য পার্টিজ, যে বিক্রি করছে ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্যই অ্যাপ্লিকেবল থাকে ইকুয়ালি। এবং এই ডিফল্ট ক্লজটাকে আমাদের এমনভাবে ক্রিয়েট করতে হবে যে ইন দি ইভেন্ট কোনো কারণে যদি এই প্রকল্পটা, এই প্রজেক্টটা যদি আর কমপ্লিট না হয়, সেক্ষেত্রে যদি কোনো টাকা দেওয়া হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে যে নির্মাণ কাজে রেসপন্সিবিলিটি নিয়েছে সে টাকাটাকে ফেরতযোগ্য করবে অ্যালং উইথ দি ইন্টারেস্ট। এই জিনিসটা অ্যাপ্লাই করে দেওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি এই অনেক প্রজেক্ট চলতে চলতে মামলার অধীন চলে যায় এবং প্রচুর সময় লেগে যায়, সেক্ষেত্রে যারা নতুন প্রপার্টি পারচেজ করে অ্যাডভান্স করে দিয়েছে তাদের টাকাটা ফেঁসে থাকে।
1: একদম,
0: এই ফেঁসে থাকা জায়গাটায় যাতে না আসে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা আমরা বলি, যে প্রিভেন্টিভ একটা স্টেপ আছে সেটা হচ্ছে যে এগ্রিমেন্টেতে যদি একটা ক্লজ তৈরি করা যায় সেটা ডিফল্ট ক্লজ বলে তার হেডিং দিয়ে, যে কোনো অংশ কোনো টাকা যদি দেওয়া হয়ে গিয়ে থাকে এবং পরবর্তীকালে সার্টেন পিরিয়ড অফ টাইম মধ্যে যদি ডেলিভারি অফ পজিশন না হয় বা নির্মাণ কাজে যদি কোনো ব্যাঘাত আসে সেই ক্ষেত্রে এই টাকাটা ফেরতযোগ্য হবে অ্যালং উইথ সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট যেটা বোথ দ্য পার্টি এগ্রি হবে। এই ডিফল্ট ক্লজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। জেনারেলি আমাদের সাধারণ মানুষদের প্র্যাকটিস হচ্ছে প্রোমোটার বা ডেভেলপার যেই এগ্রিমেন্টটা তৈরি করে দেয় তাতেই তারা সই করে দেয় উইদাউট কেয়ারিং ইনটু কি আমাকে আরও সময় দিতে হবে বা আমাকে পড়তে হবে বা আমি বুঝতে পারবো না বা আমার এত সময় নেই। এই ফ্যাক্টরগুলোকে কনসিডার করে প্রোমোটার যে এগ্রিমেন্টগুলো তৈরি করে দেয় সেই এগ্রিমেন্টে কিন্তু জেনারেলি ডিফল্ট ক্লজ থাকে না এবং সেখান থেকে সাফারিং শুরু হয়ে যায়। একটা প্রজেক্ট আমার ডেলিভারি করার টাইম শেডিউল হচ্ছে 1 বছর, সেই ক্ষেত্রে যদি আমরা 10 বছরও দেখেছি 13 বছরও দেখি যে ডিফল্ট ক্লজ না থাকার জন্য টাকা রিকভারি করতে প্রচুর পরিশ্রম হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের শ্রোতাদের আমার জানিয়ে দেওয়া একটা রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে যে যখনই কোনো এগ্রিমেন্ট হবে তখন সেই এগ্রিমেন্টে এক্সিট ক্লজ বা ডিফল্ট ক্লজ যেন অতি অবশ্যই,
1: মানে যে চুক্তিটা হচ্ছে নির্মাতার সঙ্গে গ্রাহকের সেটা যেন খুব ভালো করে ক্রেতা আর কি পড়ে নেয়।
0: আর দ্বিতীয় হচ্ছে যদি এগ্রিমেন্ট সে না ক্রিয়েট করে থাকে, যদি ডেভেলপার ক্রিয়েট করে থাকে, তাহলে ডেভেলপারকে রিকোয়েস্ট করা যে আমি ডিফল্ট ক্লজটা এখানে ইন্ট্রোডিউস করতে চাই। ডিফল্ট ক্লজ থাকলে যদি পারচেজার না কিনতে পারে তাহলে সেই ক্ষেত্রে কতটা অ্যামাউন্ট ফোরফিটেড হয়ে যাবে, যেহেতু অলরেডি একটা কস্ট, একটা ডেভেলপমেন্ট কস্ট বা একটা অপারেশনাল কস্ট ইনভলভ হয়েই থাকে প্রোডাক্ট ডেভেলপারদের, সেক্ষেত্রে 10% ওরা ফোরফিট করে নেয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা কিছু ইলিগাল নয়, কারণ অপারেশনাল কস্ট তো সবসময় ইনভলভ হয়ে যায় যখনই কোনো একটা জিনিস এইরকম হাউজিং রিলেটেড একটা জিনিস হয়, এবং যদি ডেভেলপার না তৈরি করতে পারে সেই ক্ষেত্রে তাকেও কিন্তু ডিফল্ট ক্লজের অধীনে থাকতে হবে এবং তাকে রিফান্ড করতে হবে অ্যালং উইথ ব্যাংকিং ইন্টারেস্ট।
1: আচ্ছা, গ্রাহককে নিজে থেকে ডিফল্ট ক্লজ অ্যাড করতে পারেন?
0: ইয়েস, এই পয়েন্টগুলোও কিন্তু নেগোশিয়েবল। যখন আমি গ্রাহক হয়ে কোনো একটা প্রজেক্টেতে ইন্টারেস্ট দেখাবো, ডেভেলপারকে আমি বলতেই পারি যে আমার এই ক্লজটা লাগবে, আপনার এই এগ্রিমেন্টেতে এই পার্টিকুলার ক্লজটা নেই, ইন দি অ্যাবসেন্স অফ দিস ক্লজ আমি এই প্রপার্টিটা নিতে পারবো না, আপনাকে এটাকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং তার পরিমাপ বা পরিমাণটা আপনারাই নেগোশিয়েট করতে পারেন। কখনো ডেভেলপার বলবে 20% আমি ফোরফিট করবো ইন দি ইভেন্ট আপনি যদি পারচেজ না করতে পারেন, কখনো পারচেজার বলবে যে আমি এই টাকাটা রিফান্ড নেব যদি আপনি না ডেভেলপ করতে পারেন, অ্যালং উইথ দি ইন্টারেস্ট অফ 18%, 9%, 10%, হোয়াট এভার ইজ নেগোশিয়েটেড।
1: বেশ, কিন্তু এবার যখন আপনি যেমন বললেন একটা সময়সীমা, সব কিছুর ক্ষেত্রে একটা সময়সীমা নির্ধারণ করাটা ভীষণ প্রয়োজনীয় হয়ে যায়। সাধারণ মানুষের কাছে আইনটা ভীষণ এক জটিল বিষয় যে মামলা বিরোধ এইসবের মধ্যে চলে গেলে সময়টা অনেকটা সেখানে ব্যয় হবে। এইবার হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে এই কোনো মামলা দায়ের করলে সেটা কোথায় করবেন, মানে নির্মাতার বিপক্ষে যদি আমরা কোনো মামলা দায়ের করি তাহলে সেটা আমরা কোথায় জানাবো?
0: যখন আমাদের কোনো গ্রিভান্স থাকে, গ্রিভান্স বা কমপ্লেন বলতে পারেন, আমাদের যদি অ্যাজ আ ক্রেতা আমাদের যখন কোনো কমপ্লেন অ্যারাইজ হয় মাইন্ডেতে যে কোনো কোনো জায়গায় দি ডেভেলপার স্ট্যান্ডস ডিফিশিয়েন্ট ইন সার্ভিস, মানে তাকে যেই সার্ভিসটা প্রোভাইড করতে বলা হয়েছে সেই সার্ভিসটা সে কোনো জায়গায় দিতে পারছে না, বাট ডিফিশিয়েন্ট হয়ে যাচ্ছে। সেটা হতে পারে ডিলে ইন হ্যান্ড ওভার অফ দি ফিজিক্যাল পজিশন অফ দ্য প্রপার্টি, বা বলতে পারেন যে কমপ্লিটলি হ্যাবিটেবল নয় প্রপার্টিটা, আমাদের দিয়ে দিচ্ছে অ্যাজ ইজ ওয়ের ইজ বেসিসে, যে এখানেতে কোথায় জল আসবে কখন আসবে, বা নিকাশি ব্যবস্থা কিছু গণ্ডগোল রয়েছে, বা এই ওয়্যারিং রিলেটেড কোনো যদি ইস্যু থাকে, এই সব ইস্যুসগুলো এই কিছু ইনকমপ্লিট অবস্থায় চলে যায় সেই জায়গাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে, সেখানে একটা ডেফিসিয়েন্সি অফ সার্ভিস হয়, বা ডেলিভারি করছেই না এইটা একটা ডেফিসিয়েন্সি হতে পারে। এবং কোয়ালিটি অফ কনস্ট্রাকশানে যদি কোনো ডেফিসিয়েন্সি দেখা যায়, যে যেই কোয়ালিটি অফ কনস্ট্রাকশান অ্যাশিওর করেছিল সেই কোয়ালিটি অফ কনস্ট্রাকশান দিতে পারছে না, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি সরাসরিভাবে আমাদের ডাইরেক্টোরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্সে কমপ্লেন দায়ের করতে পারেন, কিন্তু সেটা মামলা নয়। ডাইরেক্টোরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্স হচ্ছে যে যারা বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড বা বিভিন্ন গুডস অ্যান্ড সার্ভিস রিলেটেড ইস্যুসকে হ্যান্ডেল করে, এবং যেখানেতে দেখা যায় যে যারা সেলার বা সার্ভিস প্রোভাইডার তারা যদি দে স্ট্যান্ড ইন ডেফিশিয়েন্ট হোয়াইল গিভিং দি সার্ভিস, সেক্ষেত্রে তারা ইন্টারভেন করে এবং অ্যাপ্লিকেবল রুলস অনুযায়ী একটা কাউন্সিলেশন করে, এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেগুলো সেটেলড হয়েছে। যেমন ছোটো ছোটো ইস্যু, হাউজিং ছাড়া, হাউজিং ইজ আ বিগ ইস্যু, ছোটো ইস্যু যেখানেতে অ্যামাউন্ট ইনভলভড সে 1,000 rupees, আপনি 1,000 টাকার জন্য তো মামলা করতে যাবেন না, কিন্তু 1,000 টাকার কি ডিসপিউট নেই? আচ্ছা, আপনি একটা কসমেটিক্সের দাম 1,000 টাকা মিনিমাম, আপনি একটা চার্জারের দাম মিনিমাম 1,000 টাকা, এরকম অনেক দ্রব্য আছে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং এইগুলো নিয়েও আমাদের ইস্যুস দাঁড়িয়ে থাকে, অনেক সময়
1: সমস্যা অনেক ধরনের থাকে।
0: একটা পাখা কিনলেন 1,800 টাকা দাম, আপনি আপনার প্রবলেম হয়ে গেল, কেউ যদি কেয়ারলেসলি হ্যান্ডেল করে বা যারা সেলার আছে তারা যদি কেয়ারলেসলি হ্যান্ডেল করে, আপনাকে যদি এন্টারটেন না করে আপনার কমপ্লেন্ট, আপনি কোথায় যাবেন? তো সমস্ত বিষয়ে গুডস অ্যান্ড সার্ভিসেসের ওপরে যদি কোনো ডেফিসিয়েন্সি অফ সার্ভিস থাকে সেটাকে হ্যান্ডেল করছে ডাইরেক্টোরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। ডাইরেক্টোরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের জেলাভিত্তিক অফিসও আছে এবং আপনার স্টেটের একটা হেড অফিস আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যে ক্রেতা সুরক্ষা ভবন যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্টোরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ক্যালকাটা ইজ ওয়ান অফ দি বিগ কসমোপলিটন জায়গা, সেখানেতে নাম্বার অফ ইস্যুসটাও অনেক বেশি, সেই সব কিছু হ্যান্ডেল করার জন্য এখানেও কিন্তু ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে। এখানে 3টে ডিস্ট্রিক্টে ভাগ আছে, কলকাতা ইট সেলফ ইজ ডিভাইডেড ইন 3 ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে আপনি কম্পারেটিভলি বা অন্য জেলা হুগলি বর্ধমান হাওড়া এখানে একটু কম, একটু কম আছে। এবং ডাইরেক্টোরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্সে গিয়ে আমাদের কমপ্লেন দায়ের করলে, বা এখন টোল ফ্রি লাইনও আছে, টোল ফ্রি লাইনেতেও আমরা কমপ্লেন ড্রপ করতে পারি, এবং তারপরেই আমাদের আদার সাইড যিনি আছেন, মানে সে সেলার হতে পারে, ম্যানুফ্যাকচারার হতে পারে, ডিলার হতে পারে, হোয়াটস এভার, সে প্রমোটার হতে পারে, ডেভেলপার হতে পারে, তো তার কাছে নোটিশ যায় গভর্নমেন্টের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং ডিপার্টমেন্টের তরফ থেকে তারা যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্টেতে, মানে ডাইরেক্টরেট যেখানে আছে, তারা অ্যাডভাইস করে দেয় যে এটা মামলাযোগ্য, বা এটাতে আপনি ফার্দার কী স্টেপ নিতে পারেন, বা এটাতে ক্রিমিনাল ইনস্টিগেশন কিছু আছে কি না, সেগুলো সেই রাস্তায় ঠেলে দেন, বা তাদের একটা পুরো অ্যাডভাইজারি প্রোগ্রাম আছে, সেখানে গেলে আপনি একটা অ্যাডভাইজারি প্রোগ্রাম বা আইডিয়া আপনি পেতে পারেন।
1: আপনি যদি একটু টোল ফ্রি নাম্বারটা বলে দেন।
0: হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 1-800-345-2808,
1: অর্থাৎ 1-800-345-2808। এটা সম্পূর্ণ বিনামূল্যে, ক্রেতা সুরক্ষা আইন বিষয়ক যে কোনো অভিযোগ আপনারা এই ফোন নম্বরে ফোন করে জানাতে পারেন। আচ্ছা, এবার আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আবাসন বিষয়ে, মানে ক্রেতারা কি রেরা এবং ক্রেতা আদালত উভয় ক্ষেত্রেই অভিযোগ দায়ের করতে পারেন?
0: দেখুন, রেরার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, রেরার প্যারামিটারটা আলাদা, রেরাও একটা রেগুলেটর, এবং রেরা রেগুলেটর কিন্তু সব ক্ষেত্রে সব প্রপার্টির রেগুলেটর কিন্তু রেরা নয়, রেরা হচ্ছে কমপ্লিটলি কমার্শিয়াল প্রজেক্ট যেগুলো হয় সেই ক্ষেত্রে রেরা রেগুলেট করে, এবং রেরা রুলস এবং ল অ্যাপ্লিকেবল হয়, অ্যাপার্ট ফ্রম মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত বা কর্পোরেশনের স্যাংশন নেওয়ার পরেও রেরার কাছ থেকে একটা স্যাংশন নিতে হয়। স্যাংশন মানে সেটা স্ট্রাকচারাল স্যাংশন না হতেও পারে, সেটা টেকনিক্যাল স্যাংশন, যে কী কী জিনিস অ্যাভেল করা আছে এবং তার টাইম লাইন্স এবং বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, সেটা পুলিশি ক্লিয়ারেন্স বা ফায়ার রিলেটেড ক্লিয়ারেন্স, বিভিন্ন

0: ক্লিয়ারেন্সকে খুব নিউট্রাল আই দিয়ে এগুলোকে ডিটেক্ট করা হয় এবং তারপরে রেরার একটা ক্লিয়ারেন্স আসে। এবং একটা সময় যখন রেরা অ্যাপ্রুভ প্রপার্টি হয় সেক্ষেত্রে 70% মানুষ কিন্তু মানে মেনে নিতে পারে যে অল টাইটেল থেকে আরম্ভ করে বা ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে বা অন্য কোনো টেকনিক্যাল ইস্যুস যেগুলো আছে সেগুলো সব কিছুই কিন্তু ডিটেক্টেড হয়ে আছে। ইট ইজ কমপ্লিট অ্যাপ্রুভড বাই দি গভর্নমেন্ট। যেমন একটা আমরা প্রপার্টির ক্ষেত্রে বলি নো এনকামব্রেন্স, এটা হচ্ছে একটা নো এনকামব্রেন্স এরিয়া। যেই সার্টিফিকেটটা পাওয়া হয়ে গেলে ডেভেলপার বা প্রজেক্ট ওনার যে আছে সে কিন্তু খুব ফ্রি হয়ে যায় যে আমার রেরা অ্যাপ্রুভড প্রপার্টি। এই রেরা অ্যাপ্রুভ প্রপার্টি হলে তাহলে মানুষের কিন্তু একটা উইল এসে যায় যে হ্যাঁ ঠিক আছে আমার ওই অ্যাসপেক্টটা দেখার দরকার নেই, এবার প্রাইস অ্যাসপেক্টটা দেখলেই হবে বা আমার কনভিনিয়েন্স অ্যাসপেক্টটা দেখলেই হবে। তো সেই ক্ষেত্রে টাইটেল বা টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো ব্যাপারই কিন্তু কাউকে দেখতে হলো না, রেরা সেটা দেখে নিল, সেটা সয়েল থেকে আরম্ভ করে প্রত্যেকটা অ্যাসপেক্ট।
1: এবং সেটা সাধারণ মানুষ অনলাইনেই দেখে নিতে পারেন?
0: অ্যাবসলুটলি, রেরার ওয়েবসাইটেতেই দেখে নিতে পারে।
1: বেশ, এবার হচ্ছে যে ধরুন সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে মামলা করব এবং মামলা প্রমাণ করা সহজ হয়ে ওঠে যখন আমাদের কাছে প্রয়োজনীয় নথি থাকে, এই গুরুত্বপূর্ণ নথিগুলো কি কি প্রয়োজন হয় কোনো মামলা দায়ের করার ক্ষেত্রে?
0: দেখুন, বিভিন্ন রকমের প্রপার্টির উপরে বিভিন্ন রকমের ডকুমেন্ট প্রয়োজন হয়। আমি মনে করছি যে আমাদের কাছে আজকে যারা শ্রোতাবৃন্দ আছে তারা সবাই সাধারণ মানুষ এবং খুব বাজেট প্রপার্টি হ্যান্ডেল করতে ইচ্ছুক বা ভবিষ্যতে করবেন। সেই ক্ষেত্রে কি হয় যে একটা হচ্ছে টাইটেল ডকুমেন্ট, জমির মালিকানা, এই ডকুমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এবং মাদার ডেড যতক্ষণ না তারা কমপ্লিটলি পাচ্ছেন ইন রেসপেক্ট অফ দ্য প্রপার্টি ততক্ষণ কিন্তু সেই প্রপার্টির উপরে স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত নয়, এক। দ্বিতীয় হচ্ছে সেই সম্পত্তি রেভিনিউ রেকর্ডে অবস্থান করছে কি না। রেভিনিউ রেকর্ড বলতে গেলে যদি আরও সহজ ভাষায় আমরা প্রচলিত ভাষায় বলি মিউটেশনটা আছে কি না, এবং মিউটেশনটা কার কাছে থাকে। যদি পঞ্চায়েত এলাকা সম্পত্তি হয় তাহলে সেটা পঞ্চায়েত, মিউনিসিপ্যাল এলাকা হলে মিউনিসিপ্যালিটি
1: বা
0: কর্পোরেশন হলে কর্পোরেশন। এই যে মিউটেশনটা আছে এই মিউটেশন কিন্তু টাইটেলকে গ্যারান্টি করে না, কিন্তু এই টাইটেলকে নিয়ে যে সিকোয়েন্সটা তৈরি হয় এই নথিভুক্তটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। এবং এই নাম্বার ধরেই, এই এসএসসি নাম্বার ধরেই কিন্তু সম্পত্তির স্যাংশন প্ল্যান বেরোবে। এই ইউনিফর্মিটিটাকে মেনটেন করতে হবে, প্রথমে টাইটেল লিড, তারপরে মিউটেশন, তারপরে আমরা চলে গেলাম স্যাংশনে। স্যাংশনে গিয়ে গেলে আমাদের টেকনিক্যাল অ্যাসপেক্টটা কমপ্লিট হয়ে গেল। এর পরের যে রাস্তাটা সেটা হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন মানে হচ্ছে আমি চুক্তিবদ্ধ হতে চাই, একটা ফ্ল্যাট খেয়ে নিয়ে আমি চুক্তিবদ্ধ হতে চাই ডেভেলপারের সঙ্গে। তাহলে প্রথম অবস্থায় যেটা আসবে সাধারণত এগ্রিমেন্ট ফর সেল বলে একটা এগ্রিমেন্ট আপনাকে গ্রহণ করতে হবে এবং সেই এগ্রিমেন্টটাকে আপনাকে পুরোটা পড়তে হবে। এগ্রিমেন্টের এই যে অ্যাসপেক্টসগুলো আছে এই অ্যাসপেক্টসগুলো কিন্তু খুব খুব কনসিয়াসলি দেখতে হবে, খুব মেটিকুলাসলি দেখতে হবে যে শেডিউল অফ দ্য প্রপার্টিটা ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে কি না, যেই সম্পত্তিটা আপনি কিনতে চাইছেন সেই সম্পত্তিটা প্রপারলি ইন্ডিকেট করা আছে কিনা, ডিফল্ট ক্লজ আছে কিনা। যদি এই সম্পত্তি কোনো একটা পার্টি কোনো একটা কারণের জন্য যদি ক্রয় করতে না পারে বা সেই পেছোতে চায় তাহলে তার এক্সিট রুলসটা লেখা আছে কিনা। ডিফল্ট ক্লজেতে কেউ যদি ডিফল্ট করে, যদি আমার প্রপার্টিটা পেতে 60 দিন ডিলে হয় সেই ডিফল্ট পিরিয়ডের কম্পেনসেশন উল্লেখ করা আছে কিনা, এই সব ফ্যাক্টরসগুলোকে নিয়ে এগ্রিমেন্ট ফর সেল। এগ্রিমেন্ট ফর সেল ইজ দি কমপ্লিট বডিমেন্ট অফ অল দি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড নেগোসিয়েশন এক্সপ্রেসলি মেড আউট। এবং প্রতিটা জিনিস কিন্তু এর পরে আবার যদি কিছু সূচনা হয় অশান্তির তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এগ্রিমেন্ট ফর সেলটাই পড়া হবে। কাজেই এগ্রিমেন্ট ফর সেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট।
1: আচ্ছা, এইসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমা কি ধার্য করে দেওয়া হয়েছে?
0: দেখুন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট যখন এসছে তার আগেও কিন্তু একটা আইন ছিল, সেটা মনোপলি অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট বলে একটা আইন ছিল। তার মধ্যে কিন্তু কমপ্লিটলি আজকের যে কনজিউমার ক্রেতাদের যে সমস্যা সেগুলো কিন্তু পুরোপুরি ধারণ করা হতো না, কিছুটা হতো। আজকে 1986 সালে আমাদের দেশেতে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অ্যাপ্লিকেবল করা হয় এবং ওটা প্রসপেক্টিভলি এটা অ্যাপ্লাই করা হয়, এবং আইনটা এসে যাওয়ার পরেতে কিন্তু এই ধরনের হাউজিং রিলেটেড যে ইস্যুসগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই উঠে আসে। হাউজিং ইজ এ ভেরি বার্নিং ইস্যু। ভারতবর্ষের পপুলেশন, ভারতবর্ষের সাইজ এবং মানুষের রিকোয়ারমেন্ট।

0: এই কটা জিনিস মিলিয়ে হাউজিং উইল কনস্ট্যান্টলি স্ট্যান্ড অ্যাজ আ বার্নিং ইস্যু এভার, এবং তার জন্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কিন্তু বিরাট বড় সুরক্ষা নিয়ে এসেছে। আজকে হাউজিং রিলেটেড ইস্যুস নিয়ে যদি কোনো জায়গায় কোনো ফ্রড বা কোনো জায়গায় কোনো সমস্যা গিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখা গিয়ে থাকে যে কনজিউমার যারা যারা ক্রেতা তারা ভুক্তভোগী, সেই ক্ষেত্রে কনজিউমার ফোরাম কিন্তু একটা মামলা তাদের ডাইরেকশন দেওয়া আছে আইনের মধ্যেই যে এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে, উইচ ইজ লিটিগেশনেতে আমি বলবো খুবই কম সময়। যখন মামলাটা ওনারা দায়ের করবেন সেই সময়টা কিন্তু ওনাদের খুব খেয়াল রাখতে হবে। একটা কজ অফ অ্যাকশন ঘটনা ঘটার পরে দুবছরের মধ্যে তাকে কিন্তু মামলাটা দায়ের করতে হবে, দুবছর পেরিয়ে গেলে সেটা লিমিটেশন পিরিয়ড ক্রস করে যায়।
1: আচ্ছা, এবার হচ্ছে যে মামলা করার ক্ষেত্রে আমাদের খরচা চালানোটা কতটা ব্যয় সাপেক্ষ?
0: দেখুন, সাধারণ মানুষদের জন্য লিটিগেশনকে টেনে নিয়ে যাওয়া ইজ ভেরি এক্সপেন্সিভ। তবে একটা জিনিস বলে দিতে পারি, অন্য আইনের মতন এখানেও কিন্তু লিগাল এডের একটা ব্যবস্থা রয়েছে। যাদের ক্ষেত্রে ব্যয় করার ক্যাপাসিটি রয়েছে তাদের জন্য আমার কোনো অ্যাডভাইস নেই, কিন্তু যাদের ক্ষেত্রে লিটিগেশন খরচ বহন করা খুবই কষ্টকর তাদের জন্য আমার এটা অ্যাডভাইস রইল যে আপনারা অবশ্যই যে কোনো ফোরামে গিয়ে আপনারা লিগাল এড ডিপার্টমেন্টে অবশ্যই যাবেন। একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারে আপনাকে কোয়ালিফাই করতে হবে, তার মানে আপনার ইয়ারলি ইনকাম একটা ফ্যাক্টর, তারপরে যদি মহিলা হন তাহলে তার একটা অ্যাডভান্টেজ, যদি 60 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি অ্যাভেল করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি যদি হ্যান্ডিক্যাপ হন সেই ক্ষেত্রে আপনার একটা প্যারামিটার আছে। তো এক্ষেত্রে আপনাদের একটা লিগাল এড দেওয়া হয় এবং সমস্ত লিটিগেশনের খরচ সরকার পক্ষ থেকে বহন করা হয়। এটা আপনারা অবশ্যই অ্যাভেল করবেন যদি আপনাদের কোনো সময় মনে হয় যে আপনারা লিটিগেশন কস্ট বেয়ার করতে পারবেন না। এই ফ্যাসিলিটি কিন্তু প্রত্যেকটা কনজিউমার প্রোটেকশন ডিপার্টমেন্টে গেলে বা কনজিউমার ফোরামে কোর্টে গেলে আপনারা এই ইনফরমেশন পেয়ে যাবেন।
1: বেশ, এটা হচ্ছে আমাদের এখানকার বসবাসকারী যারা আছেন, কিন্তু যারা এনআরআই ভারতবাসী যারা বাইরে থাকছেন প্রবাসী, তারা কি আমাদের এখানে সম্পত্তি কিনতে পারেন?
0: দেখুন, এনআরআইদের অনেকগুলো ক্যাটাগরি আছে, আমাদের ইন্ডিয়ান এনআরআইদের অনেকগুলো ক্যাটাগরি আছে। তারা কিছু কিছু কান্ট্রিতে চলে গেছে যেখানে ডুয়াল সিটিজেনশিপ নেই, আর কিছু কান্ট্রিজ আছে যেখানে ডুয়াল সিটিজেনশিপ আছে, এবং সেখানে তারা যদি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড অ্যাভেল করে নেন তাহলে সেই ক্ষেত্রে তারা ইন্ডিয়াতে সম্পত্তি কিনতে পারবে এবং সে সাধারণ মানুষদের মতোই তার রিলিফ থাকবে, ইভেন কনজিউমার প্রোটেকশনে মামলা করা বা দায়ের করা বা না করা। কিন্তু শুধুমাত্র যেটা বার আছে সেটা হচ্ছে সার্ক নেশনস, সাউথ এশিয়ান যে নেশনসগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এ কটা কান্ট্রি যারা সার্ক নেশন বলে চিহ্নিত, এ কটা কান্ট্রির মধ্যে যদি কোনো ভারতীয় যদি ওখানে থাকে বা ওখানকার যদি কোনো মানুষ ভারতের মধ্যে সম্পত্তি কিনতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে স্পেশাল পারমিশন নিতে হবে। সেই স্পেশাল পারমিশনটা ইদার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে তাদের অ্যাভেল করতে হবে, তাদের অ্যাপ্রুভাল যদি থাকে তবে তারা এখানে সম্পত্তি কিনতে পারবে।
1: বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী রবিউদ্দিন আহমেদ। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।
0: থ্যাংক ইউ সো মাচ।
1: নমস্কার।
0: নমস্কার।
1: ভবিষ্যতে এমন আরও প্রাসঙ্গিক ও সচেতনতামূলক আলোচনায় আবার দেখা হবে, এই আশায় আজ এখানেই শেষ করছি। নমস্কার।

শুনলেন অনুষ্ঠান আইনি কথা। আইনজীবী রবিউদ্দিন আহমেদের সঙ্গে আলাপচারিতায় ছিলেন রৌলিনা সেনগুপ্ত, সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী ও প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল, শিল্পী অম্বরীশ দাস, রাগ বাগিশ্রী কানাড়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন কিংসুক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। বাগিশ্রী কানাড়ার আগে খেয়াল, শিল্পী অম্বরীশ দাস।

Da da ni za ga ma da ni za ma ga ma da ni za.

Maga,

বাগেশ্রী কানাড়ার আগে খেয়াল শুনলেন শিল্পী অম্বরীশ দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন কিংশুক মুখোপাধ্যায় এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন অনুরোধের আসর, আপনাদের চিঠিপত্র এবং ইমেইলে পাঠানো গানের অনুরোধ নিয়ে এই আসর, অনুরোধের আসর।

আজকের প্রথম অনুরোধ পাঠিয়েছেন সন্দীপ ঘোষ, তালডাংরা বাঁকুড়া থেকে। শুনতে চেয়েছেন জ্যোতি ছায়াছবির এই গানটি, কিশোর কুমারের কণ্ঠে।

অনুরোধের আসর শুনছেন। শুনলেন জ্যোতি ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। এবারের অনুরোধ পাঠিয়েছেন পলাশ পোড়েল। কুলডাঙ্গা হাওড়া থেকে রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

অনুরোধের আসর শুনছেন রুমা গুহ ঠাকুরদার কণ্ঠে। এই গানটি শুনলেন। এবার স্বপ্না চক্রবর্তীর গান শোনার জন্য অনুরোধ পাঠিয়েছেন বাবু সুরাই, মনু সুরাই, সুখদেব সুরাই, অনিমা, প্রদীপ, সুজাতা, সুদীপ সুরাই, দীপালী দাস, প্রত্যুষা দাস, তন্ময় দাস, বেগরি, ডোমজুর, হাওড়া থেকে। স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে এই গানটি আমরা সবাই শুনি।

স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে লোকগীতি শুনলেন। এবারে আধুনিক গান মান্নাদের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়, ছোট সাঁটুই, মুর্শিদাবাদ থেকে। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, অবশ্যই তাই।

মান্নাদের কণ্ঠে আধুনিক গানের পর এবার সুমন কল্যাণপুর। অনুরোধ সুব্রত কুমার ঘোষ পাঠিয়েছেন কাইতি পূর্ব বর্ধমান থেকে। সুমন কল্যাণপুর।

সুমন কল্যাণপুরের কণ্ঠে এই আধুনিক গানটি শুনলেন। এবারের অনুরোধের আসরে উৎপল আসেন। অনুরোধ পাঠিয়েছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য, সাঁটুই, মুর্শিদাবাদ থেকে। উৎপল আসেনের কণ্ঠ। গানটি শিশুদের জন্য মনে হলেও আমাদেরও মন নেচে ওঠে।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: আকাশবাণী কলকাতার গীতাঞ্জলির প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, অনুরোধ পাঠিয়েছেন সুশান্ত পাল, নদিয়া চাকদার ছুত্রা হাটখোলা থেকে। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।

অনুরোধ হইল আসর। আজ এই পর্যন্তই। আজ শুনলাম কিশোর কুমার, রুমা গুহ ঠাকুরতা, স্বপ্না চক্রবর্তী, মান্না দে, সুমন কল্যাণপুর, উৎপলা সেন এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান আপনাদেরই অনুরোধে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, স্টুডিওর ঘড়িতে সময় রাত দশটা বেজে 15 সেকেন্ড। এখন বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবির গান শুনছেন, শুনছেন চিরদিনের ছবির গান, এবারও মান্নাদের কণ্ঠে চিরদিনের ছবি থেকে আরেকটি গান।

0: চিরদিনের ছবির পরের গানটি ইলা বসু ও অরুণ দত্তর কণ্ঠে।
1: এক থেকে দুই হয়, দুই থেকে কি করতে গো মনে লো কাছে না।

বাংলা ছায়াছবির গান শুনছেন, চিরদিনের ছবির গান শুনলেন। এবারে ছবি হারমোনিয়াম। প্রথমে অনুপ ঘোষালের কণ্ঠে এই গানটি।

হারমোনিয়াম ছবি থেকে গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় ও অরুন্ধতী দেবীর কণ্ঠে। আজ বাংলা ছায়াছবির গানের শেষ গানটি হারমোনিয়াম ছবি থেকে ছায়া দেবীর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ শুনলেন চিরদিনের ও হারমোনিয়াম ছবির গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সৌম্য বসু। প্রথম গানটির লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

পরপর তিনখানি আধুনিক গান শুনলেন শিল্পী সৌম্য বসু। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী সঙ্গীতা রায়। পরপর দুটি লোকগীতির কথা ও সুর প্রচলিত।

পরপর দুটি লোকগীতি শুনলেন শিল্পী সঙ্গীতা রায়। লোকগীতি দুটির কথা ও সুর প্রচলিত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন গজল, শিল্পী সীতারাম সিংহ। প্রথম গজলটি বাহাদুর শাহ জাফরের লেখা।

পরপর দুখানি গজল শুনলেন শিল্পী সীতারাম সিংহ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়, রাগ কৌশিক কানাড়া, এবং তারপর মিশ্র ভৈরবী ধুন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র। সেতারে প্রথমে কৌশিক কানাড়া ও তারপর মিশ্র ভৈরবী ধুন শুনবেন শিল্পী কৌশিক গঙ্গোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শুনলেন কৌশি কানাড়ার আগে শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেতারে মিশ্র ভৈরব ভৈরবী ধুন শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়।

0: take forward the strong momentum of the partnership enabled by the India-EU-FTA, Security and Defence Partnership and the Mobility Framework. Talking to media yesterday after the third India-EU Trade and Technology Council meeting in Brussels, Dr. Jaishankar said, India and the EU have a natural affinity. He added that India and the European Union have developed this trust with each other and now strive to take that into the business and technology domain. Union Commerce and Industry Minister Piyush Goyal described the India-EU FTA as fair, equitable and balanced, which is a win-win agreement for every sector in both the nations. Highlighting the discussions during the meeting, he said that they shared a vision for an innovation-driven, trusted and future-ready growth partnership. India and Belgium have agreed to deepen cooperation in areas including trade and investment, green energy transition, innovation and technology, connectivity, defence, security, regional and global issues, as well as people-to-people exchanges. The first meeting of the India-Belgium Strategic Dialogue was held yesterday in Brussels, marking a significant step towards strengthening bilateral relations through a more structured and comprehensive partnership. The inaugural session of the strategic dialogue was co-chaired by External Affairs Minister Dr. S. Jaishankar and Deputy Prime Minister and Minister of Foreign Affairs, European Affairs and Development Cooperation of Belgium, Maxime Prevot. Union Law and Justice Minister Arjun Ram Meghwal has launched the EVSP portal of Vidhi Sahitya Prakashan of the Legislative Department in New Delhi. The portal aims to expand digital access to legal knowledge by making important judgments of the Supreme Court and High Courts, legal journals, reference books, and other legal literature in Hindi available online. Addressing the event yesterday, Mr. Meghwal stressed the need for the use of simple, lucid, and citizen-friendly Hindi in the legal domain. Translational Health Science and Technology Institute, that is THSTI, an institute of the Biotechnology Research and Innovation Council, celebrated its 17th Foundation Day yesterday. Speaking on the occasion, BRICS Secretary Dr. Rajesh Gokhale appreciated the exceptional milestones scaled by THSTI over the journey. He commended the institute's robust translation ecosystem and high-impact scientific output, underscoring its pivotal role as a driver of innovation and self-reliance in India's rapidly expanding bioeconomy. In FIFA World Cup, defending champions Argentina will take on England in the second semi-final match at Atlanta, USA at 12:30 a.m. Indian Standard Time. Earlier, Spain stormed into the final after registering a 2-0 victory over France in the first semi-final clash in Texas. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata, Gitanjali. Ekhono apnader jani di. 16 জুলাই 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন গীতা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, আপনার শিশুর ওজন ঠিক আছে তো, এই নিয়ে বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার ও সৌরভ সাহা, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 8:00 জানা অজানা দ্বীপের নাম মৈনাউ প্রথম পর্ব শুনবেন বলবেন ডক্টর রাতুল দত্ত, 8:05 নজরুল গীতি শিল্পী সুনিতা বিশ্বাস, 8:20 উত্তরণ বিশেষভাবে সক্ষম দীপালী ঘোষের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী অনুজিৎ রায়চৌধুরী, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্যায়ে, 9:25 জেলার চিঠি বীরভূম থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা হেমাভ সেনগুপ্ত, 9:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের পরবর্তী অংশ, 10:00 লাইভ ফোন ইন গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় সুভাষ বিশ্বাস এবং সায়নী মজুমদার, 12:00 আধুনিক গান মান্না দের কণ্ঠে,

12:15 লোকগীতি শিল্পী সুনীল কুমার বেরা, 12:33 গ্রামীণ যুবাবন্ধুদের জন্য অনুষ্ঠান। গ্রামে বিয়ের আগে কুষ্ঠি বিচার নয়, চাই রক্ত পরীক্ষা। এই নিয়ে অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহলে ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পুষ্টিবিজ্ঞান নিউট্রিশন নিয়ে আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মনীষা কয়ারি সঙ্গে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুখী মান্ডি ও সহশিল্পীদের পরিবেশনায়। এরপর সাঁওতালি অনুষ্ঠানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 নিয়ে বলবেন পর্বত সোরেন। এরপর শুনবেন লোকগীতি করণ হেমব্রম ও সহশিল্পীদের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, মৎস্যক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ, এই বিষয়ে ডক্টর অর্চন কান্তি দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 মহাভারত থেকে পাঠ, সুবল চন্দ্র রানা। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞান বিষয়ক খবর, পরে প্রাচীন ভারতের গণিত, এই বিষয়ে সাক্ষাৎকার। অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনল চট্টোপাধ্যায়। 9:30 বাংলা নাটক তারিণী মাঝি, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা সমরেশ ঘোষ। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিল্পী সুনীতা বিশ্বাস। 10:45 লোকগীতি সুনীল কুমার বেরার কণ্ঠে। 11:00 বাংলা আধুনিক গান শিল্পী মান্না দে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ক্ল্যারিওনেট শিল্পী তপন নট্ট। এবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীতে গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস, 6:35 রামচরিত মানস 173তম পর্ব শুনবেন, 6:45 শ্যামা সঙ্গীত শিল্পী তিমির ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী, 8:30 রজনীকান্তের গান পরিবেশনায় সুরশিখা শিল্পী গোষ্ঠী, 8:45 গিটারে লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন বাবলু নন্দী মোদক, 9:10 রসধারায় জগন্নাথ যাত্রা, উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শায়স্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডন কান্ট্রি রোড, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী অনুজিৎ রায়চৌধুরী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 5:20 উর্বশী, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 হিন্দি বার্তা বিশ্ব সর্প দিবস, 6:30 গুলগুলশন, পরপর এই দুটি অনুষ্ঠানের উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 7:10 আধুনিক গান শিল্পী সুনীতা বিশ্বাস, 7:30 দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে একটি বেতার প্রতিবেদন, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 রিদলি কেন্দ্র থেকে স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালন, উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 16 জুলাই 2026 এর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল ৯৬% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল ৬২%। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে ২.৮ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র ও নদীর উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে, তার সঙ্গে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে আগামী ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত মৎস্যজীবীদের ওই অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:১৯ হয়ে ১২ সেকেন্ড। জয় হিন্দ।